শুনছেন অনুষ্ঠান আনন্দধ্বনি। শিল্পী তাপসী রায় চৌধুরীর কণ্ঠে শুনছিলেন এই গান। ঘুরতে সময় 5:42। সৌম্যকান্তির সঙ্গে রয়েছে 107 FM রেনবো নিউজ অন এআইআর অ্যাপসে একযোগে অনুষ্ঠান শুনছেন। যারা এই মুহূর্তে টিউন করে রয়েছেন সকলকে স্বাগত। সকাল 6টা পর্যন্ত সঙ্গে রয়েছি। এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে সকাল 6টা থেকে শুনবেন 107 FM রেনবোতে অনুষ্ঠান ভোরাই। আজকে ভোরাইয়ের উপস্থাপনায় অরুণিমা ঘোষ। প্রান্তিক কাব্যগ্রন্থের পঞ্চম রচনা

পশ্চাতে নিত্য সহচর অকৃতার্থ হে অতীত, অতৃপ্ত তৃষ্ণার যত ছায়ামূর্তি প্রেতভূমি হতে নিয়েছ আমার সঙ্গ, পিছু ডাকা অক্লান্ত আগ্রহে আবেশ আবিল সুরে বাজাইছ অস্ফুট সেতার। বাসা ছাড়া মৌমাছির গুনগুন গুঞ্জরণ যেন পুষ্পরিক্ত মৌনী বনে, পিছু হতে সম্মুখের পথে দিতেছ বিস্তীর্ণ করি অস্ত শিখরের দীর্ঘ ছায়া। নিরন্ত ধূসর পাণ্ডু বিদায়ের গোধূলি রচিয়া পশ্চাতের সহচর, ছিন্ন করো স্বপ্নের বন্ধন, রেখেছ হরণ করি মরণের অধিকার হতে বেদনার ধন যত, কামনার রঙিন ব্যর্থতা মৃত্যুরে ফিরায় দাও। আজি মেঘমুক্ত শরতের দূরে চাওয়া আকাশেতে ভারমুক্ত চিরপথিকের বাঁশিতে বেজেছে ধ্বনি, আমি তারই হব অনুগামী। এবারে শিল্পী স্বাতী গোস্বামী বসু।

আজকের আনন্দধ্বনি অনুষ্ঠানের শেষ গান শিল্পী স্বস্তিকা মুখোপাধ্যায়ের কণ্ঠে পথ চেয়ে যে কেটে গেল। এই গানটি শুনতে শুনতেই আজকের মতো বিদায় চেয়ে নেব। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের মানুষটিকে খুব ভালো রাখবেন। আবার এরকম কোনো মাঝরাত অথবা ভোর রাতের অনুষ্ঠানের সঙ্গে থাকতে পারবো, এরকম প্রতিশ্রুতি নিয়ে আজকের মতো বিদায় চেয়ে নিলাম। যদিও রয়েছি সকাল ছটা পর্যন্ত, আপনারা 107 FM রেনবো শুনতে থাকুন আজকের আনন্দধ্বনির শেষ গান আজকের মতো শিল্পী স্বস্তিকা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: বেশি কিছু নয়, সদ্য প্রকাশিত সংখ্যাটি না কিনলে ঠিক হজম হয় না গোছের এক গুড়ো গুড়ো অনুভূতি মনের মধ্যে হয়। ভিড় ট্রেনে চড়তে, প্রিয় লেখকদের মনের ছাপ ধরতে, পড়া হোক বা না হোক, পড়ার টেবিলে থেকে সারা মাস মনের কল্পনাকে উস্কে দেয় প্রিয় ম্যাগাজিন। সেই ম্যাগাজিনের তালিকাটি ভাগ করে নিতে পারেন আমাদের সঙ্গে। জুন মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল মনের মতো ম্যাগাজিন। বার্তা পাঠান এই ঠিকানায়, ভোড়াই FM রেইনবো প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992, এই নাম্বারে, দ্যাট ইজ 9903659992। ইমেল করুন airfmrainbowkolkata@gmail.com। airfmrainbowkolkata, দ্যাট ইজ airfmrainbowkolkata, airfmrainbowkolkata@gmail.com। মনে রাখবেন, শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
2: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: সুপ্রভাত। 107 FM রেইনবোর ভোরাইয়ে আমি অরুণিমা আজ আপনার সঙ্গে। সময় এখন ঠিক 6:09। আর আজকে একটা বিশেষ দিন, আর সেই বিশেষ দিনের সঙ্গে জুড়ে আছে রান্নাঘর। রান্না না হলে তো খাওয়া হবে না, আর খাওয়া না হলে তো শরীর চলবে না। তাই প্রত্যেকটা মানুষের, ছোট হোক বড় হোক, একটা রান্নাঘর কিন্তু আছে। মানুষের জীবনের ফুয়েল যোগায় রান্নাঘর। একটা ভালো রান্না মন খারাপের দিনে একদম মেঘ ভেঙে ঝলমলে রোদ এনে দিতে পারে মনের মধ্যে। আর এই যে রান্না হওয়াটা, এই রান্না হওয়াটা তো একটা বড় প্রসেস আর কি। খাদ্য উৎপাদন থেকে টেবিলে পৌঁছানো একটা লম্বা পদ্ধতি, আর একেই বলে সাস্টেনেবল গ্যাস্ট্রোনমি। আজ তারই দিন, তাই আজ এক ঘন্টা রান্নাঘরের গল্প কথা। তবে গল্প কথা শুরুর আগে আপনার জন্য কিশোর কুমারের গাওয়া একটা গান শুনুন। গানটা ফিরছি গানের পর।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: শুনছেন ভোরাই 107 FM রেইনবোয়। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে, আর সময় এখন ঠিক 6:15। আজ ভোরাইয়ে রান্নাঘরের গল্প কথা বলছি, তবে রান্নাঘরের গল্প কথা বলছি এই কারণেই প্রতি বছর আজকের দিনে সাস্টেনেবল গ্যাস্ট্রোনমি ডে পালন করা হয়। তো এই দিনটার মূল উদ্দেশ্য হলো খাদ্য উৎপাদন, খাদ্য প্রস্তুতকরণ, আর খাদ্যটাকে আমরা যখন ভোগ করছি সেক্ষেত্রে পরিবেশ বান্ধব ও টেকসই পদ্ধতির গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করা। ইউনাইটেড নেশনস এবং ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনের উদ্যোগে এই দিবস বিশ্বজুড়ে গুরুত্বের সঙ্গে পালিত হয়। এবার গ্যাস্ট্রোনমিটা কী? গ্যাস্ট্রোনমি বলতে খাদ্য, খাদ্য সংস্কৃতির বিজ্ঞান ও শিল্পকে বোঝায়। আর সাস্টেইনেবল গ্যাস্ট্রোনমি বা টেকসই খাদ্য সংস্কৃতি এমন একটা ধারণা যেখানে খাদ্য উৎপাদন থেকে শুরু করে একেবারে শেষে ভোক্তা যখন খাদ্য নিচ্ছে, এই তার কাছে পৌঁছানো পর্যন্ত যে প্রত্যেকটা ধাপ, সেই প্রত্যেকটা ধাপে পরিবেশ, অর্থনীতি আর সমাজের ভারসাম্য রক্ষা করা হয়। এর মাধ্যমে প্রাকৃতিক সম্পদের অপচয় কমানো, স্থানীয় কৃষকদের সহায়তা করা এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়। বুঝতেই পারছেন একটা লম্বা প্রসেস, কিন্তু এই প্রসেসটা প্রত্যেকে জানা উচিত এবং এটা নিয়ে সচেতন হওয়া উচিত। কারণ আমাদের এই যে এখনকার বিশ্ব, তাতে জলবায়ু পরিবর্তন, খাদ্যের অপচয়, প্রাকৃতিক সম্পদের আস্তে আস্তে কমে যাওয়া, এই সব সমস্যার মোকাবিলার গুরুত্ব মোকাবিলায় এই আজকের দিনের যে সচেতনতা সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তো কীভাবে পালন করতে পারে সেসব কথা বলবো, কিন্তু তার আগে আপনার জন্য আসতে চলেছে একটি গান, মনোময় ভট্টাচার্য।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: বেশি কিছু নয়, সদ্য প্রকাশিত সংখ্যাটি না কিনলে ঠিক হজম হয় না গোছের এক গুড়ো গুড়ো অনুভূতি মনের মধ্যে হয়। ভিড় ট্রেনে চড়তে, প্রিয় লেখকদের মনের ছাপ ধরতে, পড়া হোক বা না হোক, পড়ার টেবিলে থেকে সারা মাস মনের কল্পনাকে উস্কে দেয় প্রিয় ম্যাগাজিন। সেই ম্যাগাজিনের তালিকাটি ভাগ করে নিতে পারেন আমাদের সঙ্গে। জুন মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল মনের মতো ম্যাগাজিন। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোড়াই FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992, এই নাম্বারে, দ্যাট ইজ 9903659992। ইমেল করুন airfmrainbowkolkata@gmail.com এ। airfmrainbowkolkata, দ্যাট ইজ airfmrainbowkolkata, airfmrainbowkolkata@gmail.com এ। মনে রাখবেন, শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
2: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
3: শুনছেন ভোরাই 107 FM রেইনবো। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে, আর এখন সময় 6:25। আজকে তো একটা বিশেষ দিন, আর সেই জন্যেই আজকে আপনার সঙ্গে আমি কথা বলছি রান্নাঘরের গল্প কথা। আসলে সাস্টেনেবল গ্যাস্ট্রোনমি ডে আজ এখন এই মুহূর্তে সারা বিশ্বে তো জলবায়ু পরিবর্তন হচ্ছে, আমরা প্রত্যেকে টের পাচ্ছি, খাদ্যের অপচয়ও কিন্তু ভীষণভাবে হচ্ছে, আর প্রাকৃতিক সম্পদের আস্তে আস্তে কমে যাওয়ার ব্যাপারটা সেটাও কিন্তু হচ্ছে। আর এই যে অবস্থাটা, এটা কিন্তু আমাদের মানব জাতির কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। টেকসই খাদ্য ব্যবস্থা এই সব সমস্যার মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। মানে সেটা কীরকম? স্থানীয় খাবার দাবার খাওয়া, খাদ্যের অপচয় কমানো, জৈব কৃষিকে উৎসাহ দেওয়া এবং পরিবেশবান্ধব উৎপাদন পদ্ধতি অনুসরণ করা সাস্টেনেবল গ্যাস্ট্রোনমির প্রধান লক্ষ্য। এবার একটা মূল বিষয় বলি, সেটা হচ্ছে অপচয় কমানো কতটা জরুরি। খাদ্যের অপচয় কমানো বিশ্বের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। বিশ্বের একদিকে লক্ষ লক্ষ মানুষ ক্ষুধা ও অপুষ্টিতে ভুগছে, অন্যদিকে বিপুল পরিমাণের খাবার দাবার প্রতিদিন নষ্ট হয়ে যাচ্ছে। এই যে বৈপরীত্য, এই বৈপরীত্য দূর করতে খাদ্যের অপচয় কমানো অত্যন্ত জরুরি। তো এই প্রসঙ্গে আমি বলতে পারি, অনেক সময় রাতের বেলা আমি যখন কোনো কাজ থেকে বাড়ি ফিরি, আমি দেখেছি বেশ কিছু বড় বড় রেস্টুরেন্ট, তারা কিন্তু তাদের যে এক্সট্রা খাবারটা সব গরিব মানুষের মধ্যে বিলিয়ে দিচ্ছে। তা শুধু নয়, মিষ্টির দোকানেও দেখেছি যে এই পদ্ধতিটা পালন করা হয়। এমন কিছু ছেলে মেয়ে আছে, অল্প বয়সী ছেলে মেয়ে, যারা এই খাবার দাবারগুলো বিভিন্ন ফুটপাতে পৌঁছে দেয়, বিভিন্ন অশক্ত মানুষের হাতে পৌঁছে দেয়। আবার বেশ কিছু মানুষ লাইন করে দাঁড়িয়েও থাকে বিভিন্ন রেস্টুরেন্টের সামনে, আর যারা এইভাবে পৌঁছে দেয়, বেশ কিছু ছেলে মেয়ে, ভাবুন তো, অল্প বয়সী, কলেজে পড়া, ইউনিভার্সিটি

বাড়িতে পড়া ছেলে মেয়ে, তারা কি বড় একটা দায়িত্ব পালন করছে, শুধু অভুক্ত মানুষদের হাতে খাবারটা তুলে দেওয়া নয়, সেই সঙ্গে সঙ্গে আমাদের এই যে গোটা পৃথিবীতে এত খাবার অপচয় হয়, খানিকটার তো একটা ঠিকঠাক ব্যবস্থা করে দেওয়া যাচ্ছে? কারণ অপচয় হলে তো সেটা অপচয়ই, সেটা তো শক্তির অপচয়। হ্যাঁ, তো সেই অপচয়ের জায়গাটা এরা খানিকটা হলেও রুখে দিচ্ছে। এবং সত্যি ধন্যবাদ জানাই সেই সমস্ত রেস্টুরেন্ট এবং যারা মিষ্টির দোকান চালান তাদেরকে, যারা এই মানে খুব ভালো পদক্ষেপটা নিয়েছেন মানুষকে বাঁচানোর, মানুষের মুখে খাবার তুলে দেবার, সেই সঙ্গে সঙ্গে পৃথিবীর এই যে এত অপচয়, সেই অপচয় খানিকটা থামিয়ে দেওয়া। আরও কথা বাকি আছে আজকের দিনটা নিয়ে, কিন্তু তার আগে একটা গান, বাংলা ব্যান্ড ভূমির গাওয়া, শুনুন গানটা। ফিরছি গানের পর 107 FM রেনবোয়ে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: শুনছেন ভোরাই 107 FM রেইনবোয়ে। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। 6:37 হয়ে গেছে আর আজকে রান্নাঘরের গল্প কথা বলছি। আজকে তো সাস্টেনেবল গ্যাস্ট্রোনমি ডে, তো এই যে রান্নাঘর, প্রত্যেকটা বাড়িতেই তো রান্নাঘর আছে সারা পৃথিবী জুড়ে। প্রত্যেকের একটা রান্নাঘর আছে, সেটা ছোট হোক, বড় হোক, এলাহি হোক, একেবারে ছোট্ট খাট্ট হোক, আছে। কারণ খাদ্য হচ্ছে আমাদের শরীরের ফুয়েল। গাড়ি যেমন তেল ছাড়া চলে না, আমরাও কিন্তু খাবার ছাড়া চলতে পারবো না। তো খাদ্য উৎপাদনের জন্য জমি, জল, শ্রম, জ্বালানি, অর্থ, এই সব কিছুর তো প্রয়োজন হয়। আর যখন খাদ্য অপচয় হয় বা খাদ্য নষ্ট

গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন বিভিন্ন অনলাইন অ্যাপেও কিন্তু তারা তাদের অতিরিক্ত খাদ্য হয়তো কেউ অর্ডার করেছে, রিসিভ করেনি, বা খাবার এসে জমে আছে, সেই খাবারগুলোও কিন্তু তারা বিভিন্ন লোককে দিয়ে দেন। পরিবার ও সমাজের অর্থনৈতিক সুরক্ষার জন্য খাদ্যের অপচয় কমানো দরকার। অনেক টাকা করে রেঁধে ফেললেন রোজ, বাড়িতে হয়তো তিনজন লোক আপনি ছজনের রান্না করে ফেলেছেন, দুবেলা খেয়েও সেটা শেষ হচ্ছে না, তার ফলে কি হলো, আপনি সেটা ফেলে দিলেন। তো এই আন্দাজটা আমাদের সবসময় ঠিক রাখতে হবে যে আমি ঠিক কতটা খাবার বানাবো, কতটা খাবার প্রয়োজন আমার পরিবারের জন্য, প্রয়োজন অনুযায়ী খাবার দাবার কিনতেও হবে। অনেক সময় দেখা যায় যে অনেকেরই এরকম একটা অভ্যেস আছে, বাজারে গেছেন, প্রচুর শাকসবজি প্রচুর কিনে আনলেন, মনটা খুশি হয়ে গেল, ঘর একেবারে সবুজে ভরে গেল, কিন্তু এসে দেখলেন আপনার ফ্রিজে অত জায়গা নেই যে এত শাকসবজি আপনি রাখবেন, তার ফলে বাইরে থাকছে, প্রচণ্ড গরমে বা বৃষ্টিতে সেই সব শাকসবজি কমছে, তার মানে পচছে, পচার ফলে কি হচ্ছে, সেই খাদ্যের অপচয়ই তো হচ্ছে না। এই যে অপচয়টা, এই অপচয়টা না করলে অন্য বেশ কিছু মানুষ তাদের হয়তো উপকার হতো। একই সঙ্গে উদ্বৃত্ত যে খাবারগুলো সেগুলো দরিদ্র অভাবী মানুষের মধ্যে দিলে কিন্তু সামাজিক সহমর্মিতার সঙ্গে সঙ্গে মানবিক মূল্যবোধও জোরদার হয়, সেই সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের খাদ্য অপচয়ের ব্যাপারটা অনেকটা কমে যায়, তাই না? তো খাদ্য অপচয় কমানোর জন্য কি কি করা যেতে পারে, প্রয়োজন অনুযায়ী খাবার দাবার কিনবেন, বাজারে যাওয়ার আগে একটা লিস্ট করুন আর যতটুকু দরকার ততটুকুই কিনবেন, আর খাদ্য ঠিকভাবে সংরক্ষণ করুন, এটা খুব জরুরি। ফল, সবজি, মাছ, মাংস আর অন্যান্য খাদ্যপণ্য উপযুক্ত তাপমাত্রায় সংরক্ষণ করলে সেটা দীর্ঘদিন ভালো থাকে। আমার এক বন্ধু, সে বহুদিন ধরে বিদেশে রয়েছে আর কি, ওরা না সপ্তাহে একদিন রান্না করে, আমরা তো ভাবতেই পারি না সপ্তাহে একদিন রান্না করবো, সেটা সারা সপ্তাহ ধরে খাবো, একদিনই রান্না করে, কারণ বেশি সময় পাওয়া যায় না। তো এই যে রান্নাটা তারা ঠান্ডা করে ভাগে ভাগে বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দেয়, আর ডিপ ফ্রিজে রেখে দিলে এক মাস অবধি খাওয়া যায়। এক মাস অবধি হয়তো আমাদের যা মানসিক মানে অস্বস্তির জায়গা আমরা পারবো না এক মাস, কিন্তু 7 থেকে 10 দিন তো খাওয়া যেত পারে, অপচয় তো হয় না, তাই না? আর খাবারগুলো ঠিকঠাক অবস্থায় থাকলে সেটা খেলে শরীরেরও কোনো ক্ষতি হয় না। আরও কথা বলবো, কিন্তু তার আগে আপনার জন্য আসতে চলেছে একটা গান, অনুপম রায়ের কণ্ঠে, শুনুন গানটা, ফিরছি গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: বেশি কিছু নয়, সদ্য প্রকাশিত সংখ্যাটি না কিনলে ঠিক হজম হয় না গোছের এক গুড়ো গুড়ো অনুভূতি মনের মধ্যে হয়। ভিড় ট্রেনে চড়তে, প্রিয় লেখকদের মনের ছাপ ধরতে, পড়া হোক বা না হোক, পড়ার টেবিলে থেকে সারা মাস মনের কল্পনাকে উস্কে দেয় প্রিয় ম্যাগাজিন। সেই ম্যাগাজিনের তালিকাটি ভাগ করে নিতে পারেন আমাদের সঙ্গে। জুন মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল মনের মতো ম্যাগাজিন। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোড়াই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992, এই নাম্বারে, দ্যাট ইজ 9903659992। ইমেল করুন airfmrainbowkolkata@gmail.com এ, airfmrainbowkolkata, দ্যাট ইজ airfmrainbowkolkata, airfmrainbowkolkata@gmail.com এ। মনে রাখবেন, শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
2: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
3: শুনছেন ভোরাই 107 FM রেইনবো। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। সময় কিন্তু এগিয়ে যাচ্ছে, 6:47 হয়ে গিয়েছে। তো আজকে তো রান্নাঘরের গল্প কথা বলছি, তার একটা বিশেষ কারণও আছে। তো এই যে রান্নাঘরের কথা বলছি, বলতে গিয়ে অপচয়ের কথায় যখন ঢুকে পড়েছি, তখন আপনাকে তো জানানো দরকার আমার যে কী পরিমাণ অপচয় হচ্ছে খাবারের। ইউএনইপি ফুড ওয়েস্ট ইন্ডেক্স রিপোর্ট 2024 প্রকাশ করে যে আমাদের দেশে, মানে ভারতবর্ষে, 2022 সালে 78.2 মিলিয়ন টন খাদ্য অপচয় করা হয়েছে। এটি চীনের পরে দ্বিতীয় বৃহত্তম খাদ্য অপচয়কারী দেশ হয়ে উঠেছে। এই সংকট একটা সামাজিক এবং পরিবেশগত দু ব্যাপারেই কিন্তু একটা জরুরি সংকট। 2022 সালে বিশ্বেও 1.05 বিলিয়ন টন খাদ্য অপচয় করেছে, যেটা প্রায়

60% পরিবারই কিন্তু করেছে। তার মধ্যে ভাবুন 78.2 মিলিয়ন টন খাদ্য অপচয় করেছি আমরা, মানে ভারতবর্ষ, যে দেশে এত মানুষ খেতে পায় না। সবচেয়ে বড় কথা সেটাই, আমরা যে খাবারগুলো নষ্ট করছি সেগুলো কিন্তু ওই মানুষদের খেতে দিতে পারলে সত্যি সত্যি অনেক মানুষ অভুক্ত থাকতো না, অনেক মানুষ খেয়ে বেঁচে থাকতো। তো এই আজকে যে বিশেষ একটা দিন, আজকের দিনটা হচ্ছে সাস্টেনেবল গ্যাস্ট্রোনমি ডে। তো সারা পৃথিবী জুড়েই কিন্তু আজকে খাদ্যের অপচয় কমানো, খাদ্যর মান ঠিক রাখা এবং প্রত্যেকটা মানুষের কাছে যাতে খাদ্য পৌঁছে যায় সেই ব্যবস্থার কথা ভাবা, এই সব সচেতনতা বাড়ানোর দিন। তো সেই সচেতনতা বাড়ানোর জায়গা থেকে বলি, পরিমিত রান্না করুন। একেবারে বাড়ির যতজন সদস্য আছেন তাদের জন্য রান্না করুন। তার কারণ হচ্ছে এখন আর সেই দিন নেই যে আপনি দুপুরবেলা খেতে বসেছেন, চারজন অতিথি চলে এলো, অতিথিরাও এখন ফোন না করে কেউ বাড়িতে আসে না। কাজেই একদম পরিমিত রান্না করুন, যার ফলে অতিরিক্ত খাবার নষ্ট হওয়ার সম্ভাবনা কমে যায়। অবশিষ্ট খাবার আবার মানে পুনর্ব্যবহার করুন। আমাদের একটা ধারণা আছে না যে ও বাবা বাসি হয়ে গেল, আজকের খাবার কালকে খাবো না, এগুলো খুব পুরনো ধারণা। আপনার বাড়িতে যদি সংরক্ষণ করার ব্যবস্থা থাকে, মানে ফ্রিজ থাকে, তাহলে ঠিকঠাকভাবে ঠান্ডা করে খাবার রেখে দিন, সেটা অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। বেঁচে যাওয়া খাবার আবার অন্য কোনো পদ তৈরিতেও কাজে দেয়। ধরুন আপনি একটা আলুর দম করেছিলেন, তো সেটা অনেকটা বেঁচে গেছে, তো আপনি কী করবেন পরের দিন? আপনি ভাবছেন যে এটাকে কী করা যেতে পারে, একটুখানি চিংড়ি মাছ ভেজে নিয়ে ওটার মধ্যে দিয়ে দিন না, একটা অন্যরকম পদ হয়ে গেল, কিন্তু ওই জিনিসটা নষ্টও হলো না। তাছাড়া খাবার ভাগাভাগি করা খুব জরুরি। অতিরিক্ত খাবার যেসব মানুষেরা, অভুক্ত মানুষেরা রাস্তায় ঘুরে বেড়ান, বা আপনি জানেন হয়তো আপনার আশেপাশে এমন মানুষ আছেন যারা ঠিকমতো খেতে পান না, তাদেরকে পাঠানো, বা খাদ্য সহায়তা কর্মসূচি আছে বেশ কিছু, আপনি গুগলে ঢুকলেই দেখতে পাবেন যে বেশ কিছু সংস্থা আছে যারা এইভাবে বিভিন্ন মানুষের কাছে খাবার পৌঁছে দেয়। কাজেই সেই কর্মসূচিতে ঢুকে কিন্তু আপনি আপনার বাড়ির অতিরিক্ত খাবার, অতিরিক্ত সবজি ফল যেগুলো ফেলে দিচ্ছেন, সেইগুলো দয়া করে এদের হাতে তুলে দিন, এরা ঠিক এটার ব্যবস্থা করে দেবে। অনেক সময় এমনও হয়তো আমার বাড়িতে কোনো ফল 7-8 দিন ধরে পড়ে রইল, সেটা সহজে নষ্ট হবার জিনিস নয়, ফ্রিজেই পড়ে আছে, কিন্তু আপনি ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে ওই জিনিসগুলো ফেলে দিলেন, কারণ আপনার কাছে ওগুলোর গুরুত্ব নেই। কিন্তু এমন অনেক মানুষ আছেন যারা অভুক্ত থাকেন দিনের পর দিন, তাদের কাছে ওই খাদ্যটাও কিন্তু খুব জরুরি। কাজেই আপনি এই ধরনের কর্মসূচি যারা করে, খাদ্য সহায়তা কর্মসূচি, সেগুলোর খোঁজ নিয়ে তাদের কাছে কিন্তু খাবার পাঠাতে পারেন। তো আরও কথা বাকি রয়েছে আজকের দিনটা নিয়ে, কিন্তু তার আগে আপনার জন্য আসতে চলেছে একটা গান, শুনুন গানটা, ফিরছি গানের পর। 107 FM রেনবো।

0: মধুরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: শুনছেন ভোরাই 107 FM রেইনবোয়ে। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। সময় প্রায় শেষের দিকে, তো আজ সাস্টেইনেবল গ্যাস্ট্রোনমি ডেতে রান্নাঘরের গল্প কথা বলছিলাম। মানে রান্নাঘর তো সবারই একটা থাকে, সেই রান্নাঘরটাকে সঠিকভাবে ব্যবহার করা, রান্নাঘর যাতে অনেক অভুক্ত মানুষেরও খাদ্য পাওয়ার জায়গা হয়ে ওঠে, অপচয়ের জায়গা না হয়ে ওঠে, সেই সব নিয়েই কথা বলছিলাম। তো খাদ্যের অপচয় কমানোটা তো ভীষণ জরুরি। সবসময় দেখে নেবেন যে খাবার যখন খাচ্ছেন তখন এক্সপায়ারি ডেটটা দেখে নেবেন, মানে প্যাকেজড খাবার হলে পুরনো খাবার দেখে খাবেন। আর রেস্টুরেন্টে খুব বেশি অর্ডার দেবেন না, যতটা খাবেন ততটাই অর্ডার দেবেন, কারণ ওই যে ফেলে দিচ্ছেন সেই ফেলে দেওয়া খাবারগুলো তো অপচয়ই হচ্ছে। আর অতিরিক্ত খাবার হলে রেস্টুরেন্টে বললে কিন্তু ওরা প্যাক করে দেয়, সেটা বাড়িতে নিয়ে আসুন। আর ছোটদের একদম ছোটবেলা থেকেই শিক্ষা দিন খাদ্যের মূল্য ও অপচয়ের ক্ষতি সম্পর্কে। ছোটবেলা থেকে তাদেরকে সচেতন করলে কিন্তু তারা খাবার নষ্ট করবে না। আর জৈব সার তৈরি করতে পারেন, খাওয়ার অনুপযোগী যেসব

খাবার দাবার সেটা কম্পোস্টে পরিণত করে কিন্তু ব্যবহার করতে পারেন। এছাড়া অনেক মানুষ তো পৃথিবীতে খাবার পায় না, কাজেই তারা যাতে আপনার বাড়ির অতিরিক্ত খাবার খেতে পারে, তাদের অবধি যাতে পৌঁছে যায়, এরকম অনেক সংস্থা আছে, তাদের সঙ্গে যোগাযোগটা রাখুন। যদি মানে উদ্বৃত্ত খাবার হয় তাদের হাতে পৌঁছে দেবার ব্যবস্থা করুন। সুস্থ অভ্যেস গড়ে তুলুন, খাবার নেওয়া অপচয় না করা দায়িত্বশীল ও সচেতন নাগরিক হওয়ার লক্ষণ। তাই আমাদের উচিত যতটুকু প্রয়োজন ততটুকু খাবার খাওয়া আর খাদ্য অপচয় না করা। তো আমি অরুণিমা এগিয়ে যাব পরের ঘন্টার দিকে, পরের ঘন্টায় আপনাদের কাছে নিয়ে আসছি নমস্কার কলকাতা। মাঝখানে রয়েছে খবর, শুনতে থাকুন 107 FM রেইনবো।

0: আকাশবাণী কলকাতা, এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে খবর পড়ছি নমামি বসু রুদ্র। রাজ্যে এবছরে স্নাতক স্তরে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার এবং ফার্মাসি কোর্সের ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা জয়েন্ট এন্ট্রান্সের ফল আজ প্রকাশিত হবে। ওয়েস্টবেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের কার্যালয়ে দুপুর 1:30 আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই ফল ঘোষণা করা হবে বলে বোর্ডের রেজিস্ট্রার ডক্টর দিব্যেন্দুকর জানিয়েছেন। কলকাতার বেহালা ফ্লাইং ক্লাব সহ রাজ্যের বিভিন্ন গন্তব্যে বিমান পরিষেবা চালু করার সম্ভাবনা খতিয়ে দেখতে সরকার উদ্যোগ নিচ্ছে। এজন্য এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার একটি বিশেষজ্ঞ দলের সঙ্গে রাজ্য পরিবহন দপ্তরের প্রতিনিধিরা যৌথভাবে গতকাল মালদা বিমানবন্দর পরিদর্শন করেন। পাশাপাশি সেখানকার পরিকাঠামো এবং সামগ্রিক অবস্থা নিয়ে তারা জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। রাজ্য বিধানসভার ফলাফল প্রকাশের থেকে এক মাসেরও বেশি সময় কেটে যাওয়ার পর পশ্চিমবঙ্গে মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা কমিয়ে দেওয়া হল। ভোট পরবর্তী হিংসা রুখতে রাজ্যের বিভিন্ন জেলায় 500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল, গতকাল থেকে তা কমিয়ে 150 কোম্পানি করা হয়েছে। কলকাতা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে মাওবাদী জঙ্গি সংগঠনের নেত্রী পুষ্পা মাহাতো। তার নামে 10 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছিল। কেন্দ্রীয় সরকারের মাওবাদী মুক্ত প্রচারের অংশ হিসেবে ঝাড়খণ্ডের সারান্ডা অঞ্চলে নিরাপত্তা বাহিনীর ক্রমাগত অভিযানে নাজেহাল হয়ে আত্মসমর্পণ করে পুষ্পা। কলকাতা পুলিশ কমিশনার অজয় কুমার নন্দ সাংবাদিক বৈঠকে জানান, এটি পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড পুলিশের বড়সড় সাফল্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল G7 শীর্ষ সম্মেলনের একটি আলোচনায় কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ ও মানবকেন্দ্রিক প্রয়োগের আহ্বান জানিয়েছেন। যান্ত্রিক ক্ষমতার বৃদ্ধি থেকে দৈনন্দিন জীবনে সাধারণ মানুষের সহায়তায় কৃত্রিম বুদ্ধিমত্তা AI এর ভূমিকা অধিক গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন শ্রী মোদী। ফিফা ফুটবল বিশ্বকাপে গতরাতে ইংল্যান্ড ক্রোয়েশিয়াকে 4-2 গোলে হারিয়ে দেয়। ইংল্যান্ডের হয়ে 12 মিনিটে পেনাল্টি থেকে গোল করে এগিয়ে দেন হ্যারি কেন। 36 মিনিটে ক্রোয়েশিয়ার হয়ে গোল পরিশোধ করেন মার্টিন বাতুরিনা। ICC মহিলা টি-20 ক্রিকেট বিশ্বকাপে গতরাতে লিডসের হেডিংলিতে অনুষ্ঠিত গ্রুপের ম্যাচে ভারত নেদারল্যান্ডসকে 95 রানে পরাজিত করেছে। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: আমার এক অবুজ প্রতিবেশী আছেন যিনি পাড়ার সবাই সোলার প্যানেল লাগিয়ে নিলেও বিশ্বাসই করেন না যে সত্যি জিরো বিল আসতে পারে। আমি বলেছিলাম, ওরে এই প্রকল্পের নামই তো PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা। তারপর যখন দেখলো এক এক করে সকলের ইলেকট্রিক বিল জিরো এলো, তখন বলল এবার লাগিয়ে নিচ্ছি PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।
3: লিসা না, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
4: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
3: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
4: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি OTP ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্ট।

0: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: গুড মর্নিং, নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে আমি অরুণিমা আজ আপনার সঙ্গী। বাইরে বেশ গরম, তবু দার্জিলিংকে চুমুকে এনে চলুন জমাই দারুণ একটা আড্ডা। ফিরছি একটু পরেই সঙ্গে নিয়ে দিনের ডায়েরি, আর এখন আপনার জন্য রেখে গেলাম বসন্তকাল। এখন তো গরমকাল, তবুও বসন্ত এলে, মানে বসন্তের হাওয়া বইলে কিন্তু মন্দ হতো না, মনে মনে ভাবি। আর গানটা শুনতে থাকুন অন্তরা নন্দী আর সুতীর্থ চক্রবর্তীর কণ্ঠে 107 FM রেইনবো। আমি অরুণিমা, ফিরছি গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: dinner diary.
1: খুললাম দিনের ডায়েরি 107 এফএম রেনবো। নমস্কার, কলকাতায় আমি অরুণিমা, রয়েছি আপনার সঙ্গে। আর আজকে তো জানেনই সাস্টেনেবল গ্যাস্ট্রোনমি ডে, গোটা ভোরাই করে ফেললাম সেই নিয়ে, মানে খাবারের আর্ট, সায়েন্স এসব জানার ও সেলিব্রেট করার দিন। খাবারই তো, খেয়ে ফেলুন, কী আছে, অপচয় করবেন না কিন্তু। আর আপনার কি প্যানিক আছে? ও বাবা, খুব প্যানিক করেন, আজ আপনার দিন, ইন্টারন্যাশনাল প্যানিক ডে, এটা নিয়েও প্যানিক করছেন? তাহলে একটা কাজ করুন, সুশি খেয়ে ফেলুন, আজ ইন্টারন্যাশনাল সুশি ডেও। জাপানিজরা না আমাদের মতোই ভাত মাছ ভালোবাসে, আর সুশিটা ভাত মাছ দিয়েও তারা বানায়, স্টিকি রাইস। আর আমাকে কিন্তু খবরদার বলবেন না, এই অরুণিমা সকাল সকাল তুমি আমায় কাঁচা মাছ খাবার ফর্মুলা দিলে, একদম নয়। জাপানিজরা মাছ দিয়ে যে সুশিটা বানায় আমি খেয়েছি অনবদ্য খেতে, কোথায় কাঁচা কোথায় কি বোঝাই যায় না। তো সেই রকমভাবে ধরলে তো আমাদের পাতুড়িও সেইভাবে ভেজে টেজে রান্না করা না, কিন্তু কি ভালো খেতে বলুন। অনেক কথা বলে ফেললাম খাওয়া দাওয়া নিয়ে, এইবার তাহলে বন্ধ করি দিনের ডায়েরি। আর দিনের ডায়েরি বন্ধ করার পর আপনার জন্য যে গানটা আসছে সেটা তিমির বিশ্বাসের কণ্ঠে, শুনুন। ফিরছি গানের পর 107 এফএম রেইনবোয়ে।
0: Dinner time.

0: Rainbow Time Check. Rainbow Time Check. সময় এখন ঠিক 7:19।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
1: FM রেইনবোতে রেইনবো নিউ টিউন,
3: রেইনবো নিউ টিউন, রেইনবো নিউ টিউন।
0: রেইনবো নিউ টিউনে হারিয়ে যায় কুণাল গাঞ্জাওয়ালা অন্তরা মিত্র অর্পিতা দাসের গাওয়া বহুরূপ ফিল্ম থেকে। আমি অরুণিমা, ফিরছি গানের পর, মানে ঠিক 3 মিনিট পর। শুনতে থাকুন 107 FM।

0: ছিল সেটা ছিল ডাকোটা থ্রি, ডিসি থ্রি নামে একটা বিমান। তখন তো দমদম এয়ারপোর্ট তো ছিল না, তখন নাম ছিল দমদম অ্যারোড্রম, আর এখন তো নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো ওই একই বছর মানে 1924 সালেই ডাচ বিমান সংস্থা তাদের আমস্টারডাম বাটাভিয়া, এখন যেটা জাকার্তা, সেই রুটে কলকাতাকে একটা নির্ধারিত স্টপেজ হিসেবে ব্যবহার করা শুরু করে। ফলে কলকাতা ইন্টারন্যাশনাল যে বিমান চলাচলের একটা মানচিত্র, সেইটায় একটা জায়গা পেয়ে যায় কলকাতা বিমানবন্দর। তো 1924 সালের 2 মে ফরাসি বৈমানিক লেফটেন্যান্ট পেলেটিয়ে ডোজি কলকাতার দমদমে অবতরণ করেন। এটা কলকাতা বিমানবন্দরের প্রাচীনতম নথিভুক্ত এই যে ওড়াউড়ির ইতিহাস, তার অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। এবার আপনাকে বলবো যে দমদম থেকে প্রথম যাত্রীবাহী বিমান কবে উড়েছিল, সেটা হলো 1933 সালে ইন্ডিয়ান ন্যাশনাল এয়ারওয়েজের একটা ড্র্যাগন এয়ারক্রাফট, তার নাম ছিল রুবি, সেটা দমদম থেকে ঢাকার দিকে ওড়া শুরু করে আর কি। এটা কলকাতা ঢাকা এয়ার মেল ও যাত্রী পরিষেবার প্রথম সরকারি ফ্লাইটগুলোর একটা ছিল। বিমানে 4 জন যাত্রী ও ডাক বহন করা হয়েছিল। আর তাহলে ছোট্ট করে আবার বলে দিই, প্রথম উল্লেখযোগ্য বিমান অবতরণ সেটা ছিল 1924 সালে, 1924 ডাকোটা থ্রি, প্রথম ইন্টারন্যাশনাল রেগুলার স্টপ ওভার, সেটা ছিল কিন্তু নিয়মিতভাবে যেটা স্টপ ওভার আর কি, সেটা 1924 সালে KLM-এর আমস্টারডাম ব্যাটাভিয়া রুটে। আর প্রথম নথিভুক্ত যাত্রী ও ডাকবাহী ফ্লাইট 1933 সালে ড্র্যাগন রুবি কলকাতা ঢাকা রুটে। ভাবতে পারছেন কবে থেকে আমাদের এই কলকাতা বিমানবন্দরে ইন্টারন্যাশনাল ফ্লাইট উঠছে, ভাবা যায়? তো এইসব ভাবনা চিন্তা করতে থাকুন, আমি এখন যেটা করব সেটা হচ্ছে আপনাকে পরপর 3টে গান শুনিয়ে দেবো, 3-3 গানের হ্যাট্রিকে। প্রথম গান অরিজিৎ সিংয়ের গাওয়া মন বোঝে না, আর তারপর রূপম ইসলামের গাওয়া ঝাপসা শহর, আর একেবারে শেষে আপনার জন্য যে গানটা আসতে চলেছে সেটা ত্রিদীপ বিশ্বাস আর সোমলতা আচার্য চৌধুরীর গাওয়া ফিরিয়ে দিও না গোড়ায়। শুনতে থাকুন 3-3 গানের হ্যাট্রিক, আমি অরুণিমা ফিরছি 3টে গানের পর 107 FM রেইনবোয়ে।
1: FM রেইনবোতে 3-3 গানের হ্যাট্রিক।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবো, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে 7:55 মানে নমস্কার কলকাতার প্রথম ঘন্টাকে এবার বাই বাই বলতে হবে। কিছুক্ষণের মধ্যেই আবার ফিরব দ্বিতীয় ঘন্টায়। তো দ্বিতীয় ঘন্টায় যাওয়ার আগে আপনাকে জানিয়ে দিই যে আজকে তো জানেনই যে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট আউট হচ্ছে। তো পরীক্ষার্থীরা দেখতে পাবেন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ

0: www.jwwb.nic.in এবং www.jeeb.in এই ওয়েবসাইটগুলোতে গিয়ে নিজের অ্যাপ্লিকেশন নাম্বার দিলে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। পরীক্ষার র্যাঙ্ক কার্ড বিকেল 4টে থেকে এই ওয়েবসাইটগুলি থেকে ডাউনলোড করা যাবে। রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মাসি এবং আর্কিটেকচার নিয়ে স্নাতক স্তরে ভর্তি হওয়া যায় এই পরীক্ষার মাধ্যমে। গত 24 মে রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়। 120,000 জন পরীক্ষার্থী পরীক্ষা দেন। 267 কেন্দ্রে পরীক্ষা হয়েছে, তার মধ্যে 264 কেন্দ্র বাংলার, ত্রিপুরার 2 ও অসমের 1 কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছে। সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরীক্ষা পরিচালনার জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ, ব্লুটুথ ডিভাইস সহ সমস্ত ধরনের ইলেকট্রনিক গ্যাজেট সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। তো এত কিছুর পরে খুব তাড়াতাড়ি কিন্তু রেজাল্টটা বেরোচ্ছে। তো পরীক্ষার্থীরা আরেকবার মনে করিয়ে দিই, দুটো ওয়েবসাইট www.jwwb.nic.in আর www.wbjeeb.in, সব কিন্তু স্মলে। এই ওয়েবসাইটগুলো গিয়ে নিজের অ্যাপ্লিকেশন নাম্বার দিলে ফলাফল দেখতে পারবে। আর পরীক্ষার র্যাঙ্ক কার্ড বিকেল 4টে থেকে এই ওয়েবসাইটগুলোতে ডাউনলোড করা যাবে। তো জানিয়ে দিলাম একটা আনন্দের ব্যাপার। আর এবার পরের ঘন্টায় যেতে যেতে রয়েছে একটা গান, যে গান পুরনো হয়েও হয়নি পুরনো, তাই চলে এসছে আমাদের ফ্ল্যাশব্যাক সঙে। কিশোর কুমারের কণ্ঠে একটি রবীন্দ্রসঙ্গীত।
1: FM Rainbow Flashback Song. Rainbow Flashback Song.

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান ভার্চুয়ালি 14 দফা সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছেন। দুদেশের মধ্যে সংঘাতের অবসান ঘটানো, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং নিষেধাজ্ঞা ও ইরানের পারমাণবিক কর্মসূচি বিষয়ক চূড়ান্ত চুক্তির জন্য 60 দিনব্যাপী আলোচনার প্রক্রিয়া শুরু করার উদ্দেশ্যে এই সমঝোতা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্যারিসে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ইউরোপের বৃহত্তম প্রযুক্তি ও উদ্ভাবন সম্মেলন ভিভাটেক 2026 যোগ দেবেন। সেখানে ভারতের ক্রমবর্ধমান উদ্ভাবন পরিমণ্ডল ও প্রযুক্তির অগ্রগতির কথা তুলে ধরবেন তিনি।

0: বলেছেন, ভারত ও যুক্তরাজ্যের মধ্যে সামগ্রিক অর্থনৈতিক বাণিজ্য চুক্তি বা কম্প্রিহেন্সিভ ইকোনমিক ট্রেড এগ্রিমেন্ট সেটা উভয় দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের বৃদ্ধিতে সাহায্য করবে। বিকশিত ভারত 2047-এর লক্ষ্য পূরণেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে এই চুক্তি, প্রধানমন্ত্রীর মতামত। পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর আজ বসতে চলেছে বিধানসভার প্রথম অধিবেশন। সকাল 11টায় রাজ্যপাল আরএন রবির অভিভাষণের মধ্য দিয়ে সূচনা হবে এই অধিবেশনের। আগামীকাল শোক প্রস্তাব গ্রহণ ও আগামী সোমবার 22 জুন রাজ্য বাজেট পেশ। রাজ্য সরকার শতাধিক WBCS আধিকারিকদের বদলি নির্দেশ দিয়েছে। গতকাল স্বরাষ্ট্র দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসন এবং বিভিন্ন দপ্তর, মহকুমা, জেলা পরিষদ ও নবান্নের একাধিক গুরুত্বপূর্ণ পদে এই রদবদল করা হয়েছে। পশ্চিমবঙ্গে চলচ্চিত্র, টেলিভিশন শিল্পসহ টলিউডের বিভিন্ন সমস্যা ও ভবিষ্যৎ উন্নয়ন সুনিশ্চিত করতে সরকার একটি নতুন উপদেষ্টা কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে। কমিটিতে বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়, পাপিয়া অধিকারী, রুদ্রনীল ঘোষ ও হিরণ চট্টোপাধ্যায় রয়েছে। চীনের গুইয়াংয়ে আয়োজিত ওয়ার্ল্ড বক্সিং 2026-এর তৃতীয় দিনে গতকাল ভারতীয় বক্সার নিখিল, দীপক ও সানে জয়লাভ করেছেন। অন্যদিকে মাকাও ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় নিজেদের প্রথম রাউন্ডের ম্যাচ জিতে প্রিকোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন ভারতীয় খেলোয়াড় আনমোল খার, ঈশারানী বড়ুয়া, অস্মিতা চালিহা এবং তরুণ মান নেপাল্লি। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: সকাল সকাল কানে মন্তর দিতে চলে এসেছি। আচ্ছা, আপনার কি খুব কম বন্ধু, মানে বন্ধু বিশেষ হয় না, অথচ আপনার দিক থেকে চেষ্টার অভাব নেই, আপনি প্রচুর চেষ্টা করেন, প্রচুর ভালো মানুষ আপনি, তবুও আপনার বন্ধু বান্ধব বিশেষ হয় না। তারা যেসব আলোচনা করে, মানে একজোট হয়ে বন্ধু হয়ে যারা তা আলোচনা করে আর কি, সেই আলোচনাগুলো কেমন যেন আপনাকে ঠিক, মানে কি বলবো, আপনাকে ছুঁয়ে যায় না, আপনার মনে হয় না যে এই আলোচনাগুলোর মধ্যে ঢোকা যায়, সেই জন্য আপনি হয়তো চুপচাপ থাকেন, কিন্তু আপনিও ভীষণভাবে বন্ধু চান, আপনার বন্ধু নেই। স্কুলে পড়া বাচ্চারা বা কলেজে পড়া ছেলেমেয়েরা, তারা তো ভীষণ বেপরোয়া হয়ে যায় বন্ধুত্বের জন্য, তারা খুব চেষ্টা করে, নানান রকম ঘুষ দিয়েও চেষ্টা করে, মানে বন্ধুদের নিয়ে খাওয়ানো দাওয়ানো, তাদের কি পছন্দ সেই পছন্দ অনুযায়ী কথা বলা, জামাকাপড় পরা, সমস্ত চেষ্টাও কিন্তু অনেক সময়ই দেখা যায় যে অসফল হয়ে যায়। আপনি সবসময় বন্ধুত্বের ক্ষেত্রে সেকেন্ড চয়েস হয়ে থাকেন, ধরুন কেউ নেই, তখন কেউ একজন আপনাকে ফোন করলো, তাদের অন্য বন্ধুর সঙ্গে যাওয়ার ছিল, সেই বন্ধু ক্যান্সেল করেছে বলে আপনাকে ডাকলো, আয় একটু আড্ডা দিই, মানে আপনি সেকেন্ড চয়েস। আপনাকে বলি, এত উতলা হবেন না, বন্ধু নেই তো নেই, কি হয়েছে, বন্ধু দরকার আজকের যুগে দাঁড়িয়ে, যখন আপনার হাতে সেলফোনটার মধ্যে গোটা পৃথিবী রয়েছে, আপনি যখন যা খুশি দেখতে পারেন, শুনতে পারেন, আপনি সিনেমা দেখতে পারেন, আপনি বই পড়তে পারেন, আপনি গান শুনতে পারেন, বন্ধু এতই প্রয়োজন। তারপরেও যদি বন্ধু না পান, দেখবেন কখনো না কখনো আপনার একজনের সঙ্গে দেখা হবেই যে অনেকটা আপনার মতো, যার সঙ্গে আপনার ভীষণ মনের মিল হচ্ছে, সেই আপনার বন্ধু। সবার না এক গাড়ি বন্ধু হয় না, অনেকের একজন বা দুজন বন্ধু থাকে, কিন্তু যেই বন্ধুটা থাকে সেটা একদম সলিড। কাজেই অপেক্ষা করুন, আপনিও বন্ধু পাবেন, এত উতলা হবেন না। আর যারা ছোটো বাচ্চারা তাদেরও বলছি যে বন্ধু হচ্ছে না হচ্ছে না, নিশ্চয়ই কেউ একজন হবে কোনো দিন যে সত্যিকারের বন্ধু হবে। আর আমি দেখেছি যাদের প্রচুর বন্ধু না, তাদের বিপদের সময় সেই বন্ধুদের কাউকে পাওয়া যায় না, অথচ যাদের একটা বা দুটো বন্ধু, সেই বন্ধুরা কিন্তু ভীষণ জেনুইন, আপনার যে কোনো বিপদে তারা পাশে এসে দাঁড়াবে, না দাঁড়ালেও চেষ্টা করবে সাহায্য করার। কাজেই এক গাড়ি বন্ধু বানিয়ে কোনো লাভ নেই, একটা বন্ধু ঠিক আপনি জীবনে পেয়ে যাবেন, প্রত্যেকে পায়, কাজে উতলা হবেন না। মন্তব্য দিয়ে দিলাম, এবার যেটা করবেন সেটা হচ্ছে, একটা ছোট্ট ফর্মুলা আছে, সেটা হচ্ছে ছোট বাচ্চাদের জন্য বলছি, এই যে যারা স্কুলে খুব বন্ধুত্ব করার চেষ্টা করে, সেদের সাথে কথা বলে, উল্টো দিক থেকে একদম পাত্তা পায় না, তাদের বলছি ইগনোর করো। ইগনোর করলেই দেখবে উল্টো দিকের লোকটা ভাবা শুরু করবে যে আরে এ তো রোজ আমাকে সেদের সাথে কথা বলতো, আজকে কথা বলছে না কেন, কী ব্যাপার, দেখবে সে তোমার সাথে কথা বলা শুরু করেছে, তখন আবার ভ্যাল ভ্যাল করে প্রচুর কথা বলে ফেলবে না, অল্প অল্প বলবে। সব কিছুরই না একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা কাজে লাগালে ক্লিক করবেই। মন্ত্র দিয়ে দিলাম, এবার কাজে লাগান।
4: মর্নিং মন্ত্র, মর্নিং মন্ত্র।
3: তো মন্ত্র তো দেওয়া হয়ে গেছে, এইবারে আমি যেটা বলবো সেটা হচ্ছে কি বলুন তো, টপিক, আজকে কি নিয়ে আপনি মেসেজ করবেন। আজকে তো প্যানিক ডে, জানেন তো, প্যানিক প্রচুর লোকের আছে, আমারও মাঝে মাঝে হয়। তো প্যানিকের বিভিন্ন ধরন হয়, মানে প্যানিকটা এমন একটা জায়গায় পৌঁছে যায়, মানে মাথায় বানানো গল্প, গল্পের গরু গাছে উঠে যায়, তারপরে আপনিও সেটা নিয়ে ভাবতে ভাবতে এমন একটা মানে ভাবনায় বিভ্রান্ত হয়ে যান যে তারপরে মনে হয় যে হে বাবা কি হবে। তো সেরা প্যানিক কী ছিল সেটা বলুন, আর সেই প্যানিক শুনে কেউ প্যানিকড হবেন না, বলে দিলাম আমি। 9903653992, আপনার জীবনের সেরা প্যানিক কী ছিল, আপনি কি প্যানিক করতে, মানে নিজের অজান্তেই প্যানিক করে ফেলেন, প্যানিক করতে হয়তো ভেতরে ভেতরে কোথাও একটা ভালো লাগা আছে, নাহলে বারবার কেন করেন, এটা তো সুন্দর কিছু খাওয়ার জিনিস না যে করতে হবে। যাই হোক, আপনার সেরা প্যানিক কী ছিল সেটা শেয়ার করুন, আর মেঘলা দাশগুপ্তের কণ্ঠে একটা গান শুনুন। আমি অরুণিমা, ফিরছি গানের পর 107 FM রেইনবোয়ে।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবো, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর সময় এখন 8:18। মেসেজ আসা শুরু করে দিয়েছে, আমাদের প্রচুর বন্ধু মেসেজ করেছেন। প্রথম মেসেজ সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখেছেন, ছোটবেলায় আমার জীবনের সেরা প্যানিক হলো বিদ্যুৎ চমকালেই আমি ভয়ে ঘরের দরজা জানলা বন্ধ করে দিয়ে কান্নাকাটি শুরু করে দিতাম। বিদ্যুৎ চমকালে আমার কিন্তু এখনও ভয় লাগে জানেন তো। আর এর পরের মেসেজ পাঠিয়েছে সুপ্রভাত দিদি, আজ ভোরাইতে রান্নাঘর ও রান্নাবান্না নিয়ে অনেক কিছু জানলাম, আর সাথে আজ মর্নিং মন্ত্র অসাধারণ ছিল। টপিকে বলি, আমি প্যানিক করেছিলাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরোনোর আগের দিন, খুব ভয় ভয় ছিলাম দিদি, যাকে উতরে গেছো তো আবার কি। সৌভিক সরকার কসবাহালতু থেকে এই মেসেজ পাঠিয়েছে। এর পরের মেসেজ মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে লিখেছে, শুভ সকাল, সব থেকে বেশি প্যানিক অ্যাটাক হয়েছিল যখন যৌথ পরিবার থেকে আলাদা হতে হয়েছিল, কি করে সংসার চালাবো, এই প্যানিক ক্রমাগত কাটিয়ে উঠেছিলাম, আস্তে আস্তে সব ঠিক হয়ে গিয়েছিল। মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে। আর সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখেছেন, শুভ মেঘলা সকাল আর যে অরুণিমাদি, আজকে ভেরি নাইস মর্নিং মন্ত্র, তার জন্য আপনাকে থ্যাংকস। ভেরি নাইস টপিকে বলি, আমি বারবার প্যানিক জিনিসটাকে অ্যাভয়েড করি। গান মিলান্তিতে শ্রেয়া ঘোষালের গাওয়া কোনো গান শোনাবেন প্লিজ। শ্রেয়া ঘোষালের গাওয়া গান তো শোনাচ্ছি, নিশ্চয়ই চেষ্টা করব গান মিলান্তিতে আরও একটা শ্রেয়া ঘোষালের গান শোনানোর। আর তারপরের মেসেজ যিনি পাঠিয়েছেন সে হচ্ছে দেবার্কো দত্ত। দেবার্কোর মেসেজ এই প্রথম পেলাম। দেবার্কো দত্ত মেসেজ করেছেন আমাদের বারাসাত থেকে। উনি লিখেছেন যে, আমার সব সময় প্যানিক হয়, খুব সামান্য ব্যাপারেও প্যানিক হয়, আমি জানি না কেন, তবে আমি প্যানিকের জন্য অনেক কিছুই করি না, অনেক কিছুর থেকে দূরে থাকি। দেবার্কো তুমি লিখেছো তুমি কলেজে পড়ো আর তোমার সবসময় প্যানিক হয়, সব ব্যাপারে প্যানিক হয়, আমার মনে হয় তোমার একবার কোনো সাইকোলজিস্টের সাথে কথা বলা উচিত, একটা দুটো কাউন্সিলিং নিলে ঠিক হয়ে যাবে। এটা একটা ছোট সমস্যা, আমাদের অনেকেরই হয়, তার জন্য এটা ভাবার কারণ নেই যে আমি সাংঘাতিক বিপদে পড়েছি, সাংঘাতিক কিছু খারাপ হচ্ছে আমার, সামান্য ব্যাপার, সারিয়ে নেওয়াই যায়, তাই না? আর গান মিলান্তিতে এবারে যে গানটা আসতে চলেছে সেটা আমি জানি সবারই পছন্দ হবে, তার কারণ হচ্ছে যে এই গানটা আমার নিজেরও খুব পছন্দের, শ্রেয়া।

0: ঘোষালের গাওয়া অফকোর্স, কারণ শ্রেয়া ঘোষালের গাওয়া গানের রিকোয়েস্ট ভীষণভাবে আসছে। তো এই গানটা শুনিয়ে দিচ্ছি তাহলে, মেঘের পালক ফ্রম দ্য মুভি নট ওয়ান নট আউট।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। 8:27 এখন। আর আপনাকে যেটা জানাতে চাই সেটা হচ্ছে, তো সময় এগিয়ে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যেই আপনার কাছে নিয়ে আসব ফুড ফান্ডা। ফুড ফান্ডায় খুব ইন্টারেস্টিং একটা খাবারের কথা বলবো, এক্ষুনি বলছি না, তাহলে না ইন্টারেস্টটা নষ্ট হয়ে যাবে। আসলে কোনো কিছুই না আগে থেকে বেশি করে বলা উচিত না, একটা কথা বলা অবশ্যই উচিত। এই যে রাত জেগে খেলা দেখছেন, ওয়ার্ল্ড কাপ চলছে, চলবে তো, এই ওয়ার্ল্ড কাপের রাত 12টার পরে খেলা দেখছেন, আবার সকালবেলা এখনও হয়তো খেলা দেখছেন, কিছুক্ষণ আগেও খেলা দেখেছেন, খাওয়া দাওয়াটা তো ঠিক মতো হচ্ছে না, তাই না? ঠিক খেলা দেখতে বসার আগে খেয়ে নিচ্ছেন, তারপর মাঝরাত্রিরে উল্টোপাল্টা খাওয়া হচ্ছে, এতে কিন্তু শরীর খারাপ হবে, সতর্ক থাকুন। রাত জেগে খেলা দেখলে অবশ্যই প্রচুর পরিমাণে জল খান, আর যে সমস্ত খাবার খাবেন সেগুলো যেন হেলদি হয়। আপনি মাঝরাতে বসে চিপস খাবেন আর আপনার শরীর ভালো থাকবেন, পরের দিন সারাদিন অম্বল হবে না, এটা কিন্তু কেউ গ্যারান্টি দিতে পারে না, তাই সাবধানে থাকুন। আর এখন যে গানটা আসতে চলেছে সেটা অন্তরা মিত্র আর ঈশান মিত্রের কণ্ঠে। ফিরছি গান আর ছোট্ট একটা ব্রেকের পরে 107 FM রেইনবোয়ে।

0: সবুজ প্রতিবেশী আছেন যিনি পাড়ার সবাই সোলার প্যানেল লাগিয়ে নিলেও বিশ্বাসই করেন না যে সত্যি জিরো বিল আসতে পারে। আমি বলেছিলাম ওরে, এই প্রকল্পের নামই তো পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। তারপর যখন দেখলো এক এক করে সকলের ইলেকট্রিক বিল জিরো এলো, তখন বলল এবার লাগিয়ে নিচ্ছি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
1: লিসন না, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
2: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
1: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
2: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
3: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
4: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে। আমি অরুণিমা, রয়েছি আপনার সঙ্গে। আর 8:33 হয়ে গিয়েছে, এইবার আপনার মেসেজ পড়ার সময় হয়ে গেছে। আমার প্রচুর মেসেজ এসছে। এই মেসেজটা পাঠিয়েছেন মোনালিসা রায়চৌধুরী, কদমতলা হাওড়া থেকে। শুভ সকাল দিদিভাই, কেমন আছো তুমি? খুব ভালো আছি। আমার ছোটবেলার প্যানিক ছিল আমার দাদা ভাই, ওকে দেখলেই আমার ভয় করতো, পড়তে বসে যেতাম ভয়ে। এখনও ওকে নিয়ে একটা প্যানিক আছে। বাবা, দাদাকে ভয় পাও? আমরা তো যাই হোক, দাদা দিদিদের মানে কাজিনদের আর কি, মোটামুটি ভয় তো দূরস্থান। আমরা যেটা বলতাম, আমরা দু তিনজন ছিলাম আর কি, একটু বেশি পাকা ভাই বোন, তারা যেটা বলতাম সেটাই তারা শুনতো, আমাদেরকে গুরু মানতো, ভাবা যায়। গুরুপল্লী থেকে সুকেন্দু ঘোষ, শান্তিনিকেতন। শুভ সকাল অরুণিমা। সেরা প্যানিক এসেছিল, দেখেছিলাম আমি যাচ্ছিলাম, আমি বর বেশে সূর্য অস্তগামী, যাওয়ার আগেই। তারপর যিনি মেসেজ পাঠিয়েছেন, যাদবেন্দ্র পাণ্ডা, জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। সুপ্রভাত আর যে অরুণিমা দিদি ভাই, নমস্কার সহ প্রভাতী শুভেচ্ছা জানাই। আমার জীবনে কিন্তু কোনো প্যানিক নেই, তবে বাজ পড়লে শুধু সীতারাম বলি। আজ মর্নিং মন্ত্র খুবই প্রাসঙ্গিক, অসাধারণ। আজ ভোরাই টেকসই গ্যাস্ট্রোনমি দিবসে রান্নার ক্ষেত্রে টেকসই উপায় অবলম্বন এবং খাদ্যের অপচয় রোধের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার জন্য অসাধারণ অনুষ্ঠান ও মন ছুঁয়ে যাওয়া সঙ্গীতগুলো শুনলাম, খুবই সমৃদ্ধ হলাম। অসাধারণ উপস্থাপনা, খুবই ভালো ও সুস্থ থাকবেন আমার প্রিয় আর জে দিদি ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। যাদবেন্দ্র পাণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে এই মেসেজটা করেছিলেন। এবার শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে লিখেছে, শুভ সকাল দিদিভাই, ভোরাই থেকে শুনছি। আকাশে বিদ্যুৎ ডাকলে, বিদ্যুৎ চমকালে আমি ভীষণ ভয় পাই। এই ভয়টা না আমারও একটু একটু আছে, হঠাৎ করে বাজ টাজ পড়ে গেলে আশেপাশে প্রচণ্ড ভয় পেয়ে যাই আমি। এইবার বেশ কয়েকজন মেসেজ করেছেন, তার মধ্যে শাওন বারাসাত থেকে লিখেছে যে না, শাওন এখনও লিখে চলেছে, কাজেই শাওনের মেসেজটা একটু পরে পড়ব। এবারে যেটা করব, যে আমাদের অনেক মেসেজ কিন্তু

0: আপনি মেসেজ বক্সেও এসছে, তারা বেশিরভাগই গানের রিকোয়েস্ট করেছে। তো গান মিলান্তির গান তো নিশ্চয়ই শোনাবো, কিন্তু টপিকেও মেসেজ করুন, কারণ টপিকে মেসেজ না করলে কিন্তু আমি গান মিলান্তির গান শোনাবো না। এর পরের মেসেজ যিনি পাঠিয়েছেন লিখেছেন, হাই অরুণিমাদি, আজ ভোরাই খুব খুব ভালো লাগলো, আপনার উপস্থাপনা মন ছুঁয়ে যায়। এটা সঞ্জনা সর্দার হাওড়া থেকে। তো সঞ্জনা, তোমাকেও বলছি যে কিছু লেখো। তো গোপাল সিনহা বসুনগর থেকে, মধ্যমগ্রাম থেকে লিখেছেন, সুপ্রভাত। প্রথমেই বলি, আজকের মর্নিং মন্ত্র অন্যান্য দিনের মতোই খুব ভালো। আর তাছাড়া প্রতিটি মানুষের জীবনে বন্ধুর প্রয়োজন অবশ্যই আছে, তাই বলে নিজেকে কোনো সময় ছোট করে নয়। ও বন্ধু একটি দুটি হোক, তাতে কোনো দুঃখ নেই। সে যেন প্রকৃত ভালো বন্ধু হয়, সেই বন্ধুত্ব যেন স্থায়িত্ব থাকে। এবার আজকের টপিকে বলি, আমার নিজের কোনো প্যানিক নেই, সেই জন্য নিজের সেরা কিছু নেই। তবে আমার বাবা যেহেতু অল্প বিস্তর মেজাজি মানুষ, সেই জন্য মা প্যানিক করে ও অন্যান্য বিষয়ে অকারণেও করে। সেটি আমি সব দিক থেকেই চেষ্টা করি যাতে মায়ের সেটি বেড়ে না যায়। আর আমি শুনেছি খুব বেশি প্যানিক করলে প্যানিক অ্যাটাক হয়, যেটা একদমই ভালো নয়। এটা কিন্তু খুব সত্যি কথা বলেছেন আপনি, যে বাড়িতে একজন খুব মেজাজি হলে তার মেজাজের ওঠানামার ওপর বাড়ির অন্য সবার সারাদিনটা কেমন যাবে সেটা নির্ভর করে। এই যে অকারণে মেজাজি কিছু মানুষ, হয়তো তারা কন্ট্রোল ফ্রিক, সেই জন্যও তারা করতে পারে, বা তাদের ওই ধরনের মেজাজ তারা দেখে অভ্যস্ত, তাদের বাবাদের দেখেছেন, ঠাকুরদাকে দেখেছেন, তাই ওই মেজাজটা তারা দেখান। তার ফলে সবচেয়ে অপকার যার হয় সে হচ্ছে বাড়ির গিন্নির। হ্যাঁ, তার উপরই তো মেজাজটা দেখানো হয়, আর দেখানো তখনই হয় যখন তিনি নরম সরম আর কি। হ্যাঁ, আর এই মেজাজের ফলে কিন্তু অসংখ্য মানুষ, বিশেষ করে মহিলারা, ভীষণভাবে প্যানিকড হয়ে থাকেন, অ্যাংজাইটিতে ভোগেন। তাদের বৃদ্ধ বয়সে তাদের এমনও হয় যে একটা কাজ বারবার করছেন, ভুলে যাচ্ছেন, এরকম হচ্ছে। মানে একটা মানুষকে খালি চমকে দিয়ে তার সব কিছু ঘেঁটে দেওয়া, এটা একদম ঠিক নয়। আপনি যেটা করেন মায়ের পাশে দাঁড়ানো, সবসময় দাঁড়াবেন। আর এত গানের পর একটা ভালো গান তো, মানে এত কথার পর একটা ভালো গান তো শোনাতেই হবে। এটাও গান মিলান্তির রিকোয়েস্ট করেছে মধুমিতা দত্ত। মধুমিতা আমাকে মেসেজ করেছে সাঁকরাইল থেকে। তো মধুমিতাকে আমি শুনিয়ে দিই জুন ব্যানার্জির গাওয়া ঝিরি ঝিরি, চিরদিনই তুমি যা আমার থেকে। শুনতে থাকুন 107 FM রেনবো। আমি অরুণিমা, ঠিক ফিরছি ঠিক 5 মিনিট পর।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

লাগে, এরম রান্না রাঁধতে আমি খুব ভালোবাসি। আর তার মানে এটা ভাববেন না যে খুব কম সময় হচ্ছে বলে সেটা খেতে খারাপ। আপনি যদি ফুডি হন তাহলে আপনি খারাপ রাঁধবেন এটা কিন্তু খুব কম হয়। খেতে যারা ভালোবাসে জেনারেলি ভালোই রাঁধে তারা। যাই হোক, এত কিছু ভূমিকা দিয়ে লাভ নেই, যেটা বলবো আজকে তো সুশি ডে, তো ফিশ সুশির রেসিপি বলবো। আগে আমি আপনাকে একদিন ভেজ সুশি বলেছিলাম, তো মাছের সুশি আমরা বাঙালিরা তো মানে মাছ খেতে এত ভালোবাসি, সেখানে সুশির একটা মাছের রেসিপি বলবো না, এটা তো হতেই পারে না। তো কী কী লাগবে বলি, সুশি রাইস বা ছোটো দানার চাল 2 কাপ, চালের ভিনেগার 2 টেবিল চামচ মানে 2 টেবিল স্পুন, চিনি লাগবে 1 টেবিল স্পুন, নুন লাগবে 1/2 টেবিল স্পুন, তাজা মাছ যেটা স্যামন বা টুনা মাছ হলে ভালো হয় 200 গ্রাম, শশা লাগবে 1টা লম্বা করে কাটা, আর নরিশেট বা সিউইড শিট যেটাই বলুন না কেন সেটা প্রয়োজন মতো, কারণ রোল করার জন্য ওটা লাগে। সোয়া সস পরিবেশনের জন্য ওয়াসাবি আপনি দিলেও দিতে পারেন নাও দিতে পারেন। এই জিনিসগুলো না যে কোনো গ্রসারি স্টোরে, বড় যে গ্রসারি স্টোরগুলো সেখানে পেয়ে যাবেন। এবার কিভাবে বানাবেন সেটা বলি। চালটাকে রান্না করুন, চাল ধুয়ে সেদ্ধ করুন, রান্নার পর গরম থাকা অবস্থায় ওর মধ্যে ভিনেগার, চিনি আর নুন মিশিয়ে দিন, ঠান্ডা হতে দিন। এবার মাছটাকে কিভাবে বানাবেন বলি। মাছটা পাতলা স্লাইস করে কেটে নিন। কাঁচা খাওয়ার উপযোগী ফ্রেশ মাছ ব্যবহার করতে হবে। কাঁচা শুনেই চমকে যাবেন না, এটা যখন খাবেন আপনি টেরই পাবেন না, আমি অনেকবার খেয়েছি, অসাধারণ লাগে। আর রোলটা বানাবেন কি করে, নরিশিট যেটা বিছিয়ে তার উপর পাতলা করে চালটাকে ছড়িয়ে দিন। ওই যে চালটা আপনি মিক্স করে রেখেছিলেন, চালটা ধুয়ে সেদ্ধ করে তারপর গরম থাকা অবস্থায় ভিনিগার, চিনি আর নুন দিয়ে মিক্স করে রেখেছিলেন, ওটা বিছিয়ে দিন পাতলা করে। মাঝখানে মাছ আর শশা রাখুন, শক্ত করে রোল করে নিন। ম্যাট থাকলে ভালো হয়, ওই ম্যাটের ওপর শীট পেতে তার ওপর শক্ত করে রোল করুন, তারপর কাটা ও পরিবেশন। এবার এই রোলটাকে ছোটো ছোটো টুকরো করে নিন, সাথে সোয়া সস আর ওয়াসাবি দিন। একটা না 2-3টা টিপস দিই, সেটা হচ্ছে খুব ফ্রেশ মাছ ব্যবহার করবেন। চাল বেশি নরম বা বেশি শুকনো হলে সুশি কিন্তু ভালো হয় না, কাজেই আপনাকে চালটা বেশি নরম করা যাবে না, আবার শুকনো আমরা যেরকম ভাত খাই সেটাও করা যাবে না, একটা মাঝারি মানে ফেনা ভাত শুকিয়ে গেলে যেরকম হয় ওই রকম একটা স্টেজে রাখতে হবে চালটাকে। চাইলে অ্যাভোকাডো বা ক্রিম চিজও যোগ করতে পারেন, তবে আমার মনে হয় সেটা ছাড়াই কিন্তু ভালো লাগে। অনেকের মাছে হয়তো একটু স্যামন হলে একটু গন্ধ আসতে পারে, সেক্ষেত্রে চিজ দিতে পারেন, গন্ধটা থাকবে না। যাই হোক, আপনাকে বলে দিলাম আজকে যেহেতু সুশি ডে, ওয়ার্ল্ড সুশি ডে, তাই ফিশ সুশির একটা রেসিপি বানিয়ে ফেলুন, তারপরে কেমন হলো আমাকে জানাবেন কিন্তু, আর খুব ভালো হলে আমাকে ডেকে খাওয়াতে ভুলবেন না। এবারে যেটা আসতে চলেছে সেটা অরিজিৎ সিংয়ের কণ্ঠে তোর এক কথায়, আর এই গানটা গান মিলান্তির পছন্দ না আমার পছন্দ, শুন ভালো লাগবে। 107 FM রেনবো, আমি অরুণিমা, ফিরছি গানের পর মানে ঠিক 4:30 মিনিট পর, শুনতে থাকুন 107 FM রেনবো।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: ফুড ফান্ডা,
3: ফুড ফান্ডা 107 FM রেইনবো, নমস্কার কলকাতায়, আমি অরুণিমা। এবার ফুড ফান্ডা দেব, ভাবুন, কুড়ে লোক চলে এসছে রান্নার রেসিপি বলতে। আমি না মানে খুব কম সময়, ধরুন আধ ঘন্টায় হয়ে যায়, এইরকম রান্নার রেসিপি থাকলে আমার খুব ভালো।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, 8:54। ওরে বাবা, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর এইবার যেটা জানাবো সেটা হচ্ছে প্রচুর মেসেজ রয়েছে। প্রথম যে মেসেজটা পড়বো সেটা মফিজুল খান নন্দীগ্রাম থেকে পাঠিয়েছে। গুড মর্নিং, যদি মা বাবার মধ্যে কেউ একজন বলে তোর সঙ্গে কিছু কথা আছে সন্ধেবেলা বলবো, আর আপনার বয়সটা যদি টিন এজ হয় তাহলে এটা যে কি ভয়ানক ব্যাপার আমরা অনেকেই বুঝতে পারছি। হ্যাঁ, আমরা অনেকেই তো এই ব্যাপারটা পেরিয়ে এসেছি, এখন আমাদের পরের জেনারেশন পেরোচ্ছে আর কি ছেলেমেয়েরা। কারণ তখনকার কিছু খুচরো পাপ যেমন ক্লাস কেটে সিনেমা দেখা, সিগারেটে টান, লুকিয়ে প্রেম, আসলে অন্য বিষয়ে কথা বলতে চেয়েছিল, ভয় পাওয়ার কোনো কারণই ছিল না, কিন্তু ভয় পেয়ে যায়। একটা ছোট্ট অভিজ্ঞতা বলি, তখন আমি ক্লাস 8 পড়ি। হ্যাঁ, আমার একটি বন্ধু ছিল, আমার বেস্ট ফ্রেন্ড, হ্যাঁ, খুব সাহসী সেই মেয়েটি। তো সে আমাকে একদিন বলে, শোন রোজ রোজ স্কুলে যাওয়ার দরকার নেই। তা আমি বললাম কেন, বলে শোন ব্রুসলির প্রচুর সিনেমা আসে স্কুলের কাছাকাছি সিনেমা হলে, মাঝে মাঝে আমরা না একটু ব্রুসলির সিনেমা দেখব। তখন আমার মারামারিতে প্রচুর ইন্টারেস্ট ছিল, তো ব্রুসলি, জ্যাকি চ্যান এদের সিনেমা শুনলেই আমি আর আমার সেই বন্ধু সাথী, আমরা দুজনে স্কুলে না গিয়ে সিনেমা দেখতে যেতাম। কীভাবে যেতাম, বাড়িতে সবাই চাকরি করে, বাড়িতে কেউ নেই, বাড়ি থেকে বেরোনোর সময় স্কুল ড্রেস পরে যেতাম, তারপর সাথীদের বাড়িতে গিয়ে স্কুলের শার্টটা চেঞ্জ করে একটা টি শার্ট পরে নিয়ে টুকটুক করে দুজনে সিনেমা দেখতে চলে যেতাম। ওদের বাড়িতে কোনোদিন ধরা পড়িনি, কিন্তু বিশ্বাস করবেন না,

একদিন ব্রুসলির কোনো একটা সিনেমা, এখন আমার মনে নেই, সেটা দেখে জাস্ট বেরিয়েছি, দেখি আমার ছোট মামা সাইকেল নিয়ে সিনেমা হলের সামনে, কি ভয়ঙ্কর ভয় পেয়েছিলাম। ছোট মামা আমাকে দেখেনি, তারপর মা না বাড়ি ফেরার সঙ্গে সঙ্গেই বললো, শোন তোর সাথে কথা আছে, আমার তো হয়ে গেছে, তার মানে এই যে স্কুল কেটে সিনেমা দেখেছি এটা মার কানে চলে গেছে, তারপরে যে কী হবে তার ঠিক নেই। কিন্তু বিশ্বাস করুন, মা অন্য একটা কী ব্যাপারে কথা বলেছিল, তাও দুদিন পর, এই দুটো দিন টেনশানে প্রায় পাগলের অবস্থা। আপনার এই মেসেজটা পড়ে আমার সেই সময়ের কথা মনে পড়ে গেল। ডক্টর দেবাশিস দাশর্মা দুর্গাপুর থেকে মেসেজ করেছেন, শুভ বৃষ্টির অপেক্ষার সকাল প্রিয় বোন ও প্রভাত বন্ধু অরুণিমা, অফিসে গাড়ি পার্ক করে তারপর আবার এই মেসেজের সুযোগ, মর্নিং মন্ত্রটা রিয়েল লাইফ পারফেক্ট মন্ত্র, আমার প্যানিক অঙ্কে গোল্লা পাওয়ার দুঃস্বপ্ন, এখনও এই চিন্তা ফিরে ফিরে আসে, জীবনের অঙ্ক বোধহয়, আন্তরিক অভিবাদন ও শুভেচ্ছা। আমি যে কতবার দেখেছি, তারপরে জেগে উঠে ভাবছি, ও বাবা এখন তো অঙ্ক আমার থেকে অনেক দূরে, টুয়েলভের পর তো আর অঙ্ক করিই নি, টুয়েলভেও মা বাবা প্রচণ্ড জোর করে সায়েন্স পড়িয়েছিল তাই আমায় করতে হয়েছিল। আর এর পরের মেসেজ যে পাঠিয়েছে, নমস্কার কলকাতা উইথ অরুণিমাদি, আজ শুনলাম রান্নাঘরের গল্প কথা নিয়ে, সুন্দর পরিবেশন করা মনোরম এক ভোরাই, কিন্তু কতজন মেনে চলে বন্ধু? বন্ধু নিয়ে তুমি যে মন্ত্রটা দিলে ভীষণ বাস্তব, 2021 সালে বন্ধুত্বের মর্ম বুঝেছি, বন্ধু সবাই হয় না, যে সবার বন্ধু হয় সে কিন্তু আদতে কারুরই ভালো বন্ধু ছিল না, আর সময়কে ভালো করার জন্য ওইসব বন্ধু, পাশে থাকার বন্ধু এরা নয়, পাড়ার সবাই আমাকে চেনে, হাই হ্যালো অবধি ঠিক আছে, এর বেশি কিছু না, লয়্যাল আর অনেস্ট বন্ধু আমার কিন্তু খুব কম, কিন্তু তারাই আমার প্রকৃত বন্ধু। ভয় হচ্ছে আমার কমার্শিয়াল গ্যাস বেশি লাগে, তো এখন কি হবে, মানে এটা একটা ভীষণ প্যানিক হয়ে গেছে, 1 তারিখ দাম ওঠানামা করে, আতঙ্কে আছি একটা প্রোডাক্ট কত আমি বাড়াবো জিনিসের দাম, নিজের খারাপ লাগে, কিন্তু কি আর কৈফিয়ত দেবো, আজ মেসেজ পাঠাতে একটু দেরি হয়ে গেল, রাধে রাধে উৎপল মাইতি। হ্যাঁ উৎপল, তোমার মেসেজের অপেক্ষায় থাকি আমরা অবশ্যই। এর পরের মেসেজ যিনি পাঠিয়েছেন, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, মুখের পরে সত্যি কথা বলতে পাই না ভয়, তারপরেতে জাগে চিন্তা এরপর কি হয়, এর জন্য পরে যদি ঘটে অঘটন, এই নিয়ে দুশ্চিন্তায় ভরে থাকে মন, ধীরে ধীরে সব কিছু যায় হয়ে যায় ঠিক, তখন বন্ধ হয় যে আমার মনের জমা প্যানিক। আষাঢ়ের মিষ্টি বৃষ্টির শুভেচ্ছা সহ শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে। আর এইবার যেটা করব সেটা হচ্ছে একটা মিষ্টি গান শুনিয়ে দেব, লগ্নজিতা চক্রবর্তীর কণ্ঠে।

0: পড়ে থাকে।
1: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। রাজ্যে এবছরের স্নাতক স্তরে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার এবং ফার্মাসি কোর্সের ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা জয়েন্ট এন্ট্রান্সের

ফল আজ প্রকাশিত হবে। ওয়েস্টবেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের কার্যালয়ে দুপুর 1:30 আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই ফল প্রকাশ করবেন বোর্ডের রেজিস্ট্রার ডক্টর দিব্যেন্দু কর। কলকাতার বেহালা ফ্লাইং ক্লাব সহ রাজ্যের সমস্ত গন্তব্যে বিমান পরিষেবা চালু করার সম্ভাবনা খতিয়ে দেখতে সরকার উদ্যোগ নিয়েছে। এজন্য এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার একটি বিশেষজ্ঞ দলের সঙ্গে রাজ্য পরিবহন দপ্তরের প্রতিনিধিরা যৌথভাবে গতকাল মালদা বিমানবন্দর পরিদর্শন করেন। কলকাতা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে মাওবাদী জঙ্গি সংগঠনের নেত্রী পুষ্পা মাহাতো। তাঁর নামে 10 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছিল। কেন্দ্রীয় সরকারের মাওবাদী মুক্ত প্রচারের অংশ হিসেবে ঝাড়খণ্ডের সারান্ডা জঙ্গলে নিরাপত্তা বাহিনীর ক্রমাগত অভিযানে নাজেহাল হয়ে আত্মসমর্পণ করেছে পুষ্পা। কলকাতা পুলিশের কমিশনার অজয় কুমার নন্দ সাংবাদিক বৈঠকে জানান, এর

0: প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ওব্রায়েন বুধবার প্রথমে এক স্যান্ডেলে, পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগ করেন, প্রায় 20 বছর ধরে মমতা ব্যানার্জির নিরাপত্তার দায়িত্বে থাকা দুই কর্মীকে সরিয়ে দিয়েছে সরকার। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের রাষ্ট্রপতি মাসুদ পেজেসকিয়ান ভার্চুয়ালি 14 দফা সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছেন। দুদেশের মধ্যে সংঘাতের অবসান ঘটানো, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং নিষেধাজ্ঞা ও ইরানের পারমাণবিক কর্মসূচি বিষয়ক চূড়ান্ত চুক্তির জন্য 60 দিনব্যাপী আলোচনার প্রক্রিয়া শুরু করার উদ্দেশ্যে এই সমঝোতা হয়েছে। উত্তরবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব থাকায় আজও বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফুটবল বিশ্বকাপে উজবেকিস্তান কলম্বিয়ার মুখোমুখি, শেষ পাওয়া খবরে কলম্বিয়া 2-1 গোলে এগিয়ে আছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে 9:09 আর নমস্কার কলকাতা তৃতীয় ঘন্টা মানে শেষ ঘন্টায় ঢুকে পড়লাম। তো আপনাকে বলি, আপনার কি ঘুম পেয়ে যায় মানে কাজকর্ম করার পর, বাড়ির বাইরের সমস্ত কিছুর পর আপনি হয়তো প্ল্যান করেছেন যে রাতে খেলাটা দেখবই, মিস করলে হবে না, কিন্তু খেলা শুরুর আগেই আপনি ঘুমিয়ে পড়লেন। আগে তো একটা অপশন ছিল, ফোনে দেখা যেত, কিন্তু এখন আপনি কি মিস করছেন মেসি এমবাপেদের ম্যাচ? ইউটিউবের দরজা বন্ধ, তারপরে যেসব সাইটে দেখা যেত তারাও এখন প্রচুর টাকা চাইছে এই কয়েকদিনের জন্য। কিভাবে দেখবেন, উপায়টা কী? এই উপায়টাই এবার আপনাকে বলবো, খুব সহজ। যে ম্যাচটার হাইলাইটস দেখতে চান গুগলে গিয়ে সেই ম্যাচটা সার্চ করুন। ধরা যাক আর্জেন্টিনা বনাম আলজেরিয়া যে ম্যাচটা হয়ে গেছে বুধবার সকালে, সেটার হাইলাইটস দেখতে চান, তাহলে আর্জেন্টিনা ভার্সেস আলজেরিয়া এটা লিখবেন স্কোরবোর্ডের নিচে, খোদ ফিফার ওয়েবসাইটের ভিডিও থাম্বনেল থাকবে, সেটাতে ক্লিক করলেই হাইলাইটস দেখতে পাবেন, কিংবা গুগলে ইংরেজিতে ফিফা ওয়ার্ল্ড কাপ লিখলে সব ম্যাচ চলে আসবে।

এখান থেকে নির্দিষ্ট ম্যাচে ক্লিক করলে নিচে একইভাবে ফিফার ওয়েবসাইট চলে আসবে, সেখানেই দেখতে পাবেন হাইলাইটস। কাজেই নো চিন্তা নো ভাবনা, এই পথটা অবলম্বন করুন, তাহলে আপনি আপনার যে জিনিসটা আপনি দেখতে চাইছেন আর কি, যে খেলাটা দেখতে চাইছেন, হয়ে যাওয়া খেলা, সেটা নিশ্চয়ই দেখতে পাবেন। আর আমি এখন যেটা করতে চাইছি সেটা হচ্ছে পালোমার গাওয়া খুব মিষ্টি একটা গান দৃষ্টিকোণ থেকে আপনার জন্য, 107 FM রেনবো। আর আপনারা যারা মেসেজ পাঠাতে চান 9903659992 হচ্ছে নাম্বার, এই নাম্বারে গান মিলান্তি রিকোয়েস্টও পাঠাতে পারেন, সেই সঙ্গে সঙ্গে টপিকে মানে আপনার প্যানিক নিয়ে যদি কিছু বলার থাকে তাহলে মেসেজ করতে পারেন। আমি রয়েছি আপনার মেসেজের অপেক্ষায়।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আর সময় এখন 9:15 জাস্ট হলো। তো বাবা, আমার নামটাকে নিয়ে কত কিছু করবে, কেউ লেখে অরিণিমা, কেউ লেখে উর্ণিমা, এ আবার লিখে যে সুপ্রভাত উড়িনিমা, মানে আমি উড়িনি আর কি। নদিয়া শান্তিপুর থেকে বাবুল বলছি। আমি জীবনে তিনটি সময় সবচেয়ে বেশি প্যানিক করেছিলাম, প্রথম মাধ্যমিক পরীক্ষার হলে, তারপর বিয়ের পিঁড়িতে যখন বসি, বিয়ে বাড়ির সবাই আমায় দেখছে, তখন মনে হয়েছিল কি জানি কি বলতে কি বলবো, কি করতে কি করব, সবাই আমার ভিডিও করছে, সেই সময় খুব প্যানিক হয়েছিল। সবশেষে বলি, আমাদের প্রথম বেবি হওয়ার সময় যখন ওটির বাইরে অপেক্ষা করছিলাম, তবে তিনটে সময় খুব ভালোভাবেই পাশ করেছিলাম। আরেকটা পরীক্ষায় পাশ করে যাও, পরের বার আমার নামটা ঠিক করে লিখবে, আমার নাম অরুণিমা।

পরের মেসেজ পাঠিয়েছে শ্যামসুন্দর দাস, নারকেল বাগান লস্করপুর কলকাতা 153 থেকে। সুপ্রভাত অরুণিমা, অঙ্ক স্যারের মস্ত টাক আলোতে চিকচিক, পাঠশালায় দেখলে তাকে তো বড্ড প্যানিক, মুখে ছিল না কোনো হাসি, শুধুই জটিল ফর্মুলা, ক্লাসে ঢুকলেই শুকিয়ে যেত ভয় আমার গলা, এখন আবার প্যানিক হয় শুনলে রাজার কথা, কি জানি কি হয় হৃদয়ে পাবো কি ব্যথা, বলা যায় না কে যে কিসে ব্যথা পায়। তারপরে চিত্তব্রত গুহ জয়রামপুর হাওড়া থেকে লিখেছেন, সুপ্রভাত অরুণিমা, প্যানিক জিনিসটা অদ্ভুত রকমের, অপরের দেখে নিজেকে কীরকম অপরাধী মনে হয়, তার মানে আপনি নিশ্চয়ই বাড়িতে চেঁচামেচি করেন, অন্য লোকে প্যানিকড হয়ে যায় ওই জন্য, তাই না? অবশ্য নাও হতে পারে, অন্যেরটা দেখে কেন প্যানিক হচ্ছে আমি ওইটা একটু রিসার্চ করে বললাম আর কি, তক্ষুনি তক্ষুনি যা মাথায় এলো। আমি অম্বিকা কালনা থেকে প্রীতম ধারা বলছি, বর্তমান যুগে ছেলে হোক বা মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, তার কারণ হিসেবে বলতে গেলে এই রে বাবা এই কী লিখেছে প্রীতম ধারা, পিতামাতাকে দেখবে টেকবে না, গানের রিকোয়েস্ট পাঠিয়েছে আর মেসেজ ডিলিট করে দিল। গান মিলন্তিতে একটা রিকোয়েস্ট রাখলাম, বাংলা ব্যান্ড ক্যাকটাসের একটা গান শুনিয়ে দেবেন, নিশ্চয়ই শুনিয়ে দেবো। তো এর পরের মেসেজ যার, সে হচ্ছে শাওন বারাসাত থেকে, বাজ পড়া শুরু করলে খুব প্যানিক খাই এখনও, যদি সম্ভব হয় তাহলে আমাকে রেনু মুভির সাউন্ড ট্র্যাক থেকে শ্রেয়া ঘোষাল আর অরিজিৎ সিংয়ের গাওয়া গানটা চলে চলে যাই শুনিয়ে দিও, নিশ্চয়ই শুনিয়ে দেব। আর সৌমেন ব্যানার্জি পানিহাটি থেকে লিখেছেন, আমার প্যানিক হয়েছিল করোনার সময়, আমার কিছু সিমটম হয়েছিল যেমন স্বাদ গন্ধ এগুলো চলে গিয়েছিল, তখন আমি নিজেকে পুরো ঘরবন্দি করে নিয়েছিলাম, সেই দিন রাতের বেলা আমি আমার বান্ধবীকে আমার সমস্যার কথা বললাম, তখন সে বলল টেস্ট করাওনি কেন, যদি কিছু বাড়াবাড়ি হয়ে যায় রাত্রিবেলা তখন কি করবে, ব্যাস ওই কথা শুনেই সেদিন আমার রাতের ঘুম উড়ে গিয়েছিল, আমি ভাবছিলাম এই বুঝি আমার কিছু হয়ে যাবে, পরে টেস্ট করিয়েছিলাম করোনা নেগেটিভ এসেছিল রিপোর্টে, তারপরে কি ভয়ঙ্কর একটা আনন্দ হয় বলুন তো। আর আমি তো ওই সময় কতবার যে টেস্ট করিয়েছি, মানে রোজই কাজ করতে বেরোচ্ছি, রোজই বিভিন্ন লোকের সঙ্গে দেখা হচ্ছে যারা কেউ না কেউ কোভিড পজিটিভ হয়ে গেছে, তো তারা ফোন করে আমাকে জানাচ্ছে, আমি সঙ্গে সঙ্গে টেস্ট করাচ্ছি, চারবার টেস্ট করিয়েছিলাম ওই লম্বা সময়ে, তারপরে শুটিং করতে গিয়ে শো করতে গিয়ে সেখানেও, মানে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলতে বলতে তারা পরের দিন হয়তো দু চার দিন বাদে জানিয়েছে আমার না পজিটিভ, তুমি একবার টেস্ট করিয়ে নাও, কিন্তু আমার প্রত্যেকবার নেগেটিভ এসেছি, এইটাই আমার কাছে ছিল প্রচণ্ড আনন্দের ব্যাপার। তবে প্যানিক ভীষণ করেছিলাম, মানে ওই সময়টা ইনফ্যাক্ট আমাদের সবার কাছে একটা দুঃস্বপ্নের মতো হয়ে রয়েছে এখনও, ভাবলেই মানে গা হাত পা কিরম কাটা দেয়। যাই হোক, আর বেশি কথা বলছি না, এবার একটা সুন্দর গান শুনিয়ে দিই, এই গানটা আমার সবসময় ভালো লাগে, আমি জানি আপনারও ভালো লাগে, জুবিন গার্গের গাওয়া মন তোকে দিলাম, 107 FM রেনবো, গানের পর ফিরছি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে। আর এই মুহূর্তে একটা লাইভ আপডেট জানিয়ে দিই, উজবেকিস্তান আর কলম্বিয়ার খেলা চলছে, আর এই মুহূর্তে হচ্ছে উজবেকিস্তান 1 আর কলম্বিয়া 2 গোল করে ফেলেছে। শুনছেন নমস্কার কলকাতা, আর নমস্কার কলকাতায় আপনাদের পছন্দের কথা, আপনাদের পছন্দের গান সবই তো শোনাচ্ছি, সেই সঙ্গে সঙ্গে জানিয়ে দিই একটা কথা, কিছুক্ষণের মধ্যেই মনোসমাজকর্মী মোহিত রণদীপ চলে আসবেন আমাদের মধ্যে। তো আজকে তো জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বেরোচ্ছে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের, অনেকেই চান্স পাবে আবার অনেকেই পাবে না। তো যারা পাবে না বা যাদের সেরকম আশানুরূপ ফল হবে না, তারা কি এটাই ভাববে যে যা হয়ে গেল আর কিছু হবে না জীবনে? না, একদম নয়। যে কোনো পরীক্ষা, শুধু জয়েন্ট এন্ট্রান্স কেন, যে কোনো পরীক্ষায় যদি মন মতো ফলাফল না হয়, তার মানেই কিন্তু জীবন শেষ নয়। জীবনে আরও অনেক পরীক্ষা আছে। খুব খারাপ রেজাল্ট করা ছেলেমেয়েরা জীবনে অনেক এস্টাবলিশড হয়েছে, এটা কিন্তু বহুবার প্রমাণিত হয়েছে। কাজেই এসব নিয়ে একদম মাথা ঘামিও না, আর সেই ব্যাপারেই কথা বলতে আসছেন উনি। আর সেই ব্যাপারে যদি কিছু জানার থাকে অবশ্যই মেসেজ করতে পারো 9903653992 এই নাম্বারে। আর এবার আমি যে গানটা শোনাতে চলেছি গান মেলান্তিতে, সেটা শাওন বারাসাত থেকে রিকোয়েস্ট করেছে, রেনু ফিল্ম থেকে, শ্রেয়া ঘোষাল আর অরিজিৎ সিং এর ডুয়েট চলো চলে যাই। তাহলে এই গানটা শুনতে শুনতে চলো এগিয়ে যাই একটু।
1: গান মেলান্তি, গান মেলান্তি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হ্যালো ডক্টর,
4: হ্যালো ডক্টরে আজ ডক্টর নন, মনোসমাজ কর্মী মোহিত রণদীপ রয়েছেন আমার সঙ্গে। নমস্কার, গুড মর্নিং।
5: নমস্কার, সুপ্রভাত।
4: তো আজকে তো জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বেরোচ্ছে, তো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের, তো অনেক ছেলে মেয়ে চান্স পাবে, আবার অনেকে পাবেও না, অনেকে ভারাক্রান্ত হয়ে পড়বে যে যেমনটা চেয়েছিল তেমনটা হয়নি। এরকমভাবেই সারা জীবন আমাদের নানা রকম পরীক্ষা দিতে হয়, তো বিশেষ করে অল্প বয়সে। তো অনেকেই ভীষণভাবে ভেঙে পড়ে, তারা ভাবে যে একটা পরীক্ষার রেজাল্টেই তাদের জীবনটা একদম শেষ হয়ে গেল। তো তুমি এই সব ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কী বলবে?
5: প্রথম কথা যেটা বলার সেটা হচ্ছে যে পরীক্ষা গুরুত্বপূর্ণ, কোন সন্দেহ নেই, কিন্তু পরীক্ষার থেকেও গুরুত্বপূর্ণ সম্ভবত ভালো থাকা।
4: ঠিক।
5: আর আমরা বোধহয় পরীক্ষাতে অনেক বেশি গুরুত্ব দিয়ে ফেলি, যদিও পরীক্ষা সম্পর্কে আমরা যদি দেখি যে যারা শিক্ষাবিদ, যারা চিন্তাবিদ, তারা দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলেছেন এই পরীক্ষা ব্যবস্থা নিয়ে। কারণ পরীক্ষা সঠিকভাবে একজন মানুষকে যাচাই করার উপায় নয়।
4: ঠিক।
5: তারা একটা মানে শুধুমাত্র কতটুকু সে মনে রাখতে

0: কতটা বুঝে দিল তার উপরে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয় পরীক্ষার পদ্ধতিতে। এবং একজন মানুষের এক এক দিনে এক এক রকম মানসিক পরিস্থিতি থাকে, সেটাও পরীক্ষাকে প্রভাবিত করে। সুতরাং কোনো একটা পরীক্ষা খারাপ হওয়া মানে এরকম ভেবে নেওয়ার কোনো কারণ নেই যে সেই মানুষটা একদম পিছিয়ে আছে বা কিছু জানে না, এরকম মনে করার কোনো কারণ নেই। আর আমাদের শিক্ষা ব্যবস্থা এর বহু রকমের সীমাবদ্ধতা আছে, কিন্তু শেষ কথা যেটা বলে সেটা হচ্ছে যে এটা একটা ম্যারাথন দৌড়, 100 মিটারের দৌড় নয়। কখনো কখনো আমরা পিছিয়ে পড়তেই পারি, একটু পরে আবার আমরা এগিয়েও যেতে পারি।
1: ঠিক,
0: কেন পিছিয়ে পড়লাম সেটাকে যদি আর একটু ভালো করে বোঝার চেষ্টা করি তাহলে এগিয়ে যাওয়ার পথটা আরো সহজ হয়। এটা আর এটা মনে রাখা দরকার যে আমাদের ভালো থাকা, নিজের জীবনকে ভালোবাসা এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। হতে পারে কোনো একটা পরীক্ষা আমি পারলাম না মানে আমি আগামী দিনে কিছু পারবো না এমন মনে করার কোনো কারণ নেই। এমন দেখা গেছে যে একেবারে ক্লাস 8 এ ফেল করার ছাত্র পরবর্তী জীবনে যথেষ্ট সাফল্য অর্জন করেছে, এমন বহু উদাহরণ রয়েছে। তো এইভাবেই আমি বলবো যেটা যে এই পরিস্থিতিতে যেটা হয় যে কোনো পরীক্ষার রেজাল্ট আমাদের ধাক্কা দেয়, এক্ষেত্রে পরিবারেরও একটা ভূমিকা থাকে, শিক্ষকদেরও ভূমিকা থাকে, তারাও অনেক ক্ষেত্রে তাদের প্রত্যাশা চাপিয়ে দেন ছাত্রের উপর বা ছাত্রীর উপর।
1: একদমই,
0: আর ছাত্রছাত্রী নিজেরাও অনেক সময়তে অন্যদের সঙ্গে তুলনা করতে থাকেন এবং সেই তুলনার জায়গা থেকে কারোর থেকে নম্বর কম পেলে মনে হয় যেন জীবনটা ব্যর্থ হয়ে গেল এবং অনেকেই বিষণ্ণতার মধ্যে চলে যায়। যেটা বলার সেটা হচ্ছে যে বিষণ্ণতা অর্থাৎ মন খারাপের একটা তীব্র পরিস্থিতি, তীব্র অবস্থা কারো কারোর মধ্যে এই পরীক্ষার পর দেখা দেয় এবং তাদের মধ্যে এরকম। এবার যখন বিষণ্ণতার মধ্যে দিয়ে যাই আমরা তখন আমাদের মানসিক পরিস্থিতি, চিন্তা ভাবনা সবটাই একটা নেগেটিভ খাতে, নেতিবাচক খাতে বইতে শুরু করে। সেই সময় যেটা মনে হয় যে আমি সত্যি বোধ হয় একজন ওয়ার্থলেস, অপদার্থ, কিছুই হবে না আমার, এই ভাবনাটা আসে। তারপরে যে ভাবনাটা আসে আমার পাশে কেউ নেই, আমার দ্বারা যেহেতু কিছু হচ্ছে না সবাই আমার থেকে দূরে সরে যাচ্ছে, আমাকে কেউ ভালোবাসছে না, পছন্দ করছে না, আমাকে সবাই মানে অপদার্থ হিসাবে দেখছে। এবং তারপরে যে ভাবনাটা আসে সেটা হচ্ছে যে আর কোথাও দাঁড়ানোর কোনো জায়গা নেই, সব শেষ হয়ে গেল। এবং সেখান থেকেই অনেক সময় এমন ভাবনাও ভাবে কেউ কেউ যে তাহলে আর থেকেই বা কি হবে। এখন একটাই বলার, এই যে পরিস্থিতিটা এটা কিন্তু একটা সাময়িক মানসিক পরিস্থিতির কারণে মনের মধ্যে তৈরি হচ্ছে, বিষণ্ণতার কারণে। এই বিষণ্ণতা যখনই কমে যাবে, বিষণ্ণতা হওয়ার পেছনে অনেকগুলো কারণ থাকে, সেই কারণগুলোর মধ্যে যেমন এই পরীক্ষার রেজাল্ট যেমন একটা কারণ, ব্যস্ততা একটা কারণ, তার সঙ্গে সঙ্গে শরীরের ভেতরেরও একটা কারণ থাকে। আমাদের শরীরে অনেক ধরনের স্নায়ু প্রেরক বা নিউরো কেমিক্যালস থাকে, তার মধ্যে একটা বিশেষ ধরনের স্নায়ু প্রেরক, তার নাম সেরোটোনিন, তার মাত্রা কমে গেলে পরে আমরা খুব ছোট ব্যস্ততাকেও অনেক বড় করে দেখি এবং মনে হয় জীবনটা শেষ হয়ে গেল। তো সেখান থেকেই আমাদের মনের মধ্যে এই নেতিবাচক ভাবনাগুলো আসে। একটা কথা বলবো যে যদি কেউ এরকম মানসিক পরিস্থিতির মধ্যে থাকে পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর, তাহলে অবশ্যই তাকে কোনো মনোচিকিৎসকের সাহায্য নিতে হবে, কারণ এক্ষেত্রে ওষুধের প্রয়োজন হয় এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য। এটুকু জোর দিয়ে বলা যায় যে ওই বিশেষ স্নায়ু প্রেরকটির ভারসাম্য ওষুধের মাধ্যমে ফিরিয়ে আনলেই ওই চিন্তা উধাও হয়ে যায়, আবার জীবন সম্পর্কে ভালো লাগা তৈরি হয়। সেটা মূলত বুঝতে হবে যে শরীরের ভেতরে একটা রাসায়নিকের পরিবর্তন জনিত পরিস্থিতি। তো বিষণ্ণতাই শেষ কথা নয় বা পরীক্ষার রেজাল্টই শেষ কথা নয়, মনে রাখতে হবে যে আগামী দিন পড়ে রয়েছে, আজকে আমি পিছিয়ে পড়েছি, আগামী দিন আমি এগিয়ে যাব। কেন পিছিয়ে পড়লাম সেটার জন্য একটু আত্মানুসন্ধান দরকার হয় যে কোথায় কোথায় আমার নিজের আরেকটু মেরামতি দরকার।
1: ঠিক,
0: এটুকুই বলার।
1: অনেক অনেক ধন্যবাদ এতখানি সময় দিলেন আমাদের, খুব ভালো থাকবেন, নমস্কার।
0: ধন্যবাদ।
2: হ্যালো ডক্টর।

0: তাহলে যারা আজকে রেজাল্ট পাবে বা যারা কোনো না কোনো পরীক্ষা দিয়ে ভীষণ হতাশ হয়ে আছো, একটা কথা তো পরিষ্কার হয়ে গেল যে এত হতাশ হওয়ার কোনো কারণ নেই। জীবনে অনেক পথ আছে, সেই পথগুলো খুঁজে খুঁজে বার করতে হবে, আর একটু ইন্ট্রোস্পেকশন দরকার। উনি যেটা বললেন আত্ম অনুসন্ধান, মানে আমরা যদি ইন্ট্রোস্পেকশন ব্যাপারটা করি যে আমি কতটা কোন ব্যাপারে কেপেবল, আমার কতটা পাওয়া উচিত, হ্যাঁ, তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে সব কিছু আমার জন্য নয়, কিন্তু কিছু না কিছু আমার জন্য নির্দিষ্ট হয়ে আছে। প্রত্যেকটা মানুষের মধ্যে কোনো একটা ইউনিক ব্যাপার আছেই, প্রত্যেকটা মানুষের মধ্যে, সেটা খুঁজে বার করতে হবে, আর সেইটাকেই আস্তে আস্তে জীবনের পথ করে নিতে হবে। কাজেই অত ভেব না, আমি প্রচুর পরীক্ষায় ডিগবাজি খেয়েছি, মানে খুব ভালো রেজাল্ট হয়নি, এই জয়েন্টের কথাই ধরো না, বাবা মার কত আশা ছিল, যাকে সেই সব আশায় জলাঞ্জলি। এখন যেটা করব সেটা হচ্ছে যে পরপর তিনটে গান, তিনেকে তিন গানের হ্যাট্রিকে শুনিয়ে দেবো, আর তারপর আবার ফিরে আসছি। শুনতে থাকুন 107 FM রেইনবো।
1: FM রেইনবোতে তিনেকে

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। 9:49 এক্ষুনি 50 হয়ে যাবে আর কি। তো তার আগে আমরা জেনে নেব শহর কলকাতার অবস্থা এই মুহূর্তে কীরকম। কিন্তু প্রচুর মেসেজ এখনও রয়ে গেছে, যে মেসেজগুলো আমি পড়তে পারলাম না তাদের নামগুলো অ্যাটলিস্ট মেনশন করে দিই, কালকে আবার আসছি, কাজে চিন্তার কিছু নেই। যাদের মেসেজ পড়া হলো না তাদের অবশ্যই তাদের মেসেজ আমি কালকে পড়ব, কালকে যা টপিক দেবো তার উপরে পড়ব আর কি। তো এই মেসেজটা পাঠিয়েছেন শ্যামলেন্দু দত্ত বেহালা কলকাতা থেকে। গুড মর্নিং আর জে ফ্রেন্ড অরুণিমা, আমার দুবার প্যানিক হতো।

0: অঙ্ক পরীক্ষার সময় আর চাকরির ইন্টারভিউর সময়। হ্যাঁ, দুটোই খুব যথাযথ। আর তুমি আমাকে যে কোনো একটা তোমার পছন্দ মতো গান শুনিয়ে দিও, নিশ্চয়ই শুনিয়ে দেব। নিরঞ্জন সাউ বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে, উনি লিখেছেন যে অনুষ্ঠান খুব ভালো লাগছে, আর কিছু লিখলাম না। বুঝলাম। এছাড়াও যারা যারা মেসেজ করেছিলেন তাদের নামগুলো একটু মেনশন করে দিই, নাহলে আমি জানি খুব দুঃখ পাবেন, স্বাভাবিক দুঃখ পাওয়াটা, তার কারণ কষ্ট করে মেসেজ করেছেন। আর অ্যান্ডি লিখেছে, সুপ্রভাত অরুণিমা, খুব ভালো থেকো, অনুষ্ঠান ভালো হচ্ছে, আমার টেক্সটটা পড়ো একটু, না কিছু একটু লেখার চেষ্টা করবেন, টপিক যখন দেওয়া হয়েছে তখন লেখার চেষ্টা করবেন। এর পরের মেসেজ বেলেঘাটা থেকে অনিন্দ, এছাড়া মেসেজ পাঠিয়েছিলেন পার্থ হরিদেবপুর থেকে, মধ্যমগ্রাম গঙ্গানগর থেকে একজন বিশাল একটা মেসেজ পাঠিয়েছেন জয়ন্ত, ছোট করে মেসেজ পাঠাবেন কারণ বড় বড় মেসেজ পড়া যায় না। রোহিত ফ্রম উলুবেরিয়া, তো মোটামুটি যাদের নাম বলতে পারলাম বলে দিলাম, কারো যদি মিস হয়ে থাকে তাহলে নিশ্চয়ই তাদের নামগুলো কালকে মেনশন তো করেই দেব, সুন্দর সুন্দর মেসেজ পাঠালে সেই মেসেজগুলো অবশ্যই পড়ে দেব। আর এখন যেটা করব সেটা হচ্ছে লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুমে চলে যাব, একটু ছোট্ট করে জেনে নেব এই মুহূর্তে কলকাতার রাস্তাঘাটের কী অবস্থা রয়েছে। পৌঁছে গেছি লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুমে, এবার জেনে নেব কলকাতার রাস্তাঘাটের অবস্থা এখন কীরকম, কারণ আমি এক্ষুনি বেরোবো, আপনারাও অনেকে বেরিয়ে পড়েছেন, অনেকে রাস্তায় রয়েছেন, কোথাও কোনো জ্যাম আছে কি না, আজকে কোথায় কোথায় কী কী থাকতে পারে রাস্তায়, সেই সমস্ত কিছু জানবো এবার।
1: এছাড়া বিকেল তিনটের সময় একটা প্রসেশন রয়েছে, কলেজ স্কয়ার থেকে বেরিয়ে টুয়ার্ডস এনআরএস মেডিকেল কলেজের দিকে যাবে, 60-70 মতো স্ট্রেন থাকবে, এছাড়া উল্লেখযোগ্য কিছু নেই।
0: আর ফ্ল্যাশব্যাক সঙ্গে আমার এক বন্ধু দেব দুহিতা সিনা এই প্রথম মেসেজ পাঠালো, ওই জন্য ওর পছন্দের গান আই লাভ ইউ ফিল্মের টাইটেল ট্র্যাক, শান আর শ্রিয়ার গাওয়া এই গানটা রইল আপনার জন্য। আর জানিয়ে রাখি আমি অরুণিমা আজকের মতো চললাম, আবার কাল সকালে চলে আসব আপনার ঘুম ভাঙাতে, বকবক করতে, প্রচুর আড্ডা দিতে, ভালো ভালো গান শোনাতে। আপনিও কিন্তু ভালো ভালো মেসেজ আমায় পাঠাবেন, যাই হোক দিনটা ভালো কাটুক। রেখে গেলাম ফ্ল্যাশব্যাক সঙ্গে আই লাভ ইউ ফিল্মের টাইটেল ট্র্যাক আপনার জন্য 107 FM রেইনবো।
2: FM Rainbow Flashback Song. Rainbow Flashback Song.

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। আন্তর্জাতিক যোগ দিবসের আগে রাজ্যে প্রস্তুতি তুঙ্গে। আগামী 21 জুন কলকাতায় দেশের মূল অনুষ্ঠানকে ঘিরে উদ্দীপনা ক্রমশ বাড়ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং ওই অনুষ্ঠানে যোগাভ্যাস করবেন। রেড রোডে আয়োজিত যোগ দিবসের অনুষ্ঠানে লক্ষাধিক মানুষ অংশ নেবেন। এদিকে এর প্রেক্ষিতে কলকাতায় শুরু হয়েছে

বিশেষ স্বচ্ছতা সে সাওয়াত অভিযান। এর অধীনে আগামীকাল পর্যন্ত বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে সাফাই অভিযানে অংশ নিচ্ছেন। কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক জানিয়েছে, যোগ সঙ্গম পোর্টালে দেশজুড়ে প্রায় 2 লক্ষ আয়োজক যোগ দিবস উপলক্ষে অনুষ্ঠানের জন্য নাম নথিভুক্ত করেছে। বিশ্বের দরবারে যোগাভ্যাসে ভারতের স্থান আরও মজবুত হবে বলে আশাবাদী আয়ুষমন্ত্রী প্রতাপ রাও যাদব। বিশিষ্ট বৌদ্ধ পণ্ডিত রবার্ট এ এফ থার্ম্যানের প্রয়াণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি উল্লেখ করেন, থার্ম্যানের কাজ বিশ্বজুড়ে বৌদ্ধ দর্শনকে জনপ্রিয় করে তুলতে এবং বিভিন্ন সংস্কৃতির মধ্যে পারস্পরিক বোঝাপড়ার দৃঢ় সেতুবন্ধন গড়ে তুলতে সহায়তা করেছিল। ঝাড়খণ্ডের রাজ্যসভার 2টি ও মিজোরামের 1টি রাজ্যসভা আসনের জন্য আজ ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল 4টে পর্যন্ত, গণনা বিকেল 5টায়। পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর আজ বসতে চলেছে বিধানসভার প্রথম অধিবেশন। সকাল 11টায় রাজ্যপাল আর এন রবির অভিভাষণের মধ্য দিয়ে সূচনা হবে এই অধিবেশনের। আগামীকাল শোক প্রস্তাব গ্রহণ ও আগামী সোমবার 22 জুন রাজ্য বাজেট পেশ। চেন্নাইতে আজ তামিলনাড়ু বিধানসভার অধিবেশন শুরু হবে। রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকারের প্রথাগত অভিভাষণের মধ্য দিয়ে এই অধিবেশন বসবে। নেদারল্যান্ডসের রটারডামে অনুষ্ঠিত এফআইআই হকি প্রো লিগের ম্যাচে ভারতের পুরুষ দল বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে 3-1 ব্যবধানে হারিয়ে দিয়েছে। ভারতের হয়ে গোল করেন মনদীপ সিং, শিলানন্দ লাকড়া ও নীলাকান্ত শর্মা। জার্মানির হয়ে একমাত্র গোলটি করেন রাফায়েল হার্টকফ। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

0: तो बात हो रही थी एक चुटकी नुस्खे में सस्टेनेबिलिटी की, तो आज एक चुटकी नुस्खे में बात जो हम कर रहे हैं हमारी रसोई को भी स्मार्ट बनाए और धरती को भी थोड़ा राहत दे। एक चुटकी नुस्खा नंबर वन, फ्रिज कोई म्यूजियम नहीं है दोस्तों। कुछ लोग फ्रिज को ऐसा सजा कर रखते हैं जैसे कोई प्रदर्शनी लगी हो। एक कोने में पुरानी चटनी, दूसरे में आधा नींबू, कहीं पिछले हफ्ते की सब्जी। हर हफ्ते में एक दिन फ्रिज निरीक्षण दिवस जरूर रखिए। जो चीज़ पहले आए उसे पहले इस्तेमाल कीजिए। अंग्रेजी में इसे फर्स्ट इन फर्स्ट आउट कहा जाता है, तो जो पहली चीज़ें आई हैं उनको पहले ख़त्म कीजिए, उसके बाद फिर फ्रिज को वापस से लोड कीजिए। क्यों है ना, अच्छा सा नुस्खा। फिलहाल हमारी एक बहुत ही प्यारी सी लिसनर इंतज़ार कर रही हैं फ़ोन लाइन पर, चलिए बात करते हैं उनसे। हेलो, नमस्कार, बहुत बहुत स्वागत है आपका नॉनस्टॉप गपशप में।
1: नमस्कार दीदी, मैं पायल बोलछिलाम बेलखोरिया थेके।
0: हाँ पायल, कैसी हो, सब ठीक ठाक?
1: हाँ अच्छे, ठीक ठाक चलते। तुम्हारा भालो तो सब
0: एकदम एकदम, बस घर परिवार में सब ठीक ठाक है आपके?
1: हाँ,
0: चलिए बताइए। आप बता रही थी कुछ सस्टेनेबिलिटी के बारे में, तो अगर हमारे जो लिसनर्स हैं उनके साथ भी आप कुछ शेयर करें तो बड़ा अच्छा होगा।
1: ওকে দিদি, আজকে যেই টপিকটা আছে ওটা নিয়ে বলবো কি?
0: বলি।
1: ওকে, তো দিদি আমার মনে হয় যে রিসাইকেলের ব্যাপারটা, যে সত্যি তো আমরা মানে ধরো আলুটা খেলাম কিন্তু আলুর খোসাটা অনেক সময় আমরা ফেলে দিই, তাই না?
0: তো
1: কিন্তু সত্যি কথা বলতে দিদি, এটা হঠাৎ করে মনে পড়লো আমার, কিন্তু আমরা ধরো আলুটুকু খেতে পারছি কিন্তু যারা গরিব মানে অসহায় মানুষ তারা হয়তো সেই আলুটুকু মানে খেতে পায় না, তখন সেই আলুর খোসাটাই না তাদের খাবারের একটা যোগান হয়ে ওঠে। যেমন আমরা যেমন একটা ভাত আমরা খেতে পাই, ফুটিয়ে খেতে পাই, কিন্তু কিছু মানুষ আছে যারা সেই ভাতটা তাদের কাছে থাকে না, তখন সেই ভাতের যে ফ্যানটা, সেই ফ্যানটাও আমরা কিছু শিশুদের খেতে দেখি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় প্রত্যেকটা খাবারেরই ভ্যালু আছে, তো কোনো কিছুই ফেলাটা ঠিক নয়। আমার মনে হয় যে আমরা যখন ভাতটা রান্না করছি তখন যে ভাতের ফ্যানটা রয়েছে সেটাও তো চালের একটা অংশ, তো সেটা আমরা যখন ভাতটা খাচ্ছি সেই ফ্যানটা তার সাথে কিছুটা ভাত মিশিয়ে আমার মনে হয় কোনো শিশুকে যদি আমরা দিই তাহলে তাদের পেটটা হয়তো ভরবে, বা আমরা যে আলুর চোখলাটা যেটা আমরা ফেলে দিই তো সেটা অনেক সময় ভাজা যায়, পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ভাজলে কিন্তু খুব ভালোই লাগে খেতে। তো আমার মনে হয় যে ওইটা যদি পেঁয়াজ দিয়ে আলুর খোসাটা ভেজে যদি আমরা শিশুদের দিতে পারি তো খুবই ভালো। আর তাছাড়া আমাদেরও খাবার নষ্ট করা খুব একটা ঠিক না, সেটা যদি পেঁয়াজ দিয়েও ভেজে খাওয়া যায় তো আমার মনে হয় খাবারের একটা মানে যথাযথ একটা তোমার এই ক্লাসিক্যাল গানটা তুমি যেটা বললে আমি এটা ভালো পারবো না, তবু আমি চেষ্টা করবো, কারণ আমি তোমায় বললাম আমার ক্লাসিক্যাল বেস খুবই খারাপ।
0: আমি একলাই একটা গান শোনাবো।
1: বিল্কুল
0: চলে।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি। নমামি বসু রুদ্র। তারকা ফুটবলার মেসিকে দেখতে গিয়ে যুব ভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলার ঘটনায় দীর্ঘ টালবাহানার পর অবশেষে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিয়েছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতা হাইকোর্ট এই ঘটনায় তাকে রক্ষা কবচ দিলেও তিনবার হাজিরা এড়ান অরূপ। আজ সকালে কিছুক্ষণ আগে থানায় উপস্থিত হন তিনি। আন্তর্জাতিক যোগ দিবসে আগামী 21 জুন কলকাতায় দেশের মূল অনুষ্ঠানকে ঘিরে উদ্দীপনা ক্রমশ বাড়ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং ওই অনুষ্ঠানে যোগাভ্যাস করবেন। আয়ুষ প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব জানিয়েছেন, রেড রোডে আয়োজিত যোগ দিবসের অনুষ্ঠানে লক্ষাধিক মানুষ অংশ নিতে চলেছেন। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে আগামী শনিবার 20 তারিখ হুগলির তারকেশ্বর যাবেন প্রধানমন্ত্রী মোদী। তাঁকে স্বাগত জানাতে আজ তারকেশ্বর রাজবাড়ির মাঠে

0: স্বচ্ছতা অভিযান পালন করা হয়। রাজ্যে এবছরের স্নাতক স্তরের জয়েন্ট এন্ট্রান্সের ফল আজ প্রকাশিত হবে। ওয়েস্টবেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের কার্যালয়ে দুপুর 1:30 নাগাদ এক সাংবাদিক বৈঠকে এই ফল ঘোষণা করা হবে বলে বোর্ডের রেজিস্ট্রার ডক্টর দিব্যেন্দু কর জানিয়েছেন। একাধিক দুর্নীতি ও প্রতারণা মামলায় ধৃত প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে আজ ভোরে কোচবিহার নিয়ে যাওয়া হয়। আজ তাকে দিনহাটা মহকুমা আদালতে তোলা হচ্ছে। তার পুলিশ হেফাজত চাওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। পশ্চিমবঙ্গ চলচ্চিত্র ও টেলিভিশন শিল্প সহ টলিউডের বিভিন্ন সমস্যা ও ভবিষ্যৎ উন্নয়ন সুনিশ্চিত করতে সরকার একটি নতুন উপদেষ্টা কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে। গতকাল নবান্নে এক গুরুত্বপূর্ণ বৈঠকে ফেডারেশনের বর্তমান কমিটির মেয়াদ শেষের পর নতুন কমিটি গঠন না হওয়ায় নতুন ওই উপদেষ্টা কমিটি গঠনের কথা বলা হয়। কমিটিতে বিধায়ক রূপা গাঙ্গুলি, পাপিয়া অধিকারী, রুদ্রনীল ঘোষ, হিরণময় চট্টোপাধ্যায় ও সাংসদ দেব সহ অন্যরা রয়েছেন। আগামী বছর মার্চের মধ্যে আগুনে পুড়ে যাওয়া হলং বন বাংলার সাধারণের জন্য খুলে দেওয়া হবে। আলিপুরজুয়ার মাদারিহাটে গিয়ে বন ও পরিবেশ মন্ত্রী মনোজ কুমার ওরাও এ খবর দেন। দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনে বাঘের হামলায় আবারও এক মহিলা মৎস্যজীবীর মৃত্যু হয়েছে। বছর 45-এর বন্দনা দাস কুলতলির মইপিঠ এলাকার বাসিন্দা। এই মুহূর্তে হেডলাইন আপাতত এটুকুই।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: এই যে প্রতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
3: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারে 2,000,
2: আর ইলেকট্রিক বিলের
3: জিরো বিলে আবার টাকা দেব কি?
2: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে। তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
3: একদম পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
4: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
5: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
4: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
5: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
6: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
7: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: স্টুডিওর ঘড়ি বলছে সময়টা 11:04 আর 107 FM রেডিও স্টুডিওতে এখন FM রেইনবো স্টুডিওতে এখন কিন্তু সময় গান দরিয়ার,
1: একদমই গান দরিয়ার। এই সময়টা যখন স্টুডিওর ঘড়ি বলছে 11:04 অলরেডি হয়ে গেছে, স্টুডিওর হট সিট আলো করে আমরা রয়েছি দুই বন্ধু সোমা আর বিদিশা। আমরা কিন্তু দারুণ মজায় আছি, মানে খুব এক্সাইটেড আছি, কেন জানেন? কারণ হচ্ছে এই আর দু একদিন বাদে, মানে আজকে তো 18
0: না বলবো না আমি বলছিলাম যে আমরা একটু ঘুরিয়ে নাক দেখাই।
1: ও আচ্ছা,
0: মানে নাক, নাক তো এখানে দেখানো যাবে না,
1: নাক শোনাতেও পারবে,
0: নাক শোনাতেও পারবে, সেটা আবার কিন্তু বিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে, না
1: বিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে,
0: আমরা বরং একটু ঘুরিয়ে নাক বলি,
1: ঘুরিয়ে নাক বলবে। তাহলে একটা কাজ করা যাক, গান শোনাই, হ্যাঁ গান শুনিয়ে তারপর নাক দেখাবো না শোনাবো না কি করব সেটা আমরা খোলসা করে বলবো,
0: একেবারে
1: কেমন? কিন্তু সবার আগে এটাই বলতে হবে যে আজকে কিন্তু হুল্লোড় করতে চলেছি, কারণ কারণটা কি, কারণ হলো এটাই,

0: চাইছিলাম যে আজকে 18 তারিখ, আর মাত্র 2 দিন, মানে 20 তারিখ। 20 তারিখে কি স্পেশাল আছে?
1: ওই যে মাদুলবা দিয়ে বর আসবে,
0: বর এসে গেছে অলরেডি, কিন্তু সে আবার আসবে,
1: আবার আসবে
0: শ্বশুর বাড়িতে। কেন? কারণ হচ্ছে 20 তারিখ জামাই ষষ্ঠী। অনেকেই খুব এক্সাইটেড হয়ে আছে যে এই জামাই ষষ্ঠীতে যাব, এবং অনেকেরই আছে প্রথম বছর এটা জামাই ষষ্ঠী। যেমন জামাই এক্সাইটেড, তেমন মেয়ে এক্সাইটেড, তেমনই শ্বশুর এবং শাশুড়িও এক্সাইটেড। তো দারুণ মজা হবে, সবাই মিলে হই হই করবে, এইসব তো করবেই। আর সেই জন্য ওই কথা ভেবেই আজকে আমরা ভীষণ এক্সাইটেড। আমরা এই যে দুজন বসে আছি স্টুডিওর হট সিটে, তারা অত্যন্ত এক্সাইটেড হয়ে এটাই বলতে চাইছি যে কিন্তু এই যে জামাই ষষ্ঠীটা, এই জামাই ষষ্ঠীটা কেন এলো? এই জামাই ষষ্ঠীটা তো চলছে বছরের পর বছর, কিন্তু জামাই ষষ্ঠীটা কেন এলো? আসলে মা ষষ্ঠীর কাছে নিজের মেয়ে জামাইয়ের কল্যাণ কামনা, এটাই তো আসলে সব কিছুর। দেখো এই যে পূজা অর্চনা বা আমাদের যে রিচুয়ালস গুলো রয়েছে,
1: বিভিন্ন
0: ব্রত গুলো রয়েছে, এগুলো সবকিছুর পেছনেই রয়েছে কোনো না কোনো বিষয়ের একটা মঙ্গল কামনা,
1: একেবারে,
0: বা কোনো একটা সাকসেস চাওয়া। ঠিক তো, এক্ষেত্রে মা ষষ্ঠী, দেখো মা ষষ্ঠী হচ্ছে যেমন সন্তান দেয় মা, মানে সন্তান কামনার জন্য কিন্তু মা ষষ্ঠীকে পুজো করা হয়, আবার সন্তানের সুখ কামনার জন্য, সন্তানের সৌভাগ্য কামনার জন্য কিন্তু মা ষষ্ঠী,
1: মানে সেই সন্তানের আপদ বিপদ থেকে রক্ষা করার জন্য, সেই সন্তানকে ভালো রাখার জন্য কিন্তু মা ষষ্ঠীকে মানে উপাসনা করি, তাই না?
0: একদমই তাই। মানে যে কজন বাংলায় লোক দেব দেবদেবী রয়েছে, তাদের মধ্যে মা ষষ্ঠী কিন্তু বেশ পপুলার।
1: একদম একদম।
0: কারণ দেখো সারা বছর ধরে কোনো না কোনো ষষ্ঠী পালন করা হয়,
1: সেটা দুর্গা ষষ্ঠী হতে পারে, অশোক ষষ্ঠী হতে পারে, শীতল ষষ্ঠী হতে পারে, মাস অনুযায়ী মাস ভেদে আবার দেখো মূল ষষ্ঠীও কিন্তু হয়, কারণ সেই দিনকে মূল দিয়ে নানা রকম পুজো, মানে পুজো দেওয়া হয়। এই যে ষষ্ঠী তিথি পালন করা, প্রতি মাসের ষষ্ঠী তিথি পালন করা, সেই পালন করার মধ্যে দিয়ে কিন্তু বিভিন্ন মাসে বিভিন্ন রকমের ব্রত উদযাপিত হয়। তেমনই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে কিন্তু এই দিনটি অর্থাৎ জামাই ষষ্ঠী দিনটি পালন করা হয়। তবে প্রথমে কিন্তু আমরা যদি একটু লোকায়ত যে ইতিহাস, সেই ইতিহাসের দিকে যদি মানে ঘুরে তাকাই, তাহলে কিন্তু দেখব যে না, এই জামাই ষষ্ঠী কিন্তু প্রথমে জামাই ষষ্ঠী নামে পরিচিত ছিল না, ছিল অরণ্য ষষ্ঠী নামে। সেই অরণ্য ষষ্ঠী কবে থেকে জামাই ষষ্ঠী হলো, কেন হলো অরণ্য ষষ্ঠী বা কি, কিংবা মা ষষ্ঠীকে আমরা ঠিক কোথায় কোথায়, মানে আমাদের যে পুরাণ, আমাদের যে মহাকাব্যগুলি, সেখানে কোথায় কোথায় আমরা মা ষষ্ঠীকে পাই, সে কথাও তো মাঝে মাঝে একটু জানতে ইচ্ছা করে। আসলে এই যে সব ব্রতগুলো, না না, এই যে মানে লৌকিক ব্রত, আজ বৃহস্পতিবার মানেই তো লোকসঙ্গীতের দিন, আর এই লোকসঙ্গীতের দিনটিকেই কিন্তু আমরা মানে বিভিন্ন ধরনের যে লৌকিক ব্রত উপাচার, লৌকিক নানা রকম যে বিধি, হ্যাঁ, গ্রাম বাংলার কথা, এইগুলো কিন্তু বলতে পারি, একটু ঘুরে দেখতে পারি আমাদের লোক ইতিহাসের দিকে। সেইখান থেকেই মানে পুরাণে লোকায়ত কাব্যে মা ষষ্ঠীর উল্লেখ কিভাবে হয়েছে সেগুলো কিন্তু আমরা দেখবই। তবে তার আগে
0: দাঁড়াও, মানে এত এক্সাইটেড হয়ে গেছে জামাই ষষ্ঠী নিয়ে, মানে এক্ষুনি সমস্তটা বলে দেবে, এবং বাকি জানি না 2 ঘন্টাও কি করবে, পুরোটা এখন বলে দিয়ে চুপচাপ বসে থাকবে?
1: এক্ষুনি বলছি না, আমি অ্যাকচুয়ালি বলতে চাচ্ছিলাম যে তার আগে একটা ছবি কিন্তু আমাদের সবার মানুষ চোখে ভাসছে, সেটা হচ্ছে এটা যে এক হাতে মিষ্টির হাঁড়ি, অন্য হাতে বড় মাছ, ধুতি চাম মানে পাঞ্জাবি পরা জামাই। এই দিনটাতে কিন্তু মোটামুটি মোরাললেসলি বাংলার জামাইরা ধুতি পাঞ্জাবিটা চেষ্টা করেন পড়তে, মানে ধুতিটা না পড়লেও
0: এখন কল্পনা করতে পারছো ধুতি পাঞ্জাবি পরে জামাই আসছে হাতে রসগোল্লার হাড়ি আর মাছ?
1: না না, হাড়ি আর মাছ না ঝোলালেও ধুতিটা না পড়লেও পাঞ্জাবিটা পরার চেষ্টা করে,
0: মানে কমতে কমতে কমতে কমতে হাড়ি, মানে হাড়ি কমলো, মাছ কমলো, ধুতি কমলো, এবারে শুধু পাঞ্জাবি পরে রইলো।
1: শুধু পাঞ্জাবি নয় আর কি, মানে মানে ধরুন ট্র্যাডিশনের তো একটা ছোঁয়া রাখতে হবে, ধরুন অষ্টমীর দিন অঞ্জলি দিতে গেলে লাল পাড় সাদা শাড়ি, কিংবা নিদান পক্ষে শাড়িটা তো পরা হয়, সেটা লাল পাড় সাদা শাড়ি নাই হোক না।
0: তার মানে এটাই দাঁড়াচ্ছে যে বিদিশা এটাই বলতে চাইছে যে কাম অন জামাইস, তোমরা কিন্তু তোমরা এগিয়ে চলো, তোমরা এগিয়ে চলো, আমরা পেছনে আছি। তোমরা কি কোন স্টাইল এবার অ্যাডাপ্ট করবে এই জামাই ষষ্ঠীর জন্য, সেটা আমরা একটু হলেও আমরা তোমাদেরকে

0: সাজেস্ট করে দিচ্ছি, কারণ ওই পাঞ্জাবিতে গেছি। আর তোমরা যদি চাও তাহলে তোমরা তোমাদের যে ওই যে ধুতি, আজকাল এই ধুতি নিয়েও যদি আমরা একটা মানে দু ঘন্টার সময় কাটে তাহলে কাটতে পারে ধুতি নিয়ে, কারণ কত রকম ধুতি এখন, ডিজাইনার ধুতি। হ্যাঁ, এখন কেউ সিম্পল ধুতি আর ইউজ করছে না, এমনি নর্মাল দোকানে যে ধুতি পাওয়া যায় সেগুলো কেউ ইউজ করছে না, বিয়ের ধুতি হিসেবে যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলোও ইউজ করছে না, এখন সব ডিজাইনার ধুতি
1: একদম।
0: ঠিক আছে, তো তুমি কাস্টমাইজড ধুতি তুমি যদি চাও তাহলে, তুমি না তোমরা, তোমরা যদি চাও তাহলে তোমরা করিয়ে নিতে পারো। তবে এখন কাস্টমাইজ তো এক্ষুনি বললে এক্ষুনি হবে না, তাহলে তুমি সেই সমস্ত জায়গায় চলে যেতে পারো যেখানে জামাই ষষ্ঠী উপলক্ষে কাস্টমাইজড ধুতি বিক্রি হচ্ছে, তো তুমি সেখানে তোমরা সেখানে চলে যেতে পারো। এবং যেভাবে তোমরা বিয়েতেও হয়তো তোমরা
1: নিজেকে সাজিয়েছো,
0: নিজেকে সাজিয়েছো তো বটে, এবং ম্যাচিং করেছো
1: একদম
0: বউয়ের সাথে, মানে কোনের সাথে তুমি যখন ম্যাচিং করেছো, ঠিক সেই রকম জামাই ষষ্ঠীতেও তুমি যদি চাও তাহলে দুজনে মিলে কাস্টমাইজড ড্রেস কিন্তু পরতেই পারো। কিন্তু অবশ্যই ট্রেডিশনটাকে মেনটেন করতেই হবে, এটাই বিদিশার মূল চাহিদা
1: একেবারে। তবে আমরা অনেক কথা বলে ফেলেছি, হ্যাঁ আরো অনেক কথা বলবো।
0: ও বাবা, আমাদের থামানোই যাবে
1: না। না না না, দুটো কান একদম খোলা রাখতে হবে, কথাও যেমন বলবো প্রচুর গান শোনাবো, তেমনই একটা গান এক্ষুনি শুনে ফেলুন।
0: এক্ষুনি না শুনিয়ে যাবই না।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: সে হলুদ কালো নীল সবুজ বেগুনি যাই হোক না কেন, শ্বশুর জামাইয়ের সম্পর্কটি কিন্তু বাবা অম্ল মধুর সম্পর্ক। মানে তার মেয়েকে ঠিকঠাক রাখছে কি না মানে সেই ব্যাপারে বাবা তো মহা খুঁতখুঁতে, এবং তার বারবারই মনে হয় যে না আমার মেয়েকে যেন মানে আমি আমার মেয়েকে যতটা ভালোবাসি, জামাই তো সেটা ভালোবাসেই না, তার থেকে অবশ্যই কম, এইরকম ব্যাপারটা কিন্তু থাকে। আসলে কি মানে আমরা ইউজুয়ালি তো দেখা যায় যে মানে বাবাদের কাছে মেয়েরা ভীষণ প্রিয় হয়, তো সেই জন্যই একটা ওই হয় না নিরাপত্তা একটা
1: এতটাই সফট কর্নার থাকে,
0: একদম একদম, যে আমার ওই ছেলেটির কাছে আমার মেয়েটা নিরাপদে থাকতে পারবে, তো এই চিন্তাটা থেকে এই দুশ্চিন্তাটা থেকেই সবসময় এই ব্যাপারটা আসে। তবে এটাও ঠিক যে এই দুজনের মধ্যে আবার এটাও এই এই একটা বন্ডিংও থাকে যে আমি যাকে বড় করেছি তাকে তোমার হাতে তুলে দিলাম, আমিও জানি যে তার ভালো খারাপ কোনটা, তুমিও আস্তে আস্তে বুঝবে। এই জায়গায় কিন্তু দুজনের বন্ডিংটা খুব সুন্দর তৈরি হয়।
1: ঠিক সেই জন্যই মানে যে যাতে জামাই তার মেয়েকে সন্তানকে ভালো রাখে, তার জন্যই তো এই জামাই ষষ্ঠীতে যেমন সন্তানের কল্যাণ কামনা, ঠিক তার পাশাপাশি পঞ্চ ব্যঞ্জনের আয়োজন করে মাছ মাংস মিষ্টি আম কাঁঠাল জামাইকে মানে কোনো কিছু নেই সেই সময়, সিজনের যত ফল আছে সবটা দিতে হবে, অন্তত পাঁচ রকম মিষ্টি দিতে হবে এবং সেগুলো সব দোকানের ভালো ভালো মিষ্টি হবে।
0: এই ডিপার্টমেন্টটা আবার চলে আসছে শাশুড়ি
1: মায়ের দিকে, এবং সেখানে দই একটা আলাদাই আইটেম স্পেশাল দই আসে, ক্ষীর দই হতে পারে বা আদার্স কিছু যেটা ওই অঞ্চলে স্পেশাল বা কোথা থেকে, এখন তো ইজি হয়েছে না যে কোনো ভাবে ফুড ডেলিভারি অ্যাপ থেকে আনিয়ে নেওয়া, তো স্পেশাল স্পেশাল জিনিসগুলো আনা।

0: হয় কেন? কারণ হচ্ছে যে ভাই আমি তোমাকে এত যত্ন করছি, তুমিও আমার মেয়েটিকে এতটাই যত্ন করো,
1: একদম ভালোবেসে যত্নে তাকে ভালো রেখো, সবচেয়ে বড় কথা এটাই। জামাইয়ের মঙ্গল কামনা করা মানে কিন্তু মানে এক অর্থে বলা যায় যে আমি আমার সন্তানেরই, আমার মেয়েটির মঙ্গল কামনাই করছি, কারণ তার স্বামীটি ভালো থাকলে সেও তো ভালো থাকবে না, দুজনে মিলে একসঙ্গে ভালো থাকবে।
0: তার সঙ্গে দেখো এখন আছে কিনা আমি জানি না এতটা, মানে এখন করতে পারেন কিনা বা করেন কিনা, তবে জামাইকে পাখার হাওয়া দিয়ে এবং শান্তির মানে শান্তির ছিটিয়ে তাকে আর কি আরো একটুখানি স্পেশাল যত্ন করা হয়।
1: একদম
0: এখন যদিও এই যে
1: বলা হয় আবার দুই দেশে মানুষদের নিয়ম আবার দুরকম, মানে এদেশীয় যারা
0: অবশ্যই
1: তারা আবার ফলার দেন আর কি, মানে বিভিন্ন ধরনের ফল চিড়ে দই এইসব দিয়ে থাকেন জামাই বরণের সময় বা জামাইকে খেতে দেওয়ার সময়, এই দিনটা তাদের থাকে নিরামিষ। কিন্তু আবার যারা ওপার বাংলার মানুষ তাদের যে রীতিটা তাদের একেবারে কবজি ডুবিয়ে
0: রসে বসে,
1: একেবারে রসে বসে, এবং সেক্ষেত্রে মানে মানে ফল মিষ্টি তো থাকবেই, ওটা তো কম্পালসারি, তার সঙ্গে মানে মানে যেমন ইলিশ মাছও থাকছে তেমন তার সঙ্গে আমি আর বলতে পারছি না পাঁঠার মাংসও থাকছে,
0: মানে এরকম করো না। দেখো এখন একটা দিন বাকি রয়েছে,
1: আমার চোখের সামনে না ইলিশ মাছের পেটির ছবি ভাসছে বুঝলে। আচ্ছা না বাদ দাও,
0: টপ করে
1: না না না না আমরা এইসব ভাববো না, আমরা গানের কথা ভাববো, আমরা ভালো ভালো গান শোনাবো।
0: আরেকটু আরেকটু নিয়ম আছে জানো,
1: আরেকটু নিয়ম আছে,
0: শুধু পাখার বাতাসি করে
1: না,
0: আরো কাজ আছে। ধরো এরকম করে যে জলের ছিটে তো দিলই, শান্তির জলের ছিটে, মানে ওম শান্তি শান্তি, তোমার মাথাটা
1: ঠান্ডা হোক,
0: তোমার মাথা ঠান্ডা হোক, আমার মেয়েটার সঙ্গে তুমি একদম গুড বিহেভ করো, ভালোবেসে রেখো। তার পাশাপাশি সম্পর্ক দেখো, মানে শ্বশুরবাড়ির সঙ্গে তার মানে দুই শ্বশুরবাড়ি আর কি, ছেলের এবং মেয়ের দুই শ্বশুরবাড়ির মধ্যে যাতে সম্পর্কটা খুব সুন্দর হয় এবং মেয়ে এবং জামাইয়ের মধ্যেও যাতে বন্ধনটা মানে ভালোবাসায় ভরা হয়, তার জন্য কি করা হচ্ছে, তার জন্য একটা হলুদ মাখানো সুতো, সেটা ফুল বেলপাতা দিয়ে সেই সুতোটাকে সেটা ভালো করে হাতে বেঁধে দেওয়া হচ্ছে। কেন? এটা একটা পবিত্র বন্ধন, তাই না? কারণ হলুদ হচ্ছে অ্যান্টিসেপ্টিক
1: একেবারে,
0: এবং অবশ্যই পবিত্রতার,
1: হ্যাঁ
0: পবিত্রতার প্রতীক। তাই জন্য হলুদ মাখিয়ে, যেমন বিয়েতেও তো কার্ডে হলুদ লাগানো হয় না,
1: হলুদ এবং সিঁদুরের ফোঁটা লাগানো হয়, বিয়ের আগে গায়ে হলুদ হয়। আবার দেখো এই যে শুধুমাত্র যে জামাইয়ের মানে এই দিনটাকে নির্দিষ্ট কেন করা, এটার কারণ এটা হিসেবেও এটাও বলা যায় যে আমরা যদি একটু পিছিয়ে যাই, সময়টাকে যদি একটু রিভাইন্ড করি, তখন কিন্তু এত ঘন ঘন মেয়েদের তার বাবার কাছে আসা সম্ভব হতো না। ধরো এক মানে যে গ্রামে সেই পরিবার থাকে বা যে জায়গায় সেই পরিবার থাকে, মেয়েটি যে শ্বশুরবাড়িতে এসেছে তার থেকে অনেকটা দূরে তার বাবার বাড়ি, তো যার ফলে কি বছরে হয়তো ওই একটি দিনেই সে আসতে পারত।
0: অবশ্যই, যে কারণে ধরো এখনকার মতো তো কমিউনিকেশনও তো ছিল না,
1: ছিল না,
0: দেখা গেল পালকি করে যেতে
1: হচ্ছে, হ্যাঁ ক্রোশের পর ক্রোশ যেতে হচ্ছে,
0: তো এই যাওয়াটা তো খুব কঠিন ছিল, অনেকটা রাস্তা কাদা টাদা পাড়িয়ে যেতে হতো,
1: একদমই
0: এগুলো ছিল সেই সময়, বা গরুর গাড়ি করে যেতে হতো। তো এই যখন কমিউনিকেশনের অবস্থা ছিল তখনকার সময়ে তো খুব স্বাভাবিকভাবে যেটা আমরা বলছি সেটা মানে সেটা একদম সেই সময়কার খুব চেনা সিনারিও
1: একেবারে। এবং এই কারণে কিন্তু এই বিশেষ দিনটিতে অর্থাৎ জামাই ষষ্ঠীর দিনটি মানে ধার্যই হতো যে বাবা মা মানে বছরে এই দিনটিতে মেয়ের মুখ দেখবেই দেখবে, এবং মানে এটা একটা বলতে পারো একটা খুব বড় একটা ছুতো বা উপায় যে মেয়ে তার বাবার বাড়িতে খুব খোলা মনে, মানে এখানে অনুনয় বিনয় বিনয় করতেই হয় না, কারণ জামাই বাবা দিতেও তো দারুণ মানে একেবারে সেই রয়্যাল ট্রিটমেন্ট পাবেন না শ্বশুরবাড়িতে গিয়ে।
0: অবশ্যই অবশ্যই, তাই যে দেখো আমরা যে এই পাখার বাতাসের কথা বলছিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই পাখার বাতাসটার পেছনেও কিন্তু একটা সাইকোলজি আছে,
1: একেবারে।
0: কেননা পাখার বাতাসের পেছনে সাইকোলজিটা হচ্ছে এটাই যে পাখার হাওয়া দিয়ে আমি কি করছি, তোমার যত আপদ বিপদ আছে
1: সব দূর করে দিচ্ছি,
0: দূর করে দিচ্ছি, তাকে সরিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবং যে তুমি বলছিলে না ষাট ষাট বলে, এই যে ষাট ষাট বলা মানে কি, আদর করা, তাই তো? ষাট ষাট করে তো আমরা আদর করি, তো আদর করে কি করা হচ্ছে না, তোমার দীর্ঘায়ু কামনা করা।
1: এবং দেখো ষাট ষাট আমাদের মা ঠাকুমারা মানে বিশেষত ঠাকুমারা এরকম বলতে মানে ছোট বাচ্চা পড়ে গেছে আহার ষাট ষাট ষাট, তার মানে কি তাকে সন্তান হিসেবেও কিন্তু আমরা গ্রহণ করছি।

0: আমি যে আমার আরেকটি সন্তান শ্বশুর শাশুড়ির কাছে, সেও যে আমার সন্তানের মতোই আরেকটি সন্তান, সেটাও কিন্তু বোঝানো হচ্ছে এই সব ছোট্ট ছোট্ট অথচ ভীষণ সুন্দর রীতিগুলোর
1: মানে আমার আমার মেয়ে যেমন আমার কাছে সফট কর্নার, তুমিও আমার কাছে
0: ইকুয়ালি সেরকমই
1: ইকুয়ালি সফট কর্নার। তো এরকম ভাবেই কিন্তু জামাইকে বরণ করা হচ্ছে। আর দুব্বা দিয়ে দুব্বা মানে দুর্বা মানে সেই দুর্বাটার প্রতীকও হচ্ছে তোমার ধরো ধান দুব্বা দিয়ে যেটা আশীর্বাদ করা হয়, এর পেছনেও কিন্তু কাহিনী রয়েছে। ধান এবং দুব্বা কেন ব্যবহার করা হয় সবই যদি আমরা
0: এখন বলে দিই তাহলে কি করে হয়?
1: হ্যাঁ
0: সবে এখন 11:32 হয়েছে, এখনো পুরো বেলা 1টা অবধি সময় আছে, আমরা বরং দুটো গান শুনি তারপর আবার কথায় ফিরছি।
1: এখন অবশ্যই গান শুনতে হবে, আর খুব চেনা গান এই মুহূর্তে উষা উত্থপের পঞ্চে।

0: জামাইবাবুকে নিয়ে তো নানা রকম গল্প হচ্ছে, কিন্তু এই যে শাশুড়ি জামাইকে যে বরণ করছে তার জন্য তো অনেক রকম জিনিসপত্র লাগে, তার মধ্যে রয়েছে ধান এবং দূর্বা। তো এই ধান দূর্বা নিয়েই আমরা শেষ পর্যন্ত কথায় ছিলাম। তো ধান কেন ব্যবহার করা হচ্ছে, দূর্বাই বা কেন ব্যবহার করা হচ্ছে? দেখো, ধান হচ্ছে সমৃদ্ধির প্রতীক, ধান হচ্ছে সন্তানের প্রতীক, আর ঠিক সেই কারণেই ধান দিয়ে তাকে আশীর্বাদ করা হচ্ছে, অর্থাৎ সন্তান প্রাপ্তি এবং সমৃদ্ধি প্রাপ্তি। এছাড়াও দূর্বা কেন ব্যবহার করা হচ্ছে, দূর্বা হচ্ছে চির সবুজ এবং চির সতেজতার প্রতীক, তাই ধান দূর্বা দিয়েই কিন্তু আশীর্বাদ করা হয় এবং সেই রিচুয়াল এখনো পর্যন্ত চলে।
1: এবং যে কোনো ক্ষেত্রে আশীর্বাদের জন্য কিন্তু আমরা ধান দূর্বাটাই ব্যবহার করে থাকি, তাই না? এবার এই যে জামাই ষষ্ঠী, অর্থাৎ ষষ্ঠী মায়ের কাছে মেয়ে জামাইয়ের মঙ্গল কামনা করা হচ্ছে, কন্যা যাতে সন্তানবতী হয় সেই কামনা করা হচ্ছে, সন্তান থাকলে তাদের সুখ সমৃদ্ধির

কথা বলা হচ্ছে। এবার এই মা ষষ্ঠীটি কে আসলে? তিনি বলা হচ্ছে যে আমরা যদি একটু ইতিহাস ঘাঁটি তাহলে কিন্তু জামাই ষষ্ঠীটার সূচনা অনেক পুরনো, মানে একেবারে খুব যে নতুন তার ইতিহাস তা কিন্তু নয়। গবেষকরা যে বলছেন যে মানব বৃহৎ সূত্রের সম্ভাব্য যে সংকলনকাল সেটা খ্রিস্টপূর্ব চতুর্থ বা পঞ্চম শতকেরও আগে।

0: এখন সেভাবে হয় না, কারণ অনেক রীতিনীতিরই বদল হয়,
1: অবশ্যই
0: মানে পরিবেশ পরিস্থিতি বদলায়, সেই জন্যে অনেক রকম রীতিনীতিরও বদল আসে। আবার দেখা যায় যে ষষ্ঠী, দেবী ষষ্ঠীর উপাসনার যে বিধি, সেইখানে কিন্তু একটা কথা বলা, মানে তখনও যেটা ছিল এখনও সেটা রয়েছে, যে দেবী ষষ্ঠীর কাছে সন্তান ধনধান্যের সমৃদ্ধি ইত্যাদি কামনায় উপাসনার কথা বলা হচ্ছে।
2: একদমই। আর এখানে সংহিতা অংশে বলা হচ্ছে যে অগ্নিজাতক দেবতা স্কন্ধের উল্লেখ রয়েছে সেখানে একাধিকবার। এখানে স্কন্ধ পত্নী ষষ্ঠীর উপাসনা বিধিও রয়েছে, মানে স্কন্ধ দেবতা তার হচ্ছে পত্নী হচ্ছে ষষ্ঠী এবং তার উপাসনা বিধি রয়েছে। দেবী ষষ্ঠীর উপাসনার যে নিয়ম পাওয়া যায় সেটা পাওয়া যাচ্ছে কোথায়? সেটা পাওয়া যাচ্ছে মানব গৃহসূত্র গ্রন্থে পাওয়া যাচ্ছে। দেবী ষষ্ঠীর কাছে আমরা সন্তান ধনধান্য কামনা করছি এবং উপাসনা করছি। ব্রহ্মবৈবর্ত পুরাণে প্রকৃতি খণ্ডে সেখানে 43তম অধ্যায়ে নারায়ণ নারদকে দেবী ষষ্ঠীর পরিচয় দিয়ে বলছেন কি, নারায়ণ নারদকে দেবী ষষ্ঠীর পরিচয় দিচ্ছেন, দিয়ে কি বলছেন, বলছেন ষষ্ঠা ষষ্ঠাংশা প্রকৃত চ সা প্রকৃতের চ সা ষষ্ঠী প্রকীর্তিতা। এভাবে বলা হচ্ছে কি, মূল কথা হচ্ছে এটাই যে বালকদের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন দেবী ষষ্ঠী, বালক দায়িনী বিষ্ণু মায়া প্রকৃতির ষষ্ঠ কলা, এই জন্যই তিনি ষষ্ঠী নামে পরিচিতা।
0: আর একটা ছোট্ট গল্প বলি, ব্রহ্মবৈবর্ত পুরাণে একটি খণ্ডে বলা হচ্ছে যে দেবী ষষ্ঠীর যে পুজোটা সেটা কিভাবে শুরু, রাজা প্রিয়পুত্রর মৃত পুত্র দেবী ষষ্ঠীর কৃপায় পুনর্জন্ম লাভ করলো, পুনর্জীবন লাভ করলো, সেই জন্য এই কৃতজ্ঞতা বশত রাজা প্রিয়ব্রত দেবী ষষ্ঠীর পুজো শুরু করেন। আবার কাশীরাম দাসের যে মহাভারত সেখানেও কিন্তু সভা পর্বে নারদ লোকপালদের যে সভা বর্ণনা অংশ রয়েছে সেখানে ষষ্ঠী দেবীর উল্লেখ রয়েছে। এভাবে আবার যদি বাণভট্ট রচিত কাদম্বরীর কথা বলা যায় সেখানেও একটা ছোট্ট গল্প আছে। উজ্জয়িনী শহরে তারাপীর নামক এক রাজা থাকতেন, তার রানীর নাম ছিল বিলাসবতী। সন্তান কামনায় বহুবার ব্রত মানত পুজো দান ধ্যান নানা রকম কিছু করেছে। তো সেই বিলাসবতী, রানী বিলাসবতীর একটি ফুটফুটে সন্তান হলো এবং একটি সেই সন্তান ছিল পুত্র সন্তান। এবার রাজা মন্ত্রী পরিষদ সহ আতুর ঘরে গিয়ে দেখলেন ঘরটি খুব সুন্দর করে সাজানো রয়েছে এবং এওরা অর্থাৎ যারা
2: স্ত্রী বলা হয় যাক,
0: হ্যাঁ, তারা সবাই মিলে
2: ষষ্ঠী পূজার কাজে ব্যস্ত।
0: তাহলে এটা কিন্তু বহু যুগ আগে থেকেই নির্ধারিত রয়েছে যে মা ষষ্ঠীর পূজোটা যেমন সন্তান কামনায় সন্তান লাভের জন্য করা হয়, তেমনি আবার সেই সন্তানকে যাতে রক্ষা করা যায়, সেই সন্তান যাতে সুস্থভাবে বড় হতে পারে, তার যেন কোনো রকম কোনো ক্ষতি না হয়, সেই কারণেও কিন্তু মা ষষ্ঠীর পুজো করা হয়। তাই মা ষষ্ঠী আমাদের হৃদয়ে, মানে বিশেষত মাতৃকুলের হৃদয়ে অনেক আগে থেকেই অধিষ্ঠিতা। আমরা ষষ্ঠী, মানে মা ষষ্ঠীর কথা যখন বলছি, ষষ্ঠী মঙ্গলে আবার সর্পদেবীর সঙ্গেও তার সম্পর্ক দেখানো হয়েছে। আসলে বিভিন্ন আমাদের যে মঙ্গল কাব্যগুলি রয়েছে, পুরাণ রয়েছে, সেখানে কিন্তু দেখা যায় যে আমরা যদি মানে একটা মঙ্গল কাব্য পড়লাম, তারপরে আর একটা পড়লাম, দেখা যাবে এই যে দেবদেবী তাদের মধ্যে কিন্তু একটা সুন্দর যোগাযোগ রয়েছে, একটা সুন্দর মানে একটা ওই যে বংশ তালিকা যদি বলা যায় সেখানে কিন্তু কেউ কারোর মা কেউ কারোর স্ত্রী, এইভাবে একটা সুন্দর যোগাযোগ রয়েছে। এবং মানে একজন সন্তান দিচ্ছেন পালন করছেন, হ্যাঁ, আর একজন ধন ঐশ্বর্য সমৃদ্ধি দিচ্ছেন, এইভাবে কিন্তু ভারী সুন্দর
2: ভাবে সবাই সেগমেন্ট ভাগ করে নিয়েছেন,
0: একেবারে আমাদের মানে এই মানব জাতিকে রক্ষা করছেন, তাই না?
2: ঠিক, সমস্ত দিক থেকে রক্ষা করার জন্য প্রত্যেকটা ভাগে ভাগে মানুষের যা যা প্রয়োজন, হ্যাঁ, প্রত্যেকটা ডিপার্টমেন্টে কার কি প্রয়োজন আছে সেটা দেখার জন্য পুরো একদম সুন্দর করে সাজিয়ে নিয়েছেন পুরো সভা। ঠিক, হ্যাঁ, স্টুডিওর ঘড়ি বলছে দেখো 11:46 হয়েছে, আমরা প্রথম পর্বটায় থাকবো, অর্থাৎ নিউজ ব্রেকের আগে পর্যন্ত, সেটা 12টা পর্যন্ত আমরা থাকবো। তাই এই সময়টা আমরা যেমন গল্প করব, তেমনি নানা রকম বিয়ে ওরিয়েন্টেড গান আমরা শোনাবো। ইতিমধ্যে

0: মধ্যেই বেশ কিছু শিল্পীর গান আমরা শুনিয়ে ফেলেছি, তো আমার মনে হয় যে আরো দুটো গান শুনে নি, তারপরে আবারও একটু কথায় আমরা আসব। কিন্তু তার আগে বলি যে দেখো, এত পুরাণ, এত ইতিহাস, এত জায়গা এবং বিভিন্ন সাহিত্যেও আমরা জামাই ষষ্ঠীর বিবরণ পাই, তাই না? এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিবরণ পাচ্ছি, সেখানে কিন্তু কোথাও না কোথাও ঘটনার ক্ষেত্রেও কিছু তারতম্য আছে, সেটা স্থানভেদে কালভেদে বিভিন্ন রকম তারতম্য আছে এই ষষ্ঠীর, এবং ষষ্ঠীর মধ্যে জামাই ষষ্ঠী যেহেতু উল্লেখযোগ্য, সেই জন্য জামাই ষষ্ঠী নিয়েও নানা রকম কাহিনী, নানা রকম লোকগাথা, নানা রকম ব্রত এগুলো রয়েছে। আজকে সোমা আর বিদিশা সেগুলোকেই তুলে ধরার চেষ্টায় আছে, আর
1: স্বল্প পরিসরে
0: অবশ্যই, আর সঙ্গে তো অবশ্যই আছেন আপনারা, তাই থাকতে হবে। তবে যাই বলো না কেন বিয়ের ফুল না ফুটলে তো জামাই ষষ্ঠী হয় না, আগে বিয়ের ফুল ফুটতে হবে, তারপর সেই তারপরে সেই ফোটা ফুল দিয়ে জামাই ষষ্ঠী হবে
2: একেবারে।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: না, কান্নাকাটি করলে চলবে না, কারণ আমাদের একটু সংবাদ বিরতিতে যেতে হবে, তো তাই একটু সাময়িক বিরতি নিতেই হবে আমাদের। 11:56 হয়ে 40 সেকেন্ড, তাই ফিরে তো আসবোই সোমা বিদিশা গান্দরিয়া নিয়ে। এবং আজকের গান্দরিয়াতে একেবারে জামাই ষষ্ঠীর সব রকম কিছু নিয়ে আমরা কথা বলছি। কেন এই জামাই ষষ্ঠী শুরু হলো, কীভাবে শুরু হলো, পুরাণের কী উল্লেখ আছে, এবং সবচেয়ে বড় কথা, জামাই ষষ্ঠীর ভুরি ভোজ, তার স্টাইল স্টেটমেন্ট, উপহার পাওয়া দেওয়া সব কিছু মিলে ভরে থাকছে গান্দরিয়া 2 ঘন্টা সময়।
1: যদিও বিদিশার মেয়ে নেই, একটি ছেলে, এবং তাকে কিভাবে জামাই করে পাঠাবে সেটা নিয়ে এখন থেকে ও প্ল্যানিং করছে।
0: ওর জানো তো জামাই ষষ্ঠীর দিনেই জন্ম।
1: তাহলে এই বিষয় নিয়ে আমরা পরে আসছি, কারণ এখন আমাদের হাতে সীমিত সময়। এখন চলে যাচ্ছে একটা দারুণ গানে অংশুমান রায়।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। দুদেশের মধ্যে সংঘাতের অবসান ঘটানো, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং নিষেধাজ্ঞা ও ইরানের পারমাণবিক কর্মসূচি বিষয়ক চূড়ান্ত চুক্তির জন্য মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেস্কিয়ান ভার্চুয়ালি 14 দফা সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছেন। দুদেশের মধ্যে 60 দিনব্যাপী আলোচনার প্রক্রিয়া শুরু করার উদ্দেশ্যেই এই সমঝোতা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সকালে 5 দিনের সফরে মধ্যপ্রদেশে পৌঁছেছেন। ইন্দোরের দেবী অহল্যাবাই হোলকার বিমানবন্দরে রাজ্যপাল মঙ্গুবাই প্যাটেল, মুখ্যমন্ত্রী মোহন যাদব প্রমুখ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইউরোপের বৃহত্তম প্রযুক্তি ও উদ্ভাবন সম্মেলন ভিভা টেক 2026-এ যোগ দেবেন। ফ্রান্স সফরের শেষ পর্যায়ে গতরাতে তিনি প্যারিসে পৌঁছন। হোটেলে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন প্রবাসী ভারতীয়রা। আজ প্যারিসে তিনি ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে ভিভাটেক 2026-এ যোগ দেবেন। প্রধানমন্ত্রী ভারতের ক্রমবর্ধমান উদ্ভাবন পরিমণ্ডল ও প্রযুক্তির অগ্রগতির কথাই মঞ্চে তুলে ধরবেন। রাজ্যের নতুন সরকার গঠনের পর রাজ্যপাল আর এন রবির অভিভাষণের মধ্য দিয়ে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হয়েছে। আগামীকাল শোক প্রস্তাব গ্রহণ ও আগামী সোমবার 22 জুন রাজ্য বাজেট পেশ করা হবে। 23 তারিখ রাজ্যপালের অভিভাষণের ওপর 6 ঘন্টার আলোচনা নির্ধারিত হয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করার মামলায়

0: স্পিকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। স্পিকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করার মতো আইনগত কিছু খুঁজে পায়নি বলে পর্যবেক্ষণ বিচারপতি কৃষ্ণা রাওয়ের। সান্ধ্য সত্যযুগ পত্রিকার বিশিষ্ট সাংবাদিক, সমবায় ও শ্রমিক আন্দোলনের নেত্রী প্রীতি গুহ মজুমদারের জীবনাবসান। আজ সকালে সল্টলেকের মণিপাল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 69। সাম্প্রতিককালে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার জন্ম 1957 সালে দমদমে। ছাত্রাবস্থা থেকে তিনি বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত হন। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে।
2: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
3: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
4: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
5: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
6: ও দিদি গো, আরে জামাই এসেছে গো, জামাই। শুধু দেখলি হবে।

0: শেষ পর্যন্ত কিনা সাঁড়ের গুঁতো, হ্যাঁ সাঁড় তারা করলো জামাইকে, একে মেনে নেওয়া যায়? আর দুদিন বাদেই জামাই ষষ্ঠী, এই সময় এটা কি গান শোনালে তুমি বন্ধুদের? যাই হোক, কিন্তু তার আগে কবজি ডুবিয়ে খাবারের যে আয়োজন, হ্যাঁ ইলিশ মাছের কথা বলা হয়েছে, আরো কত কি কথা বলা হয়েছে,
1: তাই এবং লাস্টে যে পান দিয়ে মানে
0: শেষ করা হলো,
1: পান খাওয়াতেই হবে। তো আমরা এরপরে যদি পান খাওয়ার কোনো গান পাই, অবশ্যই পান খাওয়ার গানও শোনাবো
0: নিশ্চয়ই। তবে পান খাওয়ার কথা যখন তুমি বললে, তাহলে এই জামাই আদরে পানের প্রসঙ্গ আছে, কিন্তু আসছি সেই প্রসঙ্গে। তবে একটু বলে দিই যে এখন স্টুডিওর ঘড়িতে বাজে হচ্ছে 12:08:05, আর আমরা ফিরে এলাম সংবাদ বিরতির ওপারে, সোমা আর বিদিশা। আপনারা তো এতক্ষণে বুঝেই গেছেন কারা দুজন রয়েছে আজকের হট সিটে, তাই তো?
1: অবশ্যই। দেখো, আমরা এতক্ষণ যেমন বিভিন্ন পুরাণে
0: দেবী ষষ্ঠীর কথা পড়ছিলাম
1: বা জামাই বরণের কথা, এই ধরনের বিষয়গুলো পড়ছিলাম মানে
0: বলছিলাম একেবারে।
1: তো মনে হচ্ছে যে যদি এবার একটু আমাদের মহাকাব্যগুলো আছে, সেখানে যদি আমরা কেমন করে জামাই বরণ করা হতো তার অজস্র কাহিনী রয়েছে, সেগুলো যদি একটু বলি আমার মনে হয় বেশ মজাই লাগবে শুনতে, তাই না? মহাভারতে পাণ্ডু চরিত্রটা তো আমরা জানি, তো পাণ্ডুর কথাই ধরা যাক। এমনিতে তো আমরা জানি যে পাণ্ডু হচ্ছে একটু অসুস্থ, একটু দুর্বল, একটু ক্ষীণকায়, কিন্তু জামাই হিসেবে শ্বশুরবাড়িতে তার আদর ছিল কিন্তু অন্যরকম। সেখানে যথেষ্ট তিনি জনপ্রিয় ছিলেন, এমনকি স্বয়ম্বর সভায় কন্যা বরণ করেছিলেন পাণ্ডুকে, কন্যা সে পাণ্ডুকে বরণ করেছিল, এবং শ্বশুর কুন্তিভোজ অত্যন্ত আনন্দিত, রকমারি অলংকার তারপর খাদ্যদ্রব্য দিয়ে আপ্যায়ন করেছিলেন জামাতাকে। আর মহাভারতের চিত্রাঙ্গদার বাবা মণিপুরের রাজা চিত্রবাহন, তিনি জামাই অর্জুনের খুব খাতিরদারি করতেন। এমনিতেই ছোট ছোট পাহাড় আর জঙ্গলে ঘেরা মনোরম মণিপুর, সেখানে সমস্ত প্রাসাদের থাম, খিলান, দরজা, জানলা সব কিছু সোনার জলের কারুকার্য করা, আসবাবপত্র সব রূপোর। আর সেখানে জামাই অর্জুনের বরণ যে কতটা বর্ণময় হতে পারে সেটা তো সহজেই অনুমান করা যাচ্ছে, মানে এটা কিন্তু তোমার আমার মতো ছোটখাটো ব্যাপার নয়।
0: আর জামাইও তো যেসে মানুষ নয়, তৃতীয় পাণ্ডব অর্জুন, স্বয়ং অর্জুন।
1: সুতরাং মানে পৃথিবীর সেরা ধনুর্ধর চিত্রবাহনের জামাই তো তিনি, মানে চিত্রবাহনের এমন একটা সেরা জামাই তো এরকম জমকালেও আপ্যায়ন তো
0: একেবারে। আমরা এবার মহাভারত থেকে যদি একটু রামায়ণের দিকে তাকাই, সেখানে আমরা দেখব যে মিথিলার রাজা জনক তার নিজের দুই কন্যা অর্থাৎ রামের সঙ্গে সীতার এবং লক্ষণের সঙ্গে উর্মিলার, এই দুজনের বিয়ে দিলেন। আর সহোদর তার ভাই কুশধ্বজের দুই কন্যা মাণ্ডবী আর শ্রুতকীর্তির সঙ্গে বিয়ে হলো ভরত আর শত্রুঘ্নের। এবার রাজকীয় বিয়ে তো হলোই, এবারে এলো জামাই বরণ এবং জামাই আপ্যায়নের পালা। সেখানে কিভাবে হলো, রাজা জনক বলে কথা, এবং কাকে বরণ করছেন? রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন, তাদের চারজনকে। বহুমূল্যের যে মণিমাণিক্য খচিত সোনার বসার জায়গা দেওয়া হলো, এবং পরাক্রমশালী রামের পা ধোয়ার জন্য জল এনে দিলেন স্বয়ং রাজা জনক। হাতির দাঁতের কারুকার্য করা টেবিলে সোনা ও রূপোর থালায় পছন্দের খাবার পরিবেশিত হলো, এবং রাজমাতা তদারকিতে পরিবেশিত হলো সেই সব খাবার। আর খাবারের সুঘ্রাণে মানে চারিদিক মম করছে। শুধু তাই নয়, এই চার জামাইয়ের সঙ্গে যে পারিষদবর্গ এসেছিল তারাও কিন্তু, মানে তাদের জন্যও কিন্তু খুব ভালো আয়োজন ছিল। আর শুধু জামাই কেন, জামাইদের সঙ্গে কন্যাদের আশীর্বাদ স্বরূপ রাজা জনক কি দিয়েছিলেন বলো দেখি? হাতি, ঘোড়া।

0: রথ, পদাতিক সৈন্য, অগুন্তি রেশম এবং সুতির কাপড় মানে শাড়ি, হাতে বোনা গালিচা, সোনা ও রূপোর দারুণ দারুণ সব অলঙ্কার এবং শত শত সুসজ্জিতা গৃহকর্ম নিপুণা, যাকে আমরা ডোমেস্টিক হেল্প বলে থাকি, সেই রকম দাস দাসী মানে রামায়ণ। এছাড়াও রামায়ণে মন্দোদরীর কথা আমরা সবাই জানি, তিনি ছিলেন লঙ্কা রাজ্যের পাঠ রানী, এবং ময়দানব ছিলেন রাবণের শ্বশুর মশাই। এই ময়দানব কিন্তু এই রকম একজন বলশালী মানে কেবল প্রচণ্ড পরাক্রমী একজন জামাই পেয়ে ভারী আনন্দ পেয়েছিলেন, এবং নিজে দাঁড়িয়ে থেকে তিনি জামাই বরণ করেছিলেন, এবং জামাইকে জানো তো যৌতুক এক অদ্ভুত জিনিস তিনি উপহার দিয়েছিলেন, তা হলো তার নিজের অর্থাৎ ময়দানবের নিজের তপলব্ধ যোগ শক্তি শক্তিশীল।
1: বাপরে,
0: আমরা বরং
1: এবার এখনকার জামাইরা যারা শুনছেন আমাদের এই অনুষ্ঠান, তারা ভাবছেন যে ইস, আমি কেন সেই সময়কার জামাই হলাম না,
0: তাহলে এইরকম বড় বড় মহা মানে মহার্ঘ বস্তু পেতাম,
1: এবং যাত্রার জামাই নয়,
0: হ্যাঁ
1: মানে এইরকম
0: যেমন তেমন জামাই,
1: যেমন তেমন জামাই,
0: যেমন শ্বশুর তেমন জামাই, মানে কে কাকে মানে
1: কার বলে আমায় দেখো বলে
0: একেবারে একেবারে। তো তুমি যে পানের কথাটা বললে না, এবার যদি পুরাণ ছেড়ে একটু আমরা বাস্তবের শ্বশুর জামাইয়ের কথা বলি, সেখানে আছে যে রাজা কৃষ্ণচন্দ্রের পরিবারে জামাই ষষ্ঠীর আয়োজন থাকতো একেবারে কিংবদন্তির পর্যায়ে, এবং এই পরিবারের এক দণ্ডমুণ্ডের কর্তা জামাতা ছিলেন বৈচির রাজা ঋষিকেশ মুখোপাধ্যায়,
1: তার একমাত্র কন্যার স্বামী সেই হচ্ছেন জামাতা। খুব ভালো কথা, মানে একমাত্র কন্যা, মানে এটা কেন বিশেষত বললাম যে একমাত্র জামাই,
0: একমাত্র জামাই,
1: তার ছিল পানের নেশা, নানা সুগন্ধি মশলা দিয়ে সাজা পান না খেলে তার আবার চলতই না, পান তো অনেকেই খান, এতে আবার বিশেষত্ব কি? কিন্তু বৈচির রাজা কেমন পান খেতেন সে কথা বলবো, কিন্তু তার আগে শুনবো এই গানটি।

0: একটি ঘোষণা। আবহাওয়া অফিস থেকে খবর অনুযায়ী আগামী 2-3 ঘন্টার মধ্যে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ জেলার বেশ কিছু অংশে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং সঙ্গে 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও কিন্তু বয়ে যেতে পারে। এই খবর আমাদের কাছে রয়েছে এবং আপনাদের তা জানিয়ে দেওয়া হলো। এই সব অঞ্চলের মানুষজনকে একটু সতর্ক থাকার প্রয়োজন নিশ্চয়ই, তবে তার সঙ্গে এইটাও বলা যায় যে স্বস্তির বৃষ্টি কি আসতে চলেছে?
1: হ্যাঁ, যদি বৃষ্টি আসে তাহলে কি সঙ্গে রাখতে হবে?
0: ছাতা, বর্ষাতি।
1: সুতরাং রাখো ছাতা, আর সঙ্গে যদি দেওরা থাকে তাহলে গল্পটা একটু আলাদাই হয়ে যায়।

0: দেখো এখন বৃষ্টির কথা আসবেই, কারণ আষাঢ় মাস তো এসে গেল, সুতরাং বৃষ্টির কথা আসবে, আর জামাই ষষ্ঠী তো তার মধ্যেই পড়বে, আষাঢ়েই জামাই ষষ্ঠী পড়বে, সুতরাং বৃষ্টির কথা থাকবে। তার পাশাপাশি আমরা যেটা যেখানে ছিলাম আবার আমরা সেখানেই চলে যাব, যে এই যে
1: পানের রাজা,
0: হ্যাঁ হ্যাঁ, বৈচির রাজা ঋষিকেশ মুখোপাধ্যায়, তার কি ছিল, তার ছিল পানের নেশা। তিনি কে ছিলেন? তিনি ছিলেন রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ির, একটা ঘটনা হচ্ছে সেখানকারই জামাই ষষ্ঠীর গল্প করা হচ্ছে। তো সেখানে এই যে পান, পানের কিরকম ছিল, নানা রকম সুগন্ধি মশলা দিয়ে সাজা হতো পান, এবং সেই পান না খেলে তার চলতই না। পান তো অনেকেই খান, এতে আবার বিশেষত্ব কি? কিন্তু বৈচির রাজা বলে কথা, তার পানে তো বিশেষত্ব থাকতেই হবে, তাই না? হ্যাঁ, যেমন বিদিশা, ওর একটা আলাদা বিশেষত্ব থাকতেই হবে,
1: ঠিক
0: ঠিক সেই রকমই আর কি। মানে ওই জামাইয়ের ব্যাপারটা নিয়ে বলছিলাম আর কি, ওটা পরে আসবো। হ্যাঁ, তো তার পানের খিলি গাঁথা হতো সোনার লবঙ্গ দিয়ে,
1: ভাবো
0: একটু ভেবে দেখো, মানে পানের খিলিটা কি দিয়ে গাঁথা হচ্ছে, নর্মালি লবঙ্গ দিয়ে গাঁথা হয়, সেটা কি হচ্ছে না, সোনার লবঙ্গ দিয়ে গাঁথা হচ্ছে। তো সোনার লবঙ্গ দিয়ে গাঁথা হতো সেই পান, প্রত্যেকবার খাওয়ার, পান খাওয়ার পর সেই সোনার লবঙ্গ পান থেকে ছুঁড়ে ফেলে দিতেন তিনি। হ্যাঁ, দু চারটা এদিকেও দিতে পারতো না,
1: ঠিক কথা, আমরা কুড়িয়ে নিয়ে রেখে দিতাম স্মারক হিসেবে, কি বলো?
0: সেই লবঙ্গ ইতিউতি ছড়িয়ে থাকতো, কচি কাঁচাদের দল অনেক সময় সেগুলো সংগ্রহ করতো। জামাইদের নিয়ে রয়েছে আরও একটা মজার গল্প। কিরকম না, 1290 বঙ্গাব্দ, তেলেনি পাড়ার বন্দ্যোপাধ্যায় পরিবারের জমিদার বাড়ির গিন্নি কর্তার কাছে আবদার রাখলেন কি না, জামাই ষষ্ঠীতে এমন মিষ্টি তৈরি হবে যা দিয়ে জামাই ঠকানো যাবে। ভেবে দেখো, এমন মিষ্টি যেটা দিয়ে জামাই ঠকানো যায়, মানে এমনিতে তো জামাইকে আদর যত্ন করা হচ্ছে, এখানে আবার মজা করে, মানে এখানে যেটা মজাও হয় সেটাই দেখানো হচ্ছে যে জামাইকে ঠকাতে হবে।
1: একদম, আসলে বিয়ে মানেই তো তার মধ্যে ভীষণ একটা মজা লুকিয়ে থাকে না?
0: এক্স্যাক্টলি,
1: একটা খুব সুন্দর সম্পর্কের সূচনা হচ্ছে তার সঙ্গে, মানে সেই সম্পর্ক যাদের মধ্যে হচ্ছে, সেই দুই বাড়ির যারা বলা যায় একেবারে সেই ছোট থেকে মোটামুটি যারা একদম ইয়াং, সেই সদস্যরা মিলে কখনো, মানে জামাই যখন বিয়ে করতে আসছে, বর যখন আসছে বিয়ে করতে, তাকে ঠকানো হচ্ছে, আবার কোনেটি যখন তার নতুন শ্বশুর বাড়িতে প্রবেশ করছে তখনও কিন্তু তার সঙ্গে নানা রকম মজা করা হয়, তাই না?
0: যার জন্য বিভিন্ন রকম খেলার প্রচুর। তো এই যে মিষ্টি এমন বানাতে হবে যার, যেটা দিয়ে জামাইকে ঠকানো যাবে, সব শুনে জমিদার মশাইয়ের কপালে ফুটলো কি দুশ্চিন্তার রেখা। জামাইকে ঠকানো, তাও আবার মিষ্টি দিয়ে, কিভাবে সম্ভব? এদিকে গিন্নির আবদার বলে কথা, সেটা তো রক্ষা করতেই হবে। এক্স্যাক্টলি, অনেক চিন্তা করে তিনি ডাকলেন মিষ্টি প্রস্তুতকারক সূর্য মোদককে, খুলে বললেন পুরো বিষয়টা। অনেক ভেবে সূর্যমোদক আর তার ছেলে সিদ্ধেশ্বর তৈরি

0: করলেন তাল শাঁসের আকারে বিশেষ ধরনের মিষ্টি। জামাই ষষ্ঠীর দিনে অন্যান্য খাবারের পাশাপাশি বাড়ির গিন্নিরা দিলেন সাজিয়ে সেই মিষ্টি। বড় বড় সুদর্শন সেই মিষ্টি দেখে তো জামাই মহা খুশি। মহানন্দে মিষ্টিতে কামড় দিতেই গোলাপের সুগন্ধি মিশ্রিত রসে ভিজল শৌখিন পাঞ্জাবি। জামাই লাজে রাঙা হলো আর গিন্নিরা হেসে খুটোপুটি।
1: এই যে কি সুন্দর দৃশ্যটা ভাবো, এরকম একটা দৃশ্যের কিন্তু আমরা অবতারণা পেয়েছি একটি বাংলা ছবিতে, যেটাও কিন্তু মিষ্টি তৈরির ওপরেই সেই ছবিটা তৈরি করা হয়েছে। সেখানে কিন্তু মানে ভারী সুন্দর একটা দৃশ্য, আর কি সুন্দর নির্মল হাসির নির্মল মজার দৃশ্য, তাই না? খাবারের মধ্যে কি সুন্দর করে মজা মিশিয়ে দেয়া হলো, যেখানে জামাইও লাজে রাঙা হলো, লজ্জা পেলো, আর এই যে মজা করার ব্যাপারটা সেটাও কিন্তু হলো
0: একদম। সেই থেকে তো তালশাঁস একেবারে একটা জনপ্রিয় মিষ্টি হয়ে গেছে। তালশাঁস খাবে এবং জানেও যে ওর ভেতরে একটু রস থাকবে, সেইভাবে সামলে সুমলে খাবে,
1: সামলে সুমলে খাবে, মানে শৌখিন পাঞ্জাবি আর ভিজবে না। আমরা কি মিষ্টির কথা যখন বলছি, তাহলে কি মিষ্টি কথা আছে এরকম একটা গান শুনতে পারি বলো?
0: মিষ্টি কথা আছে এমন গান শুনবে? তোমাকে আমি অনেক মিষ্টি মিষ্টি গান শোনালাম, আরো তোমাকে অনেক মিষ্টি মিষ্টি গান শোনাবো, ঠিক আছে? কিন্তু আমাদের তো একটা দায়িত্ব রয়েছে এখন।
1: হ্যাঁ, দায়িত্ব রয়েছে। আচ্ছা, তার আগে বড়
0: পালন করার আগে আরো কিছু
1: কি বলবো? হ্যাঁ, বলতেই পারি। ধরো এই যে জামাই আদরের পাশাপাশি যে এই যে ঠাট্টা মস্করা বিভিন্ন কিছু হয়, সেগুলো কিন্তু আজকে জামাই ষষ্ঠীতেও রয়েছে। এবার ওই খাওয়া দাওয়ার ক্ষেত্রে তো আগেই বলেছিলাম যে এদেশীয়দের তাদের কিন্তু ফল, মূলত ফল, ফলার ওই চিড়ে দই, নানা রকম ফল মিষ্টি এইসব দিয়েই জামাই ষষ্ঠীটা কাটে। কিন্তু পূর্ববঙ্গের মানুষজনের জামাই ষষ্ঠী মানে একেবারে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া। সেখানে যেমন ফলও থাকবে, তেমন মাছ মাংস মিষ্টি সবই থাকবে।
0: আর পশ্চিমবঙ্গের মানুষ যে ষষ্ঠী পুজো তো মূল,
1: হ্যাঁ ষষ্ঠী পুজো মূল,
0: হ্যাঁ,
1: এবং সেটা
0: পালন করার জন্য অনেক উপাচারও কিন্তু লাগে। কি কি লাগে? সাতটা জিনিস লাগে।
1: সতেজ বাঁশ পাতা লাগে, পাঁচ সাতটা গোটা ফল লাগে, দই হলুদ তেল একগুচ্ছ দুর্বা ঘাস ষষ্ঠীর ডোর বা সুতো লাগে, এবং ওই যে তেল হলুদের ফোঁটা দেওয়া হয়, দইয়ের ফোঁটা দেওয়া হয়, পাখার বাতাস দেওয়া হয়, এবং বাজারে সেই দিনটা ওই যে ষষ্ঠীর ছড়ি, ওই যে মানে বিভিন্ন গাছের পাতা দিয়ে বট অশ্বত্থ বিভিন্ন গাছের পাতা থাকে তার মধ্যে, যেগুলি মানে মঙ্গল চিহ্ন আর কি, মঙ্গলের প্রতীক, সেই রকম পাতা দিয়ে কিন্তু ষষ্ঠীর ছড়ি বানানো হয়। সেই ছড়ি মাথায় দিয়ে পাখার বাতাস করে ষাট ষাট বলা হয়। আর তুমি যে কাজের কথা বলছিলে আমাদের, আমাদের কিছু বিধিবদ্ধ যে কাজ, সেই কাজ সেরে আমরা বরং গানে গানে আবারও বন্ধুদের কাছে ফিরে আসব।
0: ফিরে আসব সোমা আর বিদিশা, সঙ্গে থাকুন, এমন মজারই গল্প শুনতে থাকুন।
2: এফএম রেইনবো, সাত সুরে সারা দিন।
3: আমার এক অবুঝ প্রতিবেশী আছেন, যিনি পাড়ার সবাই সোলার প্যানেল লাগিয়ে নিলেও বিশ্বাসই করেন না যে সত্যি জিরো বিল আসতে পারে। আমি বলেছিলাম, ওরে এই প্রকল্পের নামই তো পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। তারপর যখন দেখলো এক এক করে সকলের ইলেকট্রিক বিল জিরো এলো, তখন বলল এবার লাগিয়ে নিচ্ছি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
4: হর ঘর সূর্যঘর।
5: লিসানা, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
6: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
5: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
6: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
7: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
2: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন। সাত সুরে সারা দিন।
8: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আমাদের ঘড়ি কিন্তু বলছে যে 12:35 হয়ে 53 সেকেন্ড হয়ে গেছে, আমাদের হাতে সময় এই আধ ঘন্টার থেকে একটু কমে গেছে। তবে যতক্ষণ সময় রয়েছে তার মধ্যে একটু তো বলবোই যে জামাইদের কি কি উপহার দেওয়া যায়। উপহারের কথা তো মহাকাব্যে শুনলাম,
1: কিন্তু আমরা কি দেব? খাওয়া দাওয়ার পাশাপাশি উপহারটাও খুব গুরুত্বপূর্ণ, তাই না?
0: এবং এই যে শনিবার, আগামী শনিবার যে জামাই ষষ্ঠী 20 তারিখে জুন মাসের, সেখানে তো ভুরিভোজ তো হবেই, তার সঙ্গে কিছু স্পেশাল উপহার কিন্তু আপনি দিতে পারেন।
1: শাস্ত্রেও কিন্তু এই উপহার দেওয়ার বিশেষ গুরুত্ব রয়েছে।
0: যেমন ধরুন আপনি চাইলেই আপনার জামাইকে পোশাক দিতে পারেন, জামা কাপড়। এবং এই তালিকা কিন্তু মানে জামাই ষষ্ঠী ষষ্ঠীতে যেসব উপহার জামাইদের দেওয়া হয় তার মধ্যে জামা কাপড় কিন্তু সবার উপরে রয়েছে, মানে লিস্টের সবার উপরে থাকে জামা কাপড়।
1: এবং আমার মনে হয় যে গরমের মধ্যে একটু বেশি গাঢ়
0: রং না দিয়ে,
1: পোশাক না দিয়ে যদি একটু হালকা রঙের পোশাক দেওয়া হয় তাহলে আমার মনে হয় সেটা একটু ভালো হয়। বিশেষত বিয়ের সঙ্গে যেহেতু বিষয়টা যুক্ত,
0: একদমই
1: কালো রংটাকে এভয়েড করাই ভালো।
0: আবার দেখ, যে কোনো ধরনের ইলেকট্রনিক গুডস আপনি দিতে পারেন। প্রতি বছরই যে আপনাকে পোশাক বা কোনো জামা কাপড় উপহার দিতে হবে এমন তো নয়। আপনি এখন সত্যি কথা বলতে কি, যেরকম দ্রুত জীবন আমাদের, আমাদের রোজকার জীবন যেরকম দ্রুত তালে চলে, দ্রুত লয়ে চলে, তাই বিভিন্ন বৈদ্যুতিক জিনিসপত্র যেগুলো আমাদের রোজকার কাজকর্মকের মানে কাজকর্মের সময়কে আরও একটু কমিয়ে আনবে, সেই রকম যদি কিছু বৈদ্যুতিক সামগ্রী দেওয়া যেতে পারে সেটা কিন্তু মানে উপহার হিসেবে বেশ শুভ। হ্যাঁ, শাস্ত্র আবার বলছে যে এতে কিন্তু কোনো বাজ বিচার করার দরকার নেই। তবে শাস্ত্র শাস্ত্রের মতো চলুক, আমরা তো নিজেদের পছন্দে দিতে চাই, তো আমরা যে কোনো ইলেকট্রনিক গুডস বা ইলেকট্রনিক গ্যাজেট কিন্তু দিতেই পারি। এবং সেক্ষেত্রে দেওয়াটা কিন্তু দুজনকেই হবে, তাই না? কারণ দুজনেই এখন মানে যেরকম সময় তাতে আমাদের নিউক্লিয়ার ফ্যামিলিতে হাজব্যান্ড ওয়াইফ বা স্বামী স্ত্রী দুজনে মিলেই কিন্তু সংসারটাকে খুব সুন্দর করে একসঙ্গে দক্ষ হাতে চালান।
1: অবশ্যই।
0: হ্যাঁ, আবার ব্যাগও দেওয়া যেতে পারে। মানে অনেক সময় থাকে না যে একদম একটা মানে সে এক জোড়া ব্যাগ, একটা জেন্টস ব্যাগ, একটা লেডিস ব্যাগ। হ্যাঁ, সেই রকম ব্যাগের যদি সেট আপনারা দিতে পারেন সেটা দেন, দিতেই পারেন। কিন্তু মানি ব্যাগটা উপহার দিতে আবার কিছু কিছু জায়গায় বারণ করছেন শাস্ত্রজ্ঞরা। বুঝছেন,
1: অনেকেই আবার বলছেন যে মানে লেদারের কোনো জিনিস গিফট না করাই ভালো। তো সেক্ষেত্রে আপনি আবার রূপোর গয়নাও দিতে পারেন।
0: হ্যাঁ, ও আবার ব্যাগ যদি দিতেই হয় তাহলে বলছে যে খালি ব্যাগটা দেবেন না, মানে মানি ব্যাগ যদি উপহারই দেন তাহলে খালি মানি ব্যাগ দেবেন না, তার মধ্যে একটু মানি ভরে দেবেন। বুঝলেন?
1: আর রূপোর যদি দেন তাহলে রূপোর বিভিন্ন রকম গয়না আছে, সেগুলো আপনারা দিতেই পারেন। বিশেষ করে জামাইকে দিতে গেলে রূপোর বালা বা ব্রেসলেট এই জাতীয় কিছু দেওয়াই যেতে পারে, তাই না? এখন তো রূপোর চলটা আবার খুব বেশি বেড়েছে, ফলে বিভিন্ন ডিজাইনার ব্রেসলেট বা বালা বা আদার্স অন্য কিছু যদি পছন্দ হয় রূপোর, সেটা কিন্তু অবশ্যই আপনি গিফট করতে পারেন।
0: আমরা আবারও গানে চলে যাই। হ্যাঁ, অনেক ধরনের উপহারের কথা বলা হলো, এবার কি এরপরে আমরা আরও কিছু ব্যাপার আছে, মানে খাওয়া দাওয়াটা কি বাড়িতেই করবেন নাকি রেস্তোরাঁয় সারবেন, সব রকম ব্যাপার রয়েছে। যতটুকু সময় আছে ছোট্ট করে নিশ্চয়ই যাব।
1: আবার দেখো, জামাই ষষ্ঠী মানে জামাই যে শুধু শাশুড়ি আর মানে শ্বশুরের তা তো না, ভাই বউ যে তার কাছেও তো ননদিনী আসার একটা ব্যাপার থাকে,
0: ঠিক,
1: তাই না? ননদিনী এবং
0: রায় ভাগিনী ননদিনী আসছে,
1: হ্যাঁ, নন্দাই ঠাকুর জামাই, যা
0: ঠাকুর জামাই।
1: তো এই নিয়ে তো একটা গান আমরা শুনিয়েই দিচ্ছি উত্তপের কণ্ঠে, কিন্তু ননদিনীকে নিয়ে আরো গান আছে,
0: নিশ্চয়ই
1: চেষ্টা করি শোনানোর।

0: muy sundori dangun sanina aye muy sundori dangun sanina মানে জামাই কি কি উপহার দেয়া যায় সেটা যেমন ভাবছি, সেটা যেমন বললামও, তেমন
1: শাশুড়িরও তো মানে শাশুড়িকেও তো উপহারটা দিতে হবে
0: একেবারে, মানে আপ্যায়নের মূল দায়িত্বটা তো তিনিই সামলাচ্ছেন। হ্যাঁ, যদিও শ্বশুরমশাই বাজার টাজার সব করেই আনছেন, হ্যাঁ, কিন্তু পুরো মানে হোম মিনিস্ট্রিটা তো সামলাচ্ছেন শাশুড়িমা। তো সেক্ষেত্রে জামাই যদি চান শাশুড়িমাকে বিভিন্ন ধর্মীয় সামগ্রী কিন্তু উপহার দিতে পারে, মানে ধর্মীয় সামগ্রী মানে ধরুন কোনো দেবতার ছবি, কোনো ধর্মগ্রন্থ বা পুজোর বিভিন্ন ধরনের যে সামগ্রী, মানে পুজো করতে যে বিভিন্ন সামগ্রী লাগে, হ্যাঁ, সেই রকম কিছু দিতে পারেন। এই উপহার দেয়া কিন্তু ভীষণ শুভ বলে মনে করা হয় এবং সেটি খুব ভালো। এছাড়াও গাছ, যেটা এখন সত্যি কথা বলতে গেলে অনেকে এমনও হয় যে রিটার্ন গিফট হিসেবে গাছ দিচ্ছে, বিভিন্ন অনুষ্ঠানে অতিথিদের বরণ করে নেওয়া হচ্ছে ছোট্ট একটি চারা গাছ দিয়ে। তো সেই রকম গাছ যদি উপহার দেন সেটা কিন্তু মানে বাড়িতে খুব শুভ শক্তির একটা পজিটিভ এনার্জির কিন্তু সঞ্চার ঘটায়। মানি প্ল্যান্ট দিতে পারেন, লাকি বাম্বু যে গাছ সেইটা দিতে পারেন, স্নেক প্ল্যান্ট দিতে পারেন, এইসব গাছ কিন্তু উপহার হিসেবে আপনি আপনার শাশুড়িকে শাশুড়ি মাতাকে দিতেই পারেন। এছাড়াও ফুলের গাছও দিতে পারেন। এছাড়া দুজনেই দুজনকে মানে শাশুড়িমা শ্বশুরমশাই যেমন জামাইকে দিতে পারেন তেমন জামাইও দিতে পারেন পরিবর্তে সেই উপহার, সেটা হলো ঘর সাজানোর জিনিস। যে কোনো ধরনের ঘর সাজানোর জিনিস, দেয়ালে ঝোলানো কোনো ছবি, সেটা মানে সেই সূর্যোদয়ের ছবি হতে পারে, খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য হতে পারে, ফুল হতে পারে, বা এছাড়াও শোপিস, বিভিন্ন ধরনের শোপিস বা ক্রিস্টালের মূর্তিও কিন্তু উপহার হিসেবে বেশ গ্রহণযোগ্যতা আছে তার। তাহলে মানে খাওয়া দাওয়া হলো, উপহারের পর্বও হলো এবং আমাদের অনুষ্ঠানও ধীরে ধীরে কিন্তু শেষ পর্বের দিকেই মানে শেষের দিকেই এগোচ্ছে, কারণ সময় বলছে 12:44 হয়ে 37 সেকেন্ড, আর যেটুকু সময় আছে নিশ্চয়ই আরও কিছু টুকিটাকি খবর তো হবেই।
1: দেখো, এত কিছুর পরেও এই যে এত উপহার দেওয়ার পালা, শাশুড়ি জামাইকে দিচ্ছে, জামাই শাশুড়িকে দিচ্ছে, কিন্তু
0: কিন্তু
1: এই যে মেয়েটি
0: মেয়েটি
1: সেই মেয়েটি তারপরেও তার হাজবেন্ড সম্পর্কে মানে জামাই সম্পর্কে তার যে মানে অভিযোগ আর কি,
0: আচ্ছা,
1: সে বলছে পুরো আমার হার জ্বালিয়ে দিল। শাশুড়ি এত যত্ন করছে তারপরেও বলছে আমার হার জ্বালিয়ে দিল।
0: এই দেখো, এই অভিযোগ কিন্তু সারা জীবন থাকবে, তাই না?
1: কিন্তু কেন হার জ্বালিয়ে দিল দেখা যাক, একটা
0: শোনা যাক।
1: হ্যাঁ হ্যাঁ, শোনা যাক শোনা যাক।

0: জামাই ষষ্ঠীতে শুধু ধরুন বাড়ি রান্না তো জামাই এলেই খাচ্ছে বাড়িতে, সেখানে কিছু মেনুতে স্পেশালিটি থাকেই, কিন্তু জামাই ষষ্ঠীতে যদি বাড়িতে না পালন করে কোনো রেস্তোরাঁয় চলে যাওয়া যায় তাহলে কেমন হয়?
1: চেনা ছবি
0: একদম একদম। এবং ঠিক আছে, রোজ রোজ বাড়ির কাজ করে ওই দিনটা স্পেশাল দিনটা আর বাড়িতে থাকবো না,
1: না না না, শাশুড়িরও ইচ্ছা করছে না একদম, মানে ঘরমাক্ত কলেবরে এত গরমের মধ্যে রান্নাবান্না করা, তার থেকে অনেক বেশি সাজানো গোছানো, মানে তিনিও রেস্ট পেলেন, তিনিও একটু সাজগোজ করে যেতে পারবেন মেয়ে জামাইয়ের সঙ্গে
0: একেবারে। এবং যদি আপনার জামাই বিরিয়ানি লাভার হয়, হ্যাঁ, তাহলে কিন্তু তার জন্য বিরিয়ানি প্ল্যাটারও আপনি আয়োজন করতে পারেন, এবং সেই খবর কিন্তু আপনি সোশ্যাল মিডিয়ায় ভীষণ ভালোভাবে পেয়ে যাবেন। এবং সেখানে ধরুন একটি রেস্তোরাঁর কথা বলতেই পারি, যেখানে জামাই ষষ্ঠী উপলক্ষে রেস্তোরাঁর মেনুতে থাকছে কলকাতার চিকেন বিরিয়ানি, পোটলাম মটন বিরিয়ানি, হায়দ্রাবাদী মটন বিরিয়ানি, দহি কে শোলে, মুরগ রোজালি কাবাব, গোস্ত সিগার কাবাব, জাফরানি বিরিয়ানির মতো বাহারি সব পদ না আর বলবো না, বুঝলে?
1: মানে কি করতে চাইছো আমি বুঝতে পারছি না, করতে চাও কি তাই বলো না।
0: আবার আবার ধরো যদি আরো আরো একটু অন্যরকম একটু খাবার যদি ট্রাই করতে চায়, হ্যাঁ, মানে একটু মোগলাই খানা যদি ট্রাই করা যায়, সেক্ষেত্রে ধরো সুফলে থাকছে, পনির খুরচান থাকছে, লোটাস স্টেম ঘাসি থাকছে, বাবা তো নাম বলতে গিয়ে তো দাঁত পড়ে যাবে গো, এই খাওয়া অব্দি দাঁত থাকবে না,
1: তাহলে চিকেন পাতা পড়াই বা বাদ গেল কেন,
0: শাক মিট, এই শাক মিটটা কিন্তু দারুণ খেতে, আমি কিন্তু ট্রাই করেছি,
1: হ্যাঁ আমি করিনি এখনো,
0: শেষ পাতে ছানা পোড়া দেওয়া হচ্ছে, ঘেভার টাট, ঘেভারটা কিন্তু রাজস্থানের খাবার, খুব সুন্দর একটা মিষ্টি ঘিয়ে পুরো ভাজা হয় ঘেভার, হ্যাঁ, এবং শাক সন্দেশ, এটা আমি আমি তো শাক সন্দেশ,
1: ও আচ্ছা শাক সন্দেশটা খেয়েছি, কিন্তু আমি তো বাকিগুলো খুব একটা খাইনি, সুতরাং এগুলো এখন জামাই হোক আর না হোক আমার মনে হয় যে জামাই ষষ্ঠীর প্ল্যাটারটা নিজেরাই গিয়ে খেয়ে আসতে
0: হবে, একেবারে একেবারে আমরা নিজেরাই যেতে পারি,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এছাড়াও আরো তো আছে, ধরো এই যে নানা রকম মাছের আইটেম গুলো রয়েছে, ইলিশ ভেটকি, পাবদা, চিংড়ি, মাটন, এগুলো তো থাকতেই হবে।
0: আবার ধরো ভাত, ডাল, শুক্তো, চিংড়ির মালাইকারি, চাটনি, পাপড়, মিষ্টি, এগুলোর সঙ্গে যোগ হয়ে যাচ্ছে কি ডাব চিংড়ি, ধনে পাটা বাটা বাটা পাবদা, চিতল পেটির ঝাল, এই পদগুলো, মানে বিভিন্ন কলকাতার বিভিন্ন নামি দামি রেস্তোরাঁগুলি জামাই ষষ্ঠীর স্পেশাল থালি সাজিয়ে জামাইদের জন্য কিন্তু অপেক্ষা করছে।
1: এছাড়াও ধরো হায়দ্রাবাদি প্ল্যাটার, মানে যারা যেটা পছন্দ করেন আর কি, লখনৌ প্ল্যাটার, সবসময় যে মোগলাই খানা খেতে হবে সেটাও না, বাঙালি খানা খেতে হবে সেটাও না,
0: একেবারেই না,
1: ভাবছে যে ওগুলো তো ট্রাই করা হয়ে গেছে, চলো একটুখানি হায়দ্রাবাদি প্ল্যাটার খাই, হ্যাঁ, বা লখনৌ প্ল্যাটার খাই, সেক্ষেত্রেও কিন্তু মানে নানা রকম বিরিয়ানি তো থাকছেই, কাবাব, পরোটা, চিকেন কিংবা মাটনের বিভিন্ন পদ, তার সঙ্গে মিষ্টি আর শরবত থাকছে, একবারে সাজানো গোছানো।
0: আবার দেখো আমাদের শহরের একটি বিখ্যাত মিষ্টি মিষ্টান্ন প্রস্তুতকারক, তারা কিন্তু মানে জামাইয়ের পাতে যে ষষ্ঠীতে পাঁচ রকমের মিষ্টি না দিলেই নয়, সেক্ষেত্রে একটু ফিউশন মিষ্টি দিচ্ছেন, কিরকম যেমন ম্যাঙ্গো জেলাটো, ম্যাঙ্গো সরের রোল, ট্রেস লিচেস কেকের মতো বাহারি মিষ্টিগুলো কিন্তু তাদের বিপণীতে আমরা পাচ্ছি, তাই না?
1: আবার একেবারে খুব চেনা, যেমন ধরো গন্ধরাজের গন্ধরাজ দইয়ের ঘোল, বা কাঁচা আমের শরবত, এগুলো কিন্তু তার পাশাপাশি দেওয়া হচ্ছে।
0: আবার দেখো রসমালাই ডিস্ক, ফিউশন লাড্ডু, সল্টেড ক্যারামেল মিনি পাই, চকলেট বার্কের মতো মিষ্টি সাজিয়ে দিলেই কিন্তু আমাদের যে চিরাচরিত মিষ্টিগুলি আমরা মিষ্টির দোকানে দেখে থাকি এবং জামাই বরণে দিয়ে থাকি, সেগুলোরও কিন্তু একটু স্বাদ অন্যরকম হবে, তাই না?
1: অবশ্যই, এত রকম খাবারের কথা শুনে মানে চুপচাপ বসে থাকাটা সত্যি খুব অসম্ভব হয়ে যাচ্ছে, মানে যত রকম হয় আর কি, বাঙালি অবাঙালি, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের খাবার, এমনকি বিদিশা যেভাবে লিস্ট বলছিল তাতে মঙ্গোলিয়ার খাবারও চলে আসতে
0: পারে,
1: বা কোরিয়ান কোনো ডিশও চলে আসতে পারে, যে যেটা পছন্দ করছেন আর কি, তো এগুলোর খবর বিদিশার কাছে খুব ভালোই আছে, বিশেষ করে এই যে খাবার দাবারের খবর, এগুলো যেহেতু খাদ্য রসিক সেই জন্য খুবই ভালোবাসে এই সব ধরনের নানা রকম খাবার দাবার।
0: এবং কথাতেই তো আছে আপরুচি খানা, আপনার যেটা রুচি আপনি সেরকম খানা খাবেন, তাই না?
1: নিশ্চয়ই নিশ্চয়ই, তারপরে বুঝতেই পারছেন আপনারা যে বিদিশার স্টকে কত কিছুই আছে, কিন্তু একটা বিষয়ে খুব সমস্যা যে আজ পর্যন্ত মানে বিদিশা কিন্তু আমাকে এইসব কোনো খাবারের কোনো টেস্ট করায়নি, যে ও যে এত রকম খেতে ভালোবাসে, আজকে কিন্তু তোমাকে নিয়ে যেতেই হবে, কারণ অলরেডি জামাই ষষ্ঠীর জন্য আগে থেকেই প্রস্তুতি চলছে সমস্ত রেস্তোরাঁগুলোতে, ঠিক আছে? তাহলে কথা দাও এই সবার সামনে, মানে যারা শুনছেন, মানে সবার আড়ালে, মানে
0: মানে রেডিওর আড়ালে সবার কানের সামনে আমি কথা দিলাম, এই তো স্টুডিও থেকে বেরিয়েই আমরা আকাশবাণীর ক্যান্টিনে যাবই যাবই যাব, শুরুটা অন্তত হোক এইভাবে, কি বলো?
1: দেখেছেন দেখেছেন, মানে যেখানে এই খাবারগুলো পাওয়া যাবে না,
0: শুনেছেন? আমি কিন্তু কথা রাখলাম,
1: এখানে যেখানে এই খাবারগুলো পাওয়া যাবে না সেখানেই নিয়ে যেতে চাইছে।
0: না আমরা তো ভাবতেও পারি, হ্যাঁ এর একটু ভেবেও তো খেতে পারি, আমরা লুচিটাকে ভাবতেই পারি, আমরা আমি নামটা না ভাবছি, ততক্ষণ বরং আপনারা খানা গান শুনে নিন, কারণ হাতে সময় কম, তাই একটা গান চটপট শুনে নিই আমরা,
1: শোনা যাক।

0: না পিঠে খেতেই পারেন, পিঠে না পেটে খেলে তবে পিঠে সইবে, এ পিঠে অবশ্য সে পিঠে নয়, এ পিঠে খাওয়ার পিঠে, এবং খেয়ে দেখতেই পারেন, প্ল্যাটারের মধ্যে পিঠেও থাকতে পারে। তবে আমাদের সময় যা বলছে, আর বেশি কথা বেশি কেন, এবারে কথা বন্ধ করতে হবে, সোমা বিদিশাকে বিরতি নিতেই হবে, মানে আজকের মতো গান্দরিয়া এখানেই শেষ করতে হবে, আবার নাটকে দুপুর নিয়ে ফিরবই তো 2:02।
1: ততক্ষণ আমরা একটু খাওয়া দাওয়া করি, আর আপনারাও খাওয়া দাওয়াটা সেরে নিন, তারপর তো জমিয়ে বসে নাটকটা শুনতে হবে, তাই না?

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। দুদেশের মধ্যে সংঘাতের অবসান ঘটানো, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং নিষেধাজ্ঞা ও ইরানের পারমাণবিক কর্মসূচি বিষয়ক চূড়ান্ত চুক্তির জন্য মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেস্কিয়ান ভার্চুয়ালি 14 দফা সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছেন। এই সমঝোতা স্মারকের আওতায় যুক্তরাষ্ট্র তার নৌ অবরোধ ও সংশ্লিষ্ট বিধিনিষেধ তুলে নেবে। অন্যদিকে ইরান প্রাথমিক 60 দিনের জন্য হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজগুলোর অবাধ ও নিরাপদ চলাচল নিশ্চিত করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইউরোপের বৃহত্তম প্রযুক্তি উদ্ভাবন সম্মেলন ভিভাটেক 2026 যোগ দেবেন। ফ্রান্স সফরের শেষ পর্যায়ে গতরাতে তিনি প্যারিসে পৌঁছন। হোটেলে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন প্রবাসী ভারতীয়রা। আজ প্যারিসে তিনি ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ভিভাটেক 2026 যোগ দেবেন। প্রধানমন্ত্রী ভারতের ক্রমবর্ধমান উদ্ভাবন পরিমণ্ডল ও প্রযুক্তির অগ্রগতির কথা এই মঞ্চে তুলে ধরবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সকালে 5 দিনের সফরে মধ্যপ্রদেশ পৌঁছেছেন। ইন্দোরের দেবী অহল্যাবাই হোলকার বিমানবন্দরে রাজ্যপাল মাঙ্গুবাই প্যাটেল, মুখ্যমন্ত্রী মোহন যাদব প্রমুখ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। রাষ্ট্রপতি মুর্মু মধ্যপ্রদেশের বেতুলে আধ্যাত্মিক জাগরণের মাধ্যমে আদিবাসী সমাজের ক্ষমতায়ন সংক্রান্ত একটি অনুষ্ঠানে যোগ দেবেন। ঝাড়খণ্ডের রাজ্যসভার 2টি ও মিজোরামের 1টি রাজ্যসভা আসনের জন্য আজ ভোট গ্রহণ শুরু হয়েছে। ঝাড়খণ্ডের 3টি আসন থেকে জেএমএমএম বৈদ্যনাথ রাম, কংগ্রেস প্রার্থী প্রণব ঝা এবং নির্দল প্রার্থী পরিমল নাথওয়ানি প্রতিদ্বন্দ্বিতা করছেন। মিজোরামে ক্ষমতাসীন জোরাম পিপলস মুভমেন্টের প্রার্থী লাল তলুয়াংকিমা এবং বিরোধী দল মিজো ন্যাশনাল ফ্রন্ট এনএফএফ এর প্রার্থী আইনজীবী ও লেখিকা জোথানসাঙ্গি হোমার প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। রাজ্যপাল আর এন রবির অভিভাষণের মধ্য দিয়ে আজ রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের সূচনা হয়েছে। নতুন সরকার গঠনের পর এটি রাজ্য বিধানসভার প্রথম অধিবেশন। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

0: 1987 সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের 12 নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায় বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।
1: না, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
2: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
1: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
2: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
3: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সৃজিৎ মুখোপাধ্যায়। রাজ্যপালের অভিভাষণের মধ্য দিয়ে অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম অধিবেশন আজ শুরু হয়েছে। রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি তার ভাষণে নতুন বিজেপি সরকারের নীতিগত অগ্রাধিকার, আগামী দিনের কর্মপরিকল্পনা এবং প্রশাসনিক রূপরেখা তুলে ধরেন। রাজ্যপালের বক্তব্যে আইন শৃঙ্খলা, অনুপ্রবেশ রোধ, শিল্পায়ন, কর্মসংস্থান, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য এবং কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নের ওপর বিশেষ জোর দেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার জলজীবন মিশনের আয়তায় দেশের 16 কোটি বাড়িতে নলবাহিত পানীয় জল পৌঁছে দিয়েছে বলে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাতিল জানিয়েছেন। কলকাতায় ভারতে জল সংরক্ষণ সমস্যা ও সমাধান শীর্ষক এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি বলেন, 2028 সালের ডিসেম্বরের মধ্যে আরও 3 কোটি বাড়িতে নলবাহিত পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এবছরের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। 25 দিনের মাথায় এই জেই ফল প্রকাশ করেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর গৌতম পাল। বিকেল 4টা থেকে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইট থেকে র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা। তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে নিয়োগের অধ্যক্ষের সিদ্ধান্তের ওপর আপাতত কোনো অন্তর্বর্তী নির্দেশ দিতে অস্বীকার করেছে কলকাতা হাইকোর্ট। এর ফলে ঋতব্রতই বিধানসভার বিরোধী দলনেতা পদে থাকছেন। মুর্শিদাবাদের জিয়াগঞ্জে দুর্নীতির অভিযোগে পৌরসভা তালাবন্ধ করে রাতভর আটকে থাকার পর পৌরপতি প্রসেনজিৎ ঘোষকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বিকেল থেকে স্থানীয় বাসিন্দারা দুর্নীতির অভিযোগে পৌরসভার সামনে দফায় দফায় বিক্ষোভ দেখান। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে 7 দিন রেড রোড বন্ধের জন্য কলকাতা হাইকোর্টের আইনজীবীদের যাতায়াত এবং হাইকোর্ট অভিমুখী যান চলাচল অব্যাহত রাখতে প্রয়োজনীয় বিকল্প ব্যবস্থা গ্রহণের জন্য কলকাতা পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবোতে নাটকের দুপুর, নাটকের দুপুর। আজকের নাটক শেষ পর্যন্ত। রচনা হীরেন চট্টোপাধ্যায়, প্রযোজনা ডক্টর অমিত চক্রবর্তী। শেষ পর্যন্ত।
2: আরে তুমি তুমি এখনো ওঠোনি? এই নাকি তুমি এক কাপ চা খেয়ে উঠে পড়ছো?
3: প্লিজ মিলি, আর এক কাপ লক্ষ্মীটি।
2: না একদম না, ওঠো ওঠো ওঠো ওঠো।
3: দেখো তুমি,
2: থামো, অনেক দেখেছি। আচ্ছা আচ্ছা তুমি কি বলো তো, কিছুই কি তুমি বোঝো না? সকালে চা না পেলে তোমার চলবে না, তাই কোনো রকম এইটুকু বাঁচিয়ে রেখেছি। তুমি জানো না কি অবস্থা এখন আমাদের, দোকান বাজারের কথা বলছি, 3 দিন ধরে কেবল ওই এক কথা, হচ্ছে হবেই, হচ্ছে হবে, এই হচ্ছে হবেই তোমাকে শেষ করলো।
3: বাবা, না স্বর্গ হইতে পতন, বেশ একটা আমেজে ছিলাম, ধবাস করে ফেলে দিলে মাটিতে।
2: বেশি দিন সেখানেও থাকবে না, ওই 3-4টে টিউশনই সম্বল করে আজকাল আর বাঁচা যায় না।
3: কি করবো বলো, স্কুল কলেজে না পড়ালে যদি ওদের বাপ মায়ের পছন্দ না হয়।
2: বাজে বকো না তো, ইউনিভার্সিটিতে থাকতে কত বড় বড় কথা, পায়ে ধরে সাধাসাধি করলেও নাকি একটা ভালো ইংরেজি টিচার পাওয়া যায় না। এখন তো তুমি নিজে সাধাসাধি করেও কিছু পাচ্ছ না।
3: বলে যাও বলে যাও, গাড্ডায় যখন পড়েছি।
2: বলা বলির কথা নয়, চেষ্টাটা একটু ভালো করে করবে তো? সারাদিন ওই ওই হাজারটা পাওনা দেয় ঠেকানো, আর ভালো লাগে কারুর? ব্যাস, বলতে না বলতেই হাজির।
3: এই নেই বলে দাও, নেই বলে দাও, বাজার গেছে।
2: দাঁড়াও দেখি আবার কে। আরে হরে কৃষ্ণ বাবুজি, আসুন আসুন আসুন।
4: আছে তো না পাকি ফুরু?
2: না না, মানে ওই
4: ব্যাস ব্যাস ব্যাস, না মানে হ্যাঁ। যাও ডেকে দাও এই ঘরে, দেখা না করে আজ আর আমি উঠছি নে, যা যাও। এই আমি বসলুম।
2: যাই। হরে কৃষ্ণ বাবু।
3: আরে হার কিপটে বাবুজি, সে তো বুঝতেই পেরেছি, কাটাতে পারলে না,
2: চান্সই দিল না তো। চলো চলো চলো, আহ চলো না, বসে আছেন ওখানে,
3: নিত্য করুন না, আমার কি দাঁত। আরে কি সৌভাগ্য আমার সকালবেলায় আপনার মুখ দর্শন।
4: সকালবেলায় না এলে যে মুখ দর্শন করাবার উপায় নেই বিদ্যুৎ বাবু, আপনি তো আর দর্শন দেবেন না।
3: আরে ধুর, সেই জন্য আবার কষ্ট করে আপনি?
4: না না করব না, আর কষ্ট করব না। আর সেই কথাই বলতে এসেছি আপনাকে, পুরো পাঁচ মাসের ভাড়া বাকি, এবার যদি আমি কোনো ব্যবস্থা করি আপনি নিশ্চয়ই আমার দোষ দিতে পারবেন না।
3: দাঁড়ান দাঁড়ান, ইয়ে ব্যবস্থা মানে মামলা?
4: দূর মশাই, মামলা মামলা করে আবার ভাড়াটা উঠেছে কবে?
3: তবে
4: হামলা।
3: হ্যাঁ
4: হ্যাঁ, দেখি আপনি ওঠেন কিনা। ৬০০০ বাকি রেখেছেন, দরকার হলে আরো ৬ খরচা করবো আমি, আপনি উঠবেন না আপনার?
3: দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি সব আবল তাবল বকছেন, মাত্র ৬০০০ টাকার জন্য আপনি?
4: হ্যাঁ আপনার কাছে ওটা মাত্র, আমার কাছে নয়, বাড়ি ভাড়া দিয়েই খাই মশাই, এইভাবে টাকা মেরে দিলে?
3: ছি ছি ছি ছি ছি, এইসব আপনি কি বলছেন, পারিনি দিতে, অসুবিধে ছিল কয়েক মাস।
4: থাক থাক থাক, আর বলবেন না, মুখস্থ হয়ে গেছে শুনে শুনে, টাকা আপনাকে দিতে হবে না, আমি চললু।
3: আরে শুনুন শুনুন শুনুন, এই দেখো উঠছেন কেন, শুনুন না,
4: কিছু শোনার নেই, যা বলবার আমি বলে দিয়েছি।
3: ও তাহলে টাকাটা দিলেও আপনি নেবেন না?
4: কেন বাজে কথা বলছেন, টাকা আপনি দেবেন না।
3: কবে

0: যাই বলুন না আপনার, একটু সময় দিলেই আমি।
1: ওসব সময় তোমায় ওভার হয়ে গেছে মশাই, খুব বেশি হলে কালকের দিনটা আমি দেখব, তারপরেই।
0: শুনুন শুনুন শুনুন, মানে বলছিলাম যে এত তাড়াতাড়ি
1: দেবেন না, মিটে গেল। বুনো ওলের জন্য বাঘা তেঁতুলের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ
2: ঠিক ঠিক, এই ভয়টাই আমি করছিলাম। মাথার উপরে এই ছাদটুকু যদি যায়, ছি ছি ছি ছি, সকাল বেলায় কি হলো কিছু বলো।
0: না ভাবছি,
2: ভেবে টেপে কিচ্ছু লাভ নেই, এক্ষুনি তোমার সেই বড় লোক বন্ধুর কাছে যাও একবার।
0: সুনেত্র কিচ্ছু হবে না,
2: হলে ওখানেই হবে। একদিনে 6,000 তোমায় কে ধার দেবে আর? তীর্থ
0: থাকলে ওই দিত।
2: কথা না বাড়িয়ে সুনেত্রর কাছে চলে যাও। জানি না কি দিয়ে কি রাজভোগ রাঁধবো আজকে। কি হলো, নাও পাঞ্জাবিটা গলাও।
0: দেখো বলছো যাচ্ছি, কিন্তু ওখানে যেতে আমার ঠিক আছে দাও।
3: হায় হায়, একটু বেশি ছিলাম, কিছু মনে করিস নি তো? দাঁড়া একটু চা বলি, দুটো চা তাড়াতাড়ি। হ্যাঁ বল।
0: জমিয়ে বসেছিস? হ্যাঁ
3: তা ঠিক, একটা একটা জাপানি পার্টি আসবে রে। এনিওয়ে তাড়াতাড়ি বল।
0: গ্যালারি শো দিচ্ছ, দিয়ে যাও, তবে একটা চাকরি দিলে বেশি ভালো হতো।
3: কেন বাজে কথা বলিস, দরকারটা বল না।
0: আপাতত 1,600 টাকা।
3: ঠিক আছে যাও, নে চাকা। শোন বিদ্যুৎ, কিছু মনে করিস না, ফ্যাক্টরিটা যখন বাবার ছিল দেদার টাকা উড়িয়েছি, সে তো আরো দেখেওছিস, কিন্তু এখন সেটা আর একদম পারি না।
0: কারণ?
3: কারণ দায়িত্ব আর কর্তব্য, এই ব্যাপার দুটো এখন আমার মাথায় ভীষণ ভাবে ঢুকেছে। এখানকার প্রতিটি পয়সার হিসেব আমাকে রাখতে হয় রে।
0: তোর নিজের তো একটা খরচা আছে, সেটা নিস না এখান থেকে।
3: হিসেব করে নি, মানে দেখ, আমার বাবা আমাকে এটা দিয়ে গিয়েছিল, আমিও যেন এটাকে আমার ছেলের জন্য রেখে যেতে পারি।
0: দারুণ দারুণ, ওয়েল প্লেড,
3: থ্যাঙ্কস। এই শোন একটা কথা বলবো,
0: জ্ঞান
3: জাস্ট মিয়ার সাজেশন, বলছিলাম কি এরকম করে একদম চলে না। দেখ তুই ব্রিলিয়েন্ট ছেলে, একটু সিরিয়াসলি চেষ্টা কর না, একটা একটা চাকরি তুই জোগাড় করে নে।
0: চাইলাম তো একটু আগে, দিবি তুই?
3: না, কারণ কারণ তুই করবি না, আমি জানি।
0: যদি সত্যি সত্যি করি?
3: না না না, তাও দেবো না। তার কারণ আমার দরকার মেনলি হাতের কাজ জানা লোকের, আর তুই আর যেটুকু লেখাপড়া জানা কাজ, সেটা 3-4 মোস্ট অর্ডিনারি লোককে দিই হয়ে যায়। তোর মতন ইংরেজি সাহিত্যের এমএর এখানে প্রয়োজন হয় না রে।
0: বিশ্বাস হচ্ছে না কথাটা, ভালো পেলে খারাপ কে চায় বল? দেখ যা দিস তার চেয়ে আমি বেশি চাইবো না, সেটা তো তুই জানিস।
3: হ্যাঁ জানি, আর তুই ঠিকই ধরেছিস। নিবি?
0: থ্যাংকস, নেক্সট।
3: আসলে আসলে বিদ্যুৎ, আমার এখানে তুই ঠিক কাজ করতে পারবি না রে। আমার ব্যবসা সবটাই ঠিক সোজা রাস্তে হয় না, কাজ করলে সেটা তুই জানতে পারবি, আর ঠিক সেই ব্যাপারটাই আমি চাই না।
0: বুঝলাম।
3: আর উঠে পড়লি কেন?
0: না তুই ব্যস্ত আছিস বললি, চলি।
3: একটু দাঁড়া একটু দাঁড়া, 1 মিনিট।
0: ও কি মানি ব্যাগটা খুলছিস কেন? টাকা
3: অত আমার কাছে এখন সত্যি নেই রে, তবে তবে 1,000 টাকা তুই নিতে পারিস অনায়াসে।
0: ব্যাড ইনভেস্টমেন্ট হয়ে যাবে না, আমার সামর্থ্য তো তুই জানিস।
3: সেই জন্যই তো, সেই জন্যই তো এটাকে লোনের খাতে আমি একদমই ফেলবো না, এটা আমি জাস্ট তোকে দিচ্ছি।
0: মানে ভিক্ষে গরিব বন্ধুকে? থ্যাংক ইউ ভেরি মাচ, চলি।
3: এই বিদ্যুৎ বিদ্যুৎ, শোন শোন বিদ্যুৎ, চলে গেল,
1: যাক আসতে ওকে হবেই।

0: Άντζε να λε καλ. Κάνα όλε που σου. Αστείο και χοβί.
1: Μπες. Χουέ γατσι. Έκουνι γατσι. Νιν. গরম গরম রুটি আর ছোলার ডাল
2: দেখুন তো কাণ্ড বললাম এক কাপ চা করে দিন খেয়ে আমি উঠি
1: আর তারপর আপনার বন্ধু যখন এসে শুনবে সারাদিন টোটো করে ঘুরে সন্ধেবেলা এসেছিলেন বন্ধুর কাছে আর আমি স্রেফ চা খাইয়ে আপনাকে নিন নিন শুরু করুন
2: মানে ও এলে একসঙ্গেই না হয়
1: পেটে তো ছুঁচয় ডন মারছে কেন ভদ্রতা করছেন এর বেশি তো কিছু করার ক্ষমতা নেই আপনি জানেনই ওই দেখুন নাম করতে করতেই চলে এসেছে প্রাণীর বন্ধু বলে কথা
3: আরে আরে বিদ্যুৎ কখন এলি রে তুই আসবি আগে জানলে অফিস কেটে ঠিক বেরিয়ে পড়তাম দুটো কবিতা লিখেছি কাল খুব ভাবছিলাম তোর কথা এমনি করে যে এসে পড়বি
1: রাখো দেখি কবিতা সারাদিন অভুক্ত খেতে দাও আগে
3: আরে সে কি রে দেন খা খা খা খা
1: তোমাকে দেবো এখন গরম গরম
3: না না না এই এই জমিয়ে চা করো দেখি যাও যাও জমিয়ে চা করো হ্যাঁ রে কি ব্যাপার বল দেখি
2: আর বলিস না সকালবেলা বাড়িওয়ালা এসে হাজির ৬০০০ টাকা দিতে হবে বাকি আছে
3: বাপরে তারপর
2: তারপর আর কি পাগলের মতো ঘুরছি সারাদিন
3: বা ঘুরছি সারাদিন এইরকম করে হ্যাঁ রে ঘুরলেই পাওয়া যাবে টাকা
2: না দেখ এ মা সুনেত্রর কাছে গিয়েছিলাম মেজাজটা এমন গরম করে দিল না
3: দূর দূর দূর কেন যে ওসব আজে বাজে জায়গায় যাস ৬০০০ না
2: হ্যাঁ ৬০০০
3: কবে দিতে হবে
2: আজ পেলে আজই
3: আজকে তো আর সম্ভব নয় রে ভাই কাল যদি আমাদের কোঅপারেটিভ থেকে ১,০০০ যদি দেয় না মুশকিল অবশ্য আছে একটা
2: কিসের মুশকিল
3: না না অফিস কোঅপারেটিভ তো ৬ মাসের মধ্যে দুবার লোন নেওয়া যায় না আর কি আমি তো গত মাসেই শ্রেয়ার অসুখের জন্য আচ্ছা আচ্ছা দেখি সেনদাকে একটু জপিয়ে টপিয়ে আসলে রে ভাই প্রাইভেট কোম্পানি তো কটা টাকাই বা মাইনে দেয় তার থেকে আবার জমিয়ে জাগে জাগে ঝামেলায় যখন পড়েছিস ব্যবস্থা তো একটা করতেই হবে
2: পারবি সত্যি তীর্থ কি করে যে কেটেছে দিনটা ভাবতে পারবি না তুই
3: এখনো পারছি না ভাবতে তোর মতো একটা ব্রাইট ছেলেকে এরকম কনস্পিরেসি করে সরিয়ে দিয়ে ভাবা যায় না
2: মিলির কথাটা ভাব একবার জানতাম চাকরিটা পাকা হচ্ছেই জাস্ট একটু ফর্মালিটির ব্যাপার দেড় বছর ধরে যে লোকটা অ্যাডহকে কাজ করে যাচ্ছে
3: হ্যাঁ তা কি হয়েছে কি আগে জানতে পারলে বিয়ে করতিস না ওকে মিলি ড্যাং ড্যাং করে অন্য ছেলের গলায় মালা দিত
2: না না তা নয় মানে বড় লোকের মেয়ে এসব কি ওর সহ্য করার কথা কপাল
3: কপাল বলিস না বল ট্রেচারি কৃতজ্ঞতা এই দেড় বছরে কলেজে তুই কম সার্ভিস দিয়েছিস অ্যাডহকের মতো কাজ করেছিস নাকি পিরিয়ড গুনে গুনে পড়ানো সেই তোকে বাদ দিয়ে একটা যাচ্ছে তাই ছেলেকে
2: বলেছিল অনেকে প্রেসিডেন্টের ভাগ্নে তাকে কি ফেলতে পারে বিশ্বাস করিনি মানে লোকটাকে চিনি তো কিন্তু সত্যি যখন খবর পেলাম কি বলবো তোকে মানে কষ্ট জানা পেয়েছি তার চেয়ে বেশি হয়েছে অবাক হ্যাঁ এই লোকটা পড়াবে কলেজে
3: আরে পড়াবে কি সে তুইও জানিস আমিও জানি নোট কিনবে বেচবে জঘন্য এই যদি অবস্থা হয়
2: মিলি বোঝে না জানিস মিলি বোঝে না বলে একটা স্কুলেও কি তুমি একটা চাকরি জোগাড় করতে পারো না আরে বাবা রেজাল্ট যা আছে কাজটা তো আর কোনো ব্যাপার না কিন্তু ডোনেশন সেটা কি দেবে বাবে জমিদারি আছে আমার
1: মন্দ হতো না থাকলে বন্ধুর কবিতার বই ছাপিয়ে দিতেন একটা দেবো আর দুটো করা আছে
2: আরে না না এই অসময়ে দিন চা দিন আপনারটা
1: বন্ধুর সঙ্গে খান আমার কি রসিয়ে চা খাবার সময় আছে আলো তো পুট করে গেলেই হলো আপনারা গল্প করুন
3: এই এই বিদ্যুৎ ছাড় তো সব টাকার ব্যবস্থা একটা হয়েই যাবে কালই সন্ধ্যাবেলা আমি যাচ্ছি তোর কাছে
2: বলছিস

0: কিন্তু তুই যা বললি তাতে তো,
1: আরে অত চট করে ভেঙে পড়লে কি চলে? চাকরি যা করি সে তো জানিস, নেংটেই তো চলতে হবে সারা জীবন। এতবার হোঁচট খেয়েও যখন শুয়ে পড়িনি, এবারও পড়বো না। ও কালকে কথা কালকে হবে, আজ কিন্তু তোকে ছাড়ছি না এখন।
0: মানে?
1: আরে জমিয়ে গল্প করবো এখন ছাতে গিয়ে। পৈতৃক পৌরবাড়িতে ঘর বলতেই একখানা বটে, কিন্তু ছাদটা তো এজমালি, সাপকোপের ভয়ে রাত্রিরে কেউ ওঠে না ওখানে। সাই শোন, শোল মাছের ঝাল আছে, একেবারে দুটি ভাত খেয়ে তবে রওনা দিবি।
0: ব্যাট কি বলছিস? কি মিলি সারাদিন বাড়িতে একা একা?
1: ও মরে যাই আর কি, মিলির কথা কত ভেবেছ তুমি? শোন, আমি এই বাথরুমে যাব আর আসব, তারপরে ছাদে গিয়ে।
0: এই শোন শোন, মানে আজকে নয়,
1: কোনো কথা নয়, খেয়ে দে পাঁচ মাথার মরে গিয়ে তোমায় সিথির বাসে তুলে দিয়ে আসব, ব্যাস, দিস ইজ ফাইনাল।
2: বাবু, আরে এ বাবু, তাজ্জব ঘুমিয়ে পড়লো নাকি? বাবু, আরে বাবু,
0: কোথায় এলো বলো তো?
2: আপনি স্মৃতির টিকিট কাটিয়েছিলেন না?
0: হ্যাঁ,
2: আমি তো কামারহাট্টি মিউনিসিপ্যালিটি এসে গেছে।
0: দেখেছো কাণ্ড? হ্যাঁ ঠিক আছে ভাই, আমি আমি নেমে যাচ্ছি।
2: আরে নামবেন তো জরুর, লেকিন বাকি পয়সা কোন দিবে?
0: বাকি পয়সা না, দাঁড়া দাঁড়া দাঁড়া দিচ্ছি। আরে এগে, ব্যাগে তো দেখছি কি হলো, খুচরো পয়সাগুলো ছিল।
3: আরে এই কন্ডাক্টর, এই আরে আমি তো নামবো এই স্টপেজে, দু টাকা বাকি ছিল, বেমালুম ভুলে গেলে।
2: ভুলে গেলে চেয়ে লিবেন, দাঁড়ান এলেন দেখে লিবেন দু টাকার কয়েন আছে।
3: দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ব্যাগে রাখি, মিশে যাবে আবার।
0: কত টাকা ব্যাগটা একেবারে!
3: আরে আরে আরে কি হলো কি ভাই? এই এই এই নামতে দিন না, নামতে দিন না, দরজাটা আটকে রেখে।
0: আমিও আমিও আমিও নামবো, আমিও নামবো। এই কন্ডাক্টর, এই এই রোকে রোকে।
2: আরে আরে, ভাড়াটা কি হলো, ভাড়াটা কি হলো, চোট হয়ে গেল? আরে এ ভাই, এ এরকম হলো তো কোম্পানি ফেল। চল চল চল ভাই।
0: এত টাকা, অথচ আমি সামান্য কটা টাকার জন্যে, কিন্তু কি আমি আমি ওর পেছন পেছন যাচ্ছি কেন? আমি যে এখানে অন্ধকার রাত্রি, একটা লোকও নেই এখানে, একবার যদি ধাক্কা মেরে ফেলে দিতে পারি। এসব আমি কি ভাবছি, কিন্তু তা না হলে আমি অচেনা জায়গায় একটা ভদ্রলোকের পিছন পিছন, কেউ নেই কেউ না, একবার লোকটা পড়ে গেলেই ব্যাগটা নিয়ে। আরে কি হলো, লোকটা পড়ে গেল কেন দেখি তো? শুনছেন, এই যে আপনার কি অমশায়, আপনি আপনি কি ছাপ বাবা, অজ্ঞান হয়ে গেছে দেখছি, দেখি তো পালসটা কি, পালস তো পাচ্ছি না, দেখি তো নাকের কাছে হাতটা নিয়ে। স্ট্রেঞ্জ লোকটা কি? হ্যাঁ তাই তো মনে হচ্ছে, মরেই তো গেছে। ইস, একটু আগেও আমি চাই, এসব এসব কি ভাবছি আমি? ব্যাগটা ব্যাগটা ব্যাগটা কোথায়? আমার তো ওইটি দরকার, দেখি দেখি এদিকের পকেটেই তো ছিল। এই তো এই তো, আরে বাপ, 500 টাকার নোট সব, ঠিক দেখছি তো? হ্যাঁ এ তো দেখছি রাজা লোক, এত টাকা সঙ্গে

কি দেবা, কি বোকা আমি, কি বুদ্ধর মতো কাজই যে করছিলাম, টাকাটা হাতে নিয়ে কেউ কেউ দেখে ফেলেনি তো, দেখি তো একবার ভালো করে। না না, কেউ নেই, কেউ না, বাঁচা গেল। এবার যত তাড়াতাড়ি সম্ভব সরে পড়ো এখান থেকে। ট্যাক্সি, ট্যাক্সি! স্মৃতি, চলো। এবার নিশ্চিন্ত, বিদ্যুৎ রায়, এবারে বিকায় নাও।

0: আরে কি হলো, কি আরে কি হলো, বাথরুম থেকে বেরো এবার, এক ঘন্টা ধরে দরজা বন্ধ করে দেখো। আমি কিন্তু ভীষণ রেগে যাচ্ছি, সারাদিন বাইরে বাইরে কাটালে, আমি বসে আছি রেঁধে বেড়ে, তুমি এলে বন্ধুর বাড়ি থেকে পোলাও কালিয়া খেয়ে, তারপর যদি এত দেরি করো। আরে বাবা খোলো না, খুলবে তো, আমি খাবো নাকি? তোমার মুখ এরকম কেন, কথা বলছো না কেন তুমি, কি হলো বলবে তো, আশ্চর্য। পাজামা পাঞ্জাবি রাখলাম, চেঞ্জও করনি, কি করছিলে কি এতক্ষণ, হ্যাঁ কি করছিলে তুমি, প্লিজ এদিকে এসো তো, এসো এসো, বসো বসো বসো এখানে। আচ্ছা তুমি কিছু লুকোচ্ছো আমাকে, কি হলো, হ্যাঁ আশা থেকে এমন উদ্ভ্রান্ত দেখছি তোমাকে, তীর্থর বাড়ি থেকে তো কখনো এভাবে আসো না তুমি, খুশি একেবারে উপচে পড়ে তোমার, প্লিজ বলো না কি হয়েছে গো, কি হলো আমাকে বলবে না, আমাকেও বলবে না তুমি, বিদ্যুৎ বিদ্যুৎ প্লিজ প্লিজ একটু বলো।
1: মিলি মিলি, আমি তোমাকে মিথ্যে কথা বলেছি, শুনে তো আমাকে টাকাটা দেয়নি,
0: তবে তীর্থ কিন্তু তার তো,
1: না না ওরা ওরা কেউ দেয়নি, টাকাটা টাকাটা আমি আমি পেয়ে গেছি।
0: পেয়ে গেছো?
1: হ্যাঁ পেয়ে গেছি।
0: মানে বিদ্যুৎ তুমি কিন্তু এখনো লুকোচ্ছো ব্যাপারটা আমাকে, কি করে পেয়েছো টাকাটা, সুনেত্রর ওখান থেকে না বলে নিয়ে এসেছো, চুরি করেছো?
1: না না না না, চুরি করিনি আমি,
0: তবে কাউকে ঠকিয়ে নিয়ে এসেছো, মিথ্যে কথা বলে প্রতারণা করে তুমি।
1: না না না না, এসব আমি করি না তুমি তো জানো।
0: তাহলে টাকাটা আকাশ থেকে উড়ে এসে পড়লো তোমার কাছে?
1: প্রায় তাই, জানো আমি হঠাৎই টাকাটা, মানে একেবারে হঠাৎই।
0: হঠাৎই কি বলবে তো,
1: মানে ইয়ে অন্যমনস্ক ছিলাম, কামারাটি চলে গিয়েছিলাম। হ্যাঁ, তো বাস থেকে আরেকজনও নেমেছিল আমার সঙ্গে, মানে রাত হয়ে গিয়েছিল, তো লোকজন বিশেষ ছিল না ধারে কাছে, তারপরই ওই যেটা বললাম, লোকটা লোকটা পড়ে গেল রাস্তায়।
0: ঠিক কথা বলছো, তুমি ধাক্কা টাক্কা দাওনি?
1: অন গড অন গড, কিছু করিনি আমি, এই তোমায় তোমায় তোমায় ছুঁয়ে বলছি,
0: বলে যাও বলে যাও। তারপর
1: তারপর ওই মানে স্ট্রোক ফোক হয়েছে মনে হয়, পালস নেই, মানি ব্যাগটা মানে নিয়ে নি ওই রাস্তায় ছিটকে পড়েছে দেখে, মানে একটাও লোক ছিল না তো রাস্তায়, তাই
0: তুমি অমনি কুড়িয়ে নিলে।
1: আরে
0: ছি ছি ছি ছি,
1: না না শোনো, সেটা কিছু নয়, আমি না নিলে অন্য কেউ নিত।
0: কত টাকা?
1: পঁচিশ হাজার পুরো।
0: কত
1: বললাম তো, পঁচিশ হাজার পুরো।
0: পঁচিশ হাজার
1: পুরো
0: দাও দাও আমাকে, মানি ব্যাগ দাও।

0: মানিব্যাগ দাও, নিশ্চয়ই ওতে নাম ঠিকানা পাওয়া যাবে। আমি নিজে গিয়ে খবরটা দিয়ে আসবো। এভাবে বেঘরে একটা লোক, তুমি পাওনি ঠিকানাটা?
1: হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই তো, মানে জানো, ভদ্রলোক মারা যাননি।
0: মারা যাননি?
1: না, দেখো ভদ্রলোকের নাম ঠিকানা লেখা কার্ডের পিছনে কি লেখা দেখো।
0: দেখি দেখি, অদ্ভুত অসুখ আছে আমার, দেখলে মৃত মনে হয় তখন। দয়া করে ডক্টর সাধু কাকে এই নাম্বারে ফোন করুন। চলো চলো এক্ষুনি চলো।
1: কোথায়?
0: আরে ঘরের পাশে টেলিফোন বুথ। চলো চলো চলো, এসো তাড়াতাড়ি।
1: এই শোনো শোনো, মানে
0: কোনো মানে নয়, ভদ্রলোককে বাঁচাতে হবে আগে। ডক্টর সাধুকাকে ফোন করো, তাড়াতাড়ি যাও।
1: হ্যালো ডক্টর ডক্টর সাধুকার বাড়ি? ও কাইন্ডলি বলবেন, দাঁড়ান দাঁড়ান এক মিনিট। হ্যাঁ, এন্টালির মিস্টার দের বাড়ি থেকে বলছি, নিরঞ্জন দে। ও নেই, কখন ফিরবেন? হ্যাঁ, সে কি কলকাতার বাইরে গেছেন? কবে ফিরবেন? গুড হেভেন্স, আরো তিন দিন? দাঁড়ান দাঁড়ান এক মিনিট। আচ্ছা, আপনার এই পেশেন্ট সম্বন্ধে কোনো স্পেশাল ইনস্ট্রাকশন? ও নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কলকাতার বাইরে।
0: তাহলে বাড়িতে ফোন করো।
1: বাড়িতে? মানে
0: না পারলে আমাকে দাও কার্ডটা, দাও।
1: না না না না, করছি করছি করছি, বাড়িতেই করছি। কত? থ্রি থ্রি হ্যালো, মিস্টার দের বাড়ি এটা? হ্যাঁ শুনুন, মানে নিরঞ্জন বাবু, হ্যাঁ একটা খবর দেবার জন্যে। কি খবর? মানে আপনাকে বলতে, হ্যাঁ হ্যাঁ, উনি হঠাৎ সেন্সলেস হয়ে পড়ে গেলেন, কামারহাটি। হ্যাঁ, বোধহয় ওই মিউনিসিপ্যালিটি স্টপেজ। আমি? না না, ওখানে থাকি না, একটা কাজে। না না, চিনতাম না, ওই পকেটে কার্ড পেয়েই তো ওই অসুখের ব্যাপারটা। আরে আমি গিয়ে কি করব, আপনারাই বরং তাড়াতাড়ি। কি মুশকিল, অনুগ্রহের কথা ছাড়ুন, আমার এখন। না না না না, পাবেন না কেন, ওখানে গেলেই বলছি তো। হ্যাঁ না, সম্ভব নয়। হ্যাঁ ছাড়ছি।
0: তুমি যাবে না?
1: হ্যাঁ, কোথায়?
0: কোথায় মানে, ওরা তুমি ডাকলেন না?
1: হ্যাঁ, শুনেই বুক ধরফর করছে, হার্টের অসুখ আছে ভাই বোধহয়। শিগগির আসুন, আপনাকে নিয়ে আমরা।
0: তুমি দিব্যি এখন বাড়ির দিকে?
1: ব্যাস ব্যাস, খুব হয়েছে খুব হয়েছে, এনাফ ইজ এনাফ, বাজে বকো না তো, সারাদিন যা যাচ্ছে শরীরের উপর দিয়ে।
0: বাজে কথা রাখো, তুমি টাকাগুলো ফেরত দেবার ভয়?
1: হ্যাঁ তাই তাই তাই তাই তাই, ভয়ে ভয়ে, আমি গেলেই টাকার প্রশ্ন উঠবে, আর বোকার মতো আমাকে ওই কড়কড়ে নোটগুলো।
0: থামো, ভদ্রলোক মারা যেতে পারেন জেনেও তুমি?
1: হ্যাঁ চুপ করো, তুমি চুপ করো, আমি তো চুপ করেই বসে আছি, বেশ করেছি, অন্য লোক হলে এইটুকু করতো না, স্লেপ কেটে পড়তো টাকাটা নিয়ে।
0: কি করেছো কি তুমি, সেবা করার চেষ্টা করেছো, হাসপাতালে নিয়ে গেছো, ভদ্রলোককে মৃত্যুর মুখে ফেলে রেখে তুমি?
1: রমেশ, তখন থেকে তুমি যা তা বকে যাচ্ছ, যা করা ছিল আমি তাই করেছি, যে ডাক্তার ওকে দেখেন তাকে ফোন করেছি, তিনি নেই শুনে বাড়িতে খবরটা জানিয়ে দিয়েছি। হ্যাঁ আবার কি, এখন তিনি যাবেন কি যাবেন না, ইট ইজ আপ টু হিম, আমার আর কি করার আছে?
0: কিচ্ছু করার নেই।
1: না না না না, কিচ্ছু না।
0: তুমি ভুল করছো,
1: তুমি তুমি যেটুকু

জামা খুলে ফেলছো যে সত্যি, তাহলে তুমি যাবে না? তুমি

0: এগি, এটা আবার কি হচ্ছে? কথা বলছো না যে, চেঞ্জ করছো কেন? তুমি যাবে নাকি?
1: উপায় কি? তোমার যদি সে গার্ডস না থাকে তবে
0: দেখো, কথাটা গার্ডস এর নয়, নেসেসিটির। আই ডোন্ট থিংক ইট ইজ নেসেসারি,
1: বাট আই ডু। দরজাটা তুমি বন্ধ করে দিও।
0: মিলি মিলি, ছেলে মানুষই করো না, রাত 12টা বেজে গিয়েছে, এখন তুমি একা ইন্টারিতে। আচ্ছা, বাস পাবে তুমি?
1: ট্যাক্সি পাবো, ওখানে গিয়ে ফেয়ার মিটিয়ে দিতে বলবো, কিন্তু যেতে আমাকে হবেই।
0: হবে? একেবারে ফাইনাল?
1: হ্যাঁ ফাইনাল, আমার সিদ্ধান্তে নড়চড় হয় না, তুমি জানো। ও কি, জামা কাপড় পরলে কেন আবার?
0: যাই, হিউম্যানিটি দেখি আসি, বোকার মতো টাকাগুলো গচ্ছা দিতে, যত সব। দয়া করে একটু সাবধানে থেকো, আমি চললাম।
2: আরে আসুন আসুন, ও আপনার কথা শুনে তো আমার একেবারে।
0: তাহলে আর ওয়েট করার কি দরকার? মানে এখনো চেষ্টা করা গেলে হয়তো নিরঞ্জন বাবুকে।
2: উপায় নেই, ওই কামারহাটি থানার ওসির জন্য ওয়েট করতে।
0: থানা থানা কেন?
2: বসুন বসুন না, মানে ওই আপনি তো জোর দিয়ে কিছু বললেন না, ভয় পেয়ে আমি ডিরেক্টরি দেখে ওখানকার ওসিকে জানালাম ব্যাপারটা। তা উনি খানিকক্ষণ আগে ফোন করেছেন আমাকে।
0: পেয়েছেন ওই নিরঞ্জন বাবুকে?
2: হ্যাঁ, ওই ঠিক যেখানে আপনি বলেছিলেন। মানে উনিও সেই একই ভুল করেছিলেন, ভেবেছিলেন উনি মারা গেছেন।
0: কি সর্বনাশ! আচ্ছা তারপর?
2: আমি বললুম ব্যাপারটা, তখন বললেন যে ওই আরজি করে ভর্তি করে দিয়ে তারপর আসছেন আমার কাছে।
0: পিকিউলিয়ার ব্যাপার, আমি নিজেও জানেন, আমি নিজেও তো ওই ভুল করেছিলাম। ইনফ্যাক্ট আমি পালসও দেখেছিলাম, তো আমার মনে হয়েছিল।
2: হ্যাঁ সত্যি অদ্ভুত, কত রকমের অসুখই যে থাকে। চা খাবেন একটু?
0: কি বলছেন আপনি, এই এত রাতে, তারপর আপনার যে মনের অবস্থা।
2: আরে না না, আমি এখন অনেক স্টেডি, মানে আপনি এসে পড়েছেন তো, আপনাকে পাবো কি না বুঝতে না পেরেই বরং আমি।
0: হ্যাঁ, একটু যে দনমন করিনি এমন নয়, মানে বুঝতেই পাচ্ছেন রাত তো নেহাত কম হয় না।
2: হ্যাঁ বটেই তো বটেই তো, মানে তবু যে আপনি এসেছেন, সো কাইন্ড অফ ইউ।
0: আরে ঠিক আছে ঠিক আছে, মানে ফোন করে মনে হলো আপনি বড্ড ভেঙে পড়েছেন তাই।
2: হ্যাঁ ওই আর্টের ব্যাপার তো, মানে আপনার ফোন পাওয়ার আগের সময়টা যে কি করে কেটেছে, উফ, মানে এইসব উদ্বেগ উত্তেজনা।
0: নিরঞ্জন বাবুর কি হার্টেরই অসুখ?
2: তাছাড়া আবার কি, ওই ডাক্তার সাধু খান না থাকলে ধরাই যেত না বোধহয় ব্যাপারটা।
0: ঠিক কি হয় বলুন তো?
2: ওই মানে ওই ড্রপ বিট থেকে মানে হঠাৎ হঠাৎ ওরকম হয়ে যায় আর কি, এই পালস পাওয়া যায় না, হাত পা ঠান্ডা হয়ে আসে, মানে তখন দেখলে যে কোনো মানুষই মনে করবে যে
0: হরিবল। তারপর
2: ওষুধ আছে, ওই একটা ইঞ্জেকশন বলে দিয়েছি আমি ওষুধকে। আরে আপনি ও নিয়ে ভাববেন না, এই দেখুন এসে পড়লেন বোধ হয়। আরে আসুন আসুন, মানে ওসি বিনয় সামন্ত তো?
3: হ্যাঁ হ্যাঁ, আমি বিনয় সামন্ত, কিন্তু ইনি
2: মানে ইনি প্রথম খবরটা আমাকে দেন, মানে ওনার নামটা অবশ্যই এখনো
0: বিদ্যুৎ রায়। কিন্তু নিরঞ্জন বাবুকে ইঞ্জেকশনটা পুশ করা হয়েছে, কেমন আছেন এখন, মানে মেচে আছেন তো?
3: হ্যাঁ চলুন চলুন, সব বলছি
0: যাব, মানে আমরা তো আপনার জন্য ওয়েট করছি, দেরি না করে আরজি করার জন্য রওনা হওয়াই তো ভালো।
3: কি লাভ আরজি করে রওনা হয়ে, আরজি করে তো আর আমি নিয়ে যাইনি।
0: সে কি, তাহলে কোথায় ভর্তি করলেন?
3: দেখুন।

0: হাসপাতালে নিয়ে গিয়ে কোনো লাভ হতো না, হি হ্যাজ অলরেডি এক্সপায়ার্ড।
1: আশ্চর্য, ওর তো ওই রকমই একটা অসুখ ছিল, ভালো করে ব্যাপারটা না বুঝেই আপনি?
0: খুব ভালো করে বুঝেই আমি বডিটা মর্গে পাঠিয়ে দেবার ব্যবস্থা করেছি।
1: মর্গে?
0: হ্যাঁ।
1: দারুণ, সত্যি পুলিশি ব্যবস্থার প্রশংসা না করে পাচ্ছি না। যার কাছ থেকে রিপোর্ট পেলেন তাকে দিয়ে একবার ডেড বডিটা আইডেন্টিফাই পর্যন্ত না করিয়ে সেটা আপনি মর্গে পাঠিয়ে দিলেন, এতই জরুরি ছিল সেটা?
0: জরুরির প্রশ্ন নয়, দ্যাট ওয়াজ দ্য অফিসিয়াল প্রসিডিওর। মৃত্যুটা স্বাভাবিক কিনা তার রিপোর্ট পাওয়াটা আমাদের কাছে ছিল প্রথম দরকার।
1: ডেড বডিটা আইডেন্টিফাই করাটা দরকার ছিল না? ওর রিপোর্ট অনুযায়ী কাকে আপনি মর্গে পুড়ে দিলেন সেটা ওর জানা দরকার নয়?
0: এক্ষেত্রে নয়।
1: নয়?
0: কারণ ডেড বডি আমি নিজে আইডেন্টিফাই করেছি, আমি তাকে চিনি, ওই লোকালিটির মানুষ তিনি।
1: আশ্চর্য। আচ্ছা আপনি আপনি আপনি নিজে কেন?
2: হ্যাঁ মানে
1: আপনি নিজে কেন একটাও কথা বলছেন না? না, ওসিকে আপনি যা যা বলেছেন তার একটাও উনি শোনেননি, এখন আবার বলছেন ডেড বডি অন্য লোকের। তাহলে মিস্টার ওসি, একটা প্রশ্ন আপনাকে করতে পারি কি?
0: করুন।
1: নিরঞ্জন বাবুর ডেড বডিটা কোথায় গেল? তিনি তো আর আপনার লোকালিটির মানুষ নন।
0: এর উত্তরটা ওর কাছ থেকে জেনে নিন না।
1: ওর কাছে?
0: হ্যাঁ,
1: আই মিন এই ভদ্রলোকের কাছে?
0: অফ কোর্স, কারণ উনি আদি এবং অকৃত্রিম নিরঞ্জন দে।
1: কি বলছেন?
0: আরে বলুন না মিস্টার দে, আমাকে আর মিছিমিছি কষ্ট দিচ্ছেন কেন?
2: মানে তার আগে বোধহয় একটু বসার দরকার ছিল। এই বিদ্যুৎ বাবুর মুখ চোখে যেরকম অবস্থা দেখছি, আসুন বসুন বসুন বিদ্যুৎ বাবু বসুন।
1: হ্যাঁ না মানে আমি সত্যি কিছু বুঝতে পারছি না, প্লিজ ব্যাপারটা আমাকে একটু খুলে বলুন তো।
2: নিশ্চয়ই বলবো। এই সোয়া আটটা নাগাদ আমি বাগবাজারে আমার সলিসিটরের কাছে যাব বলে একটা বাস ধরি। ট্যাক্সিরই খোঁজ করেছিলাম আমি, কারণ সঙ্গে আমার কিছু হার্ড ক্যাশ ছিল, তা বাসে সেটা পকেটমার হয়ে যায়।
1: দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, পকেটমার কি বলেন? পকেটমার হয়ে যায়?
2: হ্যাঁ ঠিক তাই। ন্যাচারালি আমি দৌড়দৌড়ি শুরু করে দিই, ওখানকার থানায় একটা FIR করি, কিন্তু টাকা ফেরত পাওয়ার আশা আমি ছেড়েই দিই, কারণ কোথাকার পকেটমার কোথায় এসেছে সে তো আর ওই বাগবাজারে বসে নেই। তা শুয়েই পড়তে যাচ্ছিলাম এমন সময়ে আপনার ফোন। অসুখের কথা শুনি আমি বুঝলাম যে ব্যাগ আপনার হাতেই পড়েছে, সুতরাং আপনাকে আমার চাই। কি হলো বিদ্যুৎবাবু, আপনি আপনি ওরকম করছেন কেন? মানে শুনতে পাচ্ছেন তো আমার কথা?
1: তার মানে কামারহাটির সেই ভদ্রলোক, আই মিন সেই লোকটা ছিল একটা পকেটমার, আপনার ব্যাগই ছিল তার পকেটে।
0: হ্যাঁ বিদ্যুৎবাবু, আর সেই পকেটমারকে দেখেই আপনি ফোন করেছিলেন নিরঞ্জন বাবুকে।
1: আর নিরঞ্জন বাবু, আপনি দিব্যি আমার সঙ্গে অভিনয় করে গেলেন এতক্ষণ, হ্যাঁ ক্লাস ওয়ান অভিনেতার মতো একটা অ্যাক্টিং দেখে গেলেন।
0: উপায় ছিল না ওর, আপনার ফোন পাওয়ার পরই উনি কামারহাটি আউটপোস্টে আমাকে ফোন করেন। তার কিছুক্ষণ আগে আমি ডেড বডির সন্ধান পেয়েছিলাম, আমি ওকেই রিকোয়েস্ট করি আমি পৌঁছানো পর্যন্ত যেন আপনাকে উনি আটকে রাখেন, কারণ ব্যাগটা যখন আপনি পেয়েছেন তখন ভেতরের মালকড়িও অবভিয়াসলি আপনার কাছেই আছে। সেটা যদি আপনি স্বীকার না করেন তাহলে নিরঞ্জনবাবুর চেয়ে আমার উপস্থিতিটাই বোধ হয় বেশি এফেক্টিভ হবে, তাই না? সেই জন্যই আর কি।
1: ব্যাস ব্যাস, চুপ করুন চুপ করুন এবার প্লিজ।
0: মানে
1: মানে মানে আপনার এই কৃতিত্বের কথাটা দয়া করে পাঁচকান করবেন না, লোকে সৎ হতে ভয় পাবে তাহলে।
0: কি বলছেন আপনি?
1: হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছি, আমি আমি অ্যাক্সিডেন্টালি এরকম একটা ঘটনার মুখোমুখি হওয়ার পর থেকেই উৎকণ্ঠায় প্রায় অর্ধেক হয়ে গেছি। মানুষটাকে বাঁচাতে পারবো তো? বিনা চিকিৎসায় মারা যাবেন না তো? কোথায় জানাবো আমি, কোথায় কোথায় প্রথম জানাবো এইসব ভাবনাতেই আমি একেবারে দিশেহারা।
0: হ্যাঁ, টাকার কথাটা তো আপনি
1: চুপ প্লিজ।

চুপ, বলতে দিন, বলতে দিন আমার কথাটা। মানুষ যখন মরতে বসেছে তখন কোনটা আগে দেখব, তার জীবন না টাকা? তাই প্রথমে আমি ফোন করেছি ডাক্তার সাধু খাকে, যার কথা কার্ডে লেখা ছিল, হি ইজ আউট অফ স্টেশন নাও। তারপর আমি ফোন করেছি এই বাড়িতে, কারণ সেটাই আমি আমার কর্তব্য বলে মনে করেছি।

0: প্লিজ আমাকে ওভাবে প্রচারণা করার পরও আপনি মাথা উঁচু করে আর কথা বলতে পারবেন না। আমি তো অবাক হয়ে যাচ্ছি যে আপনি স্ট্রেঞ্জ। আচ্ছা, কয়েকটা কথার সত্যি জবাব আপনি দিন তো।
1: বলুন।
0: আপনার টাকা ভর্তি মণিব্যাগটা চোখে পড়লে ওই কার্ডটা কজন মন দিয়ে পড়ত, পড়ে মনে রাখতো কজন? সঙ্গে সঙ্গে ডাক্তারের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করতো কে? আপনাকে ফোন করারই বা দরকার কি ছিল তার? বলুন বলুন, জবাব দিন
2: না বিদ্যুৎবাবু। সেটা তো আপনি নিশ্চয়ই ভালোই করেছেন, কিন্তু
0: কিন্তু খারাপ অনেক কিছু করেছি, তাই তো? এবার তাহলে আপনি আমার কয়েকটা কথার জবাব দিন তো। আমি নিরঞ্জন বাবুর বাড়িতে ফোন না করলে কিছু করার ছিল আপনার? উনি ডেকেছেন বলেই আমাকে যেতে হবে। এই এত রাতে আমি যদি না আসতাম কি করতে পারতেন আপনি আমার?
2: না সেটা মানে
0: মানেটা আপনার ওই ক্রিমিনাল ঘাটা মাথায় ঢুকবে না, ওটা আমি বুঝিয়ে দিচ্ছি আপনাকে। যে লোক একটা মানুষকে বাঁচাবার জন্য গভীর রাত অবধি ছুটোছুটি করছে, সে সামান্য কিছু টাকা মেরে দেবে, এটা আপনি ভাবলেন কি করে? টাকা মেরে দেবার ইচ্ছে থাকলে হাজারটা গল্প বানানো যায়, আপনি জানেন। তা সত্ত্বেও সে এই ব্যাগ ভর্তি টাকা নিয়ে আসে কেন বলুন? মেরে দেবার জন্যে না ফেরত দেবার জন্য? নিরঞ্জন বাবু একবার দেখে নিন তো টাকাটা ঠিকঠাক আছে কি না।
1: এক মিনিট। থ্যাংক ইউ, মানে আমি আপনাকে যে এই কি বলে কৃতজ্ঞতা জানাবো?
0: না না, কোনো দরকার নেই। মিস্টার ওসিকে শুধু জিজ্ঞাসা করুন আমি যেতে পারি কিনা।
2: না বিদ্যুৎবাবু, আমার কৃতকার্যের জন্য আমাকে একটু প্রায়শ্চিত্ত করতে দিন, এত রাতে আপনি বাড়ি যাবার জন্য কি বা পাবেন? চলুন আপনাকে অন্তত বাড়িতে পৌঁছে দিয়ে আসি। আরে আসুন না মশাই, আসুন আসুন, খালি একতরফা মহত্ব দেখিয়ে যাবেন ওটি হচ্ছে না। আর চুপি চুপি একটা কথা বলে রাখি, পুলিশ কিন্তু ভালো কাজও অনেক করে
0: করে বুঝি।
2: আরে হ্যাঁ মশাই, করে করে।

শেষ পর্যন্ত নাটকটি শেষ হলো। রচনা হীরেন চট্টোপাধ্যায়, অভিনয় করেছেন সুনেত্র, প্রবীর ব্রহ্মচারী, তীর্থ, সৈকত পাকড়াশি, হরেকৃষ্ণ, সুশীল চক্রবর্তী, ওসি বিনয় সামন্ত, মুরারি চক্রবর্তী, শ্রেয়া, দীপা ব্রহ্ম, মিলি, সুমিতা বসু, নিরঞ্জন, সৌম্যদেব বসু, আর বিদ্যুতের ভূমিকায় ধীমান চক্রবর্তী, সম্পাদনা রফিউদ্দিন, প্রযোজনা সহযোগী বিশ্বনাথ দাস, প্রযোজনা ডক্টর অমিত চক্রবর্তী।

0: শুনলেন নাটকের দুপুর, আজকের নাটক শেষ পর্যন্ত। এখন জানিয়ে দিচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া খবর অনুযায়ী রাজ্যের বিভিন্ন স্থানের কিছু বিশেষ বার্তা আবহাওয়া সংক্রান্ত। প্রথমেই জানাই উত্তর চব্বিশ পরগনা জেলায় কিছু কিছু অংশে আগামী দু তিন ঘন্টার মধ্যে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে হালকা ও মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
1: আরও কিছু ঘোষণা রয়েছে আবহাওয়া সংক্রান্তই। মুর্শিদাবাদ, বীরভূম জেলার বেশ কিছু অংশে দুপুর 2:05 পাওয়া খবর অনুযায়ী তারপর থেকে আরও 2-3 ঘন্টার মধ্যে প্রবল বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং সঙ্গে 50-60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবারও বলে দিই, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলার বেশ কিছু অংশে এবং জারি করা হয়েছে

0: সতর্কতা অবশ্যই জানানো হচ্ছে যে এই সময়টায় ওই নির্দিষ্ট অঞ্চলের অধিবাসীদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে।
1: এতক্ষণ শুনলেন আবহাওয়া সংক্রান্ত কিছু খবর, এখন আধুনিক গান, শিল্পী অরুন্ধতী হোমচৌধুরী।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে সৃজিৎ মুখোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত ফ্রান্সের অর্থনৈতিক ও শিল্প সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে প্যারিসে ফ্রান্সের শীর্ষ পর্যায়ের শিল্প ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিচ্ছেন। আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী মোদী ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ইউরোপের বৃহত্তম প্রযুক্তি ও স্টার্ট আপ সম্মেলন ভিভাটেক 2026-এ যোগ দেবেন। নতুন উদ্যমের সঙ্গে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ, উদযাপন এবং এর উত্তরাধিকার আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার কাজ চলছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, বিরাসত ভি বিকাশ ভি দর্শনের পথ অনুসরণ করে দেশের ঐতিহ্য সংরক্ষণ উন্নয়নকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় সার্জিও গোর বলেছেন, সন্ত্রাসবাদ মোকাবিলা, মাদক ও অবৈধ ওষুধ থেকে নাগরিকদের রক্ষা করা, সীমান্ত সুরক্ষা এবং অপরাধীদের বিচারের আওতায় আনা নিশ্চিত করার ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদার করার বিষয়ে তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। হিমাচল প্রদেশের চাম্বা জেলায় গতরাতে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় 7 জন প্রাণ হারিয়েছেন। মৃত 4 পুরুষ এবং 3 মহিলা একই গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। চুড়া বিধানসভা এলাকায় পুকরি মাসরুন্দ সড়কের মানিজিরো নামে এক জায়গার কাছে যাত্রীবোঝাই একটি বোলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পায় 500 মিটার গভীর খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। রাজ্যপাল আর এন রবির অভিভাষণের মধ্য দিয়ে আজ রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের সূচনা হয়েছে। নতুন সরকার গঠনের পর এটি রাজ্য বিধানসভার প্রথম অধিবেশন। রাজ্যপাল তার অভিভাষণে বলেন, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠাকে নতুন সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। যুবভারতী ক্রীড়াঙ্গনে ফুটবল তারকা লিওনেল মেসির অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশৃঙ্খলার ঘটনায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে 3.5 ঘন্টারও বেশি সময় বিধাননগর দক্ষিণ থানায় জিজ্ঞাসাবাদ করা হয়। ইতিমধ্যে এই ঘটনায় কলকাতা হাইকোর্টের রক্ষা কবচ পেয়েছেন টালিগঞ্জের প্রাক্তন বিধায়ক। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: লিসানা, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
2: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
1: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
2: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
3: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
4: 107 FM Rainbow Presents परियोजना प्रस्तुति सरकारी उद्यम तरक्की समाज की परियोजना प्रस्तुति।
5: नमस्कार दोस्तों, आज आपकी अपनी आरजे सुलक्षणा पर्वत लेकर आई है विशेष कार्यक्रम परियोजना प्रस्तुति, और आज मैं बातें साझा करूंगी आपसे मिशन अमृत सरोवर से संबंधित। श्रोताओं, आप सभी का दिल से स्वागत करती हूं परियोजना प्रस्तुति में। मिशन अमृत सरोवर की शुरुआत अप्रैल 2022 को हुई थी और इसका उद्देश्य आजादी का अमृत महोत्सव के तहत हर जिले में 75 सरोवर तालाब का विकास या पुनरुद्धार करना था। इस मिशन का मुख्य महत्व जल संरक्षण को बढ़ावा देना, जल संकट को हल करना और ग्रामीण समुदायों के लिए स्थायी जल स्रोत बनाना था। मुख्य उद्देश्य की बात करूं तो देश के प्रत्येक जिले में 75 अमृत सरोवर का विकास और पुनरुद्धार था, जिससे कुल 50,000 सरोवर बनाए जा सके। और अगर मैं बात करूं मिशन के महत्व पर, तो जल संरक्षण और जल संकट निवारण एक महत्वपूर्ण इसका हिस्सा है। ये मिशन भारत की जल चुनौतियों से निपटने के लिए एक महत्वपूर्ण पहल है, जिससे जल संरक्षण को बढ़ावा मिलता है और वर्षा जल को संचित किया जा सकता है, यानी कि यू कैन स्टोर रेन वाटर। स्थायी जल स्रोत की बात करूं तो ये ग्रामीण क्षेत्रों के लिए स्थायी जल स्रोत बनाता है, जिससे भूजल स्तर में वृद्धि और कृषि व अन्य उपयोगों के लिए पानी की उपलब्धता सुनिश्चित होती है। मिशन में समुदाय की सक्रिय भागीदारी सुनिश्चित की गई है, जिसमें स्वतंत्रता सेनानियों, शहीदों के परिवार और स्थानीय नागरिकों को नींव रखने जैसे आयोजनों में शामिल किया गया है। आर्थिक और पारिस्थितिक लाभ के बारे में कहूं इस मिशन से कनेक्टेड बात, तो वो ये है कि अमृत सरोवर से मत्स्य पालन और मक्का जैसी फसलों की खेती जैसी गतिविधियां संभव होती हैं, जिससे ग्रामीण अर्थव्यवस्था मजबूत होती है। मिशन के कारण जैव विविधता में भी सुधार हुआ है। इस मिशन के तहत नीम, बरगद, पीपल जैसे पौधे लगाए जाते हैं जो पर्यावरण को हरा भरा और स्वस्थ बनाते हैं। और सांस्कृतिक महत्व की बात करूं तो अमृत सरोवर को ध्वजारोहण और अन्य सामुदायिक गतिविधियों के केंद्र के रूप में विकसित किया गया है। तो फिर किसी रोज किसी और परियोजना, मतलब परियोजना प्रस्तुति में किसी और योजना से संबंधित आपसे ढेर सारी बातें साझा करूंगी, लेकिन फिलहाल रुख करूंगी अगले कार्यक्रम की तरफ, यानी कि तीन का तड़का।
4: 107 FM रेनबो प्रेजेंट्स परियोजना प्रस्तुति सरकारी उद्यम तरक्की समाज की परियोजना प्रस्तुति।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেনশর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত ফ্রান্সের অর্থনৈতিক ও শিল্প সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে প্যারিসে ফ্রান্সের শীর্ষ পর্যায়ের শিল্প ও ব্যবসায়িক নেতাদের সঙ্গে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিচ্ছেন। আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ইউরোপের বৃহত্তম প্রযুক্তি ও স্টার্ট আপ সম্মেলন ভিভা টেক 2026-এ যোগ দেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় সার্জিও গোর বলেছেন, সন্ত্রাসবাদ মোকাবিলা, মাদক ও অবৈধ ওষুধ থেকে নাগরিকদের রক্ষা করা, সীমান্ত সুরক্ষা এবং অপরাধীদের বিচারের আওতায় আনা নিশ্চিত করার ক্ষেত্রে দুদেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে তাঁদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। পশ্চিমবঙ্গে এবছরের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। 25 দিনের মাথায় এই ফল প্রকাশ করেন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক গৌতম পাল। বিকেল 4টে থেকে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইট থেকে র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারছেন পরীক্ষার্থীরা। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা থানায় হামলার পরিকল্পনা, ভাঙচুর ও অশান্তির ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা বেড়ে 16-এ দাঁড়িয়েছে। পুলিশ জানিয়েছে, প্রথমে 10 জনকে গ্রেপ্তার করা হলেও পরে আরও 6 জনকে ধরা হয়। ঘটনায় অন্যতম অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খানের স্ত্রী রেজিনা বিবি এখনও পলাতক। উদয়ন গুহকে 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে কোচবিহারের দিনহাটা মহকুমা আদালত। আজ তাকে আদালতে তোলা হলে নিরাপত্তার কারণে হেলমেট পরিয়ে আনা হয়। এই সময় তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হলে আদালত চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে ফুটবল তারকা লিওনেল মেসির অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশৃঙ্খলার ঘটনায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে 3.5 ঘণ্টারও বেশি বিধাননগর দক্ষিণ থানায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ইতিমধ্যে ঘটনায় কলকাতা হাইকোর্টের রক্ষা কবচ পেয়েছেন টালিগঞ্জের প্রাক্তন বিধায়ক, তাঁকে ফের 22 তারিখ উপস্থিত হতে বলা হয়েছে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: অনির রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: সত্যি কথা বলি, এখন তো গরম পড়ে গেছে আর হাজার হাজার টাকার ইলেকট্রিক বিলও আসা শুরু হয়ে গেছে। গিন্নি তো কবে থেকেই বলছে সোলার প্যানেল লাগানোর কথা, বলছে সরকার সাবসিডিও দিচ্ছে। আমি যাকেই জিজ্ঞেস করছি সবাই বলছে জিরো বিল আসতে শুরু করেছে। ভাবছি এবার লাগিয়েই নিই। বিদ্যুৎ যখন বিনা পয়সায় পাওয়া যাচ্ছে তখন লাগাচ্ছেন না কেন? আপনিও লাগিয়ে নিন PM সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
4: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
3: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
4: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট আর সবচেয়ে জরুরি OTP ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
5: বিষয়ে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
1: কানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
6: রাজীবের সঙ্গে তুমি শুনবে এই মুহূর্তে
7: শুনছো

হেই জমালো হেই জমালো না হয় সেটা তো না হয় বুঝলাম, অমরজিৎ এবং রাজীব থাকলে অবভিয়াসলি যে জমবে এবং জমে খিড় হয়ে যাবে। যদিও আস্তে আস্তে করে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আকাশের অবস্থাটা এমনভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, আদৌ সেটা জমে খিড় হবে নাকি ক্ষীর অবধি হওয়ার আগেই ব্রেকে পা মারতে হবে

0: হচ্ছে কিন্তু আমরা বুঝতে পারছি না।
1: একদমই, আমি আসছিলাম অফিসে তখনই মানে রোদের মধ্যে থেকে অল্প অল্প মেঘ, মাঝে মাঝে সূর্যি মামা উকি দিচ্ছে, আমি ভাবছি যে কি হবে। তারপরে যখন এই আমাদের মা ফ্লাইওভারটা আছে এটার উপরে যখন আমি আমি দ্বিচক্র যান চালিয়ে আসছি, তখন দু এক ফোঁটা একটু বাড়ি ধারা শুরু হয়েছিল।
0: কি সুন্দর সুন্দর কথা শুনলাম,
1: ভাবলাম যে বাহ, মানে না চাইতেই বর্ষা। যেমন গতকাল শোতেই আমি বলেছি যে আমরা একটু বর্ষার ব্যাপারটা হোল্ডিং এ রয়েছে, কেরালা থেকে সিগন্যাল এখনো পুরোপুরি আসেনি আর আমরা পুরোপুরি সিগন্যালটা ধরতেও পারিনি, যার জন্য বর্ষা একটু ডিলে করছিল। কিন্তু আমি ভাবছিলাম যে আহা, এ তো মারাত্মক ব্যাপার, এটা মানে মরুভূমিতে মরুদ্যানের মতো ব্যাপার। কিন্তু না, যেই আমি মানে ভিক্টোরিয়ার সামনে এলাম তখন দেখলাম আবার সেই আমি মরুভূমিতেই আছি।
0: ও বাবা, বর্ষা লিটারেট নাকি ইলিটারেট সেই নিয়ে কথাবার্তা চলছে। আসলে কেরল থেকে আসছি তো ওই কারণে অমরজিৎ এবং রাজীবের এই বকবক কিন্তু তোমাকে অবভিয়াসলি শুনতে হবে, কারণ তোমার ফেভারিট রেডিও স্টেশনে কিন্তু তুমি রয়েছো এই মুহূর্তে 107 FM রেইনবোতে ক্যাফে কলকাতা নিয়ে অমরজিৎ এবং রাজীব যখন তোমার সঙ্গে কথা বলবে বলে ঠিক করেছে, তখন মিডিয়াম অফ কমিউনিকেশন কি? ইয়েস, তুমি জানো 9903653992 দ্যাটস এ নাম্বার, এবং এই নাম্বার কিন্তু আজকেও খোলা থাকবে, ইয়েস অবভিয়াসলি তোমার জন্যে। কিন্তু না না না না না, কোনো কল করো না, বরঞ্চ মন খুলে কিন্তু মেসেজ করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো সেই একই নাম্বার, এবং কি বিষয়ে তুমি কথা বলবে সেটা জাস্ট একটু পরে জানিয়ে দেবো। আপাতত তো আমাদের জার্নিটা শুরু হলো, জার্নিটা একটু এনজয় করতে দাও বস।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: Yes, obviously, ক্যাফে কলকাতাতে রয়েছি। আর যেরকম তোমাকে বলেছিলাম, বেশ ঘড়ির কাঁটা কিন্তু সুন্দর দেখতে লাগছে, মানে 16:15-17 ব্যাপারটা এরকম হয়ে গেছে আর কি। অর্থাৎ 4:15 হয়ে 17 সেকেন্ড যখন হয়ে গেছে, আমাদের না চোখটা একটু দুপুরবেলা সাধারণত মানে বাঙালি হিসেবে যেটা হয়, চোখটা একটু ঢুলুঢুলু হয়ে যায়। আর সেক্ষেত্রে যদি হয়, ফুটবল আমাদের ইমোশন, আমাদের বাঙালির ইমোশন, মানে আমাদের বাঙালির অনেকগুলো ইমোশন যেমন রয়েছে, যেমন রসগোল্লা, অসাধারণ একটা ব্যাপার। ধরো তুমি কোনো একটা জায়গায় বসে, গঙ্গার পাড়ে বসে সানসেট দেখছো, সেটা যেমন একটা ইমোশন হতে পারে। আবার সকালবেলা পড়ুদা আজকে কিন্তু কচুরি দুটো বেশি লাগবে, এই যে ব্যাপার স্যাপারগুলো, যেগুলো মানে বাঙালির ইমোশনের সঙ্গে না আজকাল যেরকমভাবে জড়িয়ে গেছে একটা বিষয়, সেটা হচ্ছে শুধুমাত্র যে ফুটবলটাকে কপি করতে হবে তা কিন্তু নয়, তার সঙ্গে কিন্তু জার্সি কপি করতে হবে, তার সঙ্গে কিন্তু হেয়ার কাট কপি করতে হবে।
3: এক্স্যাক্টলি, হেয়ার কাটের কথা তুমি যখন বললে, তখন আমরা সারা মানে 4 বছর ধরে ওয়েট করে থাকি, আমরা ইউরো কাপ দেখি, কিন্তু আমার যেটা মনে হয়, ইউরোপিয়ানদের হেয়ার কাট স্টাইল তো ঠিক আছে, তার সাথে সাথে যখন ওয়ার্ল্ড কাপ আসে, মানে সারা বিশ্ব একত্রিত হয়, তখন আমরা একদিকে আফ্রিকার হেয়ার কাটিং দেখতে পারি, একদিকে ল্যাটিন আমেরিকার হেয়ার কাটিং দেখতে পারি, তার সাথে ইউরোপ তো আছে এবং এশিয়া, সমস্ত মানুষের বা সমস্ত প্লেয়ার, এবং শুধু প্লেয়ার না, ক্যামেরাম্যানরা অদ্ভুতভাবে যারা জার্সি, যারা ওয়েভ তোলে, মেক্সিকান ওয়েভ তোলে, হ্যাঁ, তাদের হেয়ার কাটটাও পর্যন্ত এবং তাদের ইউনিকনেসটা তুলে ধরে বারবার সেটাকে দেখে। এবং আজকে সোশ্যাল মিডিয়ার এই রমরমার বাজারে আমরা সেটা র্যাপিডলি দেখতে থাকি।
2: এক্স্যাক্টলি তাই, সেই কারণের জন্যই তো বাজারে গিয়ে শোন শোন শোন, এই আজকে কিন্তু ইলিশটাও ভালো মতো দিবি, যে কারণের জন্য কিন্তু বাড়িতে গিন্নি গিয়ে বলে এসেছি, ইলিশটা কিন্তু আজ ভালো করে রান্না করতে হবে, শোন সকালবেলা কিন্তু অনেক লেট করে ঘুমিয়েছি, সুতরাং আজকে সারা দিন ঘুমিয়ে নিয়ে যখন ঘুম থেকে উঠবো, ইলিশের কি সুঘ্রাণ, এই সমস্ত কিছু দিয়েই কিন্তু বাঙালি, আপমোর বাঙালি। এনিওয়ে, রাজীব এবং অমরজিৎ যখন তোমার সঙ্গে রয়েছে, ন্যাচারালি আমরা সব কিছু নিয়েই যেমন কথা বললাম, এবং তার সঙ্গে কিন্তু একটা বিষয় ওতপ্রোতভাবে জড়িয়ে যায়, বাঙালি মানেই সুন্দর সুঘ্রাণ খাওয়া দাওয়া, এবং খাওয়া দাওয়ার জন্যই কিন্তু বাঙালি। 9903653992 তে যখন তোমার সঙ্গে কথা বলবো বলে আজকে ঠিক করেছি, ইয়েস, আজকে কিন্তু সেই টপিকে তোমার সঙ্গে কথা বলবো, যে হঠাৎ করে ধরো আকাশে মেঘ, সকালবেলা তুমি ফুটবল দেখেছো, কোনো না কোনোভাবে ফুটবল তোমার সঙ্গে কানেক্টেড হয়ে গেছে, এবং দুপুরের দিকে মনটা মনে হচ্ছে একটু যেন পিকনিক পিকনিক করলে ভালো হয়। তো সাধারণত বর্ষা, বর্ষাকাল, তার সঙ্গে ফুটবল, কাদা, প্যাচ প্যাচে কাদা, আমাদের এই শহর এবং শহরতলি, এই সব কিছু মিলিয়ে যখন একটা সুন্দর অ্যাম্বিয়েন্স তৈরি হয়, তার পাশাপাশি খাওয়াকে কী করে বাদ দিই বলো? তো এইরকম একটা সুন্দর অ্যাম্বিয়েন্সে তোমার কাছ থেকে যদি একটা, ওই যে রাজীবের ভাষায় কোট আনকোট যদি বলি ইউনিক, তার সঙ্গে যদি আমি কোট আনকোট একটা কথা যোগ করে দিই মেনু, তাহলে ব্যাপারটা কেমন হবে? এইরকম সুন্দর একটা ওয়েদারে, এইরকম একটা বর্ষার মেঘলা ওয়েদারে, এই সুন্দর সন্ধেবেলা, এই বিকেলবেলা যদি তোমার কাছ থেকে এক কাপ চা আশা করি, না ব্যাপারটা সেই রকম নয়, কাছে যাব তবে পাবো তবু তোমার নিমন্ত্রণ, সেই রকম নিমন্ত্রণে যদি একটা ইউনিক মেনু জানতে চাই, কি তুমি বলবে বস? 9903653992 ইজ ইয়ার্স, এটা তো খোলা রয়েছে অলরেডি, আপাতত তোমার কাছ থেকে জেনে নেবো তোমার সেই ইউনিক মেনুর কথা। আর এই মুহূর্তে ইন্ডি পপ প্লেলিস্ট, ইয়েস, সেইখানে রয়েছে আদনান সামির একটা গান, তিনি কিন্তু দারুণভাবে নিজেকে একটা মেক ওভার করে ফেলেছেন এবং লিপস্টিক দিয়ে একটা খুব সুন্দর গান বানিয়ে ফেলেছেন, যেটা কিন্তু এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং রয়েছে। কিন্তু না না না না না, আদনান সামি বললেই তো আমার তোমার কথা মনে করে বারবার, সেই কারণের জন্যই। ও বাবা, কি সুন্দর ছন্দের অন্তমিল দিচ্ছি, তাই না রাজীব?
3: দারুণ দারুণ,
2: অসাধারণ। আমাদের সবসময় এই ধরনের ব্যবসাগুলো থাকে আর কি, প্রতিভা নিয়ে আমরা কখনোই গ্লোরিফাই করতে পছন্দ করি না, তার জন্য তো তোমরা আছোই। আপাতত ইন্ডিপপ প্লেলিস্টে আদনান সামিকে আমাদের মনে পড়ছে বস।
0: এফএম রেইনবোতে ইন্ডিপপ।

উফ, জাস্ট ভাবা যাচ্ছে না এই কেন গেল গেল গেল গেল ছাতাটা উড়ে গেল। আদনান্দা, মানে ব্যাপারটা হচ্ছে কি, গানটা তো পুরোপুরি শোনালেন, অর্ধেক তো শোনালেন না, কিন্তু ব্যাপারটা হচ্ছে এও এত বৃষ্টি কোথার থেকে, এই কোথায় কোথায় আছি আমরা, আমরা তো কলকাতায় আছি, বুঝতে পারছি কলকাতায় আছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, ছাতাটা তো সমস্ত কিছু উড়ে চলে গেছে, আসলে এত ঝড় হচ্ছে না, 2-3 ঘন্টা

0: এর মধ্যে কিন্তু এরকমই ঝড় আসছে, কোন কোন জায়গাগুলোতে সেটা একটু তোমাকে জানিয়ে দেবো। জাস্ট
1: কোথায় কোথায় আসছে? মোটামুটি মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান এবং হুগলির মধ্যে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে ঝড় জল হতে পারে, সাথে বজ্র বিদ্যুৎ সহ কমলা সতর্কতা কিন্তু জারি করা হয়েছে।
0: এক্স্যাক্টলি তাই, এবং তার সঙ্গে কিন্তু আমরা আরও একটা জায়গার কথা বলবো, মালদা। হ্যাঁ, আর এরকম প্রচুর ঝড় হলে তবেই তো আম পড়বে, আর আম পড়লে তবেই তো অমরজিৎ এবং রাজীব একটা একটা করে কুড়োবে এবং নিজেদের ঝুলি ভরবে ঠিক সন্ধ্যে 6:30 পর্যন্ত।
2: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
0: ইয়াস ইয়াস, ক্যাফে কলকাতাতে কিন্তু আমরা রয়েছি এবং তোমার কাছ থেকে কিন্তু জানতে চেয়েছি অলরেডি, যারা একটু পরে টিউন করেছো, মানে এই মুহূর্তে যখন ঘড়ি বলছে যে 4:25 হয়ে 1 সেকেন্ড অলরেডি হয়ে গেছে, আরও একবার তোমাকে জানিয়ে দেবো যে তোমার সঙ্গে আমরা কী বিষয়ে কথা বলছি। হঠাৎ আকাশে মেঘ মানেই কিন্তু ফুটবল খেলা এবং তার পাশাপাশি মনটা একটু পিকনিক পিকনিক মুডে চলে যাওয়া। আর এইরকম পিকনিক পিকনিক মুডে চলে গেলে হয়তো দেখা গেল তুমি বাড়িতেই রয়েছো, কিন্তু তোমার কাছ থেকে পিকনিক ইজ ইকুয়াল টু ইউনিক, এবং তার সঙ্গে অমরজিৎ এবং রাজীব জুড়ে দিয়েছে মেনু। ইউনিক মেনু যদি তোমার কাছ থেকে জানতে চাই সেটা কি হতে পারে, সেটাই কিন্তু এই মুহূর্তে 9903653992 তে।
1: ওকে, সৌভিক ঢাকুরিয়া থেকে জানিয়েছে যে বৃষ্টির দিনে গরম গরম থুকপা ও চিজ চিকেন, চিজ চিকেন পকোড়া জমে যাবে, মানে থুক্কার সাথে চিজ চিকেন পকোড়া, এটা একদম ইউনিক ব্যাপার কিন্তু,
0: জাস্ট অসাধারণ। মানে এইরকম একটা মেনু আমরা কিন্তু কল্পনাও করিনি, জাস্ট এই কারণের জন্যই তো আমাদের বলতে হয় ইয়েস তুমি হো বন্ধু সখা তুমি, না শুধুমাত্র আমরা নয়, নীরাজ শ্রীধর এবং কবিতা সেটাও কিন্তু তোমাকে ঠিক একই রকম কথা বলছে। তাহলে এরকম একটা বৃষ্টির দিনে মেঘলা হয়ে দেবে, এই গানটা না হয় 107 FM রেইনবোর ক্যাফে কলকাতায় তোমার জন্য রইলো।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছো ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
1: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
1: FM রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সং,
2: রেইনবো ফ্ল্যাশব্যাক সং।
3: আচ্ছা রাজীব, এইরকম একটা সময়, মানে এইরকম ধরো বিকেলবেলা যখন 4:30 বাজে মোটামুটি, তুমি তোমার কলেজে, মানে সেই কলেজের দিনগুলোতে, মানে চাইলেও তুমি এখন আর ফিরে টিরে যেতে পারবে না, তোমাকে কি বলছি, আমি তো নিজেই আর ফিরে যেতে পারবো না। যাই হোক, তো বিষয়টা হচ্ছে যে ধরো এইরকম একটা বিকেলবেলার সময়ে যখন তুমি সাধারণত, মানে তুমি যেটা সঙ্গে ইউজ টু ছিলে সেটা হচ্ছে, তুমি, আমি জানি তুমি একটা গিটার নিয়ে কলেজে যেতে, এবং সেরকম একটা গিটার রয়েছে,
4: কিভাবে দাগিয়ে দিলে আমাকে,
3: একদম তাই, মার্কড সেফ, ওরকম মার্কড গিটারিস্ট, সেরকম একটা বিষয়। তো তুমি একটা গিটার নিয়ে কলেজে গেছো, এবং সেই রকম একটা দিনে, মানে যখন তোমার কলেজের ক্লাস কমপ্লিট হয়ে গেছে, সেই রকম একটা সময় হঠাৎ করে তুমি দেখলে যে বাইরে প্রচন্ড বৃষ্টি টৃষ্টি হচ্ছে এবং তুমি বেরোতে পারছো না, এবং সেক্ষেত্রে তোমার কাছে গিটার রয়েছে, এবং তার সঙ্গে যেটা হচ্ছে সেটা হচ্ছে মাঝখানে তো কলির গেস্টে বসে রয়েছেন এবং তার চারপাশে সব সখীরা থাকতেন, সেটা মানে আজকে আমি রিভিল করে দিলাম। এতদিন ব্যাপারটা অফ ইয়ার ছিল, এখন ব্যাপারটা অন ইয়ার,
4: ব্যাপারটা অন ইয়ার হয়ে গেছে। আমি আরেকটু ভালো করে ব্যাখ্যা করে দিই, ব্যাপারটা হচ্ছে দেখবে প্রত্যেক কলেজে একটা ওই গ্যালারি মতো ক্লাস থাকে, আমাদের কলেজেও ছিল, ঠিক আছে, এটা সাউথ কলকাতার একটা কলেজ, ঠিক আছে, বিখ্যাত কলেজ, আমি নাম বলছি না। তো গ্যালারি একটা ক্লাসরুম ছিল, সেখানে পাশে একটা জানলা খোলা ছিল, জানলা দিয়ে বৃষ্টির ছাঁট আসছিল, গিটার ধরে আমি ঠিক এই টিউনটা বাজালাম।
3: Yes, এই রকম ভাবেই কিন্তু চেনা মুখ, ছুঁয়ে থাকা দৃষ্টি, এলোমেলো আড্ডা এবং চায়ের ক্লাস বিকেলবেলা 4:30 সময় আরও একবার আমাদেরকে মনে পড়ায় সেই ফ্ল্যাশব্যাকের দিনগুলোতে,
4: মানে বারবার ফিরে আসে,
3: একদমই তাই, যখন আমাদের সঙ্গী ছিল এই গানগুলো এবং তার সঙ্গে একটা গিটার।

0: যখন চন্দ্রবিন্দু বলে দিয়েছে যে অচেনা লোকাল বাসে তুমি যাও বাইপাসে, হ্যাঁ এই মুহূর্তে বাইপাস তো একদম ফাঁকা, সেটা কিন্তু অলরেডি অমরজিৎ এবং রাজীব আসার সময় দেখে নিয়েইছে। আর এইরকম একটা বাইপাস ধরে যদি তোমাকে বলি যে তোমার হাতে মাত্র 3 দিন সময় রয়েছে, মানে শুক্রবার বিকেল থেকে শুরু করে শনিবার এবং রবিবার, তাহলে সেক্ষেত্রে তোমার অপশন কি হতে পারে রাজীব?
1: একেবারে আমার অপশন কার হতে পারে কি জানি না, তবে তুমি যদি আমাকে বলো, পার্টিকুলার আমাকে, তাহলে আমি বলবো আমার প্রথম ডেস্টিনেশন শুড বি
0: এবং ভাবছি যে এই বুঝি বৃষ্টি এলো বলে, এবং বৃষ্টি শেষ হয়ে যাওয়ার পর যখন নীল আকাশটা আমরা দেখতে পাই, তখন সত্যি যেন মনে হয় 2-3 দিনের জন্য কোথাও একটা নির্বাসনে চলে যাই, যেখানে আমাদের হাতে কোনো ফোন থাকবে না, কোনো কিছু থাকবে না, শুধুমাত্র আমরা 3-4 দিন নিজেদের মতো করে নিজেদেরকে সময় দিতে পারবো। তার পাশাপাশি কিন্তু রাজীব একটা ইউনিক ডেস্টিনেশনের কথাও তোমাকে বলে দিল, গড় পঞ্চকোট, যেখানে কিন্তু তুমি একই সঙ্গে পাহাড় পেয়ে যাবে এবং তার পাশাপাশি প্রকৃতিকে যারা পছন্দ করো তাদের জন্য কিন্তু এটা একটা সুন্দর ডেস্টিনেশন হতে পারে।
1: একদম, এবং কলকাতা এবং কলকাতার আশপাশ থেকে তুমি যদি দূরত্বটা মাপো গড় পঞ্চকোটের, তাহলে সেটা 256 কিলোমিটার দেখাবে এবং তুমি এটা অনায়াসে

0: একেবারে মাখনের মতো রাস্তা ধরে চলে যেতে পারবে। এবং এইটা কিন্তু পুরুলিয়া, এবং পুরুলিয়া বলতে আমরা জানি যে ছোট ছোট টিলা, ছোট ছোট জলাশয়, লেক, এইগুলো কিন্তু রয়েছে। আর বর্ষা আসছে, এই বর্ষা আসা, এবং কে জানে তুমি গেলে ওই দিকে, যেমন তোমাকে একটু আগে বললাম যে আমাদের মোটামুটি কলকাতার আশেপাশের জেলাগুলোতে বর্ষার একটা পূর্বাভাস দেখা দিচ্ছে এবং ঝড় বাদল হতে পারে। তো এই ওয়েদারটা যদি স্টে করে এবং ফার্দার যদি হালকা বৃষ্টি পাও, তো এরকম একটা সবুজ পাহাড়ি এলাকায়, মানে টিলা থাকবে, পাহাড় থাকবে, এবং সেখানে ধ্বংসাবশেষের, মানে মন্দিরের কিছু ধ্বংসাবশেষ রয়েছে, এই জায়গাগুলো তুমি কিন্তু অনায়াসে তোমার উইকেন্ড হিসেবে এক্সপ্লোর করতে পারো।
1: ইয়েস, একদমই তাই। আমি ভাবছিলাম শুধু কখন তুমি কোট আন কোট এই কথাটা বলবে, এক্সপ্লোর করা। মানে এক্সপ্লোর করার বিষয়টা আগেকার দিনে যেরকম ছিল একটা ট্রেডিশনাল টার্ম, এখন কিন্তু ভাইরাল টার্ম। আমরা সেই বিষয়গুলোর উপরে কিন্তু বেশি বেশি করে বিশ্বাসী। একটা হুড খোলা গাড়ি, এবং সেই গাড়িটা একটা পিচ বাঁধানোর রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছে, এবং সেখানে কিন্তু চার থেকে পাঁচজন বন্ধু বান্ধব যখন এক হয়ে এই রকম একটা বিকেল বেলায় যাচ্ছে নিজেদের উইকেন্ড ট্রিপ কাটাবে বলে, তখন এই রকম একটা গান যদি থাকে এবং সবাই মিলে একসাথে কোরাসে যদি গানটা গায়, তাহলে ব্যাপারটা কেমন হয়? শুনে থাকো তো 107 FM রেনবো ক্যাফে কলকাতায়, অমরজিৎ আর রাজীব।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: এই আপকো মানা কিয়া থা না গাড়ি সে মত উতরনে কে লিয়ে? হ্যাঁ,
3: কি বললে কি বললে কি বললে?
2: মানে বল রহা হু আপকো গাড়ি সে মত উতরনে কে বোলা থা না মানে?
3: বৃহস্পতিবার যখন পড়ে গেছে এবং অর্ধেক বেলা অলরেডি চলে গেছে,
2: সন্ধে সন্ধ্যেতে ঢুকে গেছি,
3: একদম তাই, সন্ধে নামে তোমার ছায়া বাড়ে, মানে এইরকম একটা ভাবে আস্তে আস্তে আস্তে আস্তে যখন আমরা দিন থেকে রাতের দিকে ঢুকছি আস্তে আস্তে, সেইরকম একটা গধুলি লগ্ন বললেই বুকের ভেতরটা কেমন জানি একটা ছ্যাত করে ওঠে আর কি। যাই হোক, তো যখন এইখান থেকে এই একটা সন্ধ্যের দিকে আমরা এন্ট্রি নিচ্ছি এবং সব বন্ধু বান্ধব মিলে একসঙ্গে বেরোবো বলে ঠিক করেছি এবং অলরেডি বেরিয়ে পড়েছি, তখন কিন্তু যেটা হবে সেটা হচ্ছে উইকেন্ডের ঘন্টা কিন্তু আস্তে আস্তে আস্তে আস্তে বাজবে, যে কারণে জন্যই তো বুঝতে পারছো পুরোপুরি সেলিব্রেশনের মুডে রয়েছে। আর তার সঙ্গে দেখছো না হেয়ার স্টাইলটা পুরোপুরি একদম ফুটবলের মতো ট্রেন্ডিং করে নিয়েছে,
2: একদম মানে বোঝা যাচ্ছে যে আচ্ছা তুমি কালকে খেলা দেখেছিলে।
3: আর তার সঙ্গে তোমার কাছ থেকে কিন্তু জানতে চেয়েছিলাম হঠাৎ আকাশে মেঘ মিন্স কাদা ফুটবল এই সব কিছু মিলিয়ে একটা অ্যাম্বিয়েন্স এবং তার সঙ্গে মনটা যদি হঠাৎ হঠাৎ হঠাৎ হঠাৎ যদি পিকনিক পিকনিক পিকনিক পিকনিক করে তাহলে তোমার কাছ থেকে একটা কোট আনকোট ইউনিক মেনু কি হতে পারে? রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে, বাঙালি মানে ইমোশন আর ইমোশন মানে বাঙালি। বৃষ্টির দিনে পিকনিকের জন্য খিচুড়ি ডিম ভাজা ইজ বেস্ট, তবে যদি একটু স্পাইসি কিছু জানতে চাও তাহলে কি বলবে সে জানো?
2: কি বলবে কি বলবে?
3: ফ্রাইড রাইস এন্ড চিকেন কারি।
2: ও, ফ্রাইড রাইস এর সঙ্গে তো আমরা চিলি চিকেন জানতাম, কিন্তু চিকেন কারি কিভাবে এলো? ওকে, বৃষ্টির দিন চিকেন ছাড়া চিকেন বিরিয়ানি খাওয়া যায়? ওকে, চিকেন ছাড়া চিকেন বিরিয়ানি খাওয়া যায়? বাহ, এটা বেশ কিক তো।
3: মানে এটা কি পরে কি একটা জিজ্ঞাসা চিহ্ন ছিল নাকি ছিল না?
2: একেবারে একদম জানিয়ে দিয়েছে, এবং সেটা হলো সয়াবিন চাপ দিয়ে। আচ্ছা, সয়াবিনের চাপ বানিয়ে সেটা দিয়ে হবে সম্পূর্ণ, খেতে খেতে হবে, খেতে মনে হবে চিকেন বিরিয়ানি খাচ্ছি। এখানে আমি মাঝে মধ্যে, আচ্ছা এটা আমি মাঝে মধ্যে খেয়ে থাকি, যেহেতু সবটাই আমার খাদ্যাভ্যাস ভেজ, তো আমি এটাই খাই। তামিলনাড়ু থেকে অর্জুন সিং এই কথাটা লিখেছে,
3: থ্যাংক ইউ সো মাচ।
2: ইউনিকনেসটা কিন্তু মানে আমরা অনেকটাই পেয়ে গেলাম।
3: এক্স্যাক্টলি তাই, সেটা তো আমরা দেখতেই

0: আছি। আর এই চাপ বললে বলে না আমার একটা কথা মনে পড়ে গেল আর কি, জানো তো, সেটা হচ্ছে যখন আমি ছোট ছিলাম এবং আমার দাদু যখন বেঁচে ছিলেন,
1: আমি ভাবলাম যে যখন নীরবে দূরে,
0: না না না না না,
1: যখন দাদু বেঁচে ছিলেন
0: তিনি দাঁড়াও এসে ওরকম ভাবে নীরবে নয় সরবে আর কি। এখন সাধারণত বাঙালি মানেই যেটা হয় এই বিকেলবেলার দিকে চপ সিঙ্গাড়া, এইগুলো সবাই আমরা শুনেছি এবং সবাই আমরা খেয়েছি, ট্রাই করেছি সমস্ত কিছু, চপ কথাটা শুনেছি। কিন্তু আস্তে আস্তে চপ ছাড়িয়ে যখন চাপের দিকে আমরা এগোচ্ছি, তখন চপ আর চাপের মধ্যে হোয়াটস দ্য বেসিক ডিফারেন্স বিটুইন চপ অ্যান্ড চাপ, সেইটা নিয়ে দাদুর মনের মধ্যে একটা প্রশ্ন তৈরি হয়েছিল যে এতদিন পর্যন্ত তো চপ সিঙ্গাড়া মুড়ি এই সমস্ত কিছু শুনেছি, কিন্তু চাপ আবার নতুন থেকে কোথা থেকে এলো? যাই হোক না কেন, আস্তে আস্তে যখন বড় হলাম তখন বুঝলাম জীবন ইজ ফুল অফ চাপ, অ্যান্ড চাপকে একটুখানি চাপলেস করার জন্য এই মুহূর্তে বং কানেকশন ব্লুজ।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে। আমরা দেখতে পাচ্ছি শুভ বিকেল দাদা ভাইরা, মুড়ি চপ চা শর্মিষ্ঠা মুখার্জী সাকরাইল হাওড়া থেকে একদম সুন্দর একটা মেসেজ করে দিয়েছে আর কি। মানে বেশি কিছু একদমই তাই।
2: এবং আমার মনে হয় যেটা মুড়ি চপ, এটার মধ্যে একটা ইউনিকনেস রয়েছে, কারণ এর সাথে তুমি যখন একটু কাঁচা লঙ্কা খাচ্ছ তখন তার টেস্টটা বেশি হয়ে যাচ্ছে। আবার তুমি যদি অনেকে বাড়িতে না আম তেল একটা ব্যাপার থাকে, সেই তেলটা যখন অ্যাড হচ্ছে এর সাথে তখন মানে মানে যে কি বলবো টেস্টের রিচনেস সেটা অনেকাংশে বেড়ে যায়।
3: হ্যাঁ
2: মানে এবার সেটা তোমার যে মুখে মানে জিভে স্বাদের বিস্ফোরণ বলা হয় সেটা হয়, সেটা যেরকম ভালো একটা খবর একদম তুমি ইউনিকভাবে খাচ্ছ, সেরকম আমার কাছে একটা ছোট্ট খবর রয়েছে কিন্তু খবরটা খুব ইম্প্যাক্টফুল। তোমাকে একটা মাত্র 12 বছর বয়সের একটা বাচ্চা মেয়ের আজকে একটা গল্প বলি ছোট্ট করে, তোমাকে না মানে সবাইকে। সে যে কাজটা করেছে সেটা হচ্ছে গভীর সমুদ্র থেকে 7,000 কেজি প্লাস্টিক সরিয়েছে, মানে সে তুলে সেটাকে রিমুভ করেছে। এর কারণ হচ্ছে ছোটবেলা থেকেই মানে 7-8 বছর বয়স থেকেই যেহেতু তার বাবা স্কুবা ডাইভ করে, তো সেও বাবার সাথে সেই সমুদ্রের জলে নামে এবং সেখানে যাওয়ার সাথে সাথে তার মানে সেই হ্যাবিটটা তার মধ্যেও তৈরি হয়। এবং তুমি বিশ্বাস করবে কিনা জানি না, মানে এই ছোট্ট বয়সে যে এরকম একটা কাণ্ড ঘটিয়েছে সেটা কিন্তু আমাদের মানে ভারতবাসী হিসেবে একটা সত্যি খুব গর্বের বিষয়।
3: সিরিয়াসলি বুঝি অনেক উপকান্না হচ্ছে। আসলে ব্যাপারটা হচ্ছে কি, একটা বাংলা ছবি দেখেছিলাম যেখানে প্রচণ্ড ভালো কিছু হলে আমাদের সবার ফেভারিট খরচ দেয়, একটাই কথা বলতে না আমার না খুব কান্না পাচ্ছে। আসলে ব্যাপারটা হচ্ছে কি, এত সুন্দর একটা মেসেজ চলে এসছে, সেই মেসেজটা দেখে না জাস্ট থাকতে পারছি না। খুব ভালো অনুষ্ঠান হচ্ছে স্যার, এই বৃষ্টিতে খুব ভালো একটা খিচুড়ি হবে এবং তার সঙ্গে ইলিশ মাছ হবে 4 পিস করে ভাজা, বেগুন ভাজা
2: 4 পিস,
3: একদম বাঁধাকপির তরকারি, চাটনি একটু মিষ্টি হলে ভালো হয়, থাকে না হলে আবার লোকে হাসা
2: মানে চাটনির সাথেও মিষ্টি আলাদা,
3: একদমই তাই। নামটা বলতে গিয়ে বলেছে না না না না থাক বললাম না। আসলে ব্যাপারটা হচ্ছে কি,
2: এটার একটা ব্যাপার আছে জানো তো, যারা নাম উজ্জ্বল রাখে তারা জেনারেলি যেটা করে সেটা কি করে বলো তো,
3: কি করে
2: এই যে গানটায় সেখানে তার আনসার আছে।
3: আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমাদের মনের মধ্যে তো এরকম একটা ওয়াও ওয়াও লাগছে আর কি, বুঝতে পারছো না। ফিরে আসছি একটু পরে, 5:02 ওই একই টাইম।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে ধৃতি সেন শর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত ফ্রান্সের অর্থনৈতিক ও শিল্প সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে প্যারিসে ফ্রান্সের শীর্ষ পর্যায়ের শিল্প ও ব্যবসায়িক নেতাদের সঙ্গে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিচ্ছেন। আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ইউরোপের বৃহত্তম প্রযুক্তি ও স্টার্ট আপ সম্মেলন ভিভাটেক 2026 যোগ দেবেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিট ইউজির পুনরায় পরীক্ষা গ্রহণের প্রস্তুতি নিয়ে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। বৈঠকে পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের ওপর জোর দেন মন্ত্রী। যাবতীয় প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক নিযুক্ত আধিকারিকরা বিভিন্ন রাজ্যে মোতায়েন থাকবেন। ডাক্তারিতে স্নাতক স্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজির সব পরীক্ষার্থীতে শান্ত থাকতে এবং নিজেদের প্রস্তুতির ওপর আস্থা রাখার কথা বলেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA। আগামী 21 জুন রবিবার নিট পরীক্ষা নেওয়া হবে। NTA জানিয়েছে পরীক্ষা ব্যবস্থা নিরাপদ ও স্বচ্ছ রাখতে যাবতীয় বন্দোবস্ত নেওয়া হয়েছে। এবছরের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। প্রথম 10 জনের নামও ঘোষণা করেন তিনি। প্রথম স্থান অধিকার করেছে নালন্দা একাডেমি সিনিয়র সেকেন্ডারি স্কুলের শাশ্বত ব্যানার্জি। দ্বিতীয় জোকার বিবেকানন্দ মিশন স্কুলের সৌরিদ্ধ মণ্ডল। তৃতীয় স্থান অধিকার করেছেন দুর্গাপুরের পুরভ ইন্টারন্যাশনাল স্কুলের উমাং ভূত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিধানসভায় তৃণমূল কংগ্রেসের মূল ব্লকের 5 জন বিধায়কের সঙ্গে বৈঠক করেন। কুণাল ঘোষ ছাড়াও শোভনদেব চ্যাটার্জি, মদন মিত্র, অশোক দেব, রহিম বক্সী উপস্থিত ছিলেন। আরজিকর কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য আজ CBI দপ্তরে হাজিরা দেন পানিহাটির প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক নির্মল ঘোষ। দুপুরে তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দপ্তরে পৌঁছন। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে হুগলি জেলা প্রশাসনের কর্মসূচি নিয়ে আজ সাংবাদিক বৈঠক করেন জেলাশাসক খুরশিদ আলী কাদরি। তিনি জানান আগামীকাল শ্রীরামপুরে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর নামে একটি ম্যারাথনের মাধ্যমে যোগ দিবস কর্মসূচির সূচনা হবে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো। শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে। ক্যাফে কলকাতা

0: লিসা না, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
1: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
0: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
1: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
3: শুনছো ক্যাফে কলকাতা,
4: ক্যাফে কলকাতা
3: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
5: তোমাকে বলছিলাম 9903659992 তে তোমার কাছ থেকে আজকে, মানে এরকম একটা মেঘলা দিনে, এরকম একটা বৃষ্টির দিনে তোমার কাছ থেকে একটা ইউনিক মেনু, সেইটাই কিন্তু তোমার কাছ থেকে জানতে চেয়েছিলাম
6: এবং জানা জানতে চেয়েছিল, এবং তার সাথে সাথে একটা বড় ফিরিস্তি চলে এসেছে।
5: একদমই তাই, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বৈকালিক শুভকামনা জানালাম, থ্যাংক ইউ সো মাচ, মেঘে ঢাকা বৈকালিক শুভকামনা। এবং তার পাশাপাশি সকালবেলা এক পশলা বৃষ্টি হয়েছে, এমন সুন্দর ওয়েদার দেখে বাড়িতে খিচুড়ির আয়োজন হলো। খিচুড়ি, আলু ভাজা, পাঁপড় ভাজা, ডিম ভাজা হয়েছিল, কিন্তু দুপুরবেলা প্রচণ্ড রোদ্রের তাপে মাঠে মারা গেল। বৃষ্টিতে আমেজ করে খাওয়ার আয়োজন তো একেবারেই শেষ।
6: আচ্ছা এটা একটা থামাচ্ছি, মানে তোমার এটা পড়ার মাঝখানেই থামালাম। ব্যাপারটা হচ্ছে, আয়োজন করা হয়েছিল না প্ল্যান করা হয়েছিল? মানে হঠাৎ করে মাঠে মারা গেল,
5: মানে যাই হোক না কেন, আয়োজনের কথাই তুমি লিখেছেন। তো বিকেলের যে মেনুর কথা বলবো, সেটা হলো গিন্নির হাতের বানানো ডালপুরি আর মটন ছাঁট দিয়ে ঘুগনি। মনে হয় খারাপ লাগবে না, মাধাই দাস বহুড় ঘোষপাড়া থেকে কোথায় ছিলেন দাদা,
6: পেয়ে গেছে গো,
5: জাস্ট অসাধারণ। মানে মানে জাস্ট ভাবা যাচ্ছে না আর কি, এই যে বিকেলবেলার যে মেনুটা, একটা ইউনিক মেনুর কথা বলে
6: আমার মন মানতে পারছে না একদম। মানে আমরা দুজনে বসে এরকম ভাবে শো করছি এবং মাধাই দা এইভাবে প্ল্যান করেছে।
5: হ্যাঁ, এটা এই প্ল্যানটা না, মানে সাকসেসফুল করার জন্য যেটা করতে হবে
6: সেটা আমাদের দুজনকে ডাকতে হবে।
5: একদমই তাই, এটাকে আরেকটু বেশি করে, মানে খুব একটা ক্ষতি কিছু একটা হবে না
6: বাবা, লজ্জা পেও না, ডাইরেক্ট বলো না।
5: একদমই তাই,
6: মানে মন কি মানছে তোমার?
5: মন মানছে না, আমরা সেটা তো দেখতে পাচ্ছি। আর বাইরে যদি এই রকম একটা মেঘলা ওয়েদার থাকে, তাহলে সেক্ষেত্রে যেটা হয়, মন তো মানেই না। শুধুমাত্র কি মন, তার পাশাপাশি তো একটু মনের মধ্যে রোম্যান্স থাকবেই, তাই নয় কি?

0: আমি দেখলাম যখনই এইরকম একটা মন মানে নেওয়ার কথা বললাম, রাজীব কেমন জানি আর ইমোশনাল হয়ে গেল।
1: দেখো, ইমোশনাল হওয়ার কারণ হচ্ছে যখন এই সিনেমাটা রিলিজ হয় তখন আমাদের বয়স অনেকটা কম ছিল,
0: একদম
1: সেটা ছিল সরস্বতী পুজোতে রিলিজ। আহা, খিচুড়ি, বেগুন ভাজা এবং স্কুলে স্কুলে যাওয়া, না আমরা তখন স্কুলে না, আমরা তখন কলেজে, কিন্তু অনেকে স্কুলে যেত।
0: একদমই তাই, অনেকে স্কুল কলেজ এই সব কিছু মিলিয়ে সেই সময়ের অ্যাম্বিয়েন্স নিয়েও কিন্তু আমরা কথা বলেছি, এবং তার পাশাপাশি মোটামুটি একটা গিটার নিয়ে রাজীব কি গান করতে পারে না করতে পারে সেটাও কিন্তু আমরা ফ্ল্যাশব্যাকে অলরেডি শুনিয়ে দিয়েছি। আর একটু আগে কি জানাবে সেটা বলছিলে?
1: হ্যাঁ, একদমই বলছিলাম যে আমরা যখন দেব এবং কোয়েলের এই জুটিটাকে দেখলাম তখন কিন্তু মানে আমরা ভাবলাম যে মানে দেখলাম যে ওয়াও, মানে এরকম একটা জুটি, মানে কারণ দেবের সাথে তার আগে আমরা পায়েলকে দেখেছি কিন্তু কোয়েলকে নতুনভাবে আবিষ্কার করলাম, এবং জিতের সাথে আমরা কোয়েলের যে জুটি বরাবর চলে এসেছিল সেটা বন্ধন থেকে প্রায় আমরা এটাকে মানে স্যাভি হয়ে গেছিলাম, যাকে বলে আমরা ইউজ টু হয়ে গেছিলাম, তারপর এই ফ্রেশ জুটিটা পেলাম। কিন্তু আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, ধরা যাক একজন মানে খুব সুন্দরী প্লেয়ার, এবং সেই প্লেয়ার যখন ভারতবর্ষে কোনো প্লেয়ার যদি খুব সুন্দরী হয় তখন তিনি আমরা মানে এদিক ওদিক করে ঘুরিয়ে ফিরিয়ে আমরা দেখি শেষমেশ কিন্তু ওই এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে তার একটা পদার্পণ ঘটে।
0: বলছি কি, একটু খুলে বললে ভালো হতো,
1: খুলে বলছি সেটা কিছুই না, সেটা হচ্ছে আমাদের টেনিস সুন্দরী সানিয়া মির্জা, মানে দি সানিয়া মির্জা বলা যায়, কারণ তার যে কৃতিত্ব টেনিসের জন্য সেটা অসাধারণ, সেটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। এবার দেখো, অনেক দিন ধরে তো তিনি খেলছেন, অনেক পুরস্কার টুরস্কার পেয়েছেন, এবং এখন যেটা শোনা আসছে, কানা ঘোষা চলছে যে একটা ওটিটিতে প্ল্যাটফর্মে একটা মানে আমাদের রিতেশ দেশমুখ আছে না, ব্লাফ মাস্টারের একজন, সেই ওতে মানে রিতেশ দেশমুখ এবং ফারহা খান, মানে মায় হুনার ডিরেক্টর ফারহা খান, এদের দুজন, এরা দুজন হোস্ট করছে এরকম একটা ওটিটিতে সানিয়া মির্জা আসতে চলেছে। এবং যারা সানিয়া মির্জার ফ্যান ফুটবলের সাথে সাথে, মানে ফুটবলের ফ্যান তো এখন সারা মানে সারা বিশ্ব জুড়ে, সেক্ষেত্রে তো এটা দারুণ ব্যাপার আমাদের জন্য, তোমাদের জন্য কি বলো?
0: কম্বিনেশনটাকে না একটা ওই একটা কোট আনকোট কথা বলা যায়, মানে সেল লাইক হটকেকস আর কি, ব্যাপারটা এইরকম জায়গায় কিন্তু চলে গেছে,
1: চেরি অন টপ।
0: ইয়েস, একদমই তাই। আর 9903653992 তে কিন্তু এই মুহূর্তে তোমার মেসেজ দেখতে পাচ্ছি। হাই রাজীব, হাই অমরজিৎ, এই বৃষ্টি ভেজা বিকেলে অনেক অনেক অভিনন্দন। এই বৃষ্টি ভেজা বিকেলে রিমঝিম গানটি শুনে স্কুটি চালিয়ে করুণাময়ীর রাস্তা দিয়ে আসতে খুব ভালো লাগে। প্রীতিপাল, কেষ্টপুর। ও
1: মানে ওই দিকেও করুণাময়ী রয়েছে? আচ্ছা, আমি ভাবতাম শুধু টালিগঞ্জে আছে, কত কম জানি আমি।
0: একদমই তাই, তোমার জিকে আস্তে আস্তে, আমি জানি তুমি জিকের দিক থেকে মানে তোমাকে পাওয়ারফুল করতে হবে আরো আর কি। তো যখন এইরকম একটা কথা বললে, এইরকম একটা অ্যাম্বিয়েন্স, তার পাশাপাশি করুণাময়ী, স্কুটি, সব মিলিয়ে মিশিয়ে যেটা হয়ে গেল,
1: তখন একটা তাহলে এমএস এর গান শুনি।
0: এক্স্যাক্টলি তাই।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: আমরা যেরকম বিভিন্ন শব্দের সঙ্গে এই মুহূর্তে পরিচিত, সেই রকম একটা শব্দ, মানে যেমন ওই যে আমরা বলেছিলাম না যে সাইলেন্ট কিলিং, সাইলেন্ট কিলার, এই সমস্ত শব্দগুলোর সঙ্গে যেরকম আমরা পরিচিত, তেমনি সাইলেন্ট রিডিং এই মুহূর্তে কিন্তু ট্রেন্ডিং।
3: রাইট, একদমই
2: একদমই তাই। মানে আমরা বিভিন্ন ধরনের ক্যাফেতে গেলে, সাধারণত আগেকার দিনে মানে এই জাস্ট কয়েক বছর আগেও যেটা হতো, সেটা হচ্ছে আমরা ক্যাফেতে গিয়ে নিদেনপক্ষে একটা কফি, নিদেনপক্ষে একটা ক্যাপুচিনো, একটা কোল্ড কফি, এই সমস্ত কিছু খেয়ে এবং তার পাশাপাশি তোমার সঙ্গে দেখা করে চলে আসতাম। কিন্তু এখন ভাব ভালোবাসা যার সঙ্গে তৈরি হয়েছে, সেটা কিন্তু মানে মোবাইল এখন আস্তে আস্তে আস্তে আস্তে কিন্তু একটু সাইডে চলে যাচ্ছে, বই কিন্তু আবারও মানুষের হাতে ফিরে আসছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং বিভিন্ন ক্যাফেতে কিন্তু নানা ধরনের বই সাজানো থাকে।
3: সেই বই সাজিয়ে রাখার কারণ হলো সেই বইয়ের পাতাটা খুলে তুমি কিন্তু বেশ ঘন্টার পর ঘন্টা, একটা দুটো তিনটে যে কটা ইচ্ছে কাপ, মানে কাপ কফি খেয়ে তুমি কিন্তু ওই সাইলেন্টলি মানে একদম নিঃশব্দে বইটাকে শেষ করতে পারো। বা তোমার ধরা যাক কোনো কিছু একটা ভালো লাগছে, সেইটা ডকুমেন্টেশন করা রয়েছে, সেটা তুমি মনে মনে পড়তে পারো। এবং এই ট্রেন্ডটা কিন্তু শুধু ক্যাফে নয়, তুমি যদি লাইব্রেরির দিকে তাকাও, বিভিন্ন লাইব্রেরি সেখানেও শুরু হয়েছে। তো এই জিনিসটা আমার মনে হয় বেশ একটা, যে হয় না অনেক সময় মানুষের মধ্যে একটা পরিবর্তন

0: এটা টেকনোলজিক্যাল পরিবর্তন নয়,
1: এক্স্যাক্টলি
0: এটা হিউম্যান চেঞ্জেস,
1: একদমই।
0: হ্যাঁ,
1: তো সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, মানে সাইলেন্ট বুক ক্লাব এই মুহূর্তে কিন্তু ট্রেন্ডিং এ রয়েছে। তার কারণ বিগত মোটামুটি 15-20 বছরে আমরা যেটা দেখেছি যে মানুষজনের বই পড়ার অভ্যেস কিন্তু অনেকটাই কমে গিয়েছে, এবং সেটাও একটা সমীক্ষায় দেখা গেছে যে মোবাইল আর সোশ্যাল মিডিয়ার প্রচণ্ড ব্যবহারের ফলে মানুষের অবসর সময় এই যে বই পড়ার অভ্যেস সেটা কিন্তু সবথেকে বেশি মার খেয়েছে। কিন্তু এই স্ক্রিন টাইমের গোলকধাঁধা থেকে মুক্তি পেতেই কিন্তু এই মুহূর্তে জেনজি এবং বই প্রেমীদের মধ্যে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে এবং রীতিমতো ভাইরাল হয়ে উঠেছে সাইলেন্ট রিডিং ক্লাব বা এই সাইলেন্ট রিডিং পার্টি।
0: একেবারে যখন একটা বই, তোমার প্রিয় বই, একটা ক্যাফে, সেই ক্যাফেতে গিয়ে তুমি বইয়ের মধ্যে মুখ ডুবিয়ে আছো, তখন কিন্তু রিলস, শর্ট এই ধরনের জিনিসপত্র তোমার একদমই ভাল লাগবে না। এবং তুমি যদি বই বিলাসী হও তখন কিন্তু তোমার মাথাতে একটাই কথা আসবে, কি বলতো?
1: কি আসবে?
0: ডুবে আছি।
1: এক্স্যাক্টলি তাই, আমরা কিন্তু ডুবে আছি। আর ডুবে আছি আলটিমেটলি কাদা জলে, নাকি বৃষ্টির জলে, নাকি বই পড়ায়, নাকি সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিংয়ে, এই সব কিছু নিয়েই কিন্তু কথা বলবো। কিন্তু এই মুহূর্তে 9903653992 তে তোমার মেসেজটা পড়ে নেবো। তার আগে কিন্তু জাস্ট 3 মিনিট 30 সেকেন্ড তোমার জন্য থাকুক। ডুবে আছি বাই মিনার রহমান।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: যারা একটু পরে টিউন করেছো ক্যাফে কলকাতা, শুনছো অমরজিৎ এবং রাজীবের সঙ্গে, তোমাকে জানিয়ে দেবে আরো একবার রাজীব যে আজকে 9903652992 তে তোমার সঙ্গে ঠিক কি বিষয় নিয়ে কথা বলছি।
3: অ্যাকচুয়ালি বিষয়টা হলো, হঠাৎ আজকে তুমি দেখলে মেঘ, তারপর মনটা একটু উদাস হয়ে গেল। ফুটবল, ফুটবল খেলা, মনটা তখন কি করবে, একটু পিকনিক পিকনিক। আর পিকনিক বললেই যেটা হয় সেটা হচ্ছে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়ার মধ্যে আবার একটা ব্যাপার হয়েছে যেটা আমরা ইনক্লুড করেছি, সেটা হচ্ছে ইউনিকনেস। তোমার রেসিপিতে কি ইউনিকনেস রয়েছে সেটা আমাদের পাঠাও 9903652992 তে। নিজের নাম লোকেশন লিখে হোয়াটসঅ্যাপ করো অথবা মেসেজ করো, তবে প্লিজ আমাদেরকে ভিডিও কল করো না, কারণ আজকে পাউডার মেখে আসিনি।
2: এই রে, জানলে মেকআপের কিট না হয় তোমার জন্য একটা আলাদা করে কিনেই নিয়ে আসতাম যদি এরকম জানতাম। কিন্তু এই মুহূর্তে রাজীব দা অমরজিৎ দা হাই বলে যে মেসেজটা করেছে, প্রথমে নামটা বলে দেবো, উৎপল মাইতি বেহালা থেকে। এত সুন্দর একটা মেসেজ করেছে, জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। স্মোকি ফিশ এবং তার সঙ্গে ক্রিস্পি কর্ন এবং তার সঙ্গে চিল মোহিতো,
3: মানে মানে ইংরেজি ইংরেজি লাগছে
2: একদমই তাই। কাশ্মীরি
3: লিখিয়ে আছে,
2: কাশ্মীরি পোলাও,
3: আচ্ছা
2: মাশরুম, বাসমতি চাল আর গোটা মশলা দিয়ে রান্না করা, এবং এই নতুন আইটেমের সঙ্গে রোগান জোশ বা আমাদের উত্তর কলকাতার বিখ্যাত যে মাংস রয়েছে, মানে একটা স্পেশাল দোকানের মাংসের কথাও উল্লেখ করে দিয়েছে। এবং তার সঙ্গে মিষ্টি মুখ করতে দু পিস করে বেকড গুড়ের রসগোল্লা, চাটনি, পাঁপড়, এই আইটেম করলে বর্ষার পিকনিক কিন্তু জাস্ট জমে হয়ে যাবে।
3: সবই ঠিক আছে, কিন্তু এই মানে বর্ষার মধ্যে তুমি যদি গুড়ের রসগোল্লা খোঁজো, আমার মনে হয় তোমায় এক ঘন্টা বেশি নিয়ে একটু মিষ্টি কিনতে বেরোতে হবে, কারণ তুমি এই মিষ্টির দোকান থেকে ওই মিষ্টির দোকানে যাবে, তারপরে এখান থেকে ওখানে যাবে, বিভিন্ন জায়গায় যাবে। তবে তার আগে একটা গান শুনে নিয়ে আমরা বেরোবো,
2: মানে সত্যি খুব ভালো লাগছে, এটা শুনে বলতে ইচ্ছেই করছে বন্ধু।

0: সাধন দেনা চাহতা হ্যায়।
1: ভারতের প্রধানমন্ত্রী ভারতে যে সূর্য বিপ্লবের কথা বলেছিলেন তার সুবিধা এখন স্পষ্ট হচ্ছে। ভারতে এক এক করে 30 লক্ষের বেশি পরিবারের ছাদে ব্যক্তিগত সোলার প্যানেল লেগে গেছে। আপনিও এই শক্তি বিপ্লবের অংশ হন। পিএম সূর্যঘর মোফত বিজুলি যোজনা যুক্ত হতে রেজিস্টার করুন pmsurjaghar.gov.in।
2: শুনছো ক্যাফে কলকাতা,
3: ক্যাফে কলকাতা
2: 107 FM রেইনবোতে। ক্যাফে কলকাতা,
3: ক্যাফে কলকাতা।
4: বরঞ্চ বরঞ্চ এই মায়া প্রবঞ্চ ছেড়ে দেওয়া আমাদের যেতে ইচ্ছে করছে না, কিন্তু প্রচন্ড হাঁপিয়ে পড়েছি। অমরজিৎ এবং রাজীব প্রচন্ড হাঁপিয়ে পড়েছে, সেই কারণে
5: হাঁপিয়ে গেছি। একটা কাজ করি, এই মুহূর্তে আমরা একটু ল্যাংচা খেয়ে আসি।
4: আচ্ছা,
5: বরঞ্চর সাথে লড়ু ল্যাংচা।
4: শক্তিগড় থেকে বর্ধমান, মানে জাস্ট হাইওয়ের ওপর দিয়ে
5: রাজীব। আমাদের লিসনাররা কি করবে
4: ততক্ষণ? আমাদের লিসনাররা যেটা করবে সেটা হচ্ছে পরপর তিনটে গান। মানে আমরা তো এখন একদম যেটা হচ্ছে সেটা হচ্ছে পুরোপুরি ক্রিকেট ফুটবল এই সমস্ত কিছু নিয়ে মজে রয়েছি, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। তো সেই কারণের জন্য যেটা আমরা করব সেটা হচ্ছে যে পরপর তিনটে গান তোমার জন্য রাখবো, যাকে বলে তিনে কে তিন গানের হ্যাট্রিক। ইয়েস, ক্যাফে কলকাতায়। আর তার সঙ্গে 9903653992 তে মনে আছে তো পিকনিক পিকনিক করছে যখন মনটা, মানে এইরকম একটা মেঘলা ওয়েদারে যখন পিকনিক পিকনিক করছে, অলরেডি দুপুরের লাঞ্চ সবার কমপ্লিট হয়ে গেছে, সেটা তো আমরা জানি, রাত্রিটুকু বাকি রয়েছে। ন্যাচারালি সেই রকম একটা ইউনিক মেনু তোমার কাছ থেকে জানতে চেয়েছি 9903653992 তে। ইয়েস, আপাতত রাজীব এবং অমরজিৎ একটু না হয় হাফ ছেড়ে বাঁচুক, ততক্ষণ তোমার জন্য তিনে কে তিন গানের হ্যাট্রিকে পর পর তিনটে গান রইল এই মুহূর্তে 107 FM রেইনবোতে।
2: FM রেইনবোতে

0: FM Rainbow-তে তিনে কে তিন, তিনে কে তিন, গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক।
1: Do wear your seat belts for a safe drive.

পাঁচটা কাক বাংলা গান খাচ্ছে খাক, পাঁচটা কাক রসটা পাক, টাকটা ডুম ডুম ডুম ডুম ডুম, ডুমটা টাক।

0: একটা জিন্স, একটু গ্রাস,
1: ও বাবা,
0: শান্ত বাঘ, 12 মাস
2: কি

বাংলা গান গান গান গান গান কাছে কাট FM রেনবোতে তিনে

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা। ও মা, কি সুন্দর কি সুন্দর! আমরা এরকম জল টল খেয়ে প্রচুর হয় একদম দুজনা মিলে, অর্থাৎ অর্জিত এবং রাজীব, আমরা দুজনা মিলে কিন্তু একদম পুরো উইথ এক্সট্রা বাবলস অফ এনার্জি আমরা কিন্তু আরও একবার তোমাদের সামনে। ইয়েস, 9903655992 ওপারে তুমি মানেই। এবারে তো আমরা ইটস আওয়ার মিডিয়াম অফ কমিউনিকেশন, এই মুহূর্তে কি মেসেজ রয়েছে সেটা কিন্তু আমরা দেখে নেব।
2: এই মুহূর্তে রয়েছে, সকাল থেকে বৃষ্টি হয়নি, মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টি হতে পারে তাই মিসেসকে বললাম চায়ের সাথে মচমচে বেগুনি ভাজতে। আর রাত্রে খাবার বানানোর কোনো প্ল্যান নেই, কেননা বিয়ে বাড়ির নিমন্ত্রণ রয়েছে। ওকে, প্রশান্ত ফ্রম জগৎ বল্লভপুর। সেই বিয়ে বাড়িতে কিন্তু যদি মানে
1: আমি বলতে চাইছিলাম
2: হ্যাঁ, আমি সেরকম না, আমরা ডাইরেক্ট খেতে চাইছি না, আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, ধরা যাক আমার ধরো এরকম হলো, মানে ধরা যাক তুমি কোনো নেমন্তন্ন পেলে, এই ধরো নেমন্তন্ন করলো কেউ, তখন ফোনে এরকম মানে ফোনেই বলছে তোমাকে, এই শোন না আমার বার্থডে আছে চলে আসিস, তখন হ্যাঁ হ্যাঁ সে বার্থডে তো আছে ঠিক আছে, বা অনেকটা বড় হয়ে গেছে
1: আগে মেনুটা
2: যে হ্যাঁ মানে খাবারটা কি, মানে কি শুধু চাটা খাব মানে নাকি বেডু রাতের খাবার পুরোটা, আচ্ছা পুরোটা রাতের খাবার যখন জানলে তখন বললো না ভাত, ভাতের সাথে চিকেন, আচ্ছা চিকেন তো খাই না সবসময়, মাটন কি হবে, মানে এরকমও কিন্তু হয়,
1: এইরকম
2: আমাদের সাথে সবসময় হয়,
1: সত্যি তাই এরকম হয়। এবং সেক্ষেত্রে কিন্তু একটা ছোট আর্টিকেল আমি পড়েছিলাম যেখানে কিন্তু একটা প্রশ্ন হতে পারে, সেটা হচ্ছে প্রচণ্ড গরম চলছিল কদিন ধরে, মানে টেম্পারেচার আমরা দেখছিলাম প্রায় মানে প্রচুর উঠে গেছিল আর কি, 33-35-38 এইরকম সব টেম্পারেচার, একদমই তাই। এরকম এইরকম একটা টেম্পারেচারের মধ্যে গরমে চিকেন কি খেতে আছে নাকি নেই? হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যখন আমরা সেই আর্টিকেলটা পড়ছিলাম তখন দেখছিলাম যে না, চিকেন খাওয়াতে খুব একটা ভয় নেই, চিকেন খুবই সহজ পাচ্ছ, তাহলে ভয়টা কোন জায়গায়? অনেকে কিন্তু প্রচণ্ড রিচ করে রান্নাবান্না করেন, প্রচুর তেল মশলা দিয়ে কিন্তু রান্নাবান্না করেন, তো সেইটাই কিন্তু একটা বিরাট ভুল। তাহলে কিভাবে রান্না করলে এই গরমেও মোটামুটি মানে যে সমস্ত রান্নাবান্নাগুলো বা খাবার দাবারগুলো আমাদের প্রচণ্ড পছন্দের বা প্যালেটেবল ডিশেস, সেগুলো কিভাবে খাওয়া যেতে পারে? স্টু বানিয়ে আমরা খেতেই পারি রাজীব, একবার কি 6:30 পর আর স্টু আমরা খেতে পারি?
2: ধরো স্টু যদি নাও খাই তাহলে আমরা সেটার অল্টারনেটিভ কিছু খাবো, যেটা আমাদের কি বলবো আমাদের পেট ঠান্ডা করতে সাহায্য করে।
1: আমি জানতাম তুমি সন্ধ্যাবেলা মানে এটা ডাবের শরবতের কথা বলবে আর কি। লিস্ট ইন্টারেস্টেড এই মুহূর্তে মেসেজ তোমার পড়ে দেবো, প্লিজ একটা মেসেজ পড়লে একটু বুকে একটু বল টল আসে আর কি। শুভ সন্ধ্যা রাজীব দা, অমরজিৎ দা, তোমরা যে গোটা প্রোগ্রামে ইউনিক খাবারগুলো শোনাচ্ছ না, আমি সব কিন্তু রেকর্ড করে রাখছি, যেদিন এরকম মেঘলা দিন বৃষ্টি দিন পাবো সেই দিন সব কিছু ট্রাই করবো, গানগুলো খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। বিষ্ণুপুর বীরভূম থেকে বঙ্কিম দাস আমাদেরকে মেসেজ করে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। এরপরে কিন্তু মাধাই দাস আমাদেরকে মেসেজ করছেন, প্রিয় রাজীব দা ও হাসির রাজা অমরজিৎ দা, এখন আমাদের এখানে একদম মেঘে ঠেকে গিয়েছে, যে মেনুগুলোর কথা আমি বললাম এগুলোই ছিল আজকে দুপুরের খাবারের তালিকায়, কিন্তু রোদে খিচুড়ি খাওয়ার পর গলা বারবার শুকিয়ে যাচ্ছে, প্রচণ্ড জল পিপাসা পাচ্ছে এবং প্রচুর জল খাচ্ছে। এক্স্যাক্টলি তাই, মানে আমরা কিন্তু সবাই দেখি খিচুড়ি খেলে কিন্তু আমাদের মোটামুটি এই দশাটাই হয়।
2: এবং সেই সময় যদি আমাদের হঠাৎ করে স্বপ্ন পায়, ধরা যাক খিচুড়ি খেয়ে তুমি শুয়েছো, শুয়ে ধরো তোমার স্বপ্ন পাচ্ছে, তখন স্বপ্নতে তুমি তোমার মনটা কি সেখানে থাকে?

0: থাকে নাকি ডানা গজিয়ে উড়ে যায়?
1: হ্যাঁ, এই চিকেনের কথা যখন বলছিলাম তখন উইংস তো সঙ্গে থাকবে, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার।
0: কিন্তু কার জন্য?
1: একে রাজীবের রক্ষে নেই, তার সঙ্গে আবার ডানা দোষর। যাই হোক না কেন, উড়ু উড়ু স্বপ্নে এক রাজকন্যা মাঝে মধ্যে আসে, আসুক না, তাতে ক্ষতি কী?

0: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছো ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
1: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা।
3: না না না না না, মানে যতই আমরা থাকতে চাই না কেন, কিন্তু এই মুহূর্তে ঘড়ি বলছে যে আমরা নাকি এই ঘন্টাটাও প্রায় শেষ করে ফেলেছি আর কি, মানে জাস্ট আর 5 মিনিট সময় বাকি আছে কিন্তু এই ঘন্টাটা শেষ হতে।
4: একেবারে, যে মানে সময় যে কিভাবে দুর্দার গতিতে এগিয়ে চলেছে, আমরা যে সময়কে আটকাতে পারি না,
3: তোমার মতো,
4: হ্যাঁ মানে আমাদের মতো আর কি,
3: আমাদের মতো একদম।
4: এবার ব্যাপারটা হলো যে আমরা যে টপিকটা তোমাকে দিয়েছিলাম সেটা হচ্ছে যে এই যে হঠাৎ করে যে এই পরিবেশ চেঞ্জ হয়ে যায়, তখন আমাদের ইউনিক কিছু করতে ইচ্ছে করে। যেমন ইউনিক একটা পিকনিক হতে পারে, পিকনিকের মধ্যে বললেই খাওয়া দাওয়ার চলে আসে। সেই খাওয়া দাওয়ার তোমার রেসিপি কি সেটা

0: 365992 তে আমাদের পাঠিয়ে দাও। এখনো প্রচুর আমাদের ফোনটা ব্লিঙ্ক করছে এবং ফোনটাই কি বলে ভাইব্রেটিং,
1: এক্স্যাক্টলি তাই, ফোনটা তো ভাইব্রেট করছে, ফোনটা ব্লিঙ্ক করছে, এই সব কিছুই কিন্তু মানে এই কৌতূহলের অবসান ঘটিয়ে দেবো ছড়াবে যে 2 মিনিটে ইয়েস আরো একবার
0: পতন হবে আর কি।
1: একদমই তাই। ও বাবা, যবনিকা বললেই আমার কেমন একটা মঞ্চ মনে হয় আর কি। আর মঞ্চ মানেই তো বিশাল দাদলানি মালহাই। এই মুহূর্তে তোমার জন্য ছড়াবে যে 2 মিনিটে কিন্তু আবারও ব্যাক করছি।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে রাজ্যে যোগ এবং আয়ুষ চিকিৎসা অবহেলিত হলেও বর্তমান সরকার সেই ত্রুটি দূর করে সুস্থ জীবন বজায় রাখতে যোগের প্রচার করবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে যৌথ সাংবাদিক বৈঠক করেন। সেখানেই মুখ্যমন্ত্রী বলেন, আগামীকাল রান ফর যোগা, শুক্রবার পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে গঙ্গাবক্ষে বন্দে যোগম সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ড্রোন শো, শনিবার রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠান, এই তিনটি কর্মসূচিকে কেন্দ্র করে শহরজুড়ে উৎসবের আবহ তৈরি হবে। জলসম্পদ সংরক্ষণ ও এই সংক্রান্ত সমস্যা সমাধানে বৃহৎ ও মাঝারি শিল্পপতিদের নিয়ে আসার আহ্বান জানিয়েছে রাজ্য সরকার। বণিক সভা মার্চেন্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত কলকাতায় আজ এক আলোচনা সভায় পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, শিল্পক্ষেত্রে জলের অপচয় শূন্যে নামিয়ে আনতে হবে। দ্বিতীয়ত, জল পুনর্ব্যবহারের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলতে হবে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা থানায় হামলার পরিকল্পনা, ভাঙচুর ও অশান্তির ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা বেড়ে ১৬ হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, প্রথমে ১০ জনকে গ্রেপ্তার করা হলেও পরে আরও ৬ জনকে ধরা হয়। ঘটনার অন্যতম অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খানের স্ত্রী রেজিনা বিবি এখনও পলাতক। ধৃতদের বিরুদ্ধে অবৈধ জমায়েত, সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কাজে বাধা, সাম্প্রদায়িক উস্কানি এবং অস্ত্র আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের হয়েছে। ব্রাজিলে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফার্মাকোপিয়াসের ষোড়শ আন্তর্জাতিক সম্মেলনে ওষুধ সংক্রান্ত গুণগত মানের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড নির্ধারণে ভারতের ক্রমবর্ধমান নেতৃত্বের বিষয়টি পুনরায় নিশ্চিত করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের আওতায় ইন্ডিয়ান ফার্মাকোপিয়া কমিশনের এক প্রতিনিধি দল চলতি মাসের ১৫-১৭ পর্যন্ত আয়োজিত ৩ দিনের এই সম্মেলনে অংশ নেয়। ১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের অনুমতি দেওয়া হবে না বলে সংযুক্ত আরব আমিরশাহী জানিয়েছে। অনলাইন প্ল্যাটফর্মের ব্যবহার নিয়ন্ত্রণ এবং ডিজিটাল সুরক্ষা জোরদার করার লক্ষ্যেই এই পদক্ষেপ। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: এইরকম ভাবে, এইরকম ভাবে মানে তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি, এইরকম কথা তো শুধুমাত্র তাকেই বলা যায়, তাই না? আসলে ব্যাপারটা হচ্ছে কি, সেই তাকে মানে সেই তিনি যদি আজকে তার স্পেশাল ডে হয়, তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা কি হতে পারে? ব্যাপারটা না অনেকটা এই জায়গায় দাঁড়াতে পারে। আর ইয়েস, এই বার্থডে বাম্পারটা শোনার পরে কিন্তু একটাই কথা মনের মধ্যে হতে পারে যে আজকে যারা যারা জন্মদিন মোটামুটি সেলিব্রেট করবে বলে ভেবে রেখেছো, তারা আজকের জন্মদিনটা স্পেশালি কার সঙ্গে শেয়ার করছো সেটা কিন্তু তোমাকে রাজীব জানিয়ে দেবে।
2: এক্স্যাক্টলি, আমি যদি প্রথম থেকে শুরু করি বিষয়টা সেরকম, মানে যে আর্টিস্টের আজকে বার্থডে, অবভিয়াসলি তুমি যদি 2014 যাও, সেখানে সাইভাম বলে একটি সিনেমা রিলিজ হয়েছিল, সেখানে শিশু মানে বাচ্চা মেয়ে অভিনয় করেছিল, ঠিক আছে। তারপর 2016 আন্না মারিয়া কালিপিলানু এই সিনেমাটা, এবং
1: নিশ্চয়ই এটা বলিউডের সিনেমা নয়,
2: সাউথের সিনেমা। এবং তারপরে 2014 আসি, তাহলে দেখো জয় হো মানে সল্লু ভাইয়ের সাথে, সেখানে ওটি বাচ্চা মেয়ে অভিনয় করেছিল। ইতিমধ্যে সেই বাচ্চা মেয়েটি বড় হয়ে যায়, বড় হয়ে গিয়ে ইউফোরিয়া বলে এটি সিনেমা করলো। সেই সিনেমাটা খুব একটা মানুষ সেভাবে সাড়া দেয়নি বা তাকে আমরা চিনতে পারিনি, কিন্তু তারপর যখন সে 2025 ধুরন্ধরে অভিনয় করলো, মানে অপোজিটে রণবীর সিং এর সেই যে নায়িকা, তিনি হলেন কিন্তু সারা অর্জুন।
1: ইয়েস, একদমই
2: তো, সেই খুদে শিল্পী আজকে কি বলবো, একদম হার্ট থ্রব হয়ে উঠেছে।
1: একদমই তাই, বাবাও ছিলেন বিখ্যাত অভিনেতা এবং তার মেয়ে, ন্যাচারালি এই গুণ যে রক্তে থাকবে এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। 9903653992 তোমার মেসেজও কিন্তু পড়ে দেবো। হাই রাজীব দা অর্জুন,
2: তাকে হ্যাপি বার্থডে।
1: ইয়েস, একদমই তাই। হাই রাজীব দা অর্জুন দা, অনুষ্ঠান ফাটাফাটি হচ্ছে, আমার ইউনিক মেনু তোমার কাছ থেকে জানতে চেয়েছিলাম, পমফ্রেট মাছের কারি আর তার সঙ্গে, আচ্ছা পমফ্রেট মাছের কারিটাই ওর ইউনিক মেনু। বসিরহাট এথনাঘাট থেকে কানাই পাল আমাদেরকে মেসেজ করে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আসলে ব্যাপারটা হচ্ছে কি, জন্মদিন এবং তার পাশাপাশি এই যে একটা সিজন চলছে, ফুটবলের সিজন চলছে, মনটা কেমন পিকনিক পিকনিক করছে, এই সব কিছুই একটা জায়গায় গিয়ে আলটিমেটলি একটা গোলে গিয়ে কিন্তু আটকে যেতে পারে, সেটা হচ্ছে ইমোশন, দ্যাট ইজ খাওয়া দাওয়া, ইউনিক ডিশেস, এই সব কিছু মিলিয়ে মিশিয়ে। এবং জন্মদিন তো তার বাইরে হতে পারে না, জন্মদিন মানেই যেটা রাজীব একটু আগেই বলছিল, এই ভাই বার্থডে রয়েছে, আচ্ছা তাহলে কি খাওয়া দাওয়াটা আজকে হচ্ছে, এই খাওয়া দাওয়া নিয়েই কিন্তু আজকে তোমার সঙ্গে কথা হচ্ছে, ইউনিক মেনু নিয়ে কথা হচ্ছে। আপাতত যখন তোমাকে জন্মদিনের কথাই বললাম এবং সারা অর্জুনের কথাই বললাম, ধুরন্ধর থেকে এই মুহূর্তে ইশক জ্বালাকার হবে নাকি?

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতায় আমরা রয়েছি। আর এই মুহূর্তে জিকেতে প্রচন্ড উইক রাজীবকে একটা প্রশ্ন আমি করতে চাই।
2: হ্যাঁ বলো।
1: প্রচন্ড উইক একটা প্রশ্ন আমি এই মুহূর্তে রাজীবকে করব, সেইটা হচ্ছে, রাজীব আজকে 18 জুন অলরেডি হয়ে গেছে, ঠিক এক মাস থেকে দুদিন কম, মানে 28 দিনের মাথায় একটা স্পেশাল দিন আসতে চলেছে, বলো তো দেখি সেটা কোন দিন।
2: দেখো উইক ডেজে দাঁড়িয়ে আমার তো মনে পড়ছে না।
1: জানি তো, জানতাম মানে বৃহস্পতিবার শেষ, শুক্রবার প্রায় শুরুর দিকে চলে যাচ্ছে, মানে উইকেন্ডের চিন্তা ভাবনাটা এমন মনের মধ্যে রয়েছে যে আলটিমেটলি আর এক মাসের মধ্যে যে আরো একটা বড় ওয়ার্ল্ড উইকেন্ড আসতে চলেছে, সেইটা কিন্তু রাজীবের মাথা থেকে জাস্ট বেরিয়ে চলে গেছে আর কি। সেইটা হচ্ছে রথের মেলা।
2: আহা, মানে আমরা সেই পাঁপড় ভাজা খাবো।
1: একদম তাই।
2: আহা, পাঁপড় ভাজা খাবো, তেলে ভাজা খাবো এবং রথ টানবো এবং কলা বেচবো, মানে দুটো কাজ একসাথে হবে।
1: ওমা তাই নাকি? তুমি যাই হোক না কেন, আমি মোটামুটি রথের মেলাতে সমস্ত কিছু কিনতেই যাই, ওরকম বেচা টাচা চিন্তা ভাবনা করে আমি রথের মেলাতে যাই।
2: আমি মাঝে মাঝে রথের মেলা থেকে যেটা করি সেটা হচ্ছে একটু গান গাইতে আমার ইচ্ছে হয়, তার

0: কারণ এত রং বেরঙের জিনিস এবং নাগরদোলা তার সাথে ফুচকা সব কিছু পাওয়া যায়, তাই তুমি তোমার বন্ধুদের সাথে রথের মেলায় অবশ্যই যাবে, খাওয়া দাওয়া করবে, কিন্তু তার সাথে যেটা করবে সেটা হচ্ছে গুনগুন করে একটা গান তো তোমাকে গাইতে হবে।
1: একদমই তাই, সেটা তো অবশ্যই গাইতে হবে, এবং তার পাশাপাশি যেটা তোমাকে বলবো সেটা হচ্ছে যে গাছের চারা অবশ্যই কিন্তু কিনতে ভুলো না। আমরা ছোটবেলা থেকেই কিন্তু এটা মাথায় রাখতাম,
0: এটা একটা ট্র্যাডিশন।
1: একদমই তাই, এবং শহর থেকে শুরু করে শহর তলিতে সব জায়গায় কিন্তু আর কিছু হোক না হোক দুটো স্টল থাকবেই থাকবে, একটা হচ্ছে কাঠের জিনিসপত্রের দোকান এবং তার পাশাপাশি কিন্তু
0: গাছের চারার দোকান।
1: একদমই তাই, এটাও কিন্তু থাকবে। তো আমরা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনার চাঁদেরহাট সিপাইপাড়া থেকে আমাদেরকে মেসেজ করে দিয়েছেন ছোট্ট তানিয়া খাতুন। ওয়াও, খুব ছোট্ট তানিয়া খাতুন আমাদেরকে মেসেজ করে জানিয়ে দিচ্ছে যে বৃষ্টির দিনে বিরিয়ানি আমার খুব ভালো লাগে, আপনার অনুষ্ঠান শুনছি খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। একদমই তাই। আর পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে আমাদেরকে মেসেজ করে দিয়েছে পালং শাক রান্না করা যায় মটন দিয়ে, হৃদয়ে নতুন আবেশ আসবে নিয়ে, হৃদয়ে ক্যান্টিনে থাকবে রোদের খেলা, ঝুমে যাবে এই বেলা। ওয়াও, মানে পালং শাক দিয়ে মটন, রাজীব
0: মটন পালক
1: ভট্টাচার্য শুনিয়ে দিচ্ছেন আলটিমেটলি বকুলতলায় যে রথের মেলা নাকি অন্য কিছু মেলা বসেছিল, সেই মেলাতে জল জমবে কি জমবে না সেটা নিয়ে একটা দুরন্ত অ্যাম্বিয়েন্স।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: একদম শেষ মুহূর্তে আমরা চলে এসেছি, মানে ঘড়ি যখন বলছে 6:24 হয়ে 4 সেকেন্ড হয়ে গেছে। অ্যান্ডি একটা মেসেজ করে দিয়েছে, যে মেসেজে ও প্রথমেই একটা কথা বলেছে যে আমার হাতে যদি এই সময় গিটার থাকতো তাহলে আমি নীল নীল আকাশে চাঁদ ওই যখন আসে এই গানটা কিন্তু বাজাতাম।
2: মানে সত্যি এইভাবে মানে স্বীকার করে না অনেকে, কিন্তু অ্যান্ডি করেছে, এটাই তো বড় ব্যাপার।
1: তাই এরপরে
2: আমরা ওর মন অবধি ঢুকতে পেরেছি।
1: একদম এরপরে ও যে মেসেজটা করে দিয়েছে, মানে সেই মেসেজের মধ্যে না একটা মেনু সাজানো রয়েছে, সেই মেনুটা তুমি ঝট করে দেখলে বুঝতে পারবে না, আপনি ধরতে পারবেন না ব্যাপারটা যে এটা আলটিমেটলি কোনো বিয়ে বাড়ির মেনু,
2: মানে একদম লেবু থেকে তোমার একদম চাটনি পর্যন্ত।
1: একদমই তাই। সেটাও ও বলে দিয়েছে যে বাসমতি সাদা ভাত, তার সঙ্গে পটলের একটা আইটেম বলেছে, ঝিরিঝিরি আলু ভাজা, এরপরে ফিশের একটা ভাপা আইটেম বলেছে, চিলি চিকেন বলেছে, আমের চাটনি, দই, মিষ্টি, রসগোল্লা, পান্তুয়া, সব শেষে মিষ্টি পান এবং কোল্ড ড্রিঙ্কস, আর বিকেলে নাকি ফিশ ফ্রাই, চিকেন পকোড়া, কাশ্মীরি চপ, মুড়ি, সমস্ত কিছু বলে দিয়েছে।
2: সকাল থেকেই নেমন্তন্ন আর কি।
1: একদমই তাই, সেটা কিন্তু আমরা মানে বুঝতেই পারছি আর কি। এবং ও এটাও বলেছে যে ওদের বাড়িতে নাকি প্রচুর মানে বড় একটা বাগান রয়েছে, এবং সেখানে আমাদেরকে এই যে তুমি ইনভাইট করার কথা বলছিলে না, ও ইনভাইটও কিন্তু অলরেডি করে দিয়েছে এবং বলেছে যে হ্যাঁ তোমরা আমাদের এখানে বাগানে আসতে পারো এবং তোমাদের যা
2: শুনলি
1: মানে ওইটাই তো আমরা আলটিমেটলি ওই জায়গাতে গিয়ে আটকে গেছি। আসলে ব্যাপারটা হচ্ছে কি, বাঙালি মানেই ইমোশন, এবং ইমোশন মানেই বাঙালি, আর ইমোশন মানেই কিন্তু আরও একটা সমর্থক শব্দ হচ্ছে খাওয়া দাওয়া, যেটা নিয়ে কিন্তু আজকে আমরা ছিলাম, ইয়েস অমরজিৎ এবং রাজীব তোমার সঙ্গে কথা বলছিলাম। 6:30 কিন্তু অলরেডি বাজতে চলেছে।
2: এক্স্যাক্টলি

0: ছোটা যেরকম বাঁচতে চলেছে সেরকম আমাদেরও ঘড়ি বলছে না, এবার আমাদের টাটা বিদায় জানাতে হবে। এবং এরকম অমরজিৎ বলল যে ইমোশন, খাওয়া দাওয়ার সাথে ইমোশনের সাথে একটা ব্যাপার তো চলে, সেটা হচ্ছে কমোশন। কমোশন মানে হচ্ছে একটু হই হট্টগোল। এবারে যে স্টুডিওর একটা শান্ত পরিবেশ থেকে বেরিয়ে আমরা একটু হই হট্টগোলের জগতে ফিরবো। আর তুমি কিন্তু থেকো আমাদের সাথে, কারণ 24/7 AIR FM রেনবো সবসময় তোমার জন্য এন্টারটেনমেন্টের কি বলবো মেনিউ সাজিয়ে, পসরা সাজিয়ে রাখে সব সময়।
1: এক্স্যাক্টলি তাই। সুতরাং অমরজিৎ এবং রাজীব আজকের মতো কিন্তু টাটা বাই বাই করছে। ছটা বেজে 26:09, ইয়েস ঘড়িটা মিলিয়ে নাও। টাটা, সবাই ভালো থেকো আর অবশ্যই জমিয়ে এনজয় করো এই ফুটবলের সিজন।
0: টাটা।

If I thought it might have kept me by your side. If you go away.

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে বর্ণালী সিংহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্যারিসে ফ্রান্সের শীর্ষস্থানীয় শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেন। আলোচনায় মূলত উৎপাদন শিল্প, কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবেশগত সুস্থায়িত্ব এবং সামুদ্রিক পরিকাঠামো উন্নয়নের বিষয়গুলি উঠে এসেছে। বৈঠকের পর আকাশবাণীর সঙ্গে আলাপচারিতায় শীর্ষস্থানীয় শিল্পকর্তারা ভারতে ক্রমবর্ধমান সুযোগ সুবিধার কথা তুলে ধরেন এবং ভারতের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করার কথা বলেন। পূর্ববর্তী সরকারের আমলে রাজ্যে যোগ এবং আয়ুষ চিকিৎসা অবহেলিত হলে বর্তমান সরকার সেই ত্রুটি দূর করে সুস্থ জীবন বজায় রাখতে যোগের প্রচার করবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, আগামীকাল রান ফর যোগা এবং শনিবার পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে গঙ্গাবক্ষে বন্দে যোগম সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো এবং রবিবার রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠান, এই তিনটি কর্মসূচিকে কেন্দ্র করে শহরজুড়ে উৎসবের আবহ তৈরি হচ্ছে। জল সম্পদ সংরক্ষণ ও এই সংক্রান্ত সমস্যা সমাধানে বৃহৎ ও মাঝারি শিল্পপতিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে রাজ্য সরকার। বণিকসভা মার্চেন্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত কলকাতায় আজ

এক আলোচনা সভায় পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল বলেন, শিল্পক্ষেত্রে জলের অপচয় শূন্যে নামিয়ে আনতে হবে, দ্বিতীয়ত জল পুনর্ব্যবহারের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলতে হবে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা থানায় হামলার পরিকল্পনা, ভাঙচুর ও অশান্তির ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা বেড়ে ১৬তে পৌঁছেছে। পুলিশ সূত্রে জানা গেছে, প্রথমে ১০ জনকে গ্রেপ্তার করা হলেও পরে আরও ৬ জনকে ধরা হয়। ঘটনায় অন্যতম অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খানের স্ত্রী রেজিনা বিবি এখনও পলাতক। চন্দননগরের পৌর নিগমের ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল আজ গ্রেপ্তার হয়েছেন। চন্দননগর থানা সূত্রে জানা গেছে, আগামীকাল তাকে কোর্টে তোলা হবে। পৌর নিগমের অনৈতিক কাজ, দুর্নীতির বিস্তারিত অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। রাজ্যে পালাবদলের পর শ্রী আগরওয়াল পদত্যাগ করেন। এই মুহূর্তের খবর আপাতত এটুকুই।

দিশাস্কিমে টেলিলয় ন্যায়বন্ধু আইনি সাক্ষরতা এবং সচেতনতা কার্যক্রমের সঙ্গে যুক্ত হন। টেলিলয়ের টোল ফ্রি নাম্বার 14454 এবং ওয়েবসাইট www.tele-law.in থেকে আইনি সহায়তা লাভ করুন।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রথাগত পদ্ধতি যেখানে ব্যর্থ হয় উদ্ভাবন সেখানে সমাধান নিয়ে আসে। প্যারিসে ইউরোপের বৃহত্তম প্রযুক্তি ও স্টার্ট আপ সম্মেলন ভিভাটেকে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী ডিজিটাল পেমেন্ট, আর্থিক অন্তর্ভুক্তি, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা ও কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের দ্রুত প্রযুক্তিচালিত রূপান্তরের বিষয়টি তুলে ধরেন। প্রধানমন্ত্রী আজ প্যারিসে ফ্রান্সের শীর্ষস্থানীয় শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেন। আলোচনায় মূলত উৎপাদন শিল্প, কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবেশগত স্থায়িত্ব এবং সামুদ্রিক পরিকাঠামো উন্নয়নের বিষয়গুলি উঠে এসেছে। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2027-এ ভারতের 52টি শিক্ষা প্রতিষ্ঠান স্থান পেয়েছে বলে শিক্ষামন্ত্রক জানিয়েছে। বিশ্বজুড়ে 118তম অবস্থানে থেকে আইআইটি দিল্লি ভারতের সর্বোচ্চ র্যাঙ্কিংপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে। পাশাপাশি আইআইটি বম্বে এবং আইআইটি মাদ্রাজ বিশ্বের 200টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গা করে নিয়েছে। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতা পুরসভার তরফে যাবতীয় উদ্যোগ ও কর্মসূচি নেওয়া হয়েছে বলে কমিশনার ও কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পাণ্ডে জানিয়েছেন। পুরভবনে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে

কলকাতায় আগামীকাল থেকে তিন দিনব্যাপী দৌড় সে ধ্যান আয়োজন করা হয়েছে। রাজ্যে খুব শীঘ্রই জাতীয় নাট্যোৎসব হবে বলে ন্যাশনাল স্কুল অব ড্রামার অধিকর্তা চিত্তরঞ্জন ত্রিপাঠী জানিয়েছেন। তিনি আজ রবীন্দ্র সদনে ভবিষ্যতে নাটককে কিভাবে দেখতে চাই শীর্ষক আলোচনা সভায় আরও জানান, এনএসডির তত্ত্বাবধানে একটি নাট্য কর্মশালা ও তিন মাসের নাট্য প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হবে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রথাগত পদ্ধতি যেখানে ব্যর্থ হয় উদ্ভাবন সেখানে সমাধান নিয়ে আসে। প্যারিসে আয়োজিত ইউরোপের বৃহত্তম প্রযুক্তি ও স্টার্ট আপ সম্মেলন ভিভাটেকে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী ডিজিটাল পেমেন্ট, আর্থিক অন্তর্ভুক্তি, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা ও কৃষি সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের দ্রুত প্রযুক্তিচালিত রূপান্তরের বিষয়টি তুলে ধরেন। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান বলেছেন, দেশের একেবারে প্রান্তিক মানুষের কাছে পৌঁছনোই কমিউনিটি রেডিওর লক্ষ্য। চেন্নাইয়ে আকাশবাণী কেন্দ্রে আজ একটি বই প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, জনগণের কল্যাণে সচেতনতামূলক বার্তা সবচেয়ে কার্যকরভাবে পৌঁছে দেওয়ার জন্য রেডিও ক্ষেত্রে নতুন উদ্ভাবন অত্যন্ত জরুরি। মঙ্গোলিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া এক্সারসাইজ খান কোয়েস্ট 2026-এ অংশগ্রহণের জন্য ভারতীয় সেনাবাহিনীর একটি দল আজ উলানবাতর রওনা হবে। উলানবাতরের ফাইভ হিলস ট্রেনিং এরিয়াতে 20 জুন থেকে 23 জুলাই পর্যন্ত এই মহড়া চলবে। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির অভিভাষণের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের 18 বিধানসভার প্রথম অধিবেশন আজ শুরু হয়েছে। রাজ্যপাল তাঁর ভাষণে নতুন বিজেপি সরকারের নীতিগত অগ্রাধিকার, আগামী দিনের কর্মপরিকল্পনা এবং প্রশাসনিক রূপরেখা তুলে ধরেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, পূর্ববর্তী সরকারের আমলে রাজ্যে যোগ ও আয়ুষ চিকিৎসা অবহেলিত হয়েছিল। বর্তমান সরকার সেই ত্রুটি দূর করে সুস্থ জীবন বজায় রাখতে যোগের প্রচার করবে। তিনি আজ নবান্নে আন্তর্জাতিক যোগ দিবসের প্রাক্কালে আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদবের সঙ্গে এক যৌথ সাংবাদিক বৈঠকে একথা জানান। রাজ্যে স্নাতক স্তরে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার ও ফার্মেসি কোর্সে ভর্তির জন্য এবছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। পাশের হার 97.74%। বক্সিংয়ে ভারতের মীনাক্ষী হুডা বিশ্ব বক্সিং কাপ 2026-এর কোয়ার্টার ফাইনালে উঠেছেন। চীনের গুইয়াংয়ে আজ মহিলাদের 51 কেজি বিভাগে শেষ 16 লড়াইয়ে তিনি পোল্যান্ডের নাতালিয়া কুচেভস্কার বিরুদ্ধে 5-0 ব্যবধানে জয় পান।

0: চলে এসেছে মজারু নিয়ে আজকের সেই মানে একদম হাড্ডাহাড্ডি লড়াই। অবশ্য লড়াই বলবো না, এটা একটা মিষ্টি লড়াই।
1: লড়াই এখনো শুরু হয়নি, লড়াই জারি থাকবে ঠিক এই একটি ঘন্টা। আর এই লড়াই জারিতে তোমাদের উপস্থিতি একান্ত কাম, ঠিক আছে? তাই আজকের এই যে মজারুর আড্ডা, আজকের মজারুর আড্ডাটা একটু অন্যরকম হতে চলেছে, একটু ইন্টারেস্টিং হতে চলেছে। জানো তোমরা যে প্রত্যেকটি মজারু আমরা চাই যে একটু অন্যরকম করার, প্রত্যেকটি মজারুর একটি নির্দিষ্ট থিম থাকে। আমাদেরও কিন্তু আজ সেই রকম একটি থিম রয়েছে, যদিও সেই থিমটি বিটা মানে অক্সিমোরন। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এই সময় এই টপিক মানে দরকার ছিল একটু, কিন্তু ওই যে আমরা তো যুববাণী, আমরা একটু হাটকে করবো না, তা কি আবার কখনো হয় নাকি? তো সেই কথা অনুযায়ী আমরা চলে এসেছি আজকের এই পুরো বিষয়টাতে আর কি। এবং তোমাদের জন্য বেশ ইন্টারেস্টিং কিছু প্রশ্ন রয়েছে, কি বিরসমা?
0: একদম। আর দেখো বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আর রাতে ডিনার খাওয়ারও মোটামুটি সবারই টাইম হয়ে আসছে, আমাদের এখন হয়নি অবশ্য, কারণ এখন তোমাদের গল্প শোনানোর পালা আমাদের। এবং তোমরা মানে রেডি হয়ে যাও আজকের এই সুন্দর ওয়েদারে, একটা রোমান্টিক ওয়েদার হয়ে রয়েছে বাইরে। আর সেই রোমান্টিসিজম করতে করতে আমাদের সঙ্গে যদি একটু এই মগজাস্ত্র নিয়ে খেলা না হয়,
1: মানে মগজাস্ত্রের প্রয়োগ যদি আমরা সঠিকভাবে প্রক্ষেপণ না করতে পারি, তবে আজকের এই এপিসোডটি বা আজকের এই অনুষ্ঠানটি তোমার জন্য নয়। আমি চাই যে তোমরা আজকের এই গোটা অনুষ্ঠানটি মজায় থাকো, মজা করো এবং পার্টিসিপেট করো। পার্টিসিপেট করবে কিভাবে?
0: আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ YUVAVANIKOLKATA জোবানি কলকাতা, সেখানে তো আজকের পোস্টার রয়েছেই মজারু বলে। আর আরেকটা মানে বোনাস পে বোনাস, সেটা হচ্ছে আমাদের একটু পর থেকেই ফেসবুক লাইভ যাব কিন্তু আমরা,
1: একদম একদম, আমরা ফেসবুক লাইভেও আসবো, সেখানেও তোমার উত্তর নেব। কিন্তু আমরা বেসিক্যালি উত্তরটা নিতে চাইছি ফোনে, অর্থাৎ আমাদের টেলিফোন নাম্বার রয়েছে 2213-1341, অথবা যদি এই নম্বরে না পাও একান্ত, তবে 2243-7912 একবার নোট করে নাও। নাম্বারটা আরও একবার বলছি,
0: 0332213-1341, আর সেকেন্ড নাম্বার 0332243-7912।
1: ইয়েস, এই দুটো নাম্বার তোমাদেরকে দিয়ে রাখলাম, এই নাম্বার থেকে তোমরা যোগাযোগ করতে পারবে। এই দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বারে কিন্তু তোমরা চলে আসতে পারবে আমাদেরকে, যে মানে যদি কোনো নাম্বারে না পাও তোমরা অপর নাম্বারটি চেষ্টা করো। আর এই যে খেলা শুরু হওয়ার আগে আমরা শ্রোতা বন্ধুদেরকে একটু জড় করি আর কি,
0: হ্যাঁ, একটু এগিয়ে দিতে সাহায্য করি।
1: একদম একদম,
0: মানে আমাদের তো ওই জোর করে বলপূর্বক খেলা আমরা খেলবো
1: না,
0: আমরা কিন্তু একেবারে
1: মিষ্টি করে এগিয়ে দেবো।
0: এগিয়ে দেবো,
1: কে এগিয়ে দিয়েছে সেটাও একবার শুনে নি।
0: এগিয়ে দিয়েছে তো অরিজিৎ সিং আর মধুমন্তী বাগচি, তাহলে এগিয়ে চলো আমাদের সঙ্গে মজারুতে, চলো।

0: তো বেসিক্যালি যেটা বলছিলাম আর কি, তো আমরা এগিয়ে গেলাম, এগিয়ে গিয়ে এত সুন্দর একটা গান শুনলাম, এবং এত সুন্দর একটা গানের পরে প্রিয়সমা
1: যেটা বলার সেটা হচ্ছে আমরা চলে এসেছি ফেসবুক লাইভ। তো ফেসবুক লাইভে জয়েন যদি তোমরা না করো তাহলে কি করে আমাদের সঙ্গে মজার গেমগুলো খেলবে বলো তো?
0: একদম একদম। তো তাহলে চলো, আমরা অনেক কথা বলে ফেলেছি ইতিমধ্যে, 9:10 আর 9:11 ইন দ্য সেন্স। তাহলে চলো আমরা আমাদের প্রথম রাউন্ডে চলে যাই।
1: একদম,
0: প্রথম রাউন্ড
1: নাম দিয়ে যায় চেনা।
0: তো নাম দিয়ে যাচ্ছে না, আর রুলস গুলো তোমরা জানো, তাও একবার প্রিয়সম বলে দিচ্ছে তোমাদেরকে।
1: এখানে হচ্ছে বিষয়টা, তোমাদের একটা লেটার বলা হবে, সেই লেটারটা অনুযায়ী আমরা যে জিনিসটার নাম বলতে বলবো, মানে ধরো ফার্স্ট কোয়েশ্চেনটা দিয়ে বুঝিয়ে দিই যে ম দিয়ে বা এম দিয়ে তোমাদেরকে বলতে হবে পিকনিক সংক্রান্ত কিছু জিনিসের নাম। এবার এখান থেকে বুঝতেই পারছো যে আজকে আমাদের টপিকটা কি হতে চলেছে।
0: দেখো আজকে এবার অনেকে বলতে পারে আজকে আমরা পিকনিক নিয়ে আলোচনা করব, বৃষ্টি বাদলা প্যাচ প্যাচে গরম, আজকে অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল পিকনিক ডে। আমাদের এখানে পিকনিক হয় না ঠিকই, কোথাও না কোথাও তো পিকনিক হচ্ছে, পৃথিবীর কোথাও না কোথাও তো এখন ওয়েদার ঠান্ডা আছে, এটা তো অস্বীকার করা, অ্যান্টার্কটিকায় তো আছে ঠান্ডা, ঠিক আছে। আমি অ্যান্টার্কটিকাটা আমার কাছে সহজ মনে করলো এই মুহূর্তে, ওখানে তো সবসময় ঠান্ডা থাকে,
1: সহজে বলে দিল যে এইখানে তো সবসময়
0: ঠান্ডা, আমি সেফ খেলতে ভালোবাসি আর কি। তো যাই হোক, আমি খেলবো না আজকে, তোমরা খেলবে। প্রথম নাম দিয়ে যায় চেনার প্রথম
1: প্রশ্ন, এম দিয়ে বা ম দিয়ে পিকনিক সংক্রান্ত যে কোনো কিছুর নাম বলো। মানে কত কিছু আছে, মানে মনে করলে তোমার কাছে হয়তো এখন 10-12 উত্তর আছে।
0: একদম একদম, তবে ম দিয়ে বা এম দিয়েই কিন্তু করতে হবে, মাথায় রেখো। সেটা কমেন্ট বক্সে করতে পারো, আমাদের টেলিফোন লাইনও কিন্তু খোলা রয়েছে 0332231314 অথবা 0332243791।
1: আর আমরা এখন রয়েছি ফেসবুক লাইভে, সেই লাইভে এসে উত্তর দিতে পারো। এখানে কিন্তু লাইভের ক্ষেত্রে একটা নিয়ম আছে, লাইভে যে প্রথম উত্তর দেবে তার উত্তরটা আমরা নেব, কারণ এই ছোটবেলা থেকে আমাদের টোকাটুকি স্বভাবটা খুব এইটা মানা যাবে না। তো যারা ফোনে এসে উত্তর দেবে তাদেরটা তো মানে একদম ফার্স্ট প্রায়োরিটি, সেকেন্ড প্রায়োরিটি ইজ দ্য কমেন্ট সেকশন, এন্ড দেন হচ্ছে
0: থার্ড প্রায়োরিটি।
1: হ্যাঁ, থার্ড প্রায়োরিটি হচ্ছে লাইভ,
0: ঠিক আছে। আমরা
1: এবার আমাদেরকে মেরে দেবে
0: একদম, মানে হ্যাঁ তোমরা আপাতত এখানেও

0: তোমরা রিপ্লাই দিতে পারো বা তোমাদের কমেন্ট কিন্তু করে জানাতে পারো, অথবা আমাদের টেলিফোন লাইন খোলা রয়েছে। আচ্ছা, আমি তোমাদেরকেও বলছি, যারা লাইভে আমাদেরকে আসো, শুধু হ্যালো বললে হবে না, প্রশ্নের উত্তর দিতে হবে এম দিয়ে, পিকনিক রিলেটেড, পিকনিককে রিলেট করে যে কোনো পাঁচটা, তিনটে, দুটো, যত জিনিসের হোক নাম বলো,
1: যে কোনো,
0: বাট পিকনিক রিলেটেড হতে হবে, মাস্ট।
1: আর যদি মজারুর পোস্টারটা খুঁজে না পাও, একটু পেজটা স্ক্রল করো, দেখো দেখতে পাবে মজারু বলে বড় বড় করে লেখা রয়েছে।
0: প্রিয়সমাকে দেখা যাচ্ছে না লাইভে, যাই হোক।
1: হ্যাঁ,
0: মিনিমাম চারটে বলতে হবে, মাথায় রেখো, মিনিমাম চারটে অন্তত বলতে হবে, ম দিয়ে, এম দিয়ে। আমাদের বোধহয় কমেন্ট বক্সটাও একটু দেখিনি আমরা চটপট করে,
1: কারণ আমাদের ফেসবুকের যে কমেন্ট সেকশন, মানে পোস্টারের যে কমেন্ট সেকশন, সেটাও খোলা আছে ইতিমধ্যে। আর আমাদের ফোন লাইন তো খোলা রয়েছে 0332213341, আরেকটা নাম্বার 0332437912। তো এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে কল করে ফেলো আর চলে এসো আমাদের সঙ্গে এই মজারুর গেমে। আর যারা ফেসবুক লাইভে জয়েন করেছো তারা ইতিমধ্যে একজন উত্তর দিয়েছে, সেটা হচ্ছে মিউজিক। অবশ্যই পিকনিক ইজ ইনকমপ্লিট উইদাউট মিউজিক,
0: কিন্তু আমাদের কাছে কমেন্ট এসেছে এবং সেটা আমরা নিতে বাধ্য। সবার আগে সুমিত সেন বলেছো, মাদুর, মগ, মাগুর মাছ।
1: মাগুর মাছ কে খায় পিকনিকে?
0: আমি জানি না, মাগুর বলা হয়েছে, তো আমি জানি না মাগুর কোন কাজে লাগে। তো চারটে তুমি ঠিকঠাকই বলেছো, মাছ, মাংস, মগ এবং মাদুর। সুমিত সেনকে আমরা দিয়ে দিচ্ছি এই নাম, এই পয়েন্টসটা, যদি আমরা আলাদা করে পয়েন্ট দিচ্ছি না, আমরা দিচ্ছি ভোগ ভরা ভালোবাসা, ভালোবেসে।
1: কিছু কমেন্ট করেছে, সেটা হচ্ছে মালা,
0: মালা, মালা, মালা, মালা, ওই মালা,
1: মানে পিকনিকে গিয়ে কি মিউজিকের সঙ্গে রিলেট করতে হবে? মালা,
0: গলায় মালা রে, মালা রে। তো সেরকমটা হচ্ছে না আজ, কিন্তু ঠিক আছে, আমরা ওখানে মালা বদল করতে যাচ্ছি না,
1: একদম।
0: আমরা আমরা পিকনিকে মালা বদল করতে যাই না আলাদা করে, যদি কেউ করে ফেলে সেটা আলাদা ব্যাপার,
1: সেটা
0: আলাদা ব্যাপার। তো ইয়েস, আমরা এবার এগিয়ে যাচ্ছি আমাদের পরের প্রশ্নে।
1: পরের প্রশ্ন মানে এই নাম দিয়ে যায় চেনাতেই, মানে আরেকটু একটু এদিকে এগিয়ে যাব, সেটা হচ্ছে ধরো কে দিয়ে বা ক দিয়ে ছুটির দিনে স্পেশাল কিছু খাবারের নাম বলতে হবে। ঠিক আছে, মানে এ অনেক আছে,
0: এই যে ছুটির দিন আসছে, ওয়েদারটাও ভালো, কালকে শুক্রবার, কালকের পরের দিন থেকে উইকেন্ড শুরু হয়ে যাচ্ছে, উইকেন্ডে সকালবেলা যদি এরকম ওয়েদার থাকে, বুঝতে পারছো তোমরা, তোমরা বুঝতে পারছো তো কি খাওয়া দাওয়া হবে সেইটা নিয়ে বলো। তো ক দিয়ে
1: বা কে দিয়ে যে কোনো মানে খাবারের নাম যেটা স্পেশাল দিনটাকে আরো স্পেশাল করে তোলে।
0: একজন লিখেছে কাটলেট, সকাল সকাল কাটলেট খাওয়া যায়, ঠিক আছে,
1: স্পেশাল দিন,
0: ঠিক আছে, কাটলেট খাওয়াই যায়, কোনো অসুবিধা নেই। তবে একটা বলছো, মিনিমাম মাছ তো ক দিয়ে নয়, যাই হোক, ক দিয়ে ফিশ কাটলেট হতে পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু তোমরা শুধু মাছ কাটলেটে আটকে গেলে হবে না,
1: অনেক আছে।
0: আমার ঠিক ভালো লাগছে না, আমরা পরের প্রশ্নে চলে যাব,
1: কিন্তু তার আগে মানে আমরা একটু কমেন্ট সেকশনটা দেখে নেব, আমাদের ফেসবুকের পোস্টারের যে কমেন্ট সেকশন সেখানে গিয়ে দেখে নেব তোমরা। আরে আর কিছু কি গেস করতে পারছো আমরা কি বলছি? ছুটির দিন এই রকম ওয়েদার, যদি আর কিছু হয় ক দিয়ে, বিশেষ খাবার, বিশেষ
0: কচুরি, দেখি কমেন্ট গুলো কি কি। আচ্ছা, তিনটি কমেন্ট এসেছে, কচুরি, কাতলা কালিয়া, কফি। কচুরি, কাতলা কালিয়া, কফি, একদম সঠিক উত্তর,
1: সঠিক উত্তর, জোরদার তালিয়া। তো এটার থেকে মানে এই সঠিক উত্তরটা কে দিয়েছে?
0: এই সঠিক উত্তরটা দিয়েছে হচ্ছে মধুমিতা ঘোষ। মধুমিতার জন্য একটু জোরে হাততালি তোমরা বাড়ি থেকে, তুমি যারা যারা শুনছো তোমরা একদম জোরে জোরে হাততালি দিয়ে দিও একটু মনে মনে। যাই হোক, আমরা চলে যাব পরের প্রশ্নে।
1: হ্যাঁ, কিন্তু প্রশ্নটা দিয়ে আমরা কিন্তু যাব একটু ডান্স করতে, কারণ পিকনিক মানে ডান্স হবে না, এটা হতে পারে বলো তো?
0: আর সকালবেলা গিয়ে পিকনিকে একজনের কাছ থেকে গিয়ে গাম গাক করে
1: গান চালাবে,
0: বক্সটাকে ফাটিয়ে দেবে, এরকম একটা ব্যাপার থাকবে। তো সেই এইরকমই একটি গান আপাতত তোমাদের জন্য রইল, আকাশা সিং এবং সচিন তেন্ডুলকারের কণ্ঠে। আপাতত
1: তার আগে একটা কোশ্চেন বলে দিই,
0: কোশ্চেনটা
1: হচ্ছে এস দিয়ে যে কোনো বাংলা সিনেমার নাম, ঝটপট কমেন্ট করে ফেলো, ততক্ষণ আমরা গানটা শুনে একটু নেচে কুদে আসছি।
0: বেশ,
1: চলো।

0: আর চলে এলাম, যেমনটা বললাম তোমাদের যাওয়ার আগে কিন্তু তোমাদের জন্য একটি প্রশ্ন ছিল। কি প্রশ্ন ছিল?
1: প্রশ্ন ছিল হচ্ছে সিনেমার নাম জিজ্ঞেস করেছিলাম, তাই না? তো এস দিয়ে বা শ দিয়ে কিছু সিনেমার নাম জিজ্ঞেস করেছিলাম। আর আমাদের ফেসবুক লাইভে কিন্তু আমরা আবার চলে এসেছি, ফেসবুক লাইভে তোমরাও চলে এসো। আর আমাদের যে ফেসবুকের কমেন্ট সেকশন, মানে পোস্টারের কমেন্ট সেকশন, সেখানেও কমেন্ট করে জানাতে পারো। বা আমাদের ফোন লাইন খোলা আছে 0332231314 1, অ্যান্ড সেকেন্ড ইজ 0332243712। তো সেখানে চলে আসো আমাদের সঙ্গে যোগাযোগ করতে, এবং সেখানে এসে তোমার উত্তরটা জানি ভালো, শ দিয়ে বা এস দিয়ে যে কোনো বাংলা সিনেমার নাম।
0: ইতিমধ্যে আমাদের কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট এসেছে। সুমিত সেন বলছো, সাথী, সঙ্গী, সাথী হারা, শুভ দৃষ্টি, ব্যাক টু ব্যাক জিতের,
1: জিতের সিনেমা,
0: ব্যাক টু ব্যাক জিতের সিনেমা, ব্যাক টু ব্যাক জিত, মানে জিতের আমরা সিনেমার নাম পেলাম। ও সুমিত সেন, থ্যাংক ইউ সো মাচ। আমরা বেশ নস্টালজিক এই প্রত্যেকটা সিনেমার সঙ্গে অ্যাকচুয়ালি যদি আমরা দেখি আর কি। বেশ, এরপরে আমরা চলে যাব একটু মুভিং ফরওয়ার্ড।
1: এবার আমরা এই যে নাম দিয়ে যায় চেনা থেকে একটু বেরোবো, কারণ নাম অনেক হলো। এবার একটু আমরা মজার জায়গায় চলে যাই, একটু মানে ফান হবে যেখানে সেখানে চলে যাই। সেখানে হচ্ছে ফার্স্ট, মানে একটু যদি ফান করি তাহলে ধরো, ধরে নাও একটা ওয়ার্ড বলবো, সেই ওয়ার্ডটা দিয়ে তোমাকে কিছু দুঃখের কথা বলতে হবে। ধরো ইয়াহু, এই যে শব্দটা, তো ইয়াহু দিয়ে তোমাদেরকে এমন একটা মন খারাপ করা কথা বলতে হবে। মানে ধরো ইয়াহু, আজকে আমার মনটা বড্ড খারাপ, ইয়াহু। তো এই

0: যে বিষয়টা মানে ইয়াহু প্রথমে বসাবে এবং শেষে বসাবে, দিয়ে মাঝখানের যে কথাটা হবে, মাঝখানের যে স্টেটমেন্টটা হবে সেটা হচ্ছে দুঃখের,
1: দুঃখের হতে হবে, এবং সেটা তোমরা এক লাইনেই করো। এবং সেটার জন্য কিন্তু তোমাদেরকে কলে আসতে হবে না আলাদা করে, কলে অফকোর্স কলে তো অপশন রয়েছে তোমাদের জন্য, কিন্তু কলে যদি না আসো আমাদের, আমরা কিন্তু এটা কমেন্টেও করতে পারো, মানে প্রথমে ওই স্টেটমেন্টটা তুমি দেবে, তার আগে ইয়াহু, একদম শুরুতে ইয়াহু এবং শেষে ইয়াহু। ইয়াহু, আজ আমার মন খারাপ, ইয়াহু
0: ইয়াহু
1: ইয়াহু। তোমরা ইয়াহুতে পার্টিসিপেট করো, এবং এটা সবার থেকে চাইছি, এটা কিন্তু নির্দিষ্ট আলাদা করে নয়। এবার আমরা এখানে বসে বিচার করব যে তোমাদের মধ্যে
0: সবথেকে
1: ফানি হয়েছে। ঠিক আছে, আমরা অপেক্ষা করছি। আমরা কিন্তু কমেন্ট বক্স খোলা রেখেছি, আমাদের লাইভ কমেন্ট বক্সও খোলা, আমাদের পোস্টারের কমেন্ট বক্সও খোলা, আমাদের টেলিফোন লাইনও খোলা। আমাদের টেলিফোনে বন্ধু এসেছে, বন্ধু কি বলছে শুনি। হ্যালো, কে বলছো, কোথেকে বলছো?
0: হ্যালো
1: হ্যালো, কে বলছো, কোথেকে বলছো? নমস্কার।
2: সিনেমার নাম
1: যদি বলতে চান
0: বলুন। ইয়াহু দিয়ে মন খারাপের কথা বলতে হবে।
1: চলো দেখি টেলিফোনে বন্ধু বনু কিন্তু। হ্যালো, কে বলছো, কোথেকে বলছো? ইয়াহু কি হয়ে গেল?
0: ব্রেকআপ হয়ে গেল।
1: ইয়াহু ব্রেকআপ হয়ে গেল। ইয়েস, দ্যাটস व्हाट ইজ গুড। ওকে, ইয়েস, উই আর কাউন্টিং অন ইউ গাইস রাইট নাও। আমাদের টেলিফোন লাইন খোলা রয়েছে।
0: আমাদের টেলিফোন লাইন নাম্বারটা আরেকবার বলে দি, 0332231314 এন্ড 0332243712।
1: এই দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বার যদি কোনোটাতে না পাও, তারপরেরটা অফ কোর্স ব্যবহার করে করে চলে এসো। ওকে, আমাদের একটা নতুন কমেন্ট আছে, ইয়াহু কালকে পর্তুগাল এত ভালো স্কোয়ার দিয়েও গোল করতে পারলো না, ইয়াহু। নো কমেন্টস, যারা পর্তুগালের ফ্যান্স রয়েছে, নো কমেন্টস, নো কমেন্টস, নো কমেন্টস। আমরা কোনো রকম এখানে কমেন্ট দিতে আসিনি, ঠিক আছে, আমাদের কাছে বেশ মজা লাগছে। যাই হোক, এরপরে আসছে পিউপা বলছে, ইয়াহু আমাদের বৃষ্টি হলো না।
0: কেন হলো না, সব জায়গায় বৃষ্টি হচ্ছে। এ বাবা, এটা সত্যি কষ্ট, ইট হার্টস দ্য মোস্ট
1: যখন জানতে পারছি গোটা শহরে বৃষ্টি হলো,
0: আমাদের এখানে হলো না।
1: ঠিক আছে, আমাদের এখানে হলো না, এর থেকে যন্ত্রণার কিছু নেই। সুচনা মুখার্জি বলছে, ইয়াহু বৃষ্টি হলেও খিচুড়ি খাওয়া হলো না। চলো, আমরা অনেকটা এগিয়ে গেছি, টেলিফোন লাইন আপাতত আর ব্লিঙ্ক করছে না, তবে আমরা কিন্তু ঘোষণা করতে পারি একজনকে, সেটি হচ্ছে ইয়াহু আমার ব্রেকআপ হয়ে গেল। ইয়াহু,
0: এটা দারুণ ছিল, এটা মানে এটা দুর্দান্ত। কিন্তু এরপর আমরা যেটা যাব সেটা হচ্ছে আরো একটা এইরকম ইয়াহু মার্কা প্রশ্ন, মানে ফান ফান্ডা, সেটা হচ্ছে মানে আমরা এবার মন খারাপ না বলে বরং একটা খুশির কথা বলবো, কিন্তু তার সামনে কি বলবো, হায় কপাল আমার লটারিটা আমি আজকে জিতে গেলাম, হায় কপাল। তো এই যে বিষয়টা সেইটা তোমাদেরকে বলতে হবে, তো ঝটপট তোমরা আমাদের এই যে লাইভে লাইভে কমেন্ট সেকশনে জানিয়ে দাও, এই যে হায় কপাল দিয়ে একটা খুশির খুশির ভীষণ।
1: আমাদের টেলিফোন লাইনে ব্লিঙ্ক করছে, দেখি বন্ধু কি বলছে। হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো?
2: মনিরুদ্দিন বলছি, দক্ষিণ সাঙ্গাইল
1: থেকে। হ্যাঁ বলুন।
2: হায় কপাল, চাকরিটা পেয়ে গেলাম।
1: চাকরিটা পেয়ে গেলে বেশ, এটা সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
0: চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো।
1: আপাতত একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির পরে আমরা আবার ফিরছি আজকের এই আড্ডায়।
0: একদম।
3: যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
4: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
5: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
0: যেমনটা কথা দিয়েছিলাম,
1: একদম একদম,
0: যে একদম ছোট্ট বিরতির পর ফিরে আসবো, আর যেটা আমরা বলে গেছিলাম যে হাই কপাল দিয়ে একটা খুশির খবর বলতে হবে।
1: ঠিক আছে, হাই কপাল দিয়ে একটা কমেন্ট পেয়েছি, হাই কপাল আজ দুটো আম কুড়িয়ে পেলাম। ওকে ওকে ওকে ওকে ওকে, এখনো যদিও মাইক ড্রপ মোমেন্ট আসেনি, আমরা এখনই এটিকে ঘোষণা করতে পারছি না, আমরা কিন্তু অপেক্ষা করছি
0: ফোন লাইনের জন্য
1: আমরা অপেক্ষা করছি, তোমরা কিন্তু ফোন করতে ভুলো না, 0332231314।

0: বা 0332243712 এই দুটো নাম্বার, যে কোনো একটা নাম্বারে কল করে দেখো, যেটাতে পাবে চলে এসো
1: একদম।
0: হাই কপাল, মেসি হ্যাট্রিক কেন করলো?
2: শুনতে
1: পেলাম না
0: আরো একবার শুনতে।
2: হাই কপাল, বউকে নিয়ে কি জ্বালায়?
0: আচ্ছা, মানে আমরা ভালো কথা বলতে বলেছি, ঠিক আছে,
1: ভালো কথা, মানে ভালো কথা,
0: খুশির কথা বলতে বলেছি আমরা, কিন্তু এরকম কথা বলতে পারিনি, নো অফেন্স, ঠিক আছে। আমরা কিন্তু যুববাণী কলকাতা, আকাশবাণী কলকাতা থেকে এরকম কোন রকম কমেন্ট আমরা আশা করি না আমাদের শ্রোতা বন্ধুদের থেকে। তাই এইটুকুনি তোমাদেরকে বললাম যে আমরা ভালো কথা বলতে বলেছি, যে একটা ভালো খবর। এই একটু আগে যেমন বললো হাই কপাল, আজ দুটো আম কুড়িয়ে পেলাম।
1: এই যেমন আমি ধরো বললাম যে হাই কপাল, কাল লটারি কেটে 1 কোটি টাকা জিতে গেলাম, কোথায় রাখবো এত টাকা?
0: সুচন্দ্র মুখার্জী বলছে, হাই কপাল তোমরা এত ভালো ভালো গেম কি করে রাখো? হাই কপাল, ওকে,
1: থ্যাংক ইউ।
0: আমরা হাই কপালটাও পাচ্ছি কিন্তু, ঠিক আছে, এখনো থ্যাংক ইউ বলো না, ঠিক আছে? উনি হয়তো সত্যি কথাই বলে দিলেন। তো যাই হোক, আরো আছে, হাই কপাল, আজ আমার 1 টাকাতে 500 টাকা লটারিতে জিতে গেলাম। তো আমরা সেটাকে অ্যালাউ করছি না, তবে আমরা একটু ফরওয়ার্ড করি এগোই, কারণ অলরেডি 9:30 কাটায়। তো হাই কপালের এই রাউন্ডে কে জিতলো দেখি। টেলিফোন লাইনে বন্ধু আছে, বন্ধু কি বলছে? হ্যালো, কে বলছে, কোথেকে বলছো? বলুন
1: বলুন।
3: হাই কপাল, ট্রেনটা আজকে আমার থেকে মিস গেল না?
0: মিস গেল না? আচ্ছা, মিস গেলেন বুঝি ভালো হতো, মিস গেলে বুঝি ভালো হতো, ভালোই হতো। ঠিক আছে, এটা একটা কষ্টের কথা বা ভালো কথা, ঠিক আছে, ডিপেন্ডস, এটাও বেশ খুব একটা খারাপ নয়
1: একদম।
0: আমরা কিন্তু অপেক্ষা করছি তোমাদের টেলিফোন লাইনের, আমরা কিন্তু টেলিফোন লাইন আমাদের খোলা রয়েছে, আর কমেন্ট বক্সও প্রায় ভর্তি, 5 জন শুনছো আমাদেরকে এই মুহূর্তে, মানে লাইভে, আর তোমাদের অপেক্ষায় রয়েছি। আর এবার একটু আমাদের এগিয়ে যাওয়ার সময় কি এসেছে?
1: এগিয়ে যাওয়ার সময় তো এসেছে, কারণ আমরা অনেকগুলো গেম নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি, এবং মানে এই যে মজার গেমটা খেললাম ফান ফান্ডা, তো ফান ফান্ডার পর বরং আমরা একটু গানে যাব,
0: গানে
1: যে মানে যাওয়ার একটু আগে সেখানে আমরা না একটা মানে একটা ওই মানে বাম্পার রেখে যাব।
0: বাম্পার রেখে যাই? কি রকম বাম্পার?
1: ওকে, সেটা হচ্ছে স্পিচ পেসলি,
0: ইয়েস,
1: সেটা হচ্ছে এই টং টুইস্টার, এটা মানে মজার মধ্যে থাকবেই। হ্যাঁ, জিভেতে জড়িও না,
0: ঠিক আছে?
1: তো মানে একটা ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে যাচ্ছি, সেখানে হচ্ছে কাকু কাকাকে কইল, কাক কেন ডাকে, এটা 5 বার তাড়াতাড়ি
0: বলতে হবে। তবে এটা কমেন্টের খেলা নয়, অফ কোর্স, তোমরা কমেন্টে 5 বার টাইপ করে দিলে
1: ফোন লাইনে আসতে হবে, ঠিক আছে?
0: ফোন লাইনে আসতে হবে।
1: আরেকবার বলে দিই, কাকু কাকাকে কইল, কাক কেন ডাকে,
0: কাকু কাকাকে কইল, কাক কেন ডাকে।
1: হ্যাঁ,
0: আরো একটু অ্যাড করে দেবো আমি, কাকু কাকাকে কইল, কাক কেন কাকা করিয়া ডাকে।
1: আর অ্যাড করিও না, বন্ধুরা খুব গাবড়ে যাবে।
0: ঠিক আছে, তোমরা লিখে নাও, কাকু কাকাকে কইল, কাক ডাকে কেন,
1: বা কাক কেন ডাকে। তো এইটা হচ্ছে তোমাদের টাং টুইস্টার, এবং এই টাং টুইস্টারে যাওয়ার
0: আগে আমাদের টেলিফোন লাইনে বন্ধু, আমরা কি টাং টুইস্টারে যাওয়ার
1: আগে এটা শুনে নি, শুনে নি, চলো চলো।
0: হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো?
3: আমি জন বাড়ি থেকে।
0: হ্যাঁ বলুন
1: বলুন।
0: বন্ধুর সঙ্গে, ঠিক আছে, অসুবিধা নেই, বন্ধু পারিল না, অসুবিধা নেই। আমরা যেমনটা বললাম, আমরা আর একটা টেলিফোন এসে গেছে, বেশ, আমরা চলো শুনে নি। হ্যালো, কে বলছো, কোথেকে বলছো? ভাবা যাচ্ছে না কিভাবে মানে বলে গেল, মানে কি অবলীলা। আবারও টেলিফোন লাইনে বন্ধু, বন্ধু কি বলছে? হ্যালো, কে বলছে, কোথেকে বলছো?
1: আমি কি এই টাং টুইস্টারে একটা রেখে থেমে যেতে পারি?
0: পারি না, পারি না, আমরা এবার এগিয়ে যেতে
1: পারি। এবং আরো একটা টাং টুইস্টার তোমাদের জন্য থাকবে, সেটা হচ্ছে ছুটির সকালে কচুরি আর কাঁচা কাঁচকলা,
0: ছুটির সকালে কচুরি আর কাঁচা কাঁচকলা, ছুটির সকালে কচুরি আর কাঁচা কাঁচকলা, ইটস ভেরি গুড। চলো তোমাদের জন্য রইল
1: এই টাং টুইস্টারটা। কিন্তু তোমাদের যাতে কেউ গুড ফর নাথিং না বলতে পারে, তাড়াতাড়ি ফোন করো, আমাদের ফোন লাইন খোলা আছে 0332213341 আর 2243791।

0: তো সেখানে এসে তোমরা তোমাদের এই যে স্পিচ স্পেশালি এসে করে যাও, আর আমরা ততক্ষণ তোমাদের যাতে কেউ গুড ফর নাথিং বলতে না পারে কারা কারা বলেছে সেটা একটু শুনে নি, তাই না?
1: চলো।

0: আমরা যাওয়ার সময় বলেছিলাম যে তোমাদের জন্য একটা টাং টুইস্টার রেখে গেছিলাম,
1: সেটা হচ্ছে ছুটির সকালে কচুরি আর কাঁচা কাঁচকলা। তো সেটা কতদূর এগোলো একটু দেখি।
0: হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো?
2: ছুটির সকালে কচুরি আর কাঁচা কাঁচকলা, ছুটির সকালে কচুরি আর কাঁচা কাঁচকলা, ছুটির সকালে কচুরি আর কাঁচা কাঁচকলা,
0: ছুটির সকালে কচুরি আর কাঁচা কাঁচকলায় আপনি জিতে গেছেন। থ্যাংক ইউ সো মাচ সঙ্গে থাকার জন্য। আমরা কিন্তু এখনো টেলিফোনের ওয়েট করছি, দেখা যাক টেলিফোন লাইন ব্লিংক কি করে নাকি করবে না,
1: কারণ এটা লাইভে উত্তর নেওয়া যাবে না এবং আমাদের কমেন্ট সেকশনে এটার উত্তর নেওয়া যাবে না। কারণ এই স্পিচ পে স্লিপ তোমরা করছো কিনা, স্লিপ খেয়ে উঠে দাঁড়িয়ে পড়ছো কিনা সেটা তো
0: যেটা কমেন্টে জানা যাবে না অ্যাকচুয়ালি। ওকে, টেলিফোন লাইনে বন্ধু বন্ধু কি বলছে? হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো?
1: হ্যালো,
0: নমস্কার নমস্কার।
2: সকালে কচুরি আর কাঁচা কাঁচকলা, সকালে কচুরি আর কাঁচা কাঁচকলা, ছুটির সকালে কচুরি আর কাঁচা কাঁচকলা,
0: জানো তো কাঁচকলা কেন ব্যবহৃত হয়, তো আমরা কাঁচকলা সকালবেলা খাবো না। আমরা এগিয়ে যাচ্ছি,
1: কিন্তু মানে এই রাউন্ডটা কিন্তু আমাদের বন্ধুদের খুব প্রিয় জানো তো, কারণ এখানে আমরা ধরো কোনো গানের একটা প্রিলিউড বাজাবো বা অন্যান্য, এটা টোটালি অডিও রাউন্ড,
0: একদম
1: এখানে তোমরা লাইভে উত্তর দিতে পারবে এবং সঙ্গে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে উত্তর দিতে পারবে এবং তারাই দিতে পারবে যারা অন এয়ার শুনছো, কারণ এই মিউজিকগুলো কিন্তু আমরা অন লাইভ শোনাতে পারবো না, এটা কমপ্লিটলি শুনতে হবে অন এয়ার 107 FM।
0: আর তোমরা একটু টিউন করে নাও, তোমরা যারা অ্যাকচুয়ালি আমাদেরকে লাইভে দেখছো, তোমরা কিভাবে টিউন করে একবার বলে রাখি। যে কোনো সার্চ ইঞ্জিনে যাও, সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করো 107 FM রেইনবো কলকাতা, আবারও বলছি 107 FM রেইনবো কলকাতা সার্চ করো, সার্চ করে লিংকে ক্লিক করো, ক্লিক করে প্লে বাটনে ক্লিক করে আজকের এই গোটা অনুষ্ঠানটা কিন্তু তোমরা সেখান থেকে শুনতে পারবে।
1: একদম, আর তাড়াতাড়ি শুনিয়ে দিই আমাদের অডিও রাউন্ডের ফার্স্ট অডিও।

0: মিউজিক শোনালাম, একটা সুন্দর মিউজিক শোনালাম, সেই মিউজিকটা তোমরা কোন গানের শুরুতে শুনেছো এটা তোমাদেরকে বলতে হবে।
1: হ্যাঁ, ঠিক আছে, তোমাদেরকে বলতে হবে। কিন্তু আমাদের টেলিফোন লাইন রয়েছে খোলা 0332231341 অথবা 2243-7912।
0: আরেকবার বরং শুনিয়ে দিই বন্ধুদের শুনে নিতে আরেকটু সুবিধা হবে।

0: এই যে একটা মিষ্টি সুন্দর সুর শুনলে, এই মিষ্টি সুর সুন্দর সুরটা
1: এই আজকের দিনের জন্য খুব জাস্টিফাইড একটা গান
0: একদম। তো সেই সুন্দর সুরটা তোমরা কোন গানে শুনেছো এটা তোমাদেরকে আমাদেরকে ফোন করে বা আমাদের কমেন্ট সেকশনে এসে বলতে হবে। এবং যারা কমেন্ট করবে তারা অবশ্যই আমাদের 107 FM রেইনবো টিউন ইন করো এবং সেখান থেকে শুনে উত্তর দাও। ফোন লাইনে বন্ধু চলে এসেছে, শুনে নি। হ্যালো,
2: বাউরিয়া থেকে বলছিলাম, গৌর কলে।
0: হ্যাঁ বলুন।
1: সুমিত সেন বলছো কেউ ফ্রম পাপুন, শুভশ্রী বলছো কেউ কেউ
0: কেউ
1: কিসি কো ওয়াফা কে বদলে ওয়াফা। দেখি টেলিফোন লাইনে বন্ধু, বন্ধু কি বলছো, হাই কি বলছো, কোথেকে বলছো?
3: আমি সঞ্জীব কুমার মন্ডল, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে কথা বলছি।
1: বলুন।
3: আচ্ছা, গানটা মানে শব্দটা এটা হতে পারে, মানে হতে পারে কিউ হামকো বাবারে বাবারে,
1: মানে ট্র্যাকটা ধরা হয়েছিল,
0: মানে কিউটা পর্যন্ত ঠিক ছিল, কিউ হামকো বাবারে না। ব্যাপারটা হচ্ছে যারা যারা উত্তর দিয়েছে কিউ এন্ড পাপন ফ্রম বরফি, তো একদম সঠিক উত্তর দিয়েছো।
1: সঠিক উত্তরটা না হয় শুনিয়েই দিই,
0: শুনিয়েই দিই একটু, চলো।

0: তাহলে বুঝলি কোন গান ছিল?
1: একদম, কি ছিল? কিউ আর পাপনেরই গান, এবং তার সঙ্গে সুনিধি চৌহানও রয়েছে, এবং সেটা বরফি সিনেমার গান।
0: একদম একদম। আর তোমাদের জন্য কিন্তু অডিও রাউন্ড এখনই শেষ নয়, সবে 9:40 এখন আছে, আমরা 20 মিনিট আছি, তোমাদের জন্য কিন্তু বেশ কিছু অডিও প্রশ্ন আছে।
1: একদম, কিন্তু তার আগে একটা সুন্দর গান শুনবো।
0: একদম একদম, পাপনেরই কথা যখন হচ্ছে, পাপনের প্রসঙ্গেই যখন আমরা আছি, তাহলে পাপনের গলায় একটা বাংলা গান শুনতে কি আপত্তি বলো?
1: না, একদম আপত্তি নেই।
0: চলো আপাতত শুনি।

0: আজ মেঘ করলো, আজ খুব বৃষ্টি হলো, এবং সেটা কিন্তু এই গানে গানে আমরা সত্যি সত্যি পেলাম।
1: এবং পাপনকে আমরা বরাবর ভীষণ ভালোবাসি। পাপনের একটা মিউজিক্যাল প্রশ্নের পরই পাপনের কণ্ঠে এই গানটা শুনলাম, এরপরই সেই মিউজিক্যাল রাউন্ডে কিন্তু আমরা ফিরে আসবো।
0: একদম একদম,
1: সেই মিউজিক্যাল রাউন্ড যেখানে থাকবে তোমাদের জন্য আরেকটা প্রিলিউড। সেই প্রিলিউডটা শুনে তোমাদেরকে চিনতে হবে যে এটা কোন গানের প্রিলিউড। এবং ঠিক আছে, প্রশ্নটা আগে শুনিয়ে নিই, তারপর বরং তোমাদেরকে প্রশ্নটা বলছি।
0: এটা যদি আমরা না পারি, ঠিক আছে, এটা যদি আমরা না পারি,
1: যারা যারা লাইভ অন এয়ারটা মিস করছো,
0: হ্যাঁ,

0: শুনলে তোমরা, তোমরা তো নিশ্চয়ই শুনেছো, বলো
1: মনমে লাড্ডু ফুটানা,
0: লাড্ডু ফুটানা কল করে ফেলো, আমাদের টেলিফোন লাইন এখনো ব্লিং করছে না এত, এই তো কল ব্লিং করছে দেখি বন্ধু কি বলছে। হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো?
2: আমি সঞ্জীব কুমার মণ্ডল কথা বলছি, দক্ষিণ চব্বিশ পরগনা।
0: বলুন বলুন বলুন।
2: ওই ব্যান্ডের গান সুরজিতের এবং সহশিল্পবৃন্দ আছে বারান্দায় রোদ্দুর, আমি আরাম কেদারায় বসে দোকান আছে।

0: ফার্মেসি বলছি, বেলগড়িয়া থেকে।
1: হুম, পায়েল বলো। টেলিফোনে আর বন্ধু আসছে না, টেলিফোনে বন্ধু আছে। কে বলছো, কোথা থেকে বলছো?
2: বারান্দায়
1: রোদ্দুর ভূমি।
3: একদম সঠিক উত্তর কিনা সেটা একবার শুনিয়ে দেবো। চলো

0: একদম সঠিক উত্তর। এইভাবে আরাম কেদারায় বসে পা দোলাতে দোলাতে বারান্দায় মানে থাকতে থাকতে কে না গানটা শুনিনি বলতো একটা সময়, ঠিক আছে? অ্যান্ড ইয়া, আমরা দুপা নাচি, তোমরা দুপা নাচি গান গাইবে, বেশ
1: বেশ,
0: কোনো অসুবিধা নেই, দুপা নাচি গাও, আমাদেরকে বলো না নাচতে এখন, ঠিক আছে? শুধু তাহলেই হবে। আমরা ইতিমধ্যেই 9:50 এর কাটায় চলে এসেছি আমরা,
1: আর একদম একদম লাস্ট ওয়ান ফ্রম অডিও রাউন্ড, একদম অডিও রাউন্ডের শেষ প্রশ্ন বা একটা ছোট্ট অডিও যেটা শোনাবো সেটা তোমাদেরকে চিনতে হবে এবং চিনে তারপর প্রশ্নটা করছি, চলো।

0: নিজে এত বড় ভাবা যাচ্ছে না, কালজয়ী গান।
1: এই যে এত সুন্দর একটা গান শুরু হলো, প্রথমত বলতে হবে হচ্ছে এই গানটি কার গাওয়া, এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই গানটির সুরে একটি বাংলা গান আছে,
0: একদম
1: সেই বাংলা গানটার নাম বলতে হবে।
0: বন্ধুও চলে এসেছে, হ্যালো কে বলছো, কোথা থেকে বলছো?
1: হ্যালো,
2: সঞ্জীব কুমার মন্ডল কথা বলছি, দক্ষিণ চব্বিশ পরগনা।
0: বলুন বলুন বলুন।
2: গানটি হচ্ছে একদম 100% লতা মঙ্গেশকরের গান, শরীর চৌধুরী কমবিজেশনে, না মনো লাগে না এ জীবনে কিছু যেন ভালো লাগে।
0: বেশ, আরো আরো আমাদের এখনো শ্রোতা বন্ধুরা কিন্তু আসছে, দেখি বন্ধু কি বলছে।
1: হ্যালো,
0: কি বলছো, কোথা থেকে বলছো?
3: লতা মঙ্গেশকর, না মনো লাগে না, মনিরুদ্দিন।
1: বেশ,
0: আমরা কিন্তু
1: ব্যাক টু
0: ব্যাক কল পাচ্ছি, আমরা কিন্তু আর বসে নেই, আমরা কিন্তু ইতিমধ্যেই পেয়েছি। কি উত্তর হবে সেটা এখনো আমরা ডিক্লেয়ার করিনি, দেখি টেলিফোনে বন্ধু। হ্যালো কে বলছো, কোথা থেকে বলছো?
1: হ্যালো হ্যালো
2: হ্যালো
0: হ্যালো কে বলছো, কোথা থেকে বলছো? না মনো লাগে না, লতা মঙ্গেশকর, একদম মানে সঠিক উত্তর,
1: সঠিক উত্তর।
0: মনো লাগে না,
1: একদম
0: একদম মন তো লাগবেই না,
1: তবে মন আমাদের এখানে লাগাতে হবে, কারণ এখানে আমাদের এখনো চলছে মজারু, আর আমরা এখনো যাইনি,
0: যাইনি এত সহজে যাচ্ছি না আমরা, ঠিক আছে সময় আছে এখনো।
1: যাই হোক, আমরা এই অডিও রাউন্ডে কিন্তু এবার গোটাবো, মানে মাইন্ড আপ করার চেষ্টা করব। এবারে আমরা মানে আমাদের লাস্ট লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে আমাদের মুভি ম্যাশআপ। এখানে দুটো সিনেমার একটা জগা খিচুড়ি কথা বলবো আমি, ঠিক আছে? তোমাদেরকে গেস করতে হবে যে কোন দুটো সিনেমার দুটো সিচুয়েশন আমি জগা খিচুড়ি পাকালাম।
0: একদম একদম, খুব খুব সিম্পল, খুব ইজি, এবং ইয়েট খুব ইন্টারেস্টিং। চলো,
1: বেশ, প্রথম হচ্ছে ফেলুদা আর তোপসে উটের পিঠে চড়ে আফ্রিকা জঙ্গলে শঙ্কর আর আলভারেজের সাথে মিলে বুনিপ খুঁজছে।
0: ভাবতে পারছো?
1: আর এবার বলি,
0: এটা ভাবা যায়, এটা মানা যায়।
1: ফেলুদা আর তোপসে উটের পিঠে চড়ে আফ্রিকার জঙ্গলের শঙ্কর আর আলভারেজের সঙ্গে মিলে বুনিপ খুঁজছে।
0: বলতো আমরা কটা সিনেমার কথা বললাম
1: এবং কোন কোন সিনেমার
0: কথা বললাম, অ্যাকচুয়ালি কোন কোন সিনেমার কথা নয়, কোন কোন সিনেমার কথা বললাম সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাও, ফোন করে জানাও। ফোনের লাইনে বন্ধু, হ্যালো কে বলছো, কোথা থেকে বলছো?
1: আমাদেরকে
0: একজন কন্টিনিউ বলে না, যাবেন না প্লিজ,
1: আমরা থেকে যাবো, বলো তো
0: চাইলেই তো আর থাকা যায় না। একদম, তাহলে আমরা আরো একবার ছোট্ট করে বলি, ফেলুদা আর তোপসে উটের পিঠে চড়ে আফ্রিকার জঙ্গলে শঙ্কর আর আলভারেজের সঙ্গে মিলে বুনিপ খুঁজছে। ভাবা যাচ্ছে
1: এটা কোন কোন সিনেমা,
0: কোন কোন সিনেমা
1: রয়েছে
0: দেখি। হ্যালো।

0: বলছো, কোথা থেকে বলছো?
1: হ্যালো,
2: হ্যাঁ
1: রিঙ্কু সাপুই বলছি, বাউরিয়া থেকে।
0: হ্যাঁ বলুন। অ্যামাজনের অভিযান এবং চাঁদের পাহাড় রাখলাম, সোনার কেল্লা চাঁদের পাহাড়, চাঁদের পাহাড় আর সোনার কেল্লা, চাঁদের পাহাড় সোনার কেল্লা, বিউবা, তারপরে শিউলি, সুমিত, তোমরা একদম সঠিক উত্তর দিয়েছো
2: এবং আমাদের অনলাইনে যারা যারা বলেছো তারাও একদম
0: সঠিক উত্তর দিয়েছো। ইয়েস, তাহলে আমরা ফরওয়ার্ড করে যাই আজকের, মানে এই যে পুরো সেগমেন্টটা চললো, কেমন লাগলো তোমাদের? ঠিক আছে,
2: সেটা আমাদের কমেন্ট করে জানাতে হবে। আমাদেরকে মেইল করো বা আমাদের ফেসবুকে কমেন্ট করো যে এই শোটা তোমাদের কেমন লাগলো, আমাদের সঙ্গে এই মজারু রাউন্ডগুলো খেলে তোমাদের কেমন লাগলো।
0: একদম,
2: কারণ তোমরা যত বেশি আমাদের কমপ্লিমেন্ট দেবে আমরা তত বেশি বেটারমেন্টের দিকে যাব এবং চেষ্টা করব তোমাদের আরো ভালো কিছু উপহার দেওয়ার, তাই না?
0: একদম। তো আজকের মতো এবার র‍্যাপ করছি আমরা, এবার গুটিয়ে নিচ্ছি, ঠিক আছে? এবার লাটাই গোটা,
2: কারণ পিকনিকে এসেছিলাম, পিকনিকে মাদুরটা এবার গুটিয়ে নিতে হবে।
0: এবার মাদুর গোটানো হয়ে গেছে, এবার আমরা এগোবো আস্তে আস্তে। কিন্তু যেমনটা আর কি বললো, তোমরা আমাদের সমগ্র যুববাণীর অনুষ্ঠান কেমন লাগছে সেটা কিন্তু তোমরা জানাতে ভুলো না। আমাদের অফিসিয়াল মেইল আইডি yuvavanikolkata@gmail.com অর্থাৎ yuvabanikolkata@gmail.com এ, অথবা আমাদের কমেন্ট বক্স রয়েছে। তোমাদের যদি কোনো সাজেশন থেকে থাকে সেগুলোও কিন্তু তোমরা জানাতে পারো আমাদেরকে সরাসরি। আমাদের মেসেঞ্জার খোলা রয়েছে, আমাদের কমেন্ট বক্স খোলা রয়েছে। তোমাদের কীরকম অনুষ্ঠান শুনতে ইচ্ছে করছে এই সমস্তটা একটা র‍্যাপ করে তোমরা কিন্তু একটা বেশ বড় সড়ো কমেন্ট আমাদের কিন্তু জানাতে পারো। আর আজকের অনুষ্ঠানটা স্পেশালি কেমন লাগলো সেটা জানাতে বলো না। মজারুর আজকের অনুষ্ঠানে ছিলাম তোমার সঙ্গে আমি প্রতদীপ এবং আমার সঙ্গে
2: প্রিয়ষ্মা। আর মানে আগামীতে এরকম সুন্দর সুন্দর অনুষ্ঠান শুনতে অবশ্যই, যেটা প্রতদীপ বললো, কমেন্ট করো, মেইল করো এবং জানাও তোমার মনের ইচ্ছে, তুমি কি ধরনের প্রোগ্রাম শুনতে ভালোবাসো এবং তুমি কি ধরনের প্রোগ্রাম চাও আমাদের তরফ থেকে। তাহলে আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট ফ্রম প্রতদীপ এন্ড প্রিয়ষ্মা ফ্রম মজারু বাইভি প্যানোরামা।
0: একদম, চলো টাটা, যেতে যেতে ভালো থেকো, ভালো রেখো, ভালোবেসো, আর হ্যাঁ থেমে নয় বরং প্রেমে থেকো। টাটা। তবে খালি মুখে পাঠাচ্ছি না তোমাদেরকে, চিন্তা নেই। ইয়েস, তোমাদের জন্য রইল এই মুহূর্তে শ্রীরাম এবং শিল্পা রায়ের কণ্ঠে এই গানটি।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: আপনি শুনছেন সংবাদ সফর 107 FM রেইনবোতে। সংবাদ সফর, সংবাদ সফর।
2: রেনবো ঘড়িতে সময় বলছে রাত 10:38। আজকে বৃহস্পতিবার, সপ্তাহের মাঝামাঝি এই সময়টা। আজ রাতে সকলকে স্বাগত সংবাদ সফরে।
3: রণজয় কৃষ্ণা, প্রতি বৃহস্পতিবার যেমন থাকে, এই বৃহস্পতিবারও কিন্তু একেবারে ব্যতিক্রম নয়। আপনাদের সঙ্গে ঠিক রাত্রি 12টা পর্যন্ত রণজয় এবং কৃষ্ণের সঙ্গে আপনারাও থাকছেন তো এই সংবাদ সফরে।

0: সংবাদ সফর, এমন একটি সফর যে সফরে সংবাদ আছে কিন্তু একেবারে সেই সংবাদ নয় যে সংবাদ আমরা প্রতিদিন খবরের কাগজে পড়ি বা বিভিন্ন টিভি চ্যানেলে দেখি। সেটা ইলেকট্রনিক্স মিডিয়া বা প্রিন্ট মিডিয়ায় যে খবর আমরা প্রতিনিয়ত দেখতে অভ্যস্ত না, সে খবর নিয়ে কিন্তু রণজয় কৃষ্ণা আপনাদের সঙ্গে সফর করে না। সেই খবরের মধ্যে থেকে এমন কিছু খবর যে খবরগুলো বেশ রীতিমতো ভাবতে বাধ্য করে বলতে পারেন, অথবা কোনো কোনো খবর যে খবরগুলো আপনাদেরকে সচেতন করানোর জন্য আমরা নিয়ে আসি, অথবা এখন তো বিশ্বকাপ চলছে, আপনারা মোটামুটি বিশ্বকাপে মশগুল হয়ে রয়েছেন, রাত জেগে জেগে বিভিন্ন সময়ে বিভিন্ন আপনাদের যারা প্রিয় তারকা তাদের খেলা দেখতে অভ্যস্ত, রণজয় কৃষ্ণাই বা সেখান থেকে বাদ পড়ে কেন? তাই বিশ্বকাপের খবর সেই সমস্ত মানুষজন যারা বিশ্বকাপে উঠে এসেছেন রীতিমতো কষ্ট করে, তাদের খবর এবং অবশ্যই এমন কিছু খবর যে খবর খবরের মধ্যেকার বিশেষ খবর।
1: আর এই বিশেষ খবর যে বিষয়টা তোমরা সকলে জানো যারা আমাদের পুরনো লিসনার, বহুদিন বহু সময়

সময় ধরে সংবাদ সফরের সঙ্গে রয়েছে সপ্তাহের মাঝামাঝি সময়ের এই দিনটায়। এবং যারা নতুন, তাদের শুধু একটা কথাই বলার, এই অনুষ্ঠানের সঙ্গে যদি তোমরা থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে আর পাঁচটা অনুষ্ঠানের সঙ্গে যে স্বাতন্ত্র্য রয়েছে, যে বিষয়টা তুমি অন্য জায়গায় খুঁজে পাবে না অনেক চেষ্টা করলেও, সেটাই পাবে শুধুমাত্র সংবাদ সফরে। সেটা কিভাবে? অবশ্যই সঙ্গে থাকো, শুনতে থাকো, তাহলেই তো পারবে জানতে। কৃষ্ণা রণজয় তোমার সাথে আজ রাতে সংবাদ সফরে।

0: মনে।
1: এক বর্ষায় বৃষ্টি, হ্যাঁ বাইরে বিশ্বের রীতিমতো বৃষ্টি, তার সঙ্গে মেঘের গর্জন, সব কিছু মিলিয়ে এবং বেশ একটু এই প্রচণ্ড গরমে দাবদাহের পর একটু ঠান্ডা ঠান্ডা ভাব, আর এর মধ্যে চলছে বিশ্বকাপের উন্মাদনা। প্রচণ্ড গরম তো রয়েছেই, তার সঙ্গে বিশ্বকাপের গরমও কিন্তু কম নয়। তো চলুন না কিছু বিশ্বকাপের খবরই শুনে নেওয়া যাক। এবারের বিশ্বকাপে অনেক কিছুই কিন্তু নতুন, প্রযুক্তি থেকে শুরু করে দলের সংখ্যা সবটাই বাড়ানো হয়েছে। তবে শুধু তাই নয়, কিন্তু প্লেয়ারদের সম্মান জানাতে এবারের বিশ্বকাপে ফিফা এনেছে ব্যাচও। প্লেয়ারদের অভিজ্ঞতা অনুযায়ী এই ভাগটা করা হবে এবং সেখানেই নজর লিগ্যাসি ব্যাচ। অনেক সমর্থকের মনে প্রশ্নই জেগেছে যে এই ব্যাচের তাৎপর্য কী, কেনই বা এটা পড়ছেন ফুটবলের মহাতারকারা। ফিফা প্রথমবারের মতো বিশ্বকাপের ইতিহাসে অসামান্য অবদান রাখা এবং দীর্ঘ সময় ধরে টুর্নামেন্টে নিজের ছাপ রেখে যাওয়া ফুটবলারদের সম্মান জানাতে চালু করেছে এই ফিফা ওয়ার্ল্ড কাপ লিগ্যাসি ব্যাচ। বিশেষ এই স্লিপ প্যাচে রয়েছে সোনালি রঙের একটা ফুটবলারের অবয়ব এবং ফিফা ওয়ার্ল্ড কাপ লিগ্যাসি লেখা। ব্যাচটি জার্সির হাতায় অফিসিয়াল বিশ্বকাপ ব্যাচের নিচে স্থাপন করা হয়েছে। অনেক ক্ষেত্রেই ব্যাচের সংশ্লিষ্ট খেলোয়াড়ের নাম, জাতীয় পতাকা এবং ব্যক্তিগত পরিচয়ও যুক্ত করা হয়েছে। যেমন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ব্যাচে তার বিখ্যাত SIU সেলিব্রেশনের অনুকরণে একটি বিশেষ প্রতীক রাখা হয়েছে। ক্রোয়েশিয়ার কিংবদন্তি লুকা মদ্রিচের জার্সিতেও রয়েছে এই বিশেষ ব্যাচ। লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দুই প্লেয়ারই প্রথম বিশ্বকাপ খেলেছিলেন 2006 সালে জার্মানিতে। দুই দশক পর 2026 বিশ্বকাপে অংশ নিয়ে তারা ইতিহাস করেছেন, কারণ এটি তাদের কেরিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ। বিশ্বকাপে ধারাবাহিক উপস্থিতি, অসাধারণ পারফরমেন্স এবং ফুটবল ইতিহাসে দীর্ঘস্থায়ী প্রভাবের স্বীকৃতি হিসেবেই তাদের হাতে তুলে দেওয়া হয়েছে এই লিগ্যাসি ম্যাচ। মেসি 2022 সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে নিজের কেরিয়ারের অন্যতম সেরা সাফল্য অর্জন করেছিলেন। অন্যদিকে রোনাল্ডো যদিও এখনও পর্যন্ত বিশ্বকাপ জেতেননি, কিন্তু বিশ্বকাপের মঞ্চে তাদের দীর্ঘ যাত্রাকে সম্মান জানাতেই ফিফার এই উদ্যোগ। মেসি এবং রোনাল্ডো তো আছেনই, তার পাশাপাশি আরও কয়েকজন অভিজ্ঞ তারকাও এই বিশেষ সম্মান পেয়েছেন। লুকা মদ্রিচ ক্রোয়েশিয়ার, যার এটা পঞ্চম বিশ্বকাপ, ম্যানুয়েল নুয়ের জার্মানির এটি পঞ্চম বিশ্বকাপ, ইউতো নাগাতোমা জাপানের এটি পঞ্চম বিশ্বকাপ। মূলত পাঁচ বা তার বেশি বিশ্বকাপে অংশগ্রহণকারী ফুটবলারদের জন্যই এই স্বীকৃতি সংরক্ষিত। শুধু লিগ্যাসি ব্যাচই নয়, 2026 বিশ্বকাপে বিভিন্ন অর্জন ও ইতিহাসকে তুলে ধরতে একাধিক নতুন স্লিপ ব্যাচ চালু করেছে ফিফা। বিশ্বকাপ জয়ী দেশগুলোর খেলোয়াড়রা বিশেষ গোল্ড ওয়ার্ল্ড কাপ ব্যাচ ব্যবহার করছেন। এই তালিকায় রয়েছে ব্রাজিল, জার্মানি, আর্জেন্টিনা, ফ্রান্স, উরুগুয়ে, স্পেন এবং ইংল্যান্ড। যে দেশগুলি প্রথমবার বিশ্বকাপে অংশ নিচ্ছে তাদের খেলোয়াড়দের জার্সিতে যুক্ত করা হয়েছে ডেবিউ ফিফা ওয়ার্ল্ড কাপ ব্যাচ। বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের জন্যও রয়েছে বিশেষ ব্যাচ। এই সম্মান পেয়েছেন ইংল্যান্ডের হ্যারি কেন, ফ্রান্সের কিলিয়ান এমবাপে এবং কলম্বিয়ার হামেস রড্রিগেজ। বিশ্বকাপের সেরা গোলরক্ষকদেরও আলাদাভাবে সম্মান জানানো হয়েছে। আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ, বেলজিয়ামের থিবো।

0: কুর্তোয়া এবং জার্মানির ম্যানুয়েল নোয়ের। ফিফার এই উদ্যোগ শুধু একটি ব্যাচ চালু করার মধ্যেই সীমাবদ্ধ নয়, এর মাধ্যমে বিশ্বকাপের ইতিহাস, ঐতিহ্য এবং অবশ্যই কিংবদন্তিদের অবদানকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হচ্ছে।
1: বুধবার সকালবেলা, বলা ভালো ভোরবেলায়, অবিশ্বাস্য ফুটবল দেখল সারা বিশ্ব। বয়স মাত্র 38, কদিন পরেই পা দেবেন 39, কিন্তু ফুটবলের ক্ষেত্রে কিন্তু এই বয়সটা বেশ বেশি বয়স বলেই ধরা হয় বিশ্ব ফুটবলে। কিন্তু পারফরমেন্স দেখে কিন্তু একদম বোঝার উপায় নেই। গতকাল সকালবেলায় আমরা যেভাবে, এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কার কথা বলছি, যেভাবে আমরা দুরন্ত হ্যাট্রিক দেখলাম, আলজেরিয়াকে কিভাবে দুর্মুষ করে দিল আর্জেন্টিনা, এবং সেই বিষয়টা হচ্ছে এক এবং অদ্বিতীয় এলএমটেন। তার ব্যক্তিগত নৈপুণ্যে চলতি বিশ্বকাপ হয়ে উঠল মেসিময়। লিওনেল মেসি সকলকে আশ্চর্য করে দিলেন বুধবার একদম ভোর ভোর থেকেই। তিনটে গোলেই যেন বিশ্ব শিল্পের ছোঁয়া, শিল্প আঁকলেন সবুজ ঘাসে লিওনেল মেসি। তাছাড়া তিনি বল ধরলেই সবুজ ক্যানভাসে যেন নানা রঙের তুলির টান ভরে যায়। কখনো চমৎকার ডজ, আবার কখনো বা নিখুঁত লক্ষ্যভেদ, সব যেন আগে থেকে ছবির মতো ছকে রাখা। গতকাল সকালবেলায় জাজের শহর কানসাস সিটিতে মেসির হ্যাট্রিক যেন আফ্রিকান ছন্দ এবং ইউরোপিয়ান সুরের সংমিশ্রণ, ইম্প্রোভাইজেশন, ছন্দের বৈচিত্র্য এবং ব্লু নোট। গ্যালারিতে আর্জেন্টিনা আর্জেন্টিনা শব্দব্রহ্ম, জাতীয় পতাকা, স্কার্ফ, টুপিতে নীল সাদা ঢেউয়ের উত্তাল, সুনামি বলা যায়। আবেগের বিস্ফোরণ কানসাস থেকে আমাদের তিলোত্তমা নাগরিক শহর কলকাতাতেও। মঙ্গলবার রাতে ফ্রান্স সেনেগাল দেখে মাত্র কয়েক ঘন্টা ঘুম, তারপরে সকালবেলা তড়িঘড়ি ঘুম থেকে উঠে চায়ের কাপ হাতে বাঙালি মেসি মেসি আর মেসি। আর এরকম হ্যাট্রিকের সাক্ষী থাকার জন্য অনায়াসে হাঁটা যায় কয়েকশো মাইল, কে বলবে? চোটের জন্য একটি প্রস্তুতি ম্যাচে খেলেননি তিনি, এই বয়সে বিশ্বকাপের মতো মঞ্চে হ্যাট্রিক দ্বিতীয় কারণে। হ্যাট্রিকের পরেই মেসিকে তুলে নিলেন কোচ স্কালোনি। ডাগ আউটের সামনে বসে বাকি সময় কাটল মহানায়কের। দেশের হয়ে 200তম ম্যাচে তিনি তো একাই 100। পারফরমেন্স দেখে কে বলবে এটা তার ষষ্ঠ বিশ্বকাপ? গোল সংখ্যা আপাতত 16 বিশ্বকাপের শুরুয়াত এই সময়ে। তা সত্ত্বেও স্টেডিয়াম ছাড়ার মুহূর্তে মেসি অদ্ভুত রকমের শান্ত। কি বলেছেন মেসি স্টেডিয়াম ছাড়ার সময় দর্শকদের? দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন, প্রথম ম্যাচ সহজে জিততে পেরে ভালো লাগছে। ক্লোজে রোনাল্ডোদের পাশে থাকা সত্যিই গর্বের, তবে দিনের শেষে এগুলো শুধুই পরিসংখ্যান মাত্র। আর এই মেসির জন্যই মাঠে প্রাণ দিতে পারেন লাউতারো মার্তিনেজ, ম্যাক অ্যালিস্টাররা। কোচ লায়নেল স্কালোনিও সাংবাদিক সম্মেলনে বলতে পারেন, যে কোনো প্রয়োজনে মেসির পরামর্শই নেই, আন্তর্জাতিক ফুটবলে ওর অভিজ্ঞতা আর্জেন্টিনার সম্পদ। আজও ফুটবল দেবতা ভর করেন তার উপর, আজও ঝলসে ওঠে তার বাঁ পায়ের কামান, আজও তার মাঠে থাকা না থাকা গড়ে দেয় অদ্ভুত রকমের ফারাক এই 39-এর দোরগোড়াতেও। কে বলবে ভগবান বৃদ্ধ হয়েছেন?

0: আমি জানি না এখনো বাইরে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে না হচ্ছে, আমরা যখন আকাশবাণীতে আসছি সেই সময় কিন্তু বেশ বৃষ্টির ভ্রুকুটি ছিল, তবুও যতটা গর্জে ছিল ততটা বর্ষিত হয়নি শহর কলকাতায়। আমি জানি না আশপাশের অবস্থা কেমন, তো যাই হোক আমরা তো রয়েছি, ঘড়িতে সময় বলছে 10:26:34, তোমরা রয়েছো আজ রাতে সংবাদ সফরে কৃষ্ণা রণজয় তোমাদের সাথে।
1: অনেকদিন পরে এই গরমের পরে যখন এই বৃষ্টিটা এলো, হোক না বৃষ্টি কম, কিন্তু তাহলেও রণজয় কৃষ্ণা কিন্তু এই মুহূর্তে আপনাদের কাছে এমন একটা আবহ তৈরি করার চেষ্টা করছে যেখানে শুধুই বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি। আমরা আছি বিশ্বকাপে, ইউরোপ সেরা স্পেনকে প্রায় একার হাতে রুখে দিয়ে আলোচনার কেন্দ্রে কাবো ভার্দের ভার্জিনহা। 40 বছরের গোলরক্ষকে নিয়ে ফুটবল বিশ্বের খোঁজ শুরু হয়ে গেছে, অন্তত 5 বার দলের নিশ্চিত পতন রুখে দেওয়া ভার্জিনহা প্রথমবার বিশ্বকাপ খেললেও তার কিন্তু মন ভালো নেই। ফুটবলার হিসেবে বিশ্বকাপ খেলার স্বপ্ন সফল হলেও মায়ের আশা পূরণ করতে পারেননি ভার্জিনহা। বিশ্বকাপ দেখতে আসার ইচ্ছা ছিল তার মায়ের, পরিবারের আরও কয়েকজন গ্যালারিতে বসে তার খেলা দেখতে চেয়েছিলেন। পর্তুগালের দ্বিতীয় ডিভিশনে খেলা গোলরক্ষক কারও আশা পূর্ণ করতে পারেননি, কারণ আমেরিকার ভিসা নীতি এবং টাকার অভাব। স্পেনের বিরুদ্ধে নিজেকে উজাড় করে দিয়েও কেঁদে ফেলেন, সেই কান্নায় মিশেছিল আনন্দ উচ্ছ্বাস আক্ষেপ এবং হতাশা। আমেরিকার সংবাদ মাধ্যমকে ম্যাচের পর ভার্জিনহা বলেছেন, ম্যাচের পর চোখের জল ধরে রাখতে পারিনি, ছোট থেকে ঠাকুমা দাদুর কাছে বড় হয়েছি, আমাকে সবসময়

0: আগলে রাখতেন তারা। অথচ এমন একটা মুহূর্তে তারা আমার সঙ্গে নেই, মাও আসতে পারেননি ভিসা সমস্যার জন্য। সকলের ভিসার জন্য যে টাকা চাওয়া হয়েছিল সেটা আমার পক্ষে দেওয়া সম্ভব হয়নি, অত টাকার ব্যবস্থা করতে পারিনি। কিন্তু দেখুন, স্পেন ম্যাচের পর ভোজিনার জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছে। সমাজ মাধ্যমে তার ফলোয়ারের সংখ্যা কয়েক ঘন্টার মধ্যে 30 লাখ বেড়েছে। গত সোমবার পর্যন্ত কাবো ভার্দের ফুটবল প্রেমীরা ছাড়া, যার নাম তেমন কেউই জানতেন না, তিনি আজ রাতারাতি বিখ্যাত। 50,000 ফলোয়ার বেড়ে এখন 31 লাখ ফলোয়ার তার। 90 মিনিটের একটা ম্যাচ বদলে দিয়েছে সব কিছু।
1: যখন আমরা ফুটবলে রয়েছি, যখন আমরা বিশ্বকাপে রয়েছি, তখন আমাদের ময়দান, আমাদের সবুজ মেরুন বা লাল হলুদ, তারা কী করছে সেদিকেও তো অবশ্যই নজর রাখতে হবে, বিশেষত যখন এই মুহূর্তে ওয়ার্ল্ড কাপ ফিভার চলছে সারা বিশ্ব জুড়ে। এর মধ্যেই মিগুয়েলের দলবদল নিয়ে তোলপাড় হলো ময়দান। মাসখানেক আগেই লাল হলুদ সমর্থকদের কোলে চেপে কিশোর ভারতী ছেড়েছিলেন ব্রাজিলিয়ান প্লে মেকার, সেই মিগুয়েলই এবার নৌকা বাঁধলেন গঙ্গাপাড়ের ক্লাবে। তার মোহনবাগানে সই করা স্রেফ সময়ের অপেক্ষা। মেডিকেল টেস্ট হয়ে গেলেই ব্রাজিলিয়ান মিডিওর নাম সরকারিভাবে ঘোষণা করতে পারে সবুজ মেরুন ম্যানেজমেন্ট। পদ্মাপাড়ের বসুন্ধরা কিংস থেকে বার্ষিক 2.5 কোটি টাকায় ইস্টবেঙ্গলে এসেছিলেন মিগুয়েল। তার সঙ্গে 1 বছরের চুক্তি ছিল দলের। ইস্টবেঙ্গলের ISL জয়ের অন্যতম নায়ক তিনি। মরশুম শেষ হতেই মিগুয়েলকে পেতে ঝাঁপায় মোহনবাগান। এই পর্বে ইস্টবেঙ্গলের থেকে প্রায় ডাবল দর হাঁকান ব্রাজিলিয়ান এই ফুটবলার। টাকার অঙ্কে অনেকটাই পিছিয়ে লাল হলুদ ব্রিগেড। বুধবার গতকাল নিজের ইনস্টাগ্রামে ইস্ট বেঙ্গল ছাড়ার কথা নিজেই ঘোষণা করেন মিগুয়েল। গত মরশুমে প্লে মেকারের অভাবে বারবার ভুগতে হয়েছে মোহনবাগানকে। আগামী মরশুমে মিগুয়েল ম্যাকলারেন কম্বিনেশন ঝড় তুলতেই পারে। আমাদের চোখ সেদিকেই এই মুহূর্তে, শুধুই অপেক্ষা কিছু সময়ের জন্য।
0: বিশ্বকাপ অভিষেকেই রূপকথা লিখেছে উত্তর আফ্রিকার ছোট্ট দেশ ডিয়ার কঙ্গো। প্রথম ম্যাচেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালকে তারা আটকে দিয়েছে। হিউস্টনের এনার্জি স্টেডিয়ামে লেখা সেই রূপকথার নায়ক হয়ে উঠেছেন ইভানে ভিসা। কঙ্গোর ফুটবলের ইতিহাসে বিশ্বকাপে প্রথম গোল তিনি করেছেন। এই গোল তাকে দেশের ফুটবল ইতিহাসে জায়গা করে দিয়েছে। কিন্তু জানেন, একটা সময় ভিসার ফুটবল ক্যারিয়ারই পড়েছিল প্রশ্নের মুখে। অ্যাসিড অ্যাটাকের শিকার হয়ে অন্ধ হতে বসেছিলেন। সেখান থেকে ফিরে বিশ্বকাপের মঞ্চে নজির করলেন ভিসা। ঘটনাটা ঠিক এরকম, 2021 সালের জুলাই মাসে ফরাসি ক্লাব লরিয়েন্ট থেকে ব্রেন্টফোর্ড FC-তে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ভিসা। ঠিক সেই সময় তার জীবনে নেমে আসে ভয়াবহ বিপর্যয়। এক মহিলা অটোগ্রাফ চাওয়ার অজুহাতে সমর্থক সেজে তাঁর বাড়িতে আসেন। দরজা খুলতেই ভিসার মুখে ক্ষতিকারক রাসায়নিক পদার্থ ছুঁড়ে মারেন তিনি। পরে তদন্তে জানা যায়, ঘটনাটি ভিসার ছোট মেয়েকে অপহরণের চেষ্টার সঙ্গে জড়িত ছিল। হামলায় গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় ভিসার দুই চোখ। সেই ভয়ঙ্কর ঘটনার স্মৃতি মনে করে ভিসা বলেছিলেন, আমি চিৎকার করছিলাম, শ্বাস নিতে পারছিলাম না, আমার স্ত্রী জরুরি পরিষেবায় ফোন করে, আমাকে শাওয়ারের নিচে দাঁড়িয়ে চোখ ধুতে বলা হয়েছিল, পরে প্রতি ঘন্টায় এসে কেউ চোখ পরিষ্কার করে দিত, এটা ছিল একটা দুঃস্বপ্ন। এই ঘটনার কারণে ভিসা মানসিকভাবে ভেঙে পড়েন, তার ব্রেন্টফোর্ডে যোগদানও পিছিয়ে যায়, আর সেখান থেকেই শুরু হয় লড়াই। ইংল্যান্ডে 4 মরশুম কাটানোর পর নিজেকে নতুন করে গড়ে তোলেন ভিসা। প্রিমিয়ার লিগের অন্যতম নির্ভরযোগ্য ফরওয়ার্ড হয়ে ওঠেন। 2025 সালে যোগ দেন নিউক্যাসলে, আর এবার বিশ্বকাপে জ্বলে উঠলেন কঙ্গোর হয়ে। আর পর্তুগালের বিরুদ্ধে এই গোল যেন ভিসার সংগ্রামের সবচেয়ে বড় পুরস্কার। একটা সময় যিনি নিজের দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় দিন গুনছিলেন, সেই ফুটবলারই এখন বিশ্বকাপের ইতিহাসে নিজের দেশের প্রথম গোলদাতা। তাই ভিসার লড়াইয়ের এই গল্প নিয়ে চর্চা চলছে ফুটবল প্রেমীদের মধ্যে, আর আমরাও চর্চায় রাখছি এই বিষয়টাই। একটা বিষয় আপনাদের কাছে আমরা রাখব, সেই বিষয়ে আপনারা ফোন করতে

0: পারেন, আপনারা আমাদের মেসেজ করতে পারেন। একটা কথা বলা হয় যে কাজ করতে করতে মাঝখানে ছেড়ে দেওয়ার চেয়ে বরঞ্চ কাজ করতে করতে বিফল হওয়া ভালো, কারণ তাতে অনেক কিছু শেখা যায়, অনেক অভিজ্ঞতা হয়। তাই সেখান থেকেই আজকের বিষয় থাকুক, পরিশ্রম করুন নীরবে, সাফল্য আসবে সজোরে। আবারও বলি, পরিশ্রম করুন নীরবে, সাফল্য আসবে সজোরে।
1: আসলে আমরা বিভিন্ন সময় লক্ষ্য করি যে যে কোনো ক্ষেত্রে, যে কোনো কাজের ক্ষেত্রে আমরা হয়তো কিছু দূর এগিয়ে যাই, কিন্তু তারপরে যদি আমাদের যে লক্ষ্যটা থাকে সেই লক্ষ্য যদি পূরণ না হয় বা পূরণ হওয়ার কাছাকাছি গিয়েও যদি আমরা ব্যর্থ হই, সেই সময় সুইচড অফ করে দিই, আমরা ফিরে আসি এবং সেখানেই হেরে যাওয়ার একটা ব্যাপার থাকে। কিন্তু আদতে যদি কোনো কাজের পেছনে যদি প্রপারলি নিজস্ব পেশেন্স থাকে, কনসিস্টেন্সি থাকে, তাহলে কিন্তু অলঙ্ঘ শৃঙ্খ জয় করা যায়। আর এরকম প্রচুর উদাহরণ রয়েছে। আমরা বিশ্বকাপের ফুটবল ম্যাচে মাঠে ময়দানে এরকম অজস্র অজস্র উদাহরণ আমরা দেখছি, দেখব, এবং শুধুমাত্র ফুটবল কেন, বিভিন্ন ক্ষেত্রে, গবেষণা থেকে শুরু করে, এরোস্পেস থেকে শুরু করে, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এরকম অ্যাচিভমেন্টের অনেক অনেক রকমের কাহিনী আমরা ছোটবেলা থেকে জেনে শুনে বা পড়ে আসছি। তো সেই জায়গা থেকে পরিশ্রম করুন নীরবে, সাফল্য আসবে সজোরে। আসলে আমরা যে কাজের জন্য এগিয়ে যাই, কখনো আমরা জিততে পারি কিন্তু আমরা হারি না, আমরা জিতি বা শিখি। কি বলবেন আপনি? 9903653992 মেসেজ করুন, হোয়াটসঅ্যাপ করুন, একটু বাংলায় লিখবেন, এবং আমাদের যে ফোন লাইন রয়েছে 2213-1341, আরও একবার বলছি, আমাদের ফোন লাইন আপনাদের জন্য এখন থেকে খুলে দিলাম 2213-1341। চলে আসুন ফোনে এবং মেসেজে। কৃষ্ণা এবং রণজয় রয়েছি আপনাদেরই অপেক্ষায়।

0: 107 FM রেনবো শুনছো আজ রাতে তোমাদের সঙ্গে স্টুডিওতে সংবাদ সফরে কৃষ্ণা এবং রণজয়। আমাদের যে মেসেজ ইতিমধ্যেই আমরা খুলে দিয়েছি, মেসেজের জানলা খুলে দিয়েছি, টেলিফোনের দরজা খুলে দিয়েছি। টেলিফোন নাম্বার তোমরা সকলে জানো 2213-1341। মেসেজের নাম্বার, হোয়াটসঅ্যাপের নাম্বারও তোমরা সকলে জানো 9903-65992। এবং এক্সপেক্ট করবো যারা মেসেজে আসবে, হোয়াটসঅ্যাপে আসবে, তারা একটু বাংলায় লিখলে আমাদের পক্ষে সুবিধা হয়। এবং পরিশ্রম করুন নীরবে, সাফল্য আসবে সজোরে। হেরে যাওয়া নয়, জেতা অথবা শেখা, এই জায়গা থেকেই আমরা তোমাদের ফিলিং, তোমাদের অনুভূতির কথা আমরা জানতে চাইছি। তোমরা কিভাবে দেখছো সম্পূর্ণ বিষয়টিকে? আমাদের প্রথম কলার রয়েছেন টেলিফোনে। হ্যালো হ্যালো হ্যালো, না আমরা টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করলাম কিন্তু আমরা টেলিফোনে অসমর্থ হলাম যোগাযোগ করতে। কিন্তু আমাদের মেসেজের যে নাম্বার রয়েছে 9903-65992, একটু বলবো বেশি করে মেসেজে আসতে, তাহলে আমাদের পক্ষে সুবিধা হয়। যদি আমরা কানেক্ট করতে পারি এর মধ্যে, তাহলে অবশ্যই আমরা কথা বলবো 2213-1341-এ।
1: আসলে ব্যাপারটা হয়, আমরা যখন অন্য মানুষের সাফল্যকে দেখি তখন ভাবি না যে এই সাফল্যের পিছনে কিন্তু অনেকখানি পরিশ্রম আছে। আসলে একটা বীজ যদি আপনি বপন না করেন, তাহলে সেই বীজ একদিন মহিরুহ হবে, তারপর সেখান থেকে ফল আসবে। তবেই না আমরা ফলের আশা করি, কিন্তু ওই বীজ বপন করার পর আস্তে আস্তে করে সেই গাছের বড় হওয়ার জন্য যে সময়টা, সেটা দিতে চাই না। অন্য অনেক মানুষের সাফল্য দেখে হয়তো আমরা বলি তাদের ভাগ্য আছে, আমাদের ভাগ্য নেই। কিন্তু মুশকিল হলো যে পরিশ্রমের সত্যি কোনো বিকল্প নেই। আপনি যদি পরিশ্রম করতে থাকেন, সাফল্য একদিন আপনার দরজায় কড়া নাড়বেই নাড়বে। তবে হ্যাঁ, সেই পরিশ্রমটা আপনি করে যান নিজের মনে, কাউকে কিছু না জানিয়ে নীরবে পরিশ্রম করে যান, দেখবেন সাফল্য একদিন সজোরে আপনার দরজায় কড়া নাড়বেই নাড়বে।
0: সংবাদ সফর, পরিশ্রম করলে সাফল্য আসবেই আসবে। নীরব পরিশ্রম, ধৈর্য, আত্মবিশ্বাস সেটাকে বাড়িয়ে তোলে বহুগুণে। অবশেষে আসে অভূতপূর্ব সাফল্য, মনে করছেন অনিমেষ ভট্টাচার্য, বেহালা থেকে তিনি জানিয়েছেন। আপনিও জানান চটপট, দেরি না করে, আপনার মনের কথা কিভাবে আপনি ভাবছেন আমরা জানিয়েছি। এবার জানানোর পালা আপনারই।

প্রথমে ঝিন্দ সোনপথ রুটে ট্রেন চালাতে প্রথাগত কয়লা বা ডিজেলের পরিবর্তে হাইড্রোজেন চালিত ইঞ্জিনের ব্যবহার, পরে দূরপাল্লার ট্রেনের যাত্রীদের খাবার তৈরিতে এলপিজি সিলিন্ডারের পরিবর্তে ইন্ডাকশন ওভেনের ব্যবহার চালুর সিদ্ধান্ত। প্রথাগত জ্বালানির ব্যবহার কমাতে ভারতীয় রেলের এই দুই উদ্যোগের পরে দেশের প্রথম অন ডিম্যান্ড গ্রিন হাইড্রোজেন কুকিং ওভেন উন্মোচন করল শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি IIESTI। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি সিলিন্ডারবিহীন এই ব্যবস্থা বাণিজ্যিক রান্নাঘর ও গণখাদ্য কর্মসূচির জন্য জ্বালানির ক্ষেত্রে স্বনির্ভরতা এবং শূন্য নির্গমন পরিচালনায় নতুন দিগন্ত খুলে দিতে চলেছে। পশ্চিম এশিয়া এরকম একটা যুদ্ধ পরিস্থিতিতে সারা দুনিয়াতেই যখন জ্বালানির সংকট চলছে এবং অবশ্যই ভারতেও জীবাশ্ম জ্বালানির মজুদ ভাড়ারে টান পড়েছে, এই পরিস্থিতিতে সম্ভাব্য সমাধান সূত্র নিয়ে হাজির IIESTI। প্রথম দেশীয় প্রযুক্তিতে তাদের তৈরি গ্রিন হাইড্রোজেন কুকিং ওভেনের বৈশিষ্ট্য অত্যাধুনিক অন ডিম্যান্ড হাইড্রোজেন উৎপাদন ব্যবস্থা। এতে ভবিষ্যতে উচ্চ চাপের স্টোরেজ সিলিন্ডারের প্রয়োজনীয়তা দূর হবে। প্রতিষ্ঠান জানিয়েছে এই ব্যবস্থায় জলের তড়িৎ বিশ্লেষণ করে তাৎক্ষণিকভাবে প্রয়োজন মতো হাইড্রোজেন উৎপাদন করে তা জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে। দীর্ঘদিনের নিরাপত্তা, সংরক্ষণ ও পরিবহনজনিত সমস্যাগুলো আর থাকবে না। জানানো হয়েছে যে জল থেকে বিদ্যুতের সাহায্যে সম্পূর্ণ স্থানীয়ভাবে হাইড্রোজেন গ্যাস তৈরি করা যায়। হাইড্রোজেন গ্যাস অত্যন্ত দাহ্য হওয়ায় এই গ্যাসকে জ্বালানি হিসেবে ব্যবহার করতে কোনো সমস্যাই হবে না। সবচেয়ে বড় কথা, পুড়ে যাওয়ার সময় অক্সিজেনের সঙ্গে এই গ্যাস মিলে জলীয় বাষ্প উৎপন্ন করবে, ফলে পরিবেশের কোনো ক্ষতি হবে না। এই গ্রিন হাইড্রোজেন কুকিং ওভেনটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে একসঙ্গে অনেক বেশি পরিমাণে রান্না করা যায়, ফলে হোটেল, রেস্তোরাঁ, ক্লাউড কিচেন এবং কর্পোরেট ক্যান্টিনেও এই ব্যবস্থা চালু করা যাবে। বাংলার মিড ডে মিল প্রকল্পেও এই ওভেন যুগান্তকারী ভূমিকা নিতে পারে বলে আশা করা হচ্ছে। সৌরবিদ্যুৎ ব্যবস্থার সঙ্গে যদি এই হাইড্রোজেন ওভেনকে যুক্ত করা যায় তাহলে কমিউনিটি ও প্রাতিষ্ঠানিক রান্নাঘরগুলিতে বহুদিন ধরে প্রায় শূন্য খরচে রান্না করা সম্ভব হবে। IIESTI জানাচ্ছে উন্নত লিক ডিটেকশন টেলিমেট্রি, নিরবিচ্ছিন্ন ডিজিটাল শিখা পর্যবেক্ষণ, স্বয়ংক্রিয় চাপ নিয়ন্ত্রণ এবং জরুরি অবস্থায় তাৎক্ষণিক শাটডাউন ব্যবস্থা সহ বহুস্তরীয় নিরাপত্তার আয়োজন করা হয়েছে এই ব্যবস্থায়। এই প্রতিষ্ঠানের ডিরেক্টর তিনি বলছেন, বিশ্বে জ্বালানির অনিশ্চয়তা যখন তুঙ্গে এবং বিভিন্ন শিল্প ও জনকল্যাণমূলক কর্মসূচিগুলো চালানো নিয়েই যখন সমস্যা দেখা দিয়েছে, তখন স্বনির্ভর এবং বিকেন্দ্রীভূত জ্বালানি সমাধানের প্রয়োজন অনেকটাই বাড়ছে। এই গ্রিন হাইড্রোজেন ওভেন দেখিয়ে দিয়েছে কিভাবে আধুনিক একাডেমিক গবেষণা বাস্তব সমস্যার সমাধান করতে পারে। তবে হ্যাঁ, এই মুহূর্তে হোটেল রেস্তোরাঁর মতো জায়গায় ব্যবহারের উপযোগী করে তোলা হলেও গৃহস্থের হেঁশেলে এই সুবিধে পৌঁছতে

0: সময় লাগবে বলে জানা গেছে।
1: আবার একটু মেসেজে চলে আসি, পরিশ্রম করুন নীরবে, সাফল্য আসবে সজোরে। মেসেজে চলে আসি, পরিশ্রমের বিকল্প যেন কিছুই নেই, পরিশ্রম করলে সাফল্য তুমি পাবেই পাবে, এই রাস্তায় আসবেই যেন কত শত বাধা, জীবনের এই খেলাঘরে সাফল্যের সুর সাধা, একদিন তুমি ছুঁতে পারবে চাঁদের সেই আলো, পরিশ্রমের এই আলোয় নিজের সাফল্যের দীপ জ্বালো। পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে মেসেজ করেছেন। পরের মেসেজ, হার থেকেই তো জিত হয়, কিন্তু হেরে গেলে কোনোভাবেই চলবে না, কোনো জায়গাতেই পরিশ্রম তো করতেই হবে আমাদের, কিন্তু তার মাঝে যদি কোথাও কোনো জায়গায় প্রতিবাদ করতে হয় সেটাও করতে হবে, প্রতিবাদের জায়গা থেকে দাঁড়াতে হবে। অপূর্ব সেন দমদম থেকে মেসেজ করেছেন। এখনও পর্যন্ত যারা 9903653922 হোয়াটসঅ্যাপ বা মেসেজ করেননি, তারা চটপট করে মেসেজ পাঠান আমাদেরকে, কেননা হাতে কিন্তু আমরা এক ঘন্টা সময় পেরিয়ে এসেছি, বাকি এক ঘন্টা সময় রয়েছে, চটপট পাঠান মেসেজ।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: আপনি শুনছেন সংবাদ সফর 107 FM রেইনবোতে। সংবাদ সফর, সংবাদ সফর।

0: পরিশ্রম করুন, নীরবে সাফল্য আসবে সজোরে। হ্যাঁ, আমরা আজকের এই বিষয়টাই রেখেছি আপনাদেরকে মেসেজ পাঠানোর জন্য। ওই যে প্রতিদিন যেমন বলি, আমরা কথা বলতে বলতে একটা বিষয় ঠিক করে নিই, সেই বিষয়টা আপনাদের কাছে রাখি এবং সেই বিষয়টা নিয়ে আপনারা এত সুন্দর সুন্দর আমাদের কাছে মেসেজ পাঠান যে অনুষ্ঠান যখন শেষ করি তখন রণজয় কৃষ্ণ একেবারে অবাক হয়ে যায়। সত্যি এত কিছু ভেবে তো আমরা বিষয়টা দিয়ে নিই। আপনাদের জন্য মেসেজ করার লাইন তো খোলাই আছে, এই নম্বরে আমাদেরকে আপনার একেবারে নিজস্ব মতামত জানান।
1: প্রথম ঘন্টায় কয়েকজনের মেসেজ এসেছে, আমরা পড়তে পেরেছি, আরও কিছু মেসেজ জমা হয়ে রয়েছে। যারা এখনও পর্যন্ত মেসেজ করেনি তাদের একটাই রিকোয়েস্ট কৃষ্ণ এবং রণজয়ের তরফ থেকে, দেরি নয়, ইতিমধ্যেই ঘড়িতে সময় বলছে 11:05:46 হয়ে গিয়েছে, আর কিন্তু আমাদের হাতে মাত্র 54 মিনিটের মতো সময় রয়েছে। শেষমেশ এক পর্যন্ত অপেক্ষা না করে একটু তাড়াতাড়ি, যতটা পারো তাড়াতাড়ি পর্যন্ত তোমরা যদি মেসেজ করো আমাদের পক্ষে সুবিধা হয়।
0: এর আগের অনুষ্ঠানেও কিন্তু এমন একটা হয়েছিল যে একদম শেষ মুহূর্তে
1: আমি সেই কারণেই বললাম কথাটা,
0: মেসেজ এসেছে কিন্তু আমরা সেটা পড়তে পারিনি, সুতরাং একটু তাড়াতাড়ি পাঠান।
1: না, দুটো না, আরো অনেকগুলো মেসেজ এসে যায় শেষ মুহূর্তে, কিন্তু একাধিক অনুষ্ঠানে আমরা সেটা দেখেছি যে সেটা পড়াটা সম্ভব হয় না। তো এই জায়গা থেকে অনেকে হয়তো আমাদের ভুল বুঝছেন।
0: সবচেয়ে বড় কথা, যারা পাঠান তারা তো এই ভেবেই পাঠান যে তাদের মেসেজটা পড়া হবে,
1: ঠিক, সুতরাং তাই সেটা যদি একটু আগে থেকে পাঠিয়ে দেওয়া হয় তাহলে আমাদের পক্ষেও কিন্তু সুবিধা হয় মেসেজটা গো থ্রু করতে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
2: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
1: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
2: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি OTP ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
3: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
4: আপনি শুনছেন সংবাদ সফর 107 FM রেইনবোতে। সংবাদ সফর, সংবাদ সফর,
5: সংবাদ সফর। রণজয় কৃষ্ণা আপনাদের সঙ্গে, আর আপনারা আমাদেরকে মেসেজ করছেন, পরিশ্রম করুন নীরবে, সাফল্য আসবে সজোরে। এই নিয়ে আপনারা আপনাদের মতামত জানান। আজকে আমরা সংবাদ সফরে বিশ্বকাপ দিয়ে শুরু করেছি, এবং অবশ্যই এখনও পর্যন্ত আমরা যে খবরগুলো দিয়েছি সেগুলো সবকটাই কিন্তু সাকসেসের খবর, সাফল্যের খবর। থাকছেন তো আমাদের সাথে রাত 12টা পর্যন্ত?
6: অবশ্যই থাকতে হবে, তার কারণ তো অনেক কিছু রয়েছে, এবং আমাদের প্রচুর প্রবীণ লিসনার রয়েছেন, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। আজকে তো আমরা অ্যান্ড্রয়েড ফোন ছাড়া আমরা থাকতে পারি না, আমরা চলতে পারি না একদম, মানে স্টুডেন্টদের পড়াশুনো থেকে শুরু করে, যারা চাকরি বাকরি করছেন, ব্যবসার কাজ থেকে শুরু করে, আমাদের যাবতীয় কাজকর্ম, ব্যাংক থেকে শুরু করে আমাদের বিভিন্ন রকম বেনিফিশিয়ারি পর্যন্ত, এভরিথিং আমাদের অ্যান্ড্রয়েড ফোন ছাড়া আমাদের অচল। কিন্তু প্রচুর বয়স্ক মানুষ রয়েছেন যারা খুব স্বাভাবিকভাবেই অ্যান্ড্রয়েড ফোনে তারা সচল নন, বা তারা ঠিক সেইভাবে অভ্যস্তও নন অ্যান্ড্রয়েড ফোনকে ব্যবহার করতে। তাদের যারা বাড়ির যারা রয়েছেন, ছোটরা যারা রয়েছেন, ছেলে মেয়ে আত্মীয় পরিজন, তারাই সম্পূর্ণভাবে তাদের বিষয়গুলো দেখভাল করে থাকেন অ্যান্ড্রয়েড ফোনের। তো এই জায়গা থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয়, মানে আগে যে বিষয়টা ছিল যে একটা রিচার্জ করা হচ্ছে এবং তারপর সেই রিচার্জটা চলছে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলছে, তারপরে কি হতো যে রিচার্জের টাইম চলে গেলেও ইনকামিং কল ফেসিলিটি থাকতো, তারপরে আবার যখন রিচার্জ করা হচ্ছে সেই সময় আউটগোয়িং ফেসিলিটি থাকতো। কিন্তু এখন যে সিস্টেমটা এসেছে, একটা বেশ ভালো টাকার একটা মাসিক রিচার্জ করাতে হয় এবং সেখানে ভয়েস কলের সঙ্গে ডেটা ভরাতে হয়, মানে এইভাবেই প্যাকেজটা থাকে, এবং যার ফলে কি হচ্ছে, টাকার যে পরিমাণটা, টাকার পরিমাণটা কিন্তু আগে যেটা খুব সহজলভ্য ছিল, 10 টাকাতেও রিচার্জ পাওয়া যেত, এখন কিন্তু সেই বিষয়টা নেই, 300, 350, 400 এইভাবে কিন্তু টাকার অঙ্কগুলো বেড়েছে। তো এই জায়গা থেকে যেখানে প্রবীণ মানুষরা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে পারেন না, অথচ

0: তারা শুধুমাত্র কথা বলার জন্য তাদেরকে এই মোটা টাকার প্যাকেজের রিচার্জ করাতে হচ্ছে। তো এখান থেকেই কিন্তু টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া, তারা নিয়ন্ত্রক সংস্থা, তারা একটি প্রস্তাব নিয়ে আসছে এবং স্মার্টফোন নয়, যেহেতু বয়স্ক মানুষদের পছন্দ ফিচার ফোন এবং ডেটা পরিষেবার তাদের প্রয়োজন পড়ে না বললেই চলে, কিন্তু গাঁটের কড়ি খরচা করে তাদের সেই ডেটা সহ বান্ডেল প্যাকেজ তারা নিতে বাধ্য হচ্ছেন এখনও পর্যন্ত যে রিচার্জগুলো মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। তো সেই জায়গা থেকে এই যে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই, তারা 2026 সালের একটি খসড়া টেলিকম কনজিউমার প্রোটেকশন রেগুলেশনের প্রস্তাব এনেছে এবং সেখানে তারা বলছে যে টেলিকম সংস্থাগুলোর উচিত পৃথকভাবে আলাদাভাবে সুনির্দিষ্ট ভ্যালিডিটি সহ শুধুমাত্র ভয়েস এবং SMS প্ল্যান আনা, মানে আগে যেরকমভাবে চলতো এবং সেটা অ্যান্ড্রয়েড ফোন নয়, সেটা ফিচার ফোনে। এর ফলে কি হবে যে চলতি বান্ডেল প্যাকেজগুলো রয়েছে যেখানে ভয়েস কল হচ্ছে, SMS হচ্ছে এবং সেই সঙ্গে ডেটা প্যাক, এইভাবেই কিন্তু তাদের প্যাকেজগুলো করা হচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে প্রবীণ বা বয়স্ক মানুষরা তারা ডেটা প্যাকের কোনো রকম সুবিধা তারা নিচ্ছেন না, অথচ তাদের গাঁটের কড়ি খরচা করে একগুচ্ছ টাকা দিয়ে তাদের প্রত্যেক মাসে মাসে রিচার্জ করা হচ্ছে। এখান থেকেই কিন্তু ট্রাই তারা এই পদক্ষেপ নিয়েছে এবং যদি তাদের এই যে প্রস্তাব নিয়ে আসা হয়েছে সেটা যদি বাস্তবায়িত হয় তাহলে খুব স্বাভাবিকভাবেই এই যে প্ল্যানগুলো সেটা অনেকটাই কম হবে, অনেকটা সস্তা হয়ে যাবে এবং যারা ইন্টারনেট ব্যবহার করেন না তারা যেন সেই পরিষেবার খরচ বহনে বাধ্য না হন, সেটাই কিন্তু ট্রাই তারা বিশেষভাবে নজর দিচ্ছে। এবং এই বান্ডেল প্যাকেজের অংশ হিসেবেই খুব কম দামে ভয়েস কলের সুবিধা দেওয়া হয়, কিন্তু এই ধরনের পৃথক প্ল্যান চালু হলে বর্তমানে ট্যারিফ কাঠামো বিঘ্নিত হবে, প্রভাব পড়বে তাদের সংগৃহীত রাজস্বের অঙ্কেও, এবং এই সমস্ত বিষয়গুলো মাথা রেখেই কিন্তু এই আলোচনা হচ্ছে এবং সেটা যদি বাস্তবায়িত হয় তাহলে অবশ্যই যারা প্রবীণ নাগরিক রয়েছেন তাদের অনেকটাই আর্থিক সুবিধা হবে এই টেলিফোনের মাসিক যে খরচা রয়েছে সেই খরচের বিষয়ে।
1: আমরা অনেকগুলো খবর পরপর আপনাদেরকে জানাচ্ছি, একটুখানি জানিয়ে দিই এই খবরটাও। প্রতি বছর কেন্দ্রের তরফে দেশ জুড়ে উদযাপিত হয় যোগ দিবস। এবারে কলকাতায় এই যোগ দিবস উপলক্ষে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর তাই উপলক্ষে যোগ দিবসে বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার ভোর 4টে থেকেই মিলবে মেট্রো পরিষেবা। এক নজরে একটুখানি দেখে নেওয়া যাক ব্লু গ্রিন ইয়েলো লাইনে কখন মেট্রো পাওয়া যাবে। প্রথম বলি ব্লু লাইনের কথা, শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর। এই রুটে প্রতি রবিবার সকাল 9টা থেকে পরিষেবা পাওয়া যায়, তার পরিবর্তে আগামী রবিবার আপ এবং ডাউনে 107টি করে মোট 214টি মেট্রো চলবে। ওই দিন ভোর 4টে থেকে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম, নোয়াপাড়া থেকে শহীদ ক্ষুদিরাম, মহানায়ক উত্তম কুমার থেকে শহীদ ক্ষুদিরাম, মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর, শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর, নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর রুটে পরিষেবা পাওয়া যাবে। ভোর 4টে থেকে সকাল 8টা পর্যন্ত আপ লাইনে 14 মিনিট এবং ডাউনে 15 মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে। এবার বলি গ্রিন লাইনের কথা, সল্টলেক সেক্টর 5 থেকে হাওড়া ময়দান। এই রুটে প্রতি রবিবার মোট 108টি মেট্রো চলে, তবে আগামী রবিবার এই রুটে আপ এবং ডাউনে 87টি করে মোট 173টি মেট্রো চলবে। সকাল 9টার বদলে ভোর 4টে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর 5 রুটে পাওয়া যাবে মেট্রো, আবার সল্টলেক সেক্টর 5 থেকে হাওড়া ময়দান রুটে প্রথম মেট্রো পাওয়া যাবে ভোর 4:02। ভোর 4টে থেকে সকাল 9টা পর্যন্ত আপে 15 মিনিট, ডাউনে 10 মিনিট অন্তর পরিষেবা মিলবে। ইয়েলো লাইন নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর। প্রতি রবিবার এই রুটে 78টি করে মেট্রো চলে, কিন্তু আগামী রবিবার 56টি করে মোট 112টি মেট্রো চলবে। নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর রুটে ভোর 4:18 মেট্রো পাওয়া যাবে। জয়হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া রুটে ভোর 4:40 প্রথম মেট্রো মিলবে। আপ এবং ডাউন লাইনে ভোর 4:18 থেকে সকাল 9টা পর্যন্ত যথাক্রমে 18 এবং 20 মিনিট অন্তর পরিষেবা মিলবে। ব্লু গ্রিন এবং ইয়েলো লাইনে শেষ মেট্রোর সময়সীমার কোনো পরিবর্তন নেই। পার্পল এবং অরেঞ্জ লাইনে মেট্রো পরিষেবা পাওয়া যাবে না।
0: আবার চলে আসি 9903650।

1992 মেসেজে চলে আসি। কৃষ্ণাদি রণজয় দা, সবার আগে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি, অবশ্যই তোমাকেও আমাদের তরফ থেকে শুভেচ্ছা। নীরবে পরিশ্রম করলে অবশ্যই ফল পাবে, এই কথাটা অত্যন্ত সত্যি, তাই নিজে অনেস্ট থাকতে হবে, সৎ থাকতে হবে এবং নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে, এভাবেই মোটামুটি বোঝাতে চেয়েছেন অ্যান্ডি কলকাতা থেকে মেসেজ করেছেন। পরিশ্রম যদি করি জীবনে, সাফল্য ঠিক আসবেই আসবে, এর দ্বারা জীবনে আনন্দ থাকবে, ভালোভাবে চলার পথ আমরা তৈরি করতে পারবো। কে মেসেজ করেছেন? পুষ্পিতা, পুষ্পিতা দাস হাওড়া থেকে মেসেজ করেছে। 9903653992 কিন্তু খোলা রয়েছে। যারা এখনও পর্যন্ত মেসেজ করনি, চটপট তোমাদের অনুভূতির কথা জানাও আমাদেরকে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
2: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
1: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
2: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি OTP ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
3: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
4: আপনি শুনছেন সংবাদ সকল 107 FM রেইনবোতে। সংবাদ সকল, সংবাদ সফর।
5: ১২তম যোগ দিবস উপলক্ষে রাজ্য জুড়ে 3 দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রতি বছরই কেন্দ্রের তরফে দেশ জুড়ে উদযাপিত হয় যোগ দিবস, এবছর বিশেষভাবে এই রাজ্যে উদযাপনের পরিকল্পনা করা হয়েছে। আজ নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে 3 দিন ব্যাপী কর্মসূচির কথা বলবার সময় শুভেন্দু অধিকারী বলেন, 19 তারিখ হবে রান ফর যোগা, কলকাতার 11টি এলাকা ও রাজ্যের বিভিন্ন প্রান্তে হবে ম্যারাথন। মূল কর্মসূচির জন্য কলকাতার একটি জায়গা বেছে নেওয়া হয়েছে, কলকাতা কর্পোরেশনের সামনে থেকে শুরু হবে, শেষ রাইটার্সে। ইতিমধ্যেই নাম নথিভুক্ত করেছেন অনেকে, সকাল 6:30 সমবেত হবেন সকলে, 7টায় কার্যক্রম শুরু হবে। 20 জুন পশ্চিমবঙ্গ দিবস, ওই দিন বিকেল 5:30 অভিনব কর্মসূচি, গঙ্গাবক্ষে আধুনিক প্রযুক্তির মাধ্যমে এক অন্য পরিবেশ তৈরি করা হবে। এই কর্মসূচির নাম বন্দে যোগম, কলকাতার আকাশে উড়বে 3000 ড্রোন। 21 তারিখ রাজ্য জুড়ে পালিত হবে যোগ দিবস, মূল অনুষ্ঠান হবে রেড রোডে, 6:15 জমায়েত, আধ ঘন্টা পর শুরু হবে মূল কর্মসূচি, সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
6: এবারে যে বিষয়টা বলার সেটা হচ্ছে যে প্রাইভেটাইজেশনের বিষয়ে একটা বড়সড় পদক্ষেপ হতে পারে আগামী সময়ে। চলতি আর্থিক পরিস্থিতিতে ঢালাও প্রাইভেটাইজেশনের ওপরই জোর দিচ্ছেন নীতি আয়োগের প্রাক্তন ভাইস চেয়ারম্যান অরবিন্দ পানাগারিয়া। তিনি জানিয়েছেন এই সপ্তাহেই রাষ্ট্রায়ত্ত সংস্থার সঙ্গে সরকারি ব্যাংকের বিলগ্নিকরণ নীতি ফের চালু করা উচিত। এর পেছনে তিনি যুক্তি দেখিয়েছেন এই কর্মসূচি ভারতের আর্থিক সংস্কার পথের অবিচ্ছেদ্য অঙ্গ। শুধু তাই নয়, বর্তমান পরিস্থিতিতে বিলগ্নিকরণ প্রক্রিয়াকে গতি দিতে একটি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত বেসরকারিকরণ মন্ত্রক তৈরির পক্ষেও সওয়াল করেছেন তিনি। তিনি জানিয়েছেন পশ্চিম এশিয়ার সংকট, ভূ রাজনৈতিক অনিশ্চয়তা রয়েছে, সেজন্যই বেসরকারিকরণের পথ থেকে সরলে

0: ভুলবে না। ২০৪৭ সালের যে লক্ষ্য নেওয়া হয়েছে কেন্দ্রের তরফে, অর্থনীতির আধুনিকীকরণ, নীতি আয়োগের বেসরকারীকরণ কর্মসূচি চালু হয়েছিল ২০১৬ সালে, সেটিও তৎকালীন ভাইস চেয়ারম্যান পানাগারিয়ার নেতৃত্বে। এবং ভারতবর্ষের অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে প্রাইভেটাইজেশন বা বেসরকারীকরণকেই কিন্তু একদম সর্বাগ্রে রাখছেন অরবিন্দ পানাগারিয়া, নীতি আয়োগের প্রাক্তন ভাইস চেয়ারম্যান।
1: খবরের মাঝখানে আরও একবার বলি আমাদের আজকের মেসেজ পাঠানোর বিষয়, পরিশ্রম করুন নীরবে, সাফল্য আসবে সজোরে। আমরা আজকে এই বিষয়টা রেখেছি কারণ এমন অনেক মানুষ আছেন কিন্তু যারা সাফল্যের একদম দোরগোড়ায় পৌঁছে গেছেন, অত্যন্ত সফল একটা জীবন তারা পেয়েছেন, কিন্তু এই সাফল্যের মানে সিঁড়িটা কিন্তু খুব একটা সোজা ছিল না। অত্যন্ত কষ্ট থেকে অনেকে একদম জিরো বলবো না, মাইনাস থেকে শুরু করে আজকে সাফল্যের উচ্চ শিখরে পৌঁছেছেন। তাদের সেই সিঁড়ি ভাঙার কষ্ট, সেই কষ্টটার দিকে আমরা যতটা না তাকাই, তাদের সাফল্যের চাকচিক্যটা আমাদের চোখে অনেক বেশি পড়ে। পরিশ্রম, পরিশ্রম এবং পরিশ্রম, ডেডিকেশন, এই জায়গাটা বোধহয় যে কোনো যারা সফল মানুষ তারা বলেন, যদি ডেডিকেশন থাকে নিজের যদি কাজটা তার প্রতি যদি পরিশ্রম থাকে, তাহলে সাফল্য একদিন আসবেই। আপনারা কি বলেন অবশ্যই জানান আমাদেরকে মেসেজ করে।
0: পরিশ্রম করুন নীরবে, সাফল্য আসবে সজোরে। আমাদের মেসেজ 9903653992। আরও একবার মেসেজের দিকে যদি তাকাই তাহলে মেসেজ করেছেন, আজকের অনুষ্ঠান তথ্যবহুল, আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে তিনি মেসেজ করেছেন, হুমায়ুন কবির বরিশাল বাংলাদেশ থেকে তিনি মেসেজ করে বলেছেন যে অনুষ্ঠান তথ্যবহুল এবং সমস্ত সময় তিনি যে অনুষ্ঠান শোনেন সেটার কথাও তিনি জানিয়েছেন। বেশ ভালো হুমায়ুন ভাই, পরবর্তী সময়েও নিশ্চয়ই আপনি অনুষ্ঠান শুনবেন এবং মতামত জানাবেন, আমাদের প্রত্যাশা রইল। পরের মেসেজে আমরা যেতে পারি। ঋতুরানী বর্ষার আগমনে রিমঝিম বৃষ্টির মন ভাঙানো ভালোবাসা জানালাম। আমি সংবাদ সফরের নিয়মিত গুণমুগ্ধ শ্রোতা। অসাধারণ পরিবেশনায় সংবাদ সফর রাতের অন্ধকারকে আলোকিত করে তুলেছে। যাই হোক, পরিশ্রমের কোনো বিকল্প হয় না, তবে শুধু পরিশ্রম দিয়ে সাফল্যের শিখরে পৌঁছানো যায় না। পরিশ্রম এবং বুদ্ধির সংমিশ্রণে সাফল্য আসবে জীবনে, এটাই আমার বিশ্বাস। ভালো থাকবেন, ভালো রাখবেন, এই কামনায় শেষ করলাম। মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে মেসেজ করেছেন, অনেক ধন্যবাদ। পরের মেসেজ, আজকের প্রসঙ্গে অগ্নিপুরুষ আব্দুল কালামের কথা বলতে ইচ্ছে করছে ভীষণভাবে। সাধারণ পরিবারের সন্তান হয়েও তিনি নীরবে পরিশ্রম করে জগৎসভায় ভারতের মুখ উজ্জ্বল করেছেন। দেশের প্রথম সারির বিজ্ঞানী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা, রাষ্ট্রপতির পদে নির্বাচিত হওয়া, নিজেকে রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে রাখা, এমন অনেক আদর্শ স্থানীয় কাজ করে বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম আমাদের কাছে এক মহান মানুষে পরিণত হয়েছেন। এই সমস্ত কাজের মধ্যে দিয়ে তিনি বলেছেন, তার শিক্ষক ইয়াদুরাই সলমন তাকে তিনটি মূল মন্ত্র শিখিয়েছিলেন, জীবনে সফল হতে তিনটি গুণের অধিকারী হতে হবে। গুণগুলো হল ইচ্ছে, বিশ্বাস এবং আশাবাদ। মনের মধ্যে ইচ্ছার বীজ বপন না হলে, তপ্ত না হলে আমরা সফলতার গাছ কখনো দেখতে পাব না। নিজের কর্তব্যবোধের ওপর অবিচল আস্থা এবং বিশ্বাস ভরসা রাখতে হবে। আর আশাবাদ না থাকলে অরণ্যচারী মানুষ আজ মহাকাশ বিজ্ঞানী হতে পারত না। মনে রাখতে হবে, কোনো কাজ সার্থকভাবে পূর্ণ করার আগে এই কাজটি সম্পন্ন করার জন্য আমি এই পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছি। সাধনা মজুমদার বড়ানগর ডানলপ থেকে মেসেজ করেছেন। অবশ্যই আজকে আমরা যে বিষয় রেখেছি, আমরা একদম মেসি থেকে শুরু করেছি, ফুটবলের ময়দান থেকে শুরু করে, তারপরে বলেছি স্পেস থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে, এই যে পরিশ্রমের গল্প, এই যে সাফল্যের গল্প, একদম কঠিন কঠোর জীবনযাত্রা থেকে উঠে সাফল্যের চূড়ায় পৌঁছানোর কথা আমরা জেনে থাকি, আমরা পড়ে থাকি। এবং সেখানে অবশ্যই অবধারিতভাবে যার নাম সর্বাগ্রে আসে সেটা হচ্ছেন প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম। তো অবধারিতভাবে তার কথাটাও চলে এলো সাধনা দেবীর মেসেজে, অনেক ধন্যবাদ।
1: ঠিক এইভাবেই চাইবো আপনারা আমাদেরকে মেসেজ করতে থাকুন, আপনাদের বক্তব্য জানান, যেমন

আমরা অনুষ্ঠান শেষে যারা পাঠাচ্ছেন মেসেজ তাদের নাম পড়ি। ঠিক সেরকমভাবে আজকেও তার ব্যতিক্রম হবে না, কিন্তু অবশ্যই আপনাদের কাছে চাইব, যেহেতু আমরা ফোনের লাইনে যোগাযোগ করতে পারছি না, আমরা চাইছি অনেক বেশি আপনারা মেসেজ পাঠান।

0: আমাদের ঘড়িতে সময় বলছে যে আস্তে আস্তে আমরা অনুষ্ঠান শেষের কাছাকাছি দিকে আমরা এগিয়ে চলেছি, আর আর খুব বড় জোর হলে 20 মিনিটের মতো আমাদের সময় রয়েছে। এবং আজকে আমরা যেটা জানতে চাইছি, ভীষণভাবে এটা দরকার আমাদের, একদম ছোটোবেলায় আমাদের বাবা মা কাকারা যা শিখিয়ে এসেছেন, পরিশ্রমের যে কোনো রকম বিকল্প নেই। এবং একটা কথা আজকে ভীষণভাবে দরকার, ভীষণভাবে প্রয়োজনীয়, আমি যেই জায়গাটায় জন্য এগোচ্ছি, যেই লক্ষ্যের দিকে তাকিয়ে আমি এগোচ্ছি, যে কোনো সেক্টরে, সেটা খেলাধুলো হতে পারে, সেটা সংস্কৃতির জগৎ হতে পারে, সেটা বিজ্ঞান হতে পারে, সেটা গবেষণা হতে পারে, এবং সেই জায়গায় কেউ যেতে, আবার অনেকে বলেন কেউ হেরে যায়, জিততে পারে না, বা যারা জিততে পারে না তারা কি হেরে যায়? আমার মনে হয় তাই নয়। কেউ যেতে, অবশ্যই কেউ যেতে, সবাই যেতে না এটাও যেরকম ঠিক, কেউ যেতে আর যারা জিততে পারে না তারা হারে না, তারা শেখে। আর এই জায়গা থেকেই আমাদের লিসনাররা দারুণ দারুণভাবে এখনও পর্যন্ত আমরা সত্যি মানে একদম মন থেকে যদি বলতে পারি, দারুণভাবে তারা তাদের অভিব্যক্তি ব্যক্ত করেছেন। 9903 65992, আমরা প্রায় ইতিমধ্যে 10 জনের মতো আমাদের লিসনার, তাদের মেসেজ আমরা ইতিমধ্যেই পড়ে ফেলেছি। এবং পরের মেসেজে আবার একটু যাই, পরিশ্রম করুন নীরবে, সাফল্য আসবে সজোরে। আজকের অনুষ্ঠান খুব সুন্দর হচ্ছে, পরিশ্রম, বুদ্ধি আর নিজের ইচ্ছাশক্তি থাকলে তবেই সাফল্য আসবে। সকলকে শুভরাত্রি। তিতু জানা চামড়াইল হাওড়া থেকে মেসেজ করেছেন, অনেক ধন্যবাদ। সংবাদ সফর অনুষ্ঠানে আজকের যে বিষয়ে তাতে বলি, পরিশ্রম করুন নীরবে, সাফল্য আসবে সজোরে। প্রথমেই বলি, পরিশ্রমের কোনো বিকল্প নেই। যে কাজটি আমি করছি সেই কাজে হয়তো সহজে সাফল্য আসছে না, কিন্তু হাল ছাড়লে চলবে না। সেই কাজের প্রতি নিরলস পরিশ্রম থাকলে সাফল্য একটা না একটা সময় আসতেই বাধ্য। যে কোনো কাজের প্রতি একাগ্রতা, ধৈর্য ও নিজের প্রতি বিশ্বাস থাকলে সে যে কাজই হোক না কেন, সাফল্য তাতে আসবেই আসবে। শুধু তাই নয়, তারপর যে মনের আনন্দ ও তৃপ্তি পাওয়া যায় তার তুলনা মেলা ভার। আমার ঠাকুমা বলতেন, ঘষতে ঘষতে পাথর ক্ষয় হয়। সুতরাং শুধুই ভাগ্যের দোহাই দিলে চলে না। গোপাল সিনহা মধ্যমগ্রাম থেকে মেসেজ করেছেন, সত্যি ঘষতে ঘষতে পাথর ক্ষয় হয়। আমরা অনেকেই ভাগ্যের দোহাই দিয়ে অনেক কাজ থেকে হয়তো পিছিয়ে যাই বা সরে আসি বা থেমে যাই, এটা বোধহয় ঠিক নয়, তাই না? যেহেতু বা জেতার পথ ধরে এগিয়ে চলো, তুমি শিখবে, পরের বার তুমিই জিতবে।
1: ঠাকুমাদের এই কথাগুলো কিন্তু দারুণ না?
0: অবশ্যই,
1: ঘষতে ঘষতে মানে মানে আমরা যখন মানে ক্ষয় হয়, পাথরেরও ক্ষয় হয়, কিন্তু ঘষতে ঘষতে পরিশ্রম সত্যি কোনো, হ্যাঁ অবশ্যই, একজন লিখেছেন যে বুদ্ধি দিয়ে পরিশ্রম করতে হবে, যে পরিশ্রমটা করবেন তার মধ্যে ইচ্ছাশক্তি লাগে, যে বললাম ডেডিকেশন বা ইচ্ছাশক্তি, এটা একটা বিরাট বড় দিক, পরিশ্রম প্লাস এটা, এই দুটোর মেলবন্ধনে কিন্তু সাফল্য আসবেই।
0: আর একটা মেসেজ একটু পড়ে নিই, পরিশ্রমবিহীন সাফল্য অসম্ভব, যতই ট্যালেন্ট থাকুক না কেন। সঙ্গমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে মেসেজ করেছেন,
1: ছোট্ট মেসেজ কিন্তু একেবারে পিন পয়েন্টে
0: একদম।
1: একটা দেখুন, এখন বাজারে কিন্তু সত্যিকারের ফল বলতে আম, আম এবং আম, অসাধারণ আমের সেসব মানে মিষ্টত্ব, এবং তার সঙ্গে আস্তে আস্তে করে অন্য ফলগুলো একটু সাইড রাখে। এখন বেশিরভাগ বাড়িতেই কিন্তু আম মোটামুটি রোজ দিন এবেলা ওবেলা পাতে থাকছে, এবং বাজারে কোন ফলের দাম বাড়ছে সেটা নিয়ে কিন্তু বাঙালি বেশ মাথা ঘামায়। আপেলের দর বেশি নাকি বেদানার দর বেশি, এই বিষয়ে তো আলোচনা চলেই। এখন আবার নানা ঘরানার ডায়েটের দৌলতে বলুন দেখি, অ্যাভোকাডো, ড্রাগন ফ্রুট, যেগুলো আমরা মানে খুব একটা তেমন পরিচিত ছিল না, সেইগুলোর দেখা মিলছে স্থানীয় বাজারেও। কিন্তু না, এইসব তো নস্যি, বিশ্বের নানা দেশে এমন কিছু ফল পাওয়া যায় যে

0: গুলোর দাম একেবারে আকাশ ছোঁয়া। তেমন ফল স্বাদে গন্ধে পুষ্টিগুণে যেমন সেরা, তেমনই দামের বিচারেও এগিয়ে অনেকখানি। এমন কিছু ফল আছে যেগুলো কিনতে লাখ লাখ টাকাও খরচ হতে পারে। প্রথমেই বলি এমন একটি ফল, জাপানের ইউবারি কিং মেলান, একটা বিশেষ প্রজাতির তরমুজ। গ্রিন হাউসে অত্যন্ত যত্ন সহকারে ফলানো হয়, এক একটি গাছে একটি মাত্র তরমুজ ফলে। দেখতে নিখুঁত গোল এবং ওপরে জালের মতো নকশা থাকে। এক একটি ফলের দাম লাখ টাকারও বেশি। এমনও শোনা গেছে 1 কেজি ইউবারি কিং মেলন প্রায় 20 লক্ষ টাকায় বিক্রি হয়েছে। নিলামে একজোড়া ফলের দাম 42 লক্ষ টাকা অবধি উঠেছিল। রুবি রোমান আঙুর, এটিও জাপানে ফলানো হয়, বিশেষ প্রজাতির লাল আঙুর। তবে সাধারণ আঙুরের চেয়ে আকারে বড়, দেখতে পিং পং বলের মতো। প্রতিটির ওজন 20 গ্রাম পাতার বেশি হয়। এমন আঙুরের এক একটি থোকার দাম 7.7 লাখ থেকে 11.2 লাখ টাকা অবধি হয়। চমকে যাচ্ছেন দামগুলো শুনে নিশ্চয়ই।
1: তুমি এই রাতের বেলা যদি এভাবে চমকে দাও তাহলে খুব মুশকিল।
0: আরো কয়েকটা ফলের নাম বলি একটু।
1: বেশ,
0: জাপানের মিয়াজাকি অঞ্চলে বিখ্যাত আম তাইও নো তামাগো। মিয়াজাকি আম নামেই এর পরিচিতি বেশি। এই আমের আরেক নাম সূর্যের ডিম। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দামি আমের প্রজাতি এই মিয়াজাকি। জাপানি প্রজাতির এই আমের এক একটির ওজন কম করেও 350 গ্রাম। এমন এক জোড়া আমের দর উঠতে পারে 3 লক্ষ টাকা পর্যন্ত। ফিঙ্গার লাইম, লেবু জাতীয় ফল, অস্ট্রেলিয়ায় পাওয়া যায়। এই লেবুগুলি লম্বাটে আঙুলের মতো দেখতে হয় এবং কাটলে ভিতর থেকে ছোট ছোট মুক্তোর দানার মতো রসালো অংশ বেরিয়ে আসে। প্রতি কেজির দাম প্রায় 9400 টাকা। লস্ট গার্ডেন্স অফ হেলিগান আনারস ব্রিটেনে পাওয়া যায়। এটি ফলনা হয় একটু, এটাকে মানে অন্যভাবে একটু ফলানো হয়। ঘোড়ার প্রস্রাব ব্যবহার করে ভিক্টোরিয়ান উদ্যান পালনের রীতি অনুসারে এই আনারস পাকানো হয়। একটি আনারস পাকতে বছর 2 সময় লাগে। নিলামের দাম 12 লাখ টাকা অবধি উঠতে পারে। কান ইয়া ও ডুরিয়ান, দক্ষিণ পূর্ব এশিয়ার ফলের রাজা বলা হয় ডুরিয়ানকে। থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পাওয়া যায় এই ফল। খুবই মিষ্টি এবং দেখতেও ভালো, পুষ্টিগুণেও সেরা। 2019 সালের নিলামে একটি ডুরিয়ান বিক্রি হয়েছিল প্রায় 52 লক্ষ টাকায়। ডেনসোক তরমুজ, জাপানের হোক্কাইডো দ্বীপে পাওয়া যায় এমন তরমুজ। গায়ের রং কুচকুচে কালো, সাধারণ তরমুজের মতো ডোরাকাটা দাগ থাকে না। ভিতরের শ্বাস গাঢ় লাল রঙের, খুবই মিষ্টি এবং সাধারণ তরমুজের চেয়ে স্বাদ কিছুটা ভিন্ন। এর এক একটি ফলের দাম 23 থেকে 28 হাজার টাকা। এই ধরনের ফল নিলামেও ওঠে, যার এক একটির দাম কত হয় জানো?
1: কত কত?
0: 40 থেকে 50 লাখ টাকা।
1: বাপরে বাপ, তুমি শান্তিতে ঘুমোতে দিও, আমরা বরঞ্চ একটু মেঘলার গানে গানে যাই।
0: একদম।

0: ঘড়িতে সময় বলছে আর মাত্র 10 মিনিটের মতো আমরা রয়েছি আজ রাতে সংবাদ সফরে। ইতিমধ্যেই আমাদের যারা লিসনাররা মেসেজ করেছেন দারুণভাবে আজকে আমাদের যা রেখেছিলাম, যা নিয়ে আমরা আলোচনা করছিলাম, কথা বলছিলাম, পরিশ্রম করুন নীরবে, সাফল্য আসবে সজোরে। এবং এই জায়গায় দারুণভাবে আমাদের লিসনাররা মেসেজ করেছেন। আরও একটি মেসেজে আমরা যেতে পারি। দাদাভাই দিদিভাই আমাদের ভালোবাসা নেবেন, আমরা নিলাম। আমাদের পরিশ্রমের সাথে সাথে অলসতাকে মন থেকে দূর করতে হবে, তা না হলে পরিশ্রমে মন বসবে না, আর তবেই সফলতা আসবে। নবকুমার দাস গাব্বেড়িয়া পাঁচলা হাওড়া থেকে নবকুমার মেসেজ করেছেন, অবশ্যই। আর এইভাবেই তো আমাদের পথ চলতে হবে। মানে আমরা দেখেছি যে আমাদের, আমরা বললাম আজকে আমাদের আব্দুল কালাম আজাদের, প্রাক্তন রাষ্ট্রপতির কথা আমরা বললাম, আমাদের লিসনার তিনিও জানিয়েছেন, মেসেজের মাধ্যমে জানিয়েছেন। এবং দেখো একদম শেষে একটাই কথা বলতে হবে, যারা আজকে সাফল্যের চূড়ায় পৌঁছেছেন, পর্বত শিখরে যারা পৌঁছেছেন, তাদের চলার পথটা কিন্তু কখনোই একদম একদম লাল কার্পেট বিছানো ছিল না, এবং সেটা বলা যেতে পারে যে কণ্টকাকীর্ণ ছিল। এবং সেখান থেকে প্রচুর মানুষ, তারা কেউ গভীরভাবে, তারা গরিব ছিলেন, অর্থনৈতিক সংকট ছিল, কেউ হয়তো ছোটোবেলায় বাবাকে হারিয়েছেন, সংসারের বোঝা একদম ছোট্ট বয়স থেকে তাদের কাঁধে ছিল, কিন্তু এই সমস্ত কিছুকে তুচ্ছ করে তারা তাদের লক্ষ্যের দিকে পৌঁছে গিয়েছেন। একবারেই যে জয় পেয়েছেন তাই নয়, বারবার তারা জয়ের দিকে এগিয়ে গিয়েছেন, মুখথুবড়ে পড়েছেন, ভেঙে চুড়ে ছাড়খাড় হয়ে গিয়েছেন, তবুও উঠে দাঁড়িয়েছেন, উঠে দাঁড়িয়ে আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। এবং এইভাবেই ধাপে ধাপে একদিন সকালের সূর্যের মতোই তাদের জয় এসেছে, অবিশ্বাস্যভাবে, দুরন্ত গতিতে। এইটাই কিন্তু জীবন, আর এভাবেই কিন্তু এগিয়ে চলেছে আমরা সারা বিশ্ব।
1: একদমই তাই। এবং সবচেয়ে বড় কথা কি জানো, যখনই এই যে ঠোক্কর খায় না মানুষ, এবং অনেকে বলে যে যখনই সফল মানুষগুলো কোনো তাদের, মানে তাদের পিছন দিকে ফিরে তাকান, তাদের শিকড়ের দিকে তাকান, তখন তারা অনেকেই হয়তো বলেন যে সংসারে অনেক ভাই বোন অত্যন্ত দারিদ্র্যের মধ্যে মানুষ হয়েছি, কিন্তু আজকে সেই জায়গাটা থেকে তারা কোথায় কোথায় পৌঁছে গেছেন, পৃথিবীর বিভিন্ন কোনায় তারা পৌঁছে গেছেন। এবং শুধুমাত্র যে, আমি বলবো যে শুধুমাত্র পড়াশুনোর জগৎ বা রাজনীতির জগৎ বা গবেষণার জগৎ তাই কিন্তু নয়, একেবারে মানে তুমি বলতে পারো শিল্পী, যারা যারা হয়তো মানে নৃত্যশিল্পী বা হয়তো যারা বাজনা বাজান বা হয়তো খেলাধুলা, মানে সমস্ত সমস্ত ক্ষেত্রগুলোতে আমরা যদি দেখি তাহলে কিন্তু দেখব, বিশেষ করে আমরা যদি কয়েকটা উদাহরণও বলতে পারি, খেলাধুলোর জগতে বারবার বারবার তারা হয়তো সেখানে তাদেরকে মানে পরিশ্রম করতে হয়েছে, ব্যর্থতা এসেছে, কিন্তু না, ভেঙে পড়েননি। একবারের ব্যর্থতা, দুবারের ব্যর্থতা, তিনবারের ব্যর্থতায় ভেঙে না পড়ে আবার উঠে দাঁড়িয়েছেন, আবার কামব্যাক করেছেন, যে কারণে তো এই কথাটা এসেছে, কামব্যাক কোনি ফাইট ফাইট করি। এই কথাটা বলার জন্য যেমন একজন দরকার, সেরকম মনের মধ্যে ওই ফাইট করবার কিন্তু মানসিকতাটাও থাকা দরকার।
2: জহীন ও হ্যায় জো বাহাও কে সাথ বহতা হ্যায়, কশ্তি আগে হো তো কিসমত ভি সাথ রহতা হ্যায়, ছুট জায়ে জো এক বার উস লমহে কি লহর, তমাম উম্র ও শখস ফির শিকস্ত সহতা হ্যায়। আলবিদা জুলফি।

0: পরিশ্রম করুন নীরবে, সাফল্য আসবে সজোরে। যারা মেসেজ পাঠিয়েছেন তারা তো অপেক্ষায় থাকেনি তাদের নাম শোনবার জন্য।
1: যারা আজকে মেসেজ পাঠিয়েছেন দারুণভাবে, প্রথমেই বলি যে একাধিকবার বলেছি যে যারা শুনেছেন তারা জানেন যে তারা কীরকম মেসেজ পাঠিয়েছেন আমাদের লিসনাররা। অনিমেষ ভট্টাচার্য বেহারা থেকে, অভিষেক ঘোষ কালিন্দী থেকে, পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে, অপূর্ব সেন দমদম থেকে, আন্ডি কলকাতা থেকে, পুষ্পিতা দাস হাওড়া থেকে, হুমায়ুন কবির বরিশাল থেকে, বরিশাল বাংলাদেশ থেকে মেসেজ করেছেন, মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে মেসেজ করেছেন, সাধনা মজুমদার বড়ানগর ডানলপ থেকে মেসেজ করেছেন, সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে মেসেজ করেছেন, তিতু জানা চামড়াইল হাওড়া থেকে মেসেজ করেছেন, নবকুমার দাস পাঁচলা হাওড়া থেকে মেসেজ করেছেন এবং গোপাল সিনহা বসুনগর মধ্যমগ্রাম থেকে মেসেজ করেছেন। যারা মেসেজ করেছেন, যারা শুনলেন, তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো যাবার সময় হয়ে এলো কৃষ্ণা রণজয়ের।
0: সবশেষে একটাই কথা বলার, হাল ছেড়ো না বন্ধু।
2: ছেড়েছো তো অনেক কিছুই, পুরনো অভ্যাস

কিছুই পুরনো সেই হাসি, সকাল বিকেলে জানিয়ে দেয়া তোমায় ভালোবাসি, ছেড়েছ তো অনেক কিছুই পুরনো সেই হাসি, সকাল বিকেলে জানিয়ে দেয়া তোমায় ভালোবাসি।

0: আমারও তো বয়স হচ্ছে রাতে বিরেতে কাশি, আমারও তো বয়স হচ্ছে রাতে বিরেতে কাশি, কাশির দমক থামলে কিন্তু বাঁচতে ভালোবাসি। বন্ধু তোমার ভালোবাসার স্বপ্নটাকে রেখো, বেঁচে নেবার স্বপ্নটাকে জাপটে ধরে থেকো, দিন বদলের স্বপ্নটাকে হারিয়ে ফেলো না, পাল্টে দেবার।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও।
2: ১০৭ মেগাহার্টজ FM রেইনবোয় আপনাদের পছন্দের অনুরোধের গানের অনুষ্ঠান শুনতে কি চাও। আপনাদের সঙ্গে আজকে স্টুডিওতে আমি তপারতি। অনুরোধ তার অপেক্ষা থাকে 9903653992 এই নাম্বারে, SMS এবং হোয়াটসঅ্যাপে, এবং অপেক্ষা করতে করতে যেমনটা করি, আমার পছন্দের একটি গান আপনাদের প্রথমে শোনাই, বস ছায়াছবি থেকে অরিজিৎ সিং এর কণ্ঠে।

আজকের অনুরোধগুলির কথাগুলি প্রথমে ঢাকুরিয়া থেকে সৌভিক শুনতে চেয়েছেন অটোগ্রাফ ছায়াছবি থেকে শ্রেয়া ঘোষালের কণ্ঠে চল রাস্তায় সাজি ট্রামলাইন। তারপরের গান রাজীব কুমার ভূঁইয়া কেরালা থেকে শুনতে চেয়েছেন তুফান ছায়াছবি থেকে গান প্রীতম হাসান এবং দেবশ্রী অন্তরার কণ্ঠে। কুমার শানুর কণ্ঠে গান শুনতে চেয়েছেন রং ছায়াছবি থেকে কৃষ্ণ দোহালদার কুলপি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। সৌভিক, রাজীব কুমার ভূঁইয়া এবং কৃষ্ণেন্দু হালদার আপনাদের তিনজনের জন্য পরপর তিনটি গান।

চেয়েছেন শিবাজী চট্টোপাধ্যায়ের কণ্ঠে খোঁপারুই গোলাপ দিয়ে। এই গানটি অদিতি মিত্র বজবজ থেকে অনুরোধ করেছেন হেমন্ত কুমার হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে ও রাধে থমকে গেলি কেন। এবং বাংলাদেশের কুষ্টিয়া থেকে আইচ শুনতে চেয়েছেন অ্যাশকিং এবং শায়নি ঘোষের কণ্ঠে বোঝেনা সে বোঝেনা ছায়াছবি থেকে কঠিন এই গানটি। সঞ্জীব চক্রবর্তী, অদিতি মিত্র এবং আইচ আপনাদের তিনজনের জন্য পরপর তিনটি গান।

তৃতীয় অনুরোধে যাওয়ার আগে যেটা মেনশন করা একটু দরকার ছিল, শিবাজী চট্টোপাধ্যায়ের কণ্ঠে গানটি শুনলেন ভালোবাসা ভালোবাসা ছায়াছবি থেকে, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি শুনলেন বাঘিনী ছায়াছবি থেকে। পরের অনুরোধ বোঝে না সে বোঝে না ছায়াছবি থেকে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, অনলি অন 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও।
2: প্রায় অর্ধেক সময় পেরিয়ে এলাম অনুষ্ঠানের, অনুরোধ তো আসছে। আজকে তো একটা ভালো বৃষ্টি হলো কলকাতা এবং তার আশেপাশের অঞ্চল জুড়ে, অতএব অনুরোধের যে চরিত্র সেটা বৃষ্টি অনুযায়ী একটু একটু করে বদল হচ্ছে, হবেই, হওয়ার কথা। স্বাগতা বিশ্বাস, রাজপুর দক্ষিণ চব্বিশ পরগনাকে শুনতে চেয়েছেন এক্স ইকুয়াল টু প্রেম এই ইচ্ছা ছবি থেকে গান বন্যা বিলাসী, সামন্তক সিনহা এবং শাহানা বাজপেয়ীর কণ্ঠে। শঙ্করচন্দ্র দেব আরাসাত থেকে অনুরোধ করেছেন গান দেবব্রত বিশ্বাসের কণ্ঠে, আশার কোথা হতে আজ পেলি ছাড়া, এই গানটি শোনাব। এবং আজকের এই পর্বের তৃতীয় অনুরোধ সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে অনুরোধ করেছেন ভূপিন্দর সিং এর কণ্ঠে, ত্রয়ী ছায়াছবি থেকে কবে যে কোথায় এই গানটি। স্বাগতা বিশ্বাস, শঙ্করচন্দ্র দে এবং সংঘমিত্রা ঘোষ আপনাদের তিনজনের জন্য পরপর তিনটি গান।

আজকে যে আমার কি হয়েছে কে জানে, গানটা শুনতে শুনতে মনে হলো আমি কি বায়নাকে বন্যা বলেছি। স্বাগত, আই এম ভেরি সরি। আর তবে গানের মধ্যে বান শব্দটি আছে, বানভাসী। যাই হোক, আমরা শুনলাম গান বায়নাবিলাসী। এরপরের অনুরোধ প্রথমে দেবব্রত বিশ্বাস এবং তারপর ভূপিন্দর সিং।

बोधा होते आज से शारा माटेर से श्यामल देशे।

কোথা হতে আসবে ছাড়া আষাঢ়, মাঠের শেষে শ্যামল দেশে অনেক দাঁড়া দাঁড়া দাঁড়া আষাঢ়, কোথা হতে

এরপরের অনুরোধ গোপাল সিনহা বসুনগর মধ্যমগ্রাম থেকে। জিৎ গাঙ্গুলির কণ্ঠে গান শুনতে চেয়েছেন জোশ ছায়াছবি থেকে খুঁজেছি তোকে রাত বেড়াতে। এরপরের অনুরোধ বাবাই নিউটাউন।

থেকে শুনতে চেয়েছেন পুরবিদত্তের কণ্ঠে নজরুল গীতি সই ভালো করে বিনোদ বেনী বাঁধিয়া দে। তৃতীয় অনুরোধ তাপস মাইতি চকমানিক বাওয়ালি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে শুনতে চেয়েছেন না মনো লাগে না এই গানটি। গোপাল সিনহা, বাবাই এবং তাপস মাইতি আপনাদের তিনজনের জন্য পরপর তিনটি গান।

আপনারাও জানেন, আমিও জানি সময় শেষ হয়ে এসেছে, তাই বিদায় নেব। যেতে যেতে আজকের শুনতে কি চায় শেষ অনুরোধটি রাজকুমার দত্ত মহেশতলা থেকে অনুরোধ করেছেন, রেহনা হ্যায় তেরে দিল মে ছায়াছবি থেকে বোম্বে জয়শ্রীর কণ্ঠে জারা জারা এই গানটি। এবং আমি ভালো আছি রাজকুমার, আশা করি আপনিও ভালো আছেন, ভালো থাকবেন। আমাদের সবার এই মুহূর্তে ভালো থাকাটা খুব জরুরি, নিজেদের ভালো থাকা এবং সবাইকে নিয়ে ভালো থাকা। এই অনুরোধটি, রাজকুমার দত্তর এই অনুরোধটির সাথে সাথে আমি তপারতি আজকের শুনতে কি চাও অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী অনুষ্ঠানগুলিতে সঙ্গে আছি অবশ্যই, তবে শুনতে কি চাও আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকুন, আবারও বললাম, শুনতে থাকুন 107 MHz FM রেইনবো।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন 107 মেগাহার্টজ FM রেইনবো। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনী। সুররঞ্জনীতে প্রথমেই শুনব আমরা ঠুমরি ও দাদরা বিদুষী সুরঞ্জনা বোসের পরিবেশনায়, তবলায় পিনাকী চক্রবর্তী, হারমোনিয়ামে হিরণময় মিত্র। মিশ্র খামাজ কিরওয়ানি রাগে ঠুমরি ও দাদরা পরিবেশনায় বিদুষী সুরঞ্জনা বোস।

এতক্ষণ শুনছিলেন মিশ্র খাম্মাজ এবং কিরওয়ানির আগে ঠুমরি ও দাদরা পরিবেশনায় বিদুষী সুরঞ্জনা বোস। সুররঞ্জনীতে এরপরে শুনবেন একক তবলা পরিবেশনায় শ্যামল কুমার কাঞ্জিলাল। শুনবেন ঝাঁপতালে একক তবলা, হারমোনিয়মে রতন নট্য। ঝাঁপতালে একক তবলা পরিবেশনায় শ্যামল কুমার কাঞ্জিলাল।

0: এতক্ষণ শুনলেন একক তবলা ঝাঁপতালে পরিবেশনায় শ্যামল কুমার কাঞ্জিলাল। এর সাথে শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনী।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

স্টুডিও ঘড়ি বলছে রাত দুটো বেজে এক মিনিট বাহান্ন সেকেন্ড, 107 মেগাহার্টজ এফএম রেইনবোয়ে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আপকে লিয়ে, আপকে লিয়ে প্রথম ঘন্টায় আপনাদের সঙ্গে আমি তপারতি। প্রথম গানটি শুনব অঞ্জানা অঞ্জানি ছায়াছবি থেকে রাহাত ফতে আলী খানের কণ্ঠে।

এর পরের গানগুলি শুনব। প্রথমে অ্যাকশন রিপ্লে ছায়াছবি থেকে কার্তিক মহালক্ষ্মী এবং অন্তরা মিত্রর কণ্ঠে। তারপরের গান শুনব কার্তিক কলিং কার্তিক ছায়াছবি থেকে কেকের কণ্ঠে। পরপর দুটি গান।

এরপরের গান শুনব আদনান সামি, শঙ্কর মহাদেবন এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে মাই নেম ইজ খান ছায়াছবি থেকে। তারপরের গান শুনব ইশাক জাদে ছায়াছবি থেকে শ্রেয়া ঘোষালের কণ্ঠে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: অর্ধেক সময় পেরিয়ে এলাম আপকে লিয়ের প্রথম পর্বে। আপনারা রয়েছেন 107 MHz FM রেইনবো। এর পরের গান দিল তো বাচ্চা হ্যায় জি ছায়াছবি থেকে শুনব, কুনাল গাঁজাওয়ালার কণ্ঠে। তারপরের গান শুনব সোনা মহাপাত্র এবং রবীন্দ্র কুমার রবীন্দ্র উপাধ্যায়ের কণ্ঠে, তালাশ ছায়াছবি থেকে।

এরপরের গান শুনব অরিজিৎ সিং এর কণ্ঠে, এজেন্ট বিনোদ ছায়াছবি থেকে। তারপরের গান বরফি ছায়াছবি থেকে, পাপন এবং সুনিধি চৌহানের কণ্ঠে।

প্রথম পর্বের সময় শেষ, তাই বিদায় নেব। আপকে লিয়ে প্রথম ঘন্টার এরপরের গানটি শুনব ককটেল ছায়া ছবি থেকে, মোহন কানন এবং শিল্পা রাওয়ের কণ্ঠে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি তপারতি, দ্বিতীয় ঘন্টা থেকে আপনাদের সঙ্গে থাকবেন উজ্জ্বল ভট্টাচার্য। সবাই ভালো থাকুন, শুনতে থাকুন 107 MHz FM রেইনবো।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: 107 FM রেইনবো স্টুডিওর ঘড়ি বলছে সময় এখন রাত তিনটে। আপকে লিয়ে নিয়ে আপনাদের সঙ্গে এমন রয়েছে উজ্জ্বল হিন্দি ছায়াছবির গানের এই অনুষ্ঠানে। প্রথম গান গাইড ফিল্ম থেকে, কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে।

আপকে লিয়ে আজ এই পর্যন্তই। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেইনবোয়ে। শুক্রবার আজ ভোর ঠিক 5টায় আপনারা শুনতে পাবেন আপনাদের প্রিয় অনুষ্ঠান চিরন্তনী। স্টুডিওর ঘড়ি বলছে সময় এখন ভোর ঠিক 4টে, আর ভোর 4টে মানেই আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রভাতী, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে প্রথমে সুন্দর সেতার বাদন, রাগ আহিরি, শিল্পী রীনা শ্রীবাস্তব, তবলায় অভিষেক চ্যাটার্জি, রাগ আহিরি।

এতক্ষণ আহিরি রাগে সেতার বাদন শুনলেন, শিল্পী ছিলেন রীনা শ্রীবাস্তব। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়ে। এখন শরদ বাদন, শিল্পী অভিষেক লাহিড়ি, রাগ বসন্ত মুখারী।

শরদে শুনলেন রাগ বসন্ত মুখারি, শিল্পী ছিলেন অভিষেক লাহিড়ি, তবলায় অরিন্দম চক্রবর্তী। প্রভাতী আজ এই পর্যন্তই। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেইনবো।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলকধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেনবোতে প্রতি শুক্র শনি রবি ভোর ঠিক 5টা থেকে। আজ শুক্রবার 19 জুন। চিরন্তনীতে আমি আপনাদের সঙ্গে উজ্জ্বল। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নাম্বারে, 9903653992। আজ আষাঢ় মাসের 3 তারিখ। গত 2-3 দিন আগে 16 জুন ইংরেজির, সেদিন ছিল পয়লা আষাঢ়। আকাশ কালো করে হয়তো মেঘ জমেনি, তবু মনের মধ্যে কিন্তু বৃষ্টি রিমঝিম করে ঝরেছিল, কারণ দিনটা ছিল পয়লা আষাঢ়। আজকের চিরন্তনী একটু অন্যরকম ভাবে সাজিয়েছে, কারণ প্রতিদিনই চিরন্তনী, প্রতিবারের চিরন্তনী আমরা বিভিন্ন বিভিন্ন ধরনের আপনাদের কাছে উপস্থাপিত করার চেষ্টা করি। আজ কিছু গান থাকবে, তার সঙ্গে কিছু কথা, কিছু কবিতাও থাকবে, একটা পর্ব, তারপরে চলতে চলতে দেখা যাক কোথায় পৌঁছই। তবে আষাঢ় যখন এসে পৌঁছেছে,

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: আজকে শুক্রবারের চিরন্তনীর সঙ্গে আমি উজ্জ্বল। প্রথমেই একটি ছেলের গল্প বলি। ছেলেটি যাদবপুরের বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, বর্তমানে যেটা যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেখানে ভর্তি হয়েছিল ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য। কিন্তু পরিবারের বা বাবার প্রবল আপত্তি থাকা সত্ত্বেও পরবর্তীকালে গানকেই নিজের জীবন হিসেবে বেছে নেন। নিজের স্বপ্নের প্রতি এই একনিষ্ঠতাই তাকে কিংবদন্তি শিল্পীতে পরিণত করে। প্রথাগত শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষা তার ছিল না, কিন্তু এই অভাবকে কখনো নিজের পথে বাধা হতে দেননি। নিরলস সাধনা এবং আবেগের স্বাভাবিক প্রকাশ দিয়ে প্রতিটি গানকে তিনি অমর করে তুলেছিলেন। তার আত্মমর্যাদা বিশেষভাবে পরিচিত। সরকারি স্বীকৃতি একবার তার তিনি সবিনয়ে প্রত্যাখ্যান করেছিলেন। তার বক্তব্য ছিল, অনেক জুনিয়র সহকর্মী যারা একসময় তার অধীনে কাজ করেছিল, তারা যখন সে সম্মান পেয়েছে, নিজের কাজের প্রতি আত্মসম্মান এবং অধিকারের জন্য এই মানসিকতা অত্যন্ত শিক্ষণীয়। তাছাড়া বিভিন্ন মানুষকে বিভিন্ন সময় সাহায্য করতেন। আর সব থেকে বড় কথা, তার গান কত মানুষকে ভালো রাখার, ভালো থাকার একটা উদ্দীপনা জুগিয়েছে। সে মানুষটির জন্মদিন ছিল 16 জুন, পয়লা আষাঢ়। কার কথা বলছি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আসলে এই কথাগুলো এই জন্যে উঠে এলো, চিরন্তনী তো আমরা সবসময় বিভিন্ন রকমের প্রেরণামূলক ঘটনার অন্বেষণ করি। তো যে মানুষটা নিজের স্বশিক্ষিত, পারিবারিক অনেক আপত্তিকে নিজের কনফিডেন্স দিয়ে জয় করে এগিয়ে চলেছিলেন, এবং সবথেকে কথা বড় কথা হচ্ছে বোধ এবং বুদ্ধির অদ্ভুত একটা সংমিশ্রণ ছিল তার প্রতিটি কাজে, প্রতিটি ক্ষেত্রে। জীবনে বোধ এবং বুদ্ধি যদি সম্পূর্ণ না থাকে, তাহলে সেই মানুষটার সাফল্য পাওয়া খুব শক্ত। এবং সবথেকে আরেকটা জিনিস এই কথা প্রসঙ্গেই মনে হলো, সেটা হচ্ছে আমরা যেমন বলি বুদ্ধির শুদ্ধি, মানুষের বুদ্ধি শুদ্ধি নেই। আসলে বুদ্ধি হয়তো আছে, কিন্তু বুদ্ধির শুদ্ধতা, যেটা কিন্তু খুব জরুরি। যদি বুদ্ধির শুদ্ধতা না থাকে, তাহলে অসম্ভব বুদ্ধিমান মানুষও এত নেতিবাচক কাজের সঙ্গে যুক্ত হয়ে যায় যে শেষ পর্যন্ত সে নিজে এবং তার চারপাশের মানুষ, তাদের সঙ্গে যারা যুক্ত হয়ে আছে, তাদের একটা বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। যাই হোক, সেসব তো অনেক পরের গল্প। তবে যে মানুষটির কথা বলছি, তিনি হেমন্ত মুখোপাধ্যায়। সুরের আকাশে যেন তিনি সুখ তারা।

চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবো।

0: হঠাৎ একদিন নববর্ষা ছায়া উত্তরীয় উড়িয়ে পূর্ব দিগন্তে এসে উপস্থিত। বাংলা ক্যালেন্ডারে চোখ পড়তেই দেখি দিনটা আষাঢ় মাসের প্রথম দিন। উজ্জয়িনীর কবির কথা মনে পড়ে গেল। মনে হল প্রিয়ার কাছে মেঘকে দূত করে পাঠাই। কশ্চিৎ কান্তা বিরহ গরুণা সাধিকার প্রমত্তঃ শাপনস্তঙ্গমিত মহিমা বর্ষভোগ্যেন ভর্তুঃ যশশ্চক্রে জনকতনয়া স্নান পুণ্যদকেষু স্নিগ্ধচ্ছায়াতরুষু বসতিং রামগির্যাশ্রমেষু তস্মিন্নদ্রৌ কচিত বলা বিপ্রয়ুক্তঃ শকামি নিত্বমাসা কনকবলয় ভ্রংশরিক্ত প্রকোষ্ঠো আষাঢ়স্য প্রথম দিবসে মেঘমাশ্লিষ্ট স্থানু বপ্রক্রীড় পরিণত গজ
1: শাপেনাস্তঙ্গমিত মহিমা বর্ষভোগ্যেন ভর্তুঃ যক্ষশ্চক্রে।

0: पौष रिक्त प्रकोष्ठ आषाढस्य प्रथम
1: कविवर कबे कौन विस्तृत बरषे কোন পুণ্য আষাঢ়ের প্রথম দিবসে লিখেছিলে মেঘদূত মেঘমন্দ্র শ্লোক, বিশ্বের বিরহী যত সকলের শোক রাখিয়াছ আপন আধার স্তরে স্তরে, সঘন সঙ্গীত মাঝে পুঞ্জীভূত করে

0: জগতে কেহ যেন নাহি আর,
1: জগতে কেহ যেন নাহি আর,
0: সমাজ সংসার মিছে সব, মিছে জীবনের কলরব,
1: মিছে জীবনের কলরব,
0: কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে, হৃদয় দিয়ে হৃদয় অনুভব, আধারে মিশে গেছে আর সব।

তাহাতে জগতে ক্ষতিকার, নামাতে পারি যদি মনোভার। শ্রাবণ বরিশনে একদা গৃহকোণে দু কথা বলি যদি কাছে তার।

আজ সকালবেলায় মেঘের স্তবকে স্তবকে আকাশের মুখ ভার হয়ে এসেছে। আজ মেঘলা দিনের সকালে শুনতে পাচ্ছি সেই ভেতরের কথাটা, কেবলই বন্ধ দরজায় শিকল নাড়ছে, বলছে, আমার চিরদিনের সেই আর একজনটি কোথায়, যে আমার হৃদয়ের শ্রাবণ মেঘকে ফতুর করে তার সকল বৃষ্টি কেড়ে নেবে। কে আছে যার চোখের একটি ইশারায় আমার সব ছড়ানো ব্যথা এক মুহূর্তে আনন্দে গাঁথা হবে, এক আলোতে জ্বলে উঠবে। আমার কাছে ঠিক সুরটি লাগিয়ে চাইতে পারে যে আমি তাকেই কেবল দিতে পারি, সেই আমার সর্বনেশে ভিখারী রাস্তার কোন মোড়ে। মোর

বহু দূরের অসীম আকাশ আজ বনরাজি নীলা পৃথিবীর শিয়রের কাছে নত হয়ে পড়ল। কানে কানে বললে, আমি তোমারই। পৃথিবী বললে, সে কেমন করে হবে? তুমি যে অসীম, আমি যে ছোট। আকাশ বললে, আমি তো চারদিকে আমার মেঘের সীমা টেনে দিয়েছি। পৃথিবী বললে, তোমার যে কত জ্যোতিষ্কের সম্পদ, আমার তো আলোর সম্পদ নেই। আকাশ বললে, আজ আমি আমার চন্দ্র সূর্য তারা সব হারিয়ে ফেলে এসেছি, আজ আমার একমাত্র তুমি আছো। পৃথিবী বললে, আমার অশ্রু ভরা হৃদয় হাওয়ায় হাওয়ায় চঞ্চল হয়ে কাঁপে, তুমি যে অবিচলিত। আকাশ বললে, আমার অশ্রু আজ চঞ্চল হয়েছে, দেখতে কি পাওনি? আমার বক্ষ আজ শ্যামল হলো, তোমার ওই শ্যামল হৃদয়টির মতো। সেই বলে আকাশ

এসেছে বরষা, এসেছে নবীন বরষা, গগন ভরিয়া এসেছে ভুবন ভরসা, দুলিছে পাবনে শন শন বন বীথিকা, গীতিময় তরুলতিকা, শতেক যুগের কবিদলে মিলি আকাশে, ধনিয়া তুলিছে মত্ত মদির বাতাসে, শতেক যুগের গীতিকা, শত গীত মুখরিত বন বীথিকা, আনুমৃদঙ্গ মুরজ মুরলি মধুরা, বাজাও শঙ্খ হুলুরব কর বধুরা, এসেছে বরষা ওগো নব অনুরাগিনী, ওগো প্রিয় সুখ ভাগিনী, কুঞ্জ কুটিরে ওই ভাবাকুল লোচনা, ভূর্য পাতায় নব গীত কর রচনা, মেঘমল্লার রাগিনী এসেছে বরষা ওগো নব অনুরাগিনী। ঘন অন্ধকার রাত, বাদলের হাওয়া এলোমেলো ঝাপট দিচ্ছে চারিদিকে, মেঘ ডাকছে গুরু গুরু, থরথর করছে দরজা, খরখর করছে জানলাগুলো। বাইরে চেয়ে দেখি সার বাঁধা সুপুরি গাছের আর নারকোল গাছগুলো অস্থির হয়ে দিচ্ছে মাথা ঝাঁকানি। মনে পড়ছে সেই পথটা, সাওন গগনে ঘোর ঘন ঘটা, নিশীথ ইয়ামিনী রে, কুঞ্জ পথে সখি কৈসে যাব অবলা কামিনী রে, সত্য করে কহ মোরে হে বৈষ্ণব কবি, কোথা তুমি পেয়েছিলে এই প্রেমচ্ছবি, কোথা তুমি শিখে।

ছেলে এই প্রেমগান বিরহ তাপিত হেরি কাহার নয়ান রাধিকার অশ্রু আঁখি পড়েছিল মনে। বৈষ্ণব সাহিত্যে বর্ষা বারবার ধরা দিয়েছে বিভিন্নভাবে। আসলে বর্ষার সঙ্গে প্রেমের একটা নিবিড় যোগ আছে। বর্ষা মানে এমন একটা ঋতু যার মধ্যে ক্ষণে ক্ষণে আছে পরিবর্তনের চমক, এই মেঘ বৃষ্টি তো পরক্ষণেই রোদের ঝলমুলিয়ে ওঠা, ঠিক প্রেমের মতো, তাই না? বর্ষার অনুষঙ্গে বৃন্দাবনের কৃষ্ণের কথা যদি মনে পড়ে, আর পাশাপাশি মনে পড়ে না নিজের পাশে থাকা সেই কৃষ্ণকলির কথা?